0: वंदे मातरम,
1: वंदे मातरम, सुजला सुफला मलयजशीतला,

আজ শনিবার, দোসরা জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 23 মে 2026 খ্রিস্টাব্দ, 8ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:55 সূর্যাস্ত সন্ধে 6:10 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 17

0: পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কিছুক্ষণের মধ্যেই দিল্লি থেকে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত এই অনুষ্ঠানে আজ শুনবেন মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ।
1: শিক্ষা বিষয়টাকে একটু বিশেষ করে তলিয়ে দেখতে হবে। শিক্ষা না পেলে মানুষের কার্যকরী শক্তি জেগে উঠতে পারে না, মানুষ সমাজের সেবায় লাগবার উপযুক্ত হয় না। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা যেরূপ শিক্ষা চাচ্ছি সেরূপ দিচ্ছে না বা দেবার তাদের সাধ নাই। কিন্তু শুধু কতগুলো ছেলে ভাঙিয়ে একটা জাতীয় বিদ্যালয় খাড়া করলেই আমাদের কর্তব্য শেষ হলো না। আশা করি আমার কথাটা কেহ ভুল বুঝবেন না। জাতীয় বিদ্যালয় একটা মস্ত কাজ করছে, সেটা হচ্ছে একটা মোরাল রেভলিউশন বা আদর্শের বিপ্লব। যেসব ছেলে জাতীয় বিদ্যালয়ে ঢুকেছে তাহাদিগকে প্রথম হতেই গভর্নমেন্টের চাকুরি প্রলোভন ছাড়তে হচ্ছে, স্বাধীন বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে হবে এই জেনে শুনে তাদের জীবন আরম্ভ করতে হচ্ছে। এমন লোক যদি স্বাধীন বৃত্তি অবলম্বন করে, মাসে 15 টাকাও রোজগার করে, তাহলে সে যে লোক MA পাস করে মুচিরাম গুড়ের ন্যায় সালাম করতে করতে গভর্নমেন্টের চাকুরির এক ধাপ হতে অন্য ধাপে উঠছে, তাদের চেয়ে ঢের বেশি দেশের কাজে লাগবে। এই নৈতিক আদর্শটা খুব বড়, কিন্তু শুধু এই আদর্শই চলবে না। শিক্ষার আদর্শের আর একটা দিক আছে, মানুষের প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তোলা এবং দেশের সর্বপ্রকার কর্মকেন্দ্রকে পরিচালিত করার মতো শক্তি সংগ্রহ করা। যে শিক্ষাতে আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে পরিচিত হওয়ার সুযোগ না ঘটে সে শিক্ষা অসম্পূর্ণ। শুধু অতীতের জ্ঞানে কুলাবে না, অতীতে যাহা জ্ঞান বলে গণ্য হতো এখন তাহা অসম্পূর্ণ। আমাদের যুবক কর্মীদের শুধু দারিদ্র ব্রত গ্রহণ করলেই কর্তব্য শেষ হল না, তাদের কর্তব্য আরম্ভ হল মাত্র। তাহাদিগকে বর্তমান সভ্য জীবনের সকল রকম কর্মকেন্দ্রে নেতৃত্ব করবার ও সকল কেন্দ্র চালাবার মতো শক্তি সংগ্রহ করতে হবে। 2000 বছর পূর্বে চীনবাসীগণ তাদের দেশের উত্তরে প্রকাণ্ড দেওয়াল তুলে মনে করেছিল যে তারা বৈদেশিক আক্রমণ হতে চিরকালের জন্য নিরাপদ হল, কিন্তু তা সত্ত্বেও মোগল মাঞ্চু প্রভৃতি জাতি তাদের পুনঃপুন দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে। আমাদের সনাতন হিন্দু ধর্মের সংরক্ষকগণ মনে করেছিলেন যে আচার ধর্ম ও কুসংস্কারের একটা চীনা প্রাচীর তুলে ভারতের নিম্নবর্ণদিগকে চিরকাল পদতলে রাখবেন, কিন্তু তার ফল হল যে হাজার বৎসর ধরে তাঁরা ফুটবলের মতো একবার তুর্কি একবার আফগান মোগল বা ইংরাজদের পদতলে নিক্ষিপ্ত হচ্ছেন। আমরা যদি মনে করি যে বর্তমানে সরল অনাড়ম্বর জীবনের একটা আদর্শ তুলে আমাদের জাতিকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার স্রোতের প্লাবন হতে রক্ষা করতে পারব, তাহলে একটা মস্ত ভুল হবে। মানব সভ্যতা যতই প্রাচীন হয় ততই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বাড়ে, ততই বিজ্ঞানের সুসংবদ্ধ জ্ঞানকে মানুষের কাজে লাগাবার প্রয়োজনীয়তা বাড়ে। এমন এক ভবিষ্যতের কথা কেহ ভাবতে পারে না যখন রেল, স্টিমার, টেলিগ্রাফ, পোস্ট অফিস দেশতে উঠে যাবে, যখন কয়লা বা লোহার খনি আর মানুষের কাজে লাগবে না। সুতরাং আমাদের কর্তব্য এই সমস্ত হতে দূরে না থেকে যাতে এই সমস্ত ব্যাপারে পারদর্শিতা লাভ করতে পারি, দেশের সকল রকম বাণিজ্য, শিল্প ও কৃষিকে বিদেশির কবলমুক্ত করে নিজেদের হস্তগত করতে পারি। ত্যাগ খুবই বড় জিনিস, কিন্তু শক্তি ও কর্ম তার চেয়ে কম বড় জিনিস নহে। আমরা অনেক সময় আমাদের অযোগ্যতাকে ত্যাগ বলে প্রচার করি। বর্তমান সভ্যতার মূল মন্ত্র হচ্ছে বিজ্ঞান। বেঁচে থাকতে হলে আমাদের প্রকৃতির সাথে সংগ্রাম করতে হবে, এবং প্রকৃতির সাথে সংগ্রামে জয়ী হতে হলে আমাদের বিজ্ঞানের সেবা করতে হবে।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম শিল্পী অশোক ঘোষ।

0: প্রথমে অশোক ঘোষ ও অন্যান্য শিল্পীর কণ্ঠে এবং তারপর ললিতা ঘোষের কণ্ঠে পরিবেশিত হল আজকের সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আপনাদের জানিয়ে দিই, আজ 23 মে 2026 শনিবারের গীতাঞ্জলি ও সঞ্জয়িতা প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন শুনছেন এখন সকাল 6:30 আজকের চাষবাস কথিকা খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ, বলবেন ডক্টর প্রবীর ভট্টাচার্য। 6:40 আপনার স্বাস্থ্য প্রসূতি ফিস্চুলা নির্মূলের আন্তর্জাতিক দিবস, এ নিয়ে বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও সৌরভ সাহা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন। 8:00 জানা অজানা বৈচিত্র্যময় জীব কথা দ্বিতীয় পর্ব, বলবেন ডক্টর সোমা বসু। 8:05 তুবড়ি কৌতুক নাটিকা কবি কথা রচনা শামসুন নাহার প্রযোজনা বিশ্বনাথ দাস। 8:20 আধুনিক গান শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন উপস্থাপনায় দেবার্ঘ সাহা ও প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 12:00 বাংলার মুখ নদিয়া জেলার বেলপুকুর গ্রাম থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:35 আধুনিক গান, দুপুর 1:00 রম্যগীতি, 1:50 মহিলা মহলে এক কলমে দুই নারী উপস্থাপনায় অঙ্কিতা পাল। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু ফুটবল বিশ্বকাপ কাউন্টডাউন গ্রুপ সি নিয়ে আলোচনা। 5:30 সাঁওতালি নাটক। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, তারপর স্বরচিত কবিতা পাঠ। 6:40 কৃষক ও তার পরিবার, শিশুর বুদ্ধির বিকাশে খাদ্যের ভূমিকা, এই বিষয়ে ডক্টর রোশনী চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:00 কৃষি কথার আসর মালচিং মাটির সুরক্ষার অন্যতম উপায়, এই বিষয়ে ডক্টর অনুপম মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 8:00 নাটক মুক্তধারা রচনা রবীন্দ্রনাথ ঠাকুর প্রযোজনা রমাপ্রসাদ বণিক। 9:30 মুখোমুখি চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, সাক্ষাৎকার নিয়েছেন শান্তনু চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্মৃতিকণা বাইন দেব। 6:35 রামচরিত মানস 119তম পর্ব। 6:45 ভজন সুস্মিতা মুখোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ। 8:45 কীর্তন শিল্পী দ্যুতি চক্রবর্তী। 9:10 রসধারা উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 10:15 অঞ্জুমান। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ব্রজেশ্বর মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি শিল্পী সোমা মুখোপাধ্যায়। 7:10 আধুনিক শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়। 8:15 কহকশন উপস্থাপনায় সৈয়দ আজ আহমেদ। 9:16 দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায় এবং 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা। সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 29তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনসহ বহু ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও চার দিনের ভারত সফরে আজ কলকাতায় আসবেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেনারেল অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। আইপিএল ক্রিকেটে গতরাতে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় হবে। এখনও অবধি 18টি রোজগার মেলার মাধ্যমে 12 লক্ষের কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তাঁরা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে অসংখ্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সাইপ্রাসের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে। উভয় দেশ সাইবার ও সামুদ্রিক ক্ষেত্রে নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
2: रक्षा और सुरक्षा सहयोग भी हमारे संबंधों का एक महत्वपूर्ण स्तंभ है। हमें बहुत खुशी है कि पिछले कुछ वर्षों में दोनों देशों के बीच मिलिट्री एक्सचेंज और ट्रेनिंग सहयोग बढ़े हैं। आज हमने साइबर सिक्योरिटी, मैरिटाइम सिक्योरिटी और काउंटर टेररिज्म सहयोग को भी और मजबूत करने का निर्णय लिया है। इतना ही नहीं, हम इंडो पैसिफिक ओशन इनिशिएटिव और इंडिया मिडल ईस्ट यूरोप इकोनॉमिक कॉरिडोर जैसे महत्वपूर्ण पहलों से
1: সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের ফলে গত এক বছরে এই অংশীদারিত্ব গতি পেয়েছে।
3: Cyprus India relations are rooted in a shared historical experiences and common values. They were forged through common struggles for freedom and the right of peoples to self-determination. And those relations are consistently strengthened through our shared commitment to peace, democracy and respect for international law.
1: মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও চার দিনের ভারত সফরে আজ কলকাতায় আসবেন। এটি তার প্রথম ভারত সফর। রুবিওর মাদার টেরেজার সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালও পরিদর্শন করার কথা রয়েছে তার। পরে তিনি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। রুবিও আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। সোমবার রুবিও আগ্রা ও জয়পুর সফর করবেন এবং এরপর মঙ্গলবার কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে নতুন দিল্লি যাবেন। উল্লেখ্য, চলতি মাসের 26 তারিখে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গতকাল স্নাতক স্তরের নিট 2026 পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের ঘটনায় মনীষা সঞ্জয় হাওলদার নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। সিবিআই জানিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে পদার্থবিজ্ঞানের বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করেছিল। উল্লেখ্য, এখনও পর্যন্ত এই মামলায় দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর এবং অহোরনগর থেকে মোট 11 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি সামাজিক যোগাযোগ মাধ্যম চালিত একটি পাম্প অ্যান্ড ডাম্প র্যাকেট চালানোর অভিযোগে একাধিক অবৈধ ফিনফ্লুয়েন্সার এবং প্রতিষ্ঠানকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করেছে। সেবির গতকাল জারি করা একটি অন্তর্বর্তীকালীন আদেশে বলেছে, এই চক্রগুলো ছোট ও মাঝারি মূলধনের শেয়ার কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন গুজব রটিয়ে শেয়ার বাজারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দিত এবং পরে বিপুল লাভে তাদের শেয়ার বিক্রি করে দিত, যার ফলে খুচরো বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাউন্ট এভারেস্ট জয়ের জন্য ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ITBP-র প্রথম মহিলা পর্বতারোহণকারী দলকে অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, চরম দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই অসাধারণ সাফল্য অর্জন করে ITBP দল স্বার্থের আগে দেশ মূল মন্ত্রকে সম্মান জানিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে সহজ, নির্বিঘ্ন এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানো নিশ্চিত করতে হবে। নতুন দিল্লিতে গতকাল কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লেবাননে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক মর্যাদাপূর্ণ রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের

0: ভারতীয় ব্যাটালিয়ানের মহিলা দলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়ে তৃতীয় ভারতীয় হিসেবে মেজর বরাক এই সম্মান পেলেন। এর আগে 2019 সালে দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘ মিশনে তাঁর সেবার জন্য মেজর সুমান গাওয়ানিকে এবং 2023 সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে তার কাজের জন্য মেজর রাধিকা সেন এই পুরস্কার পেয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গোতে ইবোলা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ায় জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা জাতীয় স্তরে অত্যন্ত বেশি বলে ঘোষণা করেছে। WHO-র মহানির্দেশক টেড্রোস আধানাম ঘেব্রিয়েসাস গতকাল জানিয়েছেন, এখনও পর্যন্ত 82 জনের সংক্রমণ এবং 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হু জানিয়েছে, প্রায় 750টি সন্দেহভাজন সংক্রমণ এবং 177টি সন্দেহভাজন মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই সংক্রমণ পূর্ব কঙ্গোর কিছু এলাকা এবং প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়েছে। মার্কিন জাতীয় মহানির্দেশক তুলসি গ্যাবার্ড পদত্যাগ করেছেন। তাঁর স্বামী আব্রাহাম উইলিয়ামসে এক অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়ার পরই তিনি আগামী 30 জুন তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা তাঁর পদত্যাগপত্রে গ্যাবার্ড গত 1.5 বছর ধরে জাতীয় গোয়েন্দা মহানির্দেশকের কার্যালয়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জাতীয় গোয়েন্দা বিভাগের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য ইরান যে শুল্ক দেশগুলির থেকে আদায় করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং একে চলতে দেওয়া যাবে না। ন্যাটোর বিদেশমন্ত্রীদের বৈঠকের পর তিনি বলেন, যদি হরমুজ প্রণালীতে এ ধরনের বিষয় চলতে পারে তাহলে বিশ্বের বাকি জায়গাগুলোতেও তা বলবৎ করা হবে। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে রুবিও বলেন, এ ব্যাপারে কিছুটা অগ্রগতি হয়েছে, যদিও ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র সংগ্রহ করতে দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে আলোচনার জন্য পৌঁছেছে। এতদিন অবধি এই দুপক্ষের সঙ্গে দূরত্ব রেখে চলা কাতারের এই পদক্ষেপ পশ্চিম এশিয়ার সংঘাতের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গাজা সমস্যা সহ একাধিক আন্তর্জাতিক বিষয়ে কাতার এখনও অবধি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উপসাগরীয় অঞ্চলে অস্থিরতার জন্য বাহরিনে চলতি বছরের 24 অক্টোবর থেকে শুরু হতে চলা বিশ্ব কুস্তি প্রতিযোগিতা UWW স্থগিত করে দেওয়া হয়েছে। বাহরিন অলিম্পিক কমিটি ও বাহরিন কুস্তি ফেডারেশনের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট আধিকারিকরা এই সিদ্ধান্তে এসেছেন। IPL ক্রিকেটে গতকাল রাতে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 255 রান তোলে। ঈশান কিশান 79 রানে অপরাজিত থাকেন। অভিষেক শর্মা 56 এবং হেনরি ক্লাসেন 51 রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 উইকেটে 200 রান তোলে। রজত পাটিদার 56 রান করে সর্বোচ্চ রান করেন। ঈশান কিশান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দুই দলই ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে। অন্যদিকে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 29তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনসহ বহু ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে আজ কলকাতায় আসবেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। খবর শেষ হল, এরপরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ, এই বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রবীর ভট্টাচার্য।
2: খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ পশ্চিমবঙ্গের কৃষিকে একটা অন্য মাত্রা এনে দিতে পারে। খরিফ খন্ড মানে আমরা সবাই জানি যে বর্ষাকালীন চাষ। ফসল বৈচিত্র্যকরণ মানে একটা ফসলের পরিবর্তে অনেকগুলো ফসলের চাষ যেগুলো করা যেতে পারে খরিফ খন্ডে। ফসল বৈচিত্র্যকরণের মূল উদ্দেশ্য যেটা, সেটা এক নম্বর যেমন রয়েছে সেটা হচ্ছে ক্ষতির সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। দু নম্বর, যে সমস্ত জায়গায়, কারণ খরিফ খন্ডে বলতেই চাষি ভাইদের মাথায় যেটা থাকে

0: একটা হচ্ছে যে ধান চাষ। ধান চাষের বদলে কিন্তু অন্যান্য অনেক ফসল রয়েছে যেগুলো কিন্তু অনেক অর্থনৈতিকভাবে চাষিকে সচ্ছলতা এনে দিতে পারে। যেমন ধরুন খরিফ খন্দে ডালশস্যের মধ্যে অড়হর, কলাই এবং মুগ, তৈলবীজের মধ্যে সয়াবিন এবং হচ্ছে আমাদের ভাদুই তিল। এছাড়াও আরও কিছু ফসল রয়েছে, যেটা হচ্ছে বাদাম, ভুট্টা, এই সমস্ত ফসলের চাষ কিন্তু খরিফ খন্দে আমরা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো আমরা কোথায় চাষ করব। এখন যদি আমি বলি নদিয়া জেলা বা মুর্শিদাবাদ জেলাতে, যেখানে ধানের ফলন খুব বেশি, একটু নিচু জমি, সেখানে তো এগুলো চাষ করা যাবে না। তাহলে এর একটা জায়গা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চল, যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের একটা অংশ, পশ্চিম বর্ধমানের একটা অংশ, যেই এলাকার যে উঁচু জমি, সেখানেও কিন্তু চাষি ভাইরা ধান চাষ করে থাকেন, অথচ ফলন ঠিকমতো পান না। তো এই জমিগুলোতে কিন্তু এই ফসলগুলো যদি লাগায় তাহলে কিন্তু একটা দিগন্ত খুলে যেতে পারে। কারণ উঁচু জমিগুলোতে সাধারণভাবে আমরা কি দেখি, যে এই উঁচু জমিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ধান কোনো মতে চাষি ভাইরা লাগিয়ে ফেলেন, তারপরে জলের টান পড়তে শুরু করে। যে বছর বৃষ্টি হলো সেখানে অল্প স্বল্প ফলন পেয়ে যায়, কিন্তু যে বছর বৃষ্টি হলো না সেখানে দেখা গেল ফলন খুব কম হলো। একটা 10 কাঠা জমিতে হয়তো দেখা গেল 50 কেজি কি 60 কেজি ধান পেলাম, চাষিরা কিন্তু ওতেই খুশি যে কিছু তো পাওয়া গেল। কিন্তু না, এই মানসিকতাটা আমাদের বদলে ফেলতে হবে। আমাদের ফসল বৈচিত্র্যকরণে ওই জমিতে দেখে নিতে হবে যে কী কী ফসলের চাষ ওখানে করা যেতে পারে। তো সেই ফসলগুলোর মধ্যে আমরা যদি করতে পারি, যেমন ধরুন আমি বলছিলাম অড়হর, কলাই, মুগ, বাদাম, সয়াবিন বা ভুট্টা বা ধরুন ভাদুই তিল যদি আমরা চাষ করি, তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে ওই ধানের থেকে অনেক বেশি লাভ কিন্তু চাষিরা ঘরে তুলতে পারে। তো এই বিষয়টাতে যেটা সবচেয়ে বড় কথা, শুধুমাত্র এই যে ফসল বৈচিত্র্যকরণের ক্ষেত্রে শুধুমাত্র ফসলের বৈচিত্র্যকরণ নয়, জাতেরও বৈচিত্র্যকরণ করতে হবে পরবর্তী মরশুমের জন্য। তো এই জাতের বৈচিত্র্যকরণটা কি না, জাতের বৈচিত্র্যকরণটা হচ্ছে গিয়ে ওই মরশুমে কোন জাতটা উপযোগী। একই ফসলের সব জাত কিন্তু সব মরশুমের জন্য উপযোগী নয়। যেমন ধরুন বাদাম খরিফ মরশুমে একটা জাত হতে পারে, আবার হচ্ছে গরমের সময় গ্রীষ্মকালে একটা বাদামের চাষ হতে পারে, কলাইয়ের ক্ষেত্রে, মুগের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাহলে জাত আমাকে দেখতে হবে যে কোন জাতটা ওই খরিফ মরশুমের জন্য উপযোগী, এবং সেই জাতের বৈচিত্র্যকরণ কিন্তু আমাকে করতে হবে। 3 নম্বর কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা ঠিকঠাক যদি জাতের বৈচিত্র্যকরণ করতে পারি ধানের ক্ষেত্রেও, তাহলে পরবর্তীকালে রবি মরশুমের ক্ষেত্রে জমিটা কিন্তু অনেক আগে খালি হয়ে যাবে, এবং রবি মরশুমে আমরা ঠিক সময়ে ঠিক জাতের চাষ করতে পারবো, যাতে চাষি কিন্তু আরও বেশি অর্থনৈতিকভাবে লাভবান হবে। কাজেই খরিফ মরশুমে যে ফসল বৈচিত্র্যকরণের কথা আমরা বলছি, এটা শুধুমাত্র খরিফ মরশুমে নয়, এটা সারা বছর একটা প্রোগ্রামের, একটা পরিকল্পনার একটা অঙ্গ। তো এই পরিকল্পনাকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে বীজ আমাকে ঠিকঠাক জোগাড় করতে হবে, পুষ্ট বীজ, সঠিক বীজ আমাকে জোগাড় করতে হবে। সুস্থ সবল বীজ মানে হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন যে অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো থাকতে হবে, মানে জেনেটিক্যালি এটা পিওর হতে হবে, এর মধ্যে কোনো রোগ পোকার কোনো জীবাণু থাকলে বা ডিম থাকলে চলবে না, এর মধ্যে কোনো আগাছা সিড থাকলে চলবে না, এবং এটা কিন্তু ভায়াবেল হতে হবে। তো এই যে জায়গাগুলো রয়েছে, এই রকম ভালো বীজ আমাকে জোগাড় করতে হবে। এবং ভালো বীজ আমরা কোথায় পেতে পারি না, ভালো বীজ প্রথমে জাতটাকে আপনি নির্বাচন করুন। বীজের জন্য আপনি বিভিন্ন ধরনের দুটো যে ইউনিভার্সিটি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে আপনি যোগাযোগ করতে পারেন, কৃষি বিভাগের যে ফার্ম রয়েছে, যে বিভিন্ন খামারগুলো রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, কৃষি দপ্তর রয়েছে ব্লক লেভেল থেকে, সাব ডিভিশন লেভেল থেকে, মহকুমা থেকে, জেলা পর্যায়ে কৃষি দপ্তরের সমস্ত কিছু রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সোজা কথা গিয়ে যে পরিকল্পনাটা ঠিকঠাক করতে হবে, এবং এই যে খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণের মাধ্যমে আমাদের যেটা করতে হবে, সে আমাদের ডাল শস্য এবং তৈলবীজের ক্ষেত্রে স্বনির্ভর হতে হবে, যেটা আগামী দিনের আমাদের সমস্ত চাষি ভাইদের শপথ নেওয়া উচিত যে নিজের যেটুকু প্রয়োজন ডাল এবং নিজের যে প্রয়োজন তেল, এই ডাল এবং তেলটা আমরা বাজার থেকে কিনব না, আমার যেটুকু জমি আছে সেখান থেকেই আমি উৎপাদন করব। আপনি যদি স্বনির্ভর হন, আপনার পশ্চিমবঙ্গ স্বনির্ভর হয়ে যাবে এবং দেশ স্বনির্ভর হবে। এই কথা আমাদের কিন্তু মনে রাখতে হবে, এবং আগামী দিনে স্বনির্ভরতার লক্ষ্যে আমাদের কিন্তু ফসল বৈচিত্র্যকরণে যেতেই হবে, এবং পার্টিকুলারলি খুব নির্দিষ্টভাবে খরিফ খন্দে ফসল বৈচিত্র্যকরণ এবং জাতের বৈচিত্র্যকরণের দিকে আমাকে আগাতে হবে।
1: এতক্ষণ শুনলেন খরিফ মরশুমে ফসল বৈচিত্র্যকরণ, এই বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রবীর ভট্টাচার্য।
2: এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষি কাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দুই এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষক বন্ধুদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলার দু এক জায়গায়। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলারই দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাত এবং 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু এক জায়গায় অত্যন্ত গরম এবং আর্দ্র আবহাওয়া থাকতে পারে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন, সেই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
4: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
5: আজ ইন্টারন্যাশনাল ডে টু এন্ড অবস্টেট্রিক ফিস্টুলা, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বলছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়।
6: তাহলে এখানে কতগুলো জিনিস আমরা জানছি। আমরা যে একটা আন্তর্জাতিক দিবস পালন করছি, সে আন্তর্জাতিক দিবস পালন করার আগে আমাদের জানা উচিত যে অবস্টেট্রিক ফিস্টুলা কি, কেন অবস্টেট্রিক ফিস্টুলা হয় এবং কিভাবে এর থেকে আমরা মুক্তি পেতে পারি। যে কোনো ফিস্টুলা, ফিস্টুলা মানে হচ্ছে শরীরের একটি অংশের সাথে অন্য অংশের মধ্যে কোনো নালীর সৃষ্টি হওয়া, যেটা আগে ছিল না, কিন্তু কোনো কারণে শরীরের একটা অংশের সাথে অন্য অংশের মধ্যে একটা নালীর তৈরি হওয়া। সেই নালীর তৈরি হওয়ার মানে কি, একটা অ্যাবনর্মাল সংযোগস্থল তৈরি হলো। মানে ধরুন আপনার যদি খাদ্যনালী বা পায়খানার রাস্তা সাথে পেটের কোনো অংশ বা মূত্রাশয় যোগ হয়ে যায়, তাহলে পায়খানার সাথে পেচ্ছাপ বেরোবে, পেচ্ছাপের সাথে পায়খানা বেরোবে, এরকম একটা বিস্তর তৈরি হয়। তাহলে এটা কেন তৈরি হয়? অস্টেটিক ফিস্টুলা, অস্টেটিক ফিস্টুলা তৈরি হওয়ার মেন কারণ হচ্ছে ডেলিভারির সময় অবস্ট্রাকটিভ লেবার, যেটাকে বলি আমরা, সেটার বাংলা মানে করা খুব ডিফিকাল্ট, সেটাই আমি ভাবছিলাম এতক্ষণ। অবস্ট্রাক্ট মানে ডেলিভারি হতে খুব অসুবিধা হচ্ছে, বাচ্চা আটকে গেছে। সেই অবস্থায় অনেক সময় আগেকার দিনে খুব বেশি হতো, যেটা সেটা হচ্ছে বাচ্চার ডেলিভারি করার জন্য ইনস্ট্রুমেন্ট ইউজ করা হতো, মানে ফোর্সেপ দিয়ে বাচ্চা বার করা হতো। অনেক ডিফিকাল্ট ডেলিভারি প্রসিডিওর ছিল যেগুলো আগেকার দিনে ডাক্তাররা খুব বেশি করতেন, সেই সময় কিন্তু ফিস্টুলার চান্স অনেক বেশি বাড়। এছাড়া সিজারিয়ান সেকশন করতে গিয়েও অনেক সময় অন্য কোনো অর্গানে ইঞ্জুরি হলে সেখান থেকে ফিস্টুলা তৈরি হয়। কিরকম ফিস্টুলা তৈরি হয়? যেমন সব থেকে কমন যে ফিস্টুলাটা তৈরি হয় সেটা হচ্ছে VVF, মানে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা, মানে প্রচ্ছাপের নালী তার সাথে মাসিকের রাস্তার একটা যোগাযোগ তৈরি হয়ে যায়, যার ফলে পেচ্ছাপ ইউরিনারি ব্লাডারে জমা হলেই সেটার সাথে সাথে ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে যায় এবং সারাক্ষণ পেচ্ছাপ বেরোতে থাকে। যেই মহিলার এই রোগ হয়েছে তার জীবন অতিষ্ঠ হয়ে ওঠে এবং ব্যাপারটা বোঝা যাচ্ছে যে সারাক্ষণই যদি কারোর ইউরিন হতে থাকে, সেই জায়গা থেকে দুর্গন্ধ বেরোতে থাকে এবং হাইজিনিক্যালি সব কিছু অবস্থাতেই মহিলার পক্ষে জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। সেকেন্ড ফিস্টুলা কিরকম হয়? RVF বা রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা, মানে ধরুন রেক্টাম বা পায়খানার নালী, তার সাথে যদি ভ্যাজাইনার মধ্যে একটা অ্যাবনর্মাল লাইন তৈরি হয় সেটাকে আমরা বলি রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা। এতে কি, ভ্যাজাইনার মধ্যে থেকে পায়খানা বেরোতে থাকে, সে আরো দুর্বিষহ অবস্থা। এই অবস্থাগুলো প্রিভেন্ট করার জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে সঠিক সময় ডেলিভারি করানো। ডেলিভারিতে যদি সময় বেশি লাগে, বাচ্চা যদি বেরোতে সময় লাগে, সেই সময় সিজারটা করে নেওয়া বা প্রপারলি ট্রেন ডাক্তারকে দিয়ে সিজার করানো। এই যে ট্রেন ডাক্তার কেন বলছি, সিজার করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে ফিস্টুলা হয়ে গেছে। এই আমরা যারা মেডিকেল কলেজগুলোতে ছাত্র পড়াই সেখানে তো সব রেফার কেস আসে, আমরা বছরে অন্তত 5 থেকে 6টা ফিস্টুলা আমাদেরকে রিপেয়ার করতে হয় এবং অপারেশনটা কিন্তু বেশ কঠিন অপারেশন এবং অনেক ক্ষেত্রেই প্রথমবারে ফেলিওরও হতে পারে অপারেশন। সুতরাং এটা আটকানো হচ্ছে বেস্ট উপায় যাতে কোনো ফিস্টুলা না হয়, বলে চিকিৎসা না, ফিস্টুলা হতেই দেওয়া যাবে না, কারণ একটা মহিলার জীবন অতিষ্ঠ হয়ে যেতে পারে একটা ফিস্টুলা হতে গেলে। এবার অপারেশন করে এটাকে আমরা সারাতে পারি, ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা হোক, রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা হোক, যাই হোক, এটা সঠিক চিকিৎসার মাধ্যমে অপারেশন করে সারানো যায় এবং প্রত্যেকটি মেডিকেল কলেজে হাসপাতালে এই অপারেশনটা কিন্তু বিনামূল্যে হয় এবং খুবই ভালো প্রশিক্ষিত ডাক্তারবাবুরা করে থাকেন। একটাই কথা বলার, যদি কারুর রেক্টো ভ্যাজাইনাল বা ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা হয় আপনারা কিন্তু চেষ্টা করবেন মেডিকেল কলেজের শরণাপন্ন হতে, কেন অনেক সময় ইউরোসার্জেন, গাইনোকোলজিক্যাল সার্জেন সবাই মিলে অপারেশন করতে হয় বা জেনারেল সার্জেন, গাইনি সার্জেন দুজনে মিলে অপারেশন করতে হয়, এটা কিন্তু একজন ডাক্তারের পক্ষে করা ডিফিকাল্ট হয়ে যায় অপারেশনগুলো। সুতরাং যেখানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আছে সেই সব হাসপাতালেই এই অপারেশনটা করানো উচিত। সর্বোপরি শেষ বেলায় একটাই কথা বলবো যে ফিস্টুলা হতে দেওয়া যাবে না। একজন মহিলা যে কিনা পৃথিবীতে নতুন সন্তানের জন্ম দিতে গিয়ে জন্ম দিচ্ছেন, তার এই রকম কঠিন পরিস্থিতি জীবনে যেন না আসে, তাই জন্য ফিস্টুলা হতে দেওয়া যাবে না। ফিস্টুলা হওয়াটাকেই আমাদের আটকাতে হবে, তাহলে কিন্তু মহিলাদের জীবন অনেক সুন্দর ও সুরক্ষিত হবে।
5: শুনলেন ইন্টারন্যাশনাল ডে টু এন্ড অবস্টেট্রিক ফিস্টুলা, এই উপলক্ষে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়ের কথিকা আপনার স্বাস্থ্য এখানেই শেষ হল।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: The purpose of our lives is to be happy. Dalai Lama. আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি? আমাদের বেঁচে থাকার মূল উদ্দেশ্য কি? এমনটা যদি প্রশ্ন করা হয়, আমরা বলি সাফল্য, নাম, অর্থ, প্রতিপত্তি। কিন্তু দলাই লামা বলেন, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কিন্তু খুশি থাকা, ওটুকুই। ওটা পেলেই সব পাওয়া হয়। আসুন চেষ্টা করি প্রত্যেকে আমাদের জীবনের প্রতিটি দিনকে এমনভাবে গড়ে তুলি যাতে খুশি থাকতে পারি, আমি খুশি রাখতে পারি আমার পারিপার্শ্বের সকলকে। সুপ্রভাত জানাই প্রাত্যহিকের সকল শ্রোতা বন্ধুদের, জানাই সারাটি দিনের জন্য শুভেচ্ছা।
1: আজ 23 মে। যদি পিছন ফিরে তাকাই তাহলে দেখতে পাবো বাংলা ভাষার প্রথম পত্রিকা সমাচার দর্পণের আজই প্রথম প্রকাশ। বাংলা সংবাদপত্রের ইতিহাসে 1818 সালটি রীতিমতো ঘটনাবহুল। শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে এ সময় তিনটি বাংলা সংবাদপত্রের প্রকাশনা শুরু হয়। এগুলি হল দিগ্দর্শন, বেঙ্গল গেজেট এবং সমাচার দর্পণ। এদের মধ্যে কোনটি আগে প্রকাশিত হয়েছে এ নিয়ে বিদগ্ধ সমাজ একমত না হলেও জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সমাচার দর্পণকেই বাংলা ভাষায় প্রথম প্রকাশিত, প্রথম সফল সংবাদপত্র হিসেবে স্বীকার করে নিয়েছেন বেশিরভাগ ঐতিহাসিক। পরিকল্পনা মাফিক ঘোষিত উদ্দেশ্য ও নীতি অনুসরণ করে জনসেবার আদর্শে প্রকাশনা শুরু হয় সমাচার দর্পণের। বিভিন্ন জেলার প্রায় 60টি কেন্দ্র থেকে সংবাদ সংগ্রহ করা হতো এই জনপ্রিয় সংবাদপত্রের জন্য। তাই এই বিপুল তথ্যভাণ্ডার থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক খবরাখবর পেয়ে পাঠক সমাজ সেকালে যথেষ্ট তৃপ্তি পেতেন। ব্রিটিশ সরকারের আনুকূল্য পেয়ে সমাচার দর্পণের শ্রীবৃদ্ধি ত্বরান্বিত হয়। স্বয়ং ওয়ারেন হেস্টিংস এই কাগজ পড়ে এত খুশি হয়েছিলেন যে নিজ হাতে একটি প্রশংসাপত্র লিখে সম্পাদক মার্শম্যানকে পাঠিয়ে দেন। কিন্তু তাই বলে সংবাদপত্রের স্বাধীনতাকে কাজে লাগিয়ে সরকারের সমালোচনা করতেও ছাড়েনি সমাচার দর্পণ। সাংবাদিকতার কাজে আন্তরিক নিষ্ঠা ছিল বলেই মিশনারিরা শুধু ধর্মপ্রচার নয়, সংবাদ পরিবেশনায় তাঁদের নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিলেন। নানা বাধা বিপত্তি কাটিয়ে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র সমাচার দর্পণের প্রথম প্রকাশনা হয়েছিল 1818 সালের 23 মে, আজকের দিনে।

বিখ্যাত তবলিয়া রাধাকান্ত নন্দী, স্মরণ করব আজ তাকে। জন্ম 1928 সালের 23 মে বরিশালের বানরিপাড়া গ্রামে। ছোটবেলায় নগর সংকীর্তনের দলে দাদুর সঙ্গে খোল হাতে বেরিয়ে পড়তেন বালক রাধাকান্ত। দাদুর হাতে থাকত মন্দিরা, তালবাদ্যের প্রতি আকর্ষণের সেই শুরু। ছাত্রাবস্থায় পড়াশোনার ফাঁকে লুকিয়েও তবলা বাজিয়েছেন। অবশেষে বাড়ি থেকে পালিয়ে পাকিস্তানের আর্মি ব্যান্ডে তবলা বাজানোর চাকরি। এই সময় নাড়া বাঁধেন ওস্তাদ আলেখ লালজির কাছে।

0: ক্রমশ খ্যাতি ছড়ায়। সঙ্গত করার সুযোগ আসে উস্তাদ আলাউদ্দিন খাঁ, কৃষ্ণচন্দ্র দে, নিখিল বন্দ্যোপাধ্যায়, মনিলাল নাগ, ভীমসেন যোশী, তারাপদ চক্রবর্তী, উস্তাদ আলী আকবর খানের সঙ্গে। বাংলা গানের স্বর্ণযুগে হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকরের মতো বিখ্যাত শিল্পীরা তবলায় রাধাকান্ত নন্দীকেই চাইতেন। ঢোল, খোল, তবলা, পাখোয়াজ, নাল, খঞ্জনি, ঢাক, মাদল, নাকারা, বাংলা ঢোল, এই দশটি তাল বাদ্যে তিনি ছিলেন সিদ্ধহস্ত। দেশ বিদেশে বহু পুরস্কারে সমাদৃত এই শিল্পীর মৃত্যু হয় মাত্র 56 বছর বয়সে। আজ জন্মদিনে বিখ্যাত তবলিয়া রাধাকান্ত নন্দীর প্রতি রইল শ্রদ্ধা।
1: অভিনেতা গঙ্গাপদ বসুর প্রয়াণ দিন আজ। বাংলা রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতে গঙ্গাপদ বসুর আবির্ভাব সেই সব সোনালী দিনে ছিল এক উল্লেখযোগ্য ঘটনা। গঙ্গাপদ বসুর অভিনয় দক্ষতা যে নাটকে প্রথম স্বীকৃতি পেয়েছিল সেটি হল যুগান্তকারী নাটক নবান্ন। গণনাট্য সংঘের তখন তিনি নিয়মিত অভিনেতা। তার আগে অবশ্য তিনি সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন, কিন্তু নাটকই ছিল তাঁর বেঁচে থাকার অক্সিজেন, তাই গড়ে তুললেন বহুরূপী। একসময় তিনি বহুরূপীর সভাপতিও হয়েছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত ওই পদেই আসীন ছিলেন। বহুরূপীর রক্তকরবী, ছেঁড়া তার, পথিক ইত্যাদি নাটকে গঙ্গাপদ বসুর অভিনয় জনমানসে আজও উজ্জ্বল। প্রধানত কুটিল চরিত্রের অভিনেতা হিসেবে তিনি অনেক প্রশংসা পেয়েছেন, তবে অন্যান্য চরিত্র চিত্রণেও তিনি ছিলেন সমান দক্ষ। বাংলা চলচ্চিত্রে গঙ্গাপদ বসু আত্মপ্রকাশ করেন মনোজ ভট্টাচার্য পরিচালিত তথাপি ছবিতে। এরপর রঙ্গমঞ্চ ও রূপালী পর্দায় সমান দক্ষতায় কাজ করে যান তিনি। তার অভিনীত বহু ছবির মধ্যে কাঞ্চনরঙ্গ, পথিক, নাগরিক এবং সত্যজিৎ রায় পরিচালিত জলসাঘর ও পরশ পাথরে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। 1971-এর 23 মে অর্থাৎ আজকের দিনে গঙ্গাপদ বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
0: সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: সমবেত কণ্ঠে দেশবন্দনা। জানি দি সেরা পত্রদাতার নাম। ফেব্রুয়ারি 2026। প্রথম পক্ষের বিষয় ছিল ক্ষণিকের অতিথি। সেরা পত্রদাতা উত্তম দালাল। ঠিকানা খরসরাই, বেগমপুর, হুগলি। ফেব্রুয়ারি 2026 দ্বিতীয় পক্ষ, বিষয় ছিল অজানার সন্ধান। সেরা পত্রদাতা রিয়া ঘোষ। ঠিকানা সুভাষগ্রাম, বাদুরতলা, কলকাতা 146। আবারও জানাই, ফেব্রুয়ারি 2026 প্রথম পক্ষে সেরা পত্রদাতা হয়েছেন উত্তম দালাল এবং ফেব্রুয়ারি দ্বিতীয় পক্ষ সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন রিয়া ঘোষ। প্রাত্যহিকিতা এখন বিজ্ঞাপন, এরপর আসছি চিঠির ঝাঁপি নিয়ে।
1: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: মে মাসের দ্বিতীয় পক্ষ, প্রতীক্ষার প্রহর। প্রথম চিঠি পাঠিয়েছেন বাসুদেব সেন, জাঙ্গিপাড়া সেনপাড়া, হুগলি থেকে। সুখ দুঃখ, বিষাদ বিপদ মিশ্রিত আমাদের জীবন, তাই উদ্বেগ আর দুশ্চিন্তা প্রায়শ আমাদের নিত্য সঙ্গী। তারই হাত ধরে আবির্ভাব ঘটে প্রতীক্ষার প্রহরের, যা এক অব্যক্ত অনুভূতির অস্বস্তিকর মুহূর্ত। এর হাত থেকে রক্ষা নেই কারোরই। তবে সব প্রতীক্ষার প্রহরের পরিণতি একরকম হয় না। কোনো সময় সুখকর, বয়ে আনে আনন্দের মুহূর্ত, আবার কোনো সময় ঘটে থাকে দুঃখের কারণ, জেগে থাকে অশান্তির ছায়া। আবার এমনও প্রতীক্ষার প্রহরের আবির্ভাব ঘটে যা শুধু ব্যক্তিগত বা পারিবারিক ক্ষেত্রেই নয়, জাতির জীবনে চিরদিনের জন্য সৃষ্টি করে এক বিষাক্ত ক্ষতের। সেই রকমই এক প্রতীক্ষার প্রহরের সূচনা হয়েছিল 1942 সালের 9 জুলাই এই কলকাতা বেতার কেন্দ্রে। এক অনুষ্ঠান চলাকালীন হঠাৎই বাকরুদ্ধ হয়ে যান কাজী নজরুল ইসলাম। তারপর অতিবাহিত হয় সুদীর্ঘ প্রতীক্ষার প্রহর, প্রায় 34 বছর। কলকাতা, রাঁচি, লন্ডন, জার্মানি প্রভৃতি দেশ বিদেশের বিখ্যাত চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টাও এই প্রতীক্ষার প্রহরের সফল অবসান ঘটাতে পারেনি। অবশেষে 1976 সালের 29 আগস্ট এই অবস্থায় কবির জীবনদীপ নির্বাপিত হয়। কবির আসন্ন জন্মদিনে আমাদের সকলের সশ্রদ্ধ প্রণামসহ এই প্রার্থনা, এরকম প্রতীক্ষার প্রহর আর যেন কোনোদিন ফিরে না আসে। বাসুদেব সেন লিখলেন জাঙ্গিপাড়া সেনপাড়া হুগলি থেকে।

এবারের চিঠি লিখছেন মনামি দুলুই বৃন্দাবনপুর পূর্ব মেদিনীপুর থেকে। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডুবে রক্তপাতে, যে টেলিফোন আসার কথা আসেনি। প্রতীক্ষার প্রহর মানে এক অদ্ভুত টানা পড়েন, সময় যেন থমকে যায় আর মনের ভেতরের সময় অবিরাম বেগে বইতে থাকে। যখন আমরা কিছু প্রতীক্ষা করি তখন এক মুহূর্ত যেন এক ঘন্টা সময় হয়ে দাঁড়ায়। প্রতিটি ক্ষণ বহন করে সম্ভাবনা ও সংশয়ের দ্বৈত ভার। জানালার গ্রিল ধরে রাস্তার দিকে চেয়ে থাকা, ছাদে উঠে কারো বাড়ি ফেরার অপেক্ষা করা, ফোনের স্ক্রিনে চোখ রাখা, বারবার সময় দেখা, এইসব প্রতীক্ষার ছোট ছোট ভাষা। প্রতীক্ষা নিরর্থক নয়, প্রতীক্ষার শেষে রয়েছে প্রাপ্তির তৃপ্তি অথবা শূন্যতা। যদি প্রাপ্তি ঘটে তবে দুনিয়ার সব ক্লান্তি সেখানে হার মানে, আর যদি শূন্যতা মেলে তবুও মন জানে সে নিঃস্বার্থভাবে ভালোবেসে অপেক্ষা করেছিল। প্রতীক্ষা তাই একাধারে যন্ত্রণা ও মহিমা। প্রতীক্ষার প্রহর আত্মার গভীরতম প্রকোষ্ঠে চলা এক নিঃশব্দ সংলাপ। প্রতীক্ষা সব ক্ষেত্রে ধৈর্যের পাঠ দেয় না, বরং আমাদের অসহায়ত্বের মুখোমুখিও দাঁড় করায়। প্রতীক্ষার আসল যন্ত্রণা অনুপস্থিতিতে নয়, অনিশ্চয়তায়। এই অনিশ্চয়তার গর্ভে জন্ম নেয় গভীরতম উপলব্ধি। প্রতীক্ষা সদর্থক হলে দহন জুড়ায়, আর না হলে এই প্রহর আমাদের শিখিয়ে যায় যে কোনো কোনো অপেক্ষা ফল পাওয়ার জন্য নয়, বরং নিজেকে চেনার জন্য। সব প্রতীক্ষার অবসান ঘটে না, ফিরে পাবো না জেনেও যারা অপেক্ষা করছেন সেই মাতৃসম মানুষটি। আবারও বলছি, ফিরে পাবো না জেনেও যার অপেক্ষা করছি সেই মাতৃসম মানুষটি, যেদিন চলে গেলেন তার লাগানো সাদা নয়নতারা গাছে কাকতালীয়ভাবে সেদিনই ফুলেছিল প্রথম ফুল। মনে হল তিনি সর্বত্র আছেন, প্রকৃতিতে মিশে আছেন, শ্বাসে প্রশ্বাসে আছেন। তার কাজ, তার আচরণ, আদর যত্নের মাধ্যমে তিনি তো আমার ভিতরেই আছেন। বুঝলাম যাকে মৃত্যুর পরেও ফিরে পাচ্ছি কিংবা স্বপ্নে তার স্পর্শ পাচ্ছি, তার জন্য প্রতীক্ষার প্রয়োজন নেই।

0: তিনি তো চির অম্লান। মনামি দলুই বৃন্দাবনপুর পূর্ব মেদিনীপুর থেকে লিখলেন।
1: পূর্ব মেদিনীপুর থেকে এবার বীরভূম, নীলডাঙ্গা পারুলডাঙ্গা বীরভূম থেকে লিখছেন শিবু সোরেন। তখন আমি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। প্রতি বছর ঠিক সাতই পৌষের আগে আকাশ বাতাস কাঁপিয়ে শান্তিনিকেতনের মাঠে হেলিকপ্টার নামত। নামার আগে বেশ কয়েকবার আকাশে চক্কর দিত। আমরা ছোটরা আকাশের দিকে হাঁ করে তাকিয়ে সেই চক্কর দেওয়া হেলিকপ্টার দেখতাম আর মহানন্দে লাফিয়ে ওই যে বলে চিৎকার করে উঠতাম। মনে বড় শখ হতো যদি কোনোদিন কাছ থেকে দেখার সুযোগ পেতাম। একবার আমরা কয়েকজন বন্ধু মিলে হঠাৎই ঠিক করলাম ভুবনডাঙ্গার মাঠে হেলিকপ্টার দেখতে যাব। যেমন ভাবা তেমন কাজ। শান্তিনিকেতনের মাঠে হেলিকপ্টার নামার সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন বন্ধু ছুটতে শুরু করলাম ভুবনডাঙ্গার উদ্দেশ্যে। আমাদের মাঠ থেকে শান্তিনিকেতন আশ্রম মাঠের দূরত্ব প্রায় 7 কিলোমিটার হবে। বিশাল ধানক্ষেত, মাঝে একটা ক্যানেল এবং শান্তিনিকেতন ঢোকার আগে বিশাল গিরিখাতের মতো গভীর রেল লাইন। মাঠ ঘাট খানা খন্দ পেরিয়ে হাঁপাতে হাঁপাতে অবশেষে পৌঁছলাম সেই আশ্রম মাঠের ধারে। আশ্রম মাঠের চারিদিকে বেড়ার ধারে অসংখ্য মানুষ দাঁড়িয়ে হেলিকপ্টার দেখছে। আমরাও ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখার চেষ্টা করলাম। দেখে তো আমার চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। মাঠের মাঝখানে দুটি গোল গোল সাদা দাগের মাঝে দাঁড়িয়ে আছে দুটি বড় বড় শ্যাওলা রঙা হেলিকপ্টার। উপরে তালগাছের মতো লম্বা কয়েকটি পাখা পিছনের দিকেও আছে, তবে ওগুলো তেমন বড় নয়। নিচের দিকে তিনটি ছোট ছোট চাকা, দুদিকে আবার বাসের মতো জানালাও আছে। আমরা যাকে আকাশে ফড়িংয়ের মতো উঠতে দেখি সেই হেলিকপ্টার এত বড়, এত লম্বা লম্বা ডানা। তারপর যখন হেলিকপ্টার দুটি সারা মাঠের ধুলো উড়িয়ে আশেপাশের গাছের ডালপালা দুলিয়ে উপরে উড়ল, সে কি ভয়ঙ্কর শব্দ! ভাবলাম এত শব্দের মাঝে হেলিকপ্টারের ভিতরে বসা যাত্রীরা থাকে কি করে। যাকে সেদিন আনন্দ আর বিস্ময় মিশিয়ে আমার দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে হেলিকপ্টার দেখার আশা পূরণ হয়েছিল। জীবনে প্রথম হেলিকপ্টার দেখার সেই সোনালী মুহূর্ত চিরকাল আমার হৃদয়ের মণিকোঠায় জলজল করবে। শিবু সোরেন লিখলেন নীলডাঙ্গা পারুলডাঙ্গা বীরভূম থেকে।
0: এবারে আসি হাওড়ার চিঠিতে। দিব্যেন্দু পাত্র কাদুয়া আমতা হাওড়া থেকে লিখছেন, ও মামা, কবে আমি আবার সুস্থ হব বলো না মা। রাতুল যে দিনে কতবার তার মাকে এ কথা জিজ্ঞেস করে তার লেখা জোকা নেই। এ বিশ্ব জগতে রাতুল এক নবাগত ছোট্ট প্রাণ, বয়স তার বছর 5। এই বয়সে ছোট্ট শিশুরা প্রকৃতির কোলে ছুটোছুটি করে খেলা করে, মনের আনন্দে খিলখিল করে হাসাহাসি করে। কিন্তু রাতুল এসব সুখ আনন্দ থেকে বঞ্চিত। ডাক্তার কাকু যে তাকে ছোটাছুটি দৌড়োদৌড়ি করতে বারণ করেছেন, কারণ তার হার্টে একটা ফুটো রয়েছে। অপারেশন না হওয়া পর্যন্ত সে মুক্ত মনে প্রকৃতির সবুজ কোলে দৌড়োদৌড়ি করে খেলাধুলো করতে পারবে না। সে প্রতিদিন বিকেলে জানালার কাছে এসে দাঁড়ায়, তাকিয়ে দেখে দূরের মাঠটার দিকে। কুচি কুচি ঘাসে সমস্ত মাঠখানা ঢাকা। মাঠটার পাশে ওই যে বুড়ো বটগাছটা, তার ডালে একটা দোলনা বাঁধা। রোজ বিকেলে তার মতো ছেলেমেয়েরা দোলনায় দোলে কচি ঘাসের উপর ছুটোছুটি করে খেলা করে, তাদের হাসির শব্দ ভেসে আসে।

কিন্তু রাতুল তাদের সঙ্গে খেলতে পারে না। ছোট্ট হৃদয়ে তার বড় কষ্ট, সে কেবল ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। তবুও তার ছোট্ট হৃদয় ভেঙে পড়েনি, শুধুই সে আরোগ্যের স্বপ্ন দেখে, দিনের পর দিন প্রতীক্ষা করে, নিজের মনকেই জিজ্ঞেস করে, কবে আমি সুস্থ হব, কবে আমি আবার খেলা করব। কতদিন হয়ে গেল, তার বাবা মা এখনো অপারেশনের অর্থ জোগাড় করতে পারেনি। অর্থের চেষ্টায় তার বাবা বিদেশ বিভুঁইয়ে গেছেন কাজ করতে। সে জানে তার বাবা এলেই সে সুস্থ হয়ে উঠবে, তাই সে জানলার ধারে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে থাকে, এই বুঝি তার বাবা এলো। কিন্তু সারা দিন কেটে যায়, তার বাবা আসে না। দিনের পর দিন চলে এভাবেই, কিন্তু এতটুকু আশা সে ছাড়েনি। অপেক্ষার প্রহর গুনে রোজ। দিব্যেন্দু পাত্র, কাদুয়া, আমতা, হাওড়া থেকে লিখলেন।

0: এবারে চিঠি জয়ন্ত কুমার সরকার পাঠিয়েছেন বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। প্রাতঃ সখা প্রাত্যহিকী, প্রতীক্ষার প্রহর গুনতে হয় প্রতিনিয়ত, আমাদের সংসার জীবনের রোজ নাম চায়। প্রতীক্ষা মানে তো কাঙ্ক্ষিত সময়ে কারো আগমন কিংবা কোনো ঘটনার প্রত্যাশা। ছাত্রছাত্রীর প্রতীক্ষা শুরু পরীক্ষার দিনগুণে, পরীক্ষার পর গভীর উৎকণ্ঠা, রেজাল্ট বেরোনোর প্রতীক্ষায় প্রহর গোনার শেষ হয় ফল প্রকাশে। ভালো হলে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়, অন্যথায় উল্টোটা। তখন মাধ্যমিক পরীক্ষার্থী আমি, প্রতীক্ষার প্রহর গুনছি রোজ, ভয়ে বুক দুরুদুরু, প্রশ্ন যদি কঠিন হয়, কমন যদি না পাই। নির্দিষ্ট দিনে মাকে প্রণাম করে বের হলাম। পরীক্ষার হলে থমথমে পরিবেশ, কড়া প্রহরায় পরীক্ষা শুরু হল। কঠিন প্রশ্ন কমন নেই। ঘাড় ঘুরিয়ে পিছনে অমিতের সঙ্গে কথা বলতে যেতেই খপ করে খাতাটা কেড়ে নিলেন স্যার। কিং কর্তব্য বিমূঢ় আমি, দরদর ঘামছি। হঠাৎ মায়ের কোমল হাতের ছোঁয়ায় ঘুমটা ভেঙে গেল, ধর্মর করে উঠে বসলাম। মা মাথায় হাত বুলিয়ে বললেন, কিরে স্বপ্ন দেখছিলি, ওঠ, আজ না তোর পরীক্ষা। সেদিন পরীক্ষা খারাপ হয়নি, রেজাল্ট ভালোই হয়েছিল। আবার কিছু প্রতীক্ষার অবসান হয় করুণ রসে সিঞ্চিত হয়ে। স্ত্রীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেনা জওয়ান যখন ছুটিতে বাড়ি ফেরেন, আনন্দের লহরী বয়ে যায় সংসারে। ছুটি শেষে প্রেয়সীর চোখের জল উপেক্ষা করে বিদায় নিয়ে দেশরক্ষায় ব্রতী বীর সৈনিক হয়তো আর ফিরলেনই না। প্রিয়জনের প্রতীক্ষার প্রহর তখন অনিঃশেষ। লিখলেন জয়ন্ত কুমার সরকার, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে।
1: এবারের চিঠি লিখছেন জয়তী চট্টোপাধ্যায়, বন্ডেল রোড, কলকাতা থেকে। সেদিনটা ছিল স্কুল থেকে অবসর নেওয়ার দিন, কিন্তু গিয়ে শুনলেন তার মেয়াদ আরও ছ মাস বাড়ানো হয়েছে। আনন্দে উৎফুল্ল হয়ে বাড়িতে সান্ধ্যকালীন চায়ের আসরে কথাটা বলতেই সবাই গম্ভীর। বড় পুত্র বলল, কিন্তু মা, তোমার একাকিত্বের কথা ভেবে আমরা তো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার ব্যবস্থা করে ফেলেছি। সমবয়সীদের পাবে মস্ত বাগান, পুকুর, মন্দির, খুব ভালো লাগবে, আর আমরা তো আছি। সশব্দে চেয়ার ঠেলে নিজের ঘরে ঢুকে গেলেন। পরদিন ভোরে সব গুছিয়ে নিয়ে আদরের ছোট পুত্রকে বললেন, আমি এখনই যেতে চাই, কাউকে বলতে হবে না। ছোট ছেলে বলে, তোমার ব্যথা আমি বুঝি মা, নতুন ফ্ল্যাটে গিয়েই তোমাকে নিয়ে আসবো আমার কাছে, অপেক্ষা করো একটু। জায়গাটি সুন্দর, কিন্তু ফেলে আসা জীবন পিছু টানে, মানাতে পারেন না। ফোন রোজ হতে হতে এখন সপ্তাহে একবার, ভাগ্যিস নিজের কিছু সঞ্চয় ছিল। দুমাস কেটে গেল, আশ্বাস বানিয়ে এখনো আছে, অপেক্ষা করো মা একটু। ঘর সংলগ্ন বারান্দায় বসে শুধুই প্রতীক্ষা। গাড়ির আওয়াজ পেলেই তিনি সচকিত হন, এলো কি ছোট খোকা। প্রহর বয়ে যায়, পথের ধারে আবির লাল কৃষ্ণচূড়া সবুজ পাতাদের লুকিয়ে রেখেছে। একটি কুসুমরিক্ত গাছ পুঞ্জীভূত সবুজ পাতা দেখলে মনে হয় সার সার তোতা পাখি। আর কতদিন, লাল মোরামের রাস্তা ভিজে যায় মায়ের চোখের জলে, না বলা বাণী কথা হয়ে ওঠে, বাতাস বয়ে যায় লাল ধুলো ওরে। প্রতীক্ষার প্রহর গোনা আর শেষ হয় না মায়ের। জয়তী চট্টোপাধ্যায়, বন্ডেল রোড, কলকাতা থেকে লিখলেন।

0: মানুষের নিত্য রকমারি প্রতীক্ষায় দিন যাপন। লিখছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি থেকে। পরিণামে কখনো আনন্দ, হতাশা, বেদনা বা খুশির ঝিলিক। সন্তান সম্ভবা বৌমা, খবরটা শুনে শাশুড়িমা খুশি ঝলমল মুখে প্রার্থনা করলেন যেন সুস্থভাবে সন্তান প্রসব হয়। আত্মীয় স্বজনকে আনন্দে জানালেন, চলছিল শিশু ভূমিষ্ঠ হওয়ার প্রতীক্ষা। হঠাৎ শাশুড়ি মায়ের শরীরটা অসুস্থ হল, শ্বাসকষ্ট, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। দেহের বিভিন্ন অংশ পরীক্ষা হল, সাধারণ বেড থেকে আইসিইউতে স্থানান্তর। উদ্বেগে পরিবারের সবাই, সুস্থ হয়ে বাড়ি ফেরার প্রতীক্ষাতে। কিন্তু ফেরা হয় না আর, শবদেহ ঘরে আনার প্রতীক্ষাতে আবাসনের সবাই। অন্য ঘটনা, চলতি বছরে ধান চাষিরা ফসলের প্রতীক্ষায় ছিলেন। ধানের সুন্দর শীষ দেখে চাষিভাইরা আশাতে স্বপ্ন দেখেছিলেন, কিন্তু পুজোর আগেই ঝাঁকে ঝাঁকে মাজরা পোকা ধ্বংস করল ফসল। লোকসানের মুখে পড়লেন বহু কৃষক। মহাকাশে যান পাঠিয়ে প্রতীক্ষা চলে বিজ্ঞানীদের। জগতে যত রকম পরীক্ষা আছে, অনবরত চলে ফল প্রকাশের প্রতীক্ষা। ভোটের ফলের প্রতীক্ষায় প্রার্থীরা, প্রশাসনের প্রতিশ্রুত কাজের প্রতীক্ষা করতে করতেই আমজনতার দিন কাটে। আবহমান কাল সবার সুস্থ সুন্দর যাপনের প্রতীক্ষা চলতেই থাকে। ছেলে বৌমা কর্মসূত্রে বিদেশে, আমার প্রতীক্ষা কবে যে আবার একসঙ্গে থাকার সেই আনন্দের দিন ফিরে পাব। বিশ্বের দেশে দেশে যুদ্ধের সমাপ্তি ও শান্তির প্রতীক্ষায় প্রহর গুনছি আমিও। মীনা রায় লিখলেন, মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি থেকে।
1: নূরবানু পাইকপাড়া বীরভূম থেকে লিখছেন এবারের চিঠি। ডাক্তারবাবুর কথা মতো হাসপাতালে ভর্তি হলাম। পরীক্ষা নিরীক্ষা অনেক হল, নার্স দিদিরা আসেন, ইঞ্জেকশন দেন, ওষুধ দেন, বলেন এখনো সময় হয়নি। প্রতীক্ষার প্রহর আর কাটে না। ডাক্তারবাবু রাউন্ডে এসে চুপচাপ বিছানায় শুয়ে থাকবেন না, এই কথা বলে যান। বলেন আমি লিখে দিচ্ছি, মাঝে মাঝে বেড়াবেন, পাশে একটু দূরে সিনেমা হল আছে, ভালো সিনেমা এসেছে, দেখবেন। প্রতীক্ষার প্রহর গুনি, কিন্তু সময় আর কাটে না। সিনেমা দেখতে গেলাম সবুজ দ্বীপের রাজা। তখনই স্থির করলাম যদি ছেলে হয় নাম রাখব রাজা। আবার হসপিটাল বেডে শুয়ে শুয়ে দিন কাটাই। ডাক্তারবাবু আমার স্বামীর সঙ্গে পরামর্শ করেন, এখনও দেরি আছে, তাহলে উপায় ছুটি লিখে দিচ্ছি, বাড়ি চলে যান। বাড়ি তো যাব, কিন্তু যাব কি করে? আবার যেখানে যাব মানে বাবার বাড়ি, সেখান থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তা গরুর গাড়িতে যেতে হয়। পথে যদি কিছু হয়, যা থাকে কপালে ভেবে চলে এলাম বাড়ি। গরুর গাড়ি করে হাসপাতালে আবার এলাম। সেদিন থেকে শরীর খুব খারাপ, বুঝতে পারছি প্রতীক্ষার অবসান হতে চলেছে। দুপুর গড়িয়ে বিকেল, ডাক্তারবাবুর আওয়াজ কানে আসছে, শুনতে পাচ্ছেন আপনার পুত্র সন্তান হয়েছে। সারা শরীরে প্রচণ্ড ব্যথা, ক্লান্ত বিধ্বস্ত আমি, তবু যেন এক প্রশান্তি। দেখি একতাল কাদা মাটির মতো পুঁচকে চোখের কোণ দিয়ে ছোট ছোট চোখে আমাকে দেখছে। আমার সব ক্লান্তি, সব ব্যথা দূর হয়ে গেল। নূরবানু পাইকপাড়া বীরভূম থেকে।
0: আবহাওয়ার খবরটা জানিয়ে দিই আপনাদের। আকাশ অংশত মেঘলাই থাকবে, আর বিকেল সন্ধ্যের দিকে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে কোনো কোনো জায়গায়। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি সেলসিয়াস কম, আর সর্বনিম্ন তাপমাত্রা 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 91% সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম 66%, না গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি।
1: প্রাত্যহিক কি শেষ করবো আজ এখানেই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
0: আমি সৌরভ সাহা,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার। শুনলেন প্রাত্যহিকী এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 59তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনসহ বহু ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে কলকাতায় এসে পৌঁছেছেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 59তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000-এরও বেশি যুবর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় হবে। এখনও অবধি 18টি রোজগার মেলার মাধ্যমে 12 লক্ষের কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলিতে ভারত ও সাইপ্রাসের মধ্যে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি ভবনে গতকাল নিকোস ক্রিস্টোডৌলিডেস এবং তার প্রতিনিধি দলের সম্মানে একটি ভোজ

বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডাউলিডেসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তাঁরা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডাউলিডেস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও চার দিনের ভারত সফরে কলকাতায় এসে পৌঁছেছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। রুবিওর মাদার টেরেজার সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালও পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। পরে তিনি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল রুবিও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। সোমবার রুবিওর আগ্রা ও জয়পুর সফর করার কথা এবং এরপর মঙ্গলবার কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে নতুন দিল্লিতে যাবেন। উল্লেখ্য, চলতি মাসের 26 তারিখে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট ছাড়াও ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এই বৈঠকে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত করেছে। এর আগে ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। সিবিএসই জানিয়েছে, গত কয়েকদিন ধরে তাদের ওয়েবসাইটে প্রচুর চাপ এবং অননুমোদিত হস্তক্ষেপের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, উত্তরপত্রের স্ক্যান করা কপি পাওয়ার পর শিক্ষার্থীরা নম্বর যাচাই বা পুনর্মূল্যায়নের পরবর্তী ধাপের জন্য আবেদন করতে দুদিন সময় পাবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট কোম্পানি ইনস্টিটিউটের এশিয়া মহাদেশের কর্মসূচি পরিচালক ম্যাথিউ মোহলেন ক্যাম্পের সঙ্গে ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। সমাজমাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেছেন, প্রযুক্তি, পরিকাঠামো, বৈদ্যুতিন এবং ডিজিটাল ইকোসিস্টেম সহ ক্ষেত্রগুলিতে মার্কিন বিনিয়োগ শক্তিশালী করার পাশাপাশি উৎপাদন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করার উপর আলোকপাত করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে সহজ, নির্বিঘ্ন এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানো নিশ্চিত করতে হবে। নতুন দিল্লিতে গতকাল কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। শ্রী চৌহান কৃষি, গ্রামোন্নয়ন ও ভূমি সম্পদ সহ সংশ্লিষ্ট সব বিভাগকে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা আরও শক্তিশালী ও দ্রুত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি প্রতিদিন জন অভিযোগ, জনপ্রতিনিধিদের আবেদন এবং নাগরিকদের চিঠি খতিয়ে দেখার জন্য অন্তত 10 জন আধিকারিক নিয়ে বিশেষ দল গঠনের কথাও বলেছেন তিনি। তেলেঙ্গানায় নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স NIMS 2000টি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করে একটি বড় মাইলফলক অর্জন করেছে। সেরাজ্যের মুখ্যমন্ত্রী এ রেবান্ত রেড্ডি এই সাফল্যের জন্য NIMS-এর চিকিৎসক দলকে অভিনন্দন জানিয়েছেন এবং ইউরোলজি বিভাগের দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন। নদিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানির দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় তেলের দামে এই ঊর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2.86 লক্ষ কোটি টাকা উদ্বৃত্ত হিসেবে হস্তান্তরের অনুমোদন দিয়েছে। এখনও অবধি এটি কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সর্বোচ্চ লভ্যাংশ। মুম্বাইতে গতকাল RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টর্সের 623তম বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। RBI এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগের বছরের তুলনায় 2025-26 অর্থবর্ষে তাদের মোট আয় 26.42% বৃদ্ধি পেয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লেবাননে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক মর্যাদাপূর্ণ রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে ভারতীয় ব্যাটালিয়নের মহিলা দলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়ে তৃতীয় ভারতীয় হিসেবে মেজর বরাক এই সম্মান পেলেন। এর আগে 2019 সালে দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘ মিশনে তার সেবার জন্য মেজর সুমান গাওয়ানিকে এবং 2023 সালে
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে তার কাজের জন্য।

মেজর রাধিকা সেনকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গোতে ইবোলা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ায় জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা জাতীয় স্তরে অত্যন্ত বেশি বলে ঘোষণা করেছে। হুর মহানির্দেশক টেড্রোস আধানাম ঘেব্রেসাস গতকাল জানিয়েছেন, এখনও পর্যন্ত 82 জনের সংক্রমণ এবং 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংক্রমণ পূর্ব কঙ্গোর কিছু এলাকা এবং প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। মার্কিন জাতীয় গোয়েন্দা মহানির্দেশক তুলসি গ্যাবার্ড পদত্যাগ করবেন বলে ঘোষণা করেছেন। তার স্বামী আব্রাহাম উইলিয়ামসের এক অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়ার পরই তিনি আগামী 30 জুন তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা তার পদত্যাগ পত্রে গ্যাবার্ড গত 1.5 বছর ধরে জাতীয় গোয়েন্দা মহানির্দেশকের কার্যালয়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, জাতীয় গোয়েন্দা বিভাগের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস তার স্থলাভিষিক্ত হবেন। মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিন কার্ড প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তনের ঘোষণা করেছে। এখানে বলা হয়েছে, সেদেশে স্থায়ী বসবাসের অনুমতি প্রয়োজন এমন বিদেশি নাগরিকদের এখন থেকে আবেদন করার জন্য নিজ দেশে ফিরে যেতে হবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর এক নির্দেশিকায় বলা হয়েছে, কিছু বিশেষ ক্ষেত্রেই সেদেশ থেকে এই আবেদন করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক রাসায়নিকের ট্যাঙ্ক থেকে রাসায়নিক ছড়িয়ে যাওয়ার কারণে ওই অঞ্চলের প্রায় 40,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি জানিয়েছে, গত বৃহস্পতিবার গার্ডেন গ্রোভের একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানায় 22,700 থেকে 26,500 লিটার মিথাইল মেথাক্রাইলের ধারণকারী একটি স্টোরেজ ট্যাঙ্ক অতিরিক্ত গরম হয়ে যায় এবং বাতাসে বাষ্প ছড়তে শুরু করে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় আবহাওয়া দফতর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিনের জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আইপিএল ক্রিকেটে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 29তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনসহ বহু ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে কলকাতায় এসে পৌঁছেছেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। চার দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ কলকাতা পৌঁছেছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঊনবিংশতিতম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। আয়ুষ্মান ভারত চালু করা সহ একাধিক বিষয় আলোচনার জন্য আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ওয়ার্ক ফ্রম হোম কাজের নির্দেশিকা জারি করেছে। দেশে পেট্রোল এবং ডিজেলের দাম উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে বাড়ানো হয়েছে। আসছি বিস্তারিত খবরে। চার দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ কলকাতায় পৌঁছেছেন। কিছুক্ষণ আগেই বিমানবন্দরে অবতরণ করেন তিনি। মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থল শ্রদ্ধা জানাবেন রুবিও। ভিক্টোরিয়া মেমোরিয়ালে হলেও ঘুরে দেখতে পারেন বলে সূত্রের খবর। মার্কিন বিদেশ সচিবের সফরকে ঘিরে কলকাতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ, কোয়াড বৈঠকে যোগ দেওয়াই মূলত এই সফরের উদ্দেশ্য। আজ দুপুর 1টা নাগাদ তিনি দিল্লি পৌঁছবেন। এরপরই সেবা তীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে তাঁর কথা হবে। 25 তারিখ

0: সোমবার রুবিও যাবেন আগ্রা। সেখান থেকে রাজস্থানে জয়পুর হয়ে পৌঁছবেন নতুন দিল্লিতে। আগামী 26 মে রাজধানীতে কোয়াড গোষ্ঠীর সদস্য দেশগুলির সঙ্গে বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের বিষয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে শ্রী অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সরকারি বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একাধিক বিষয়ে আলাপ আলোচনা করেন। পরে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী অধিকারী বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থনের আশ্বাস দিয়েছেন। স্বচ্ছ প্রশাসন ও সামগ্রিক উন্নয়নে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে শ্রী অধিকারী উল্লেখ করেন। এর আগে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রশাসনিক কর্মপদ্ধতি এবং আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী দেখা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গেও। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর এক বার্তায় শ্রী অধিকারী জানান, শ্রীমতী মুর্মুর পরবর্তী পশ্চিমবঙ্গ সফরে অতীতের মতো দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা যাতে আর না হয় তা তিনি সুনিশ্চিত করবেন। সাংবিধানিক নিয়ম মেনে দেশের সর্বোচ্চ প্রধানকে তাঁর যোগ্য মর্যাদা ও শ্রদ্ধা নিবেদন করা হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নীতিন নবীনের সঙ্গেও দেখা করেন শ্রী অধিকারী। কথা হয় এরাজ্যে ভারপ্রাপ্ত সুনীল বনসালের সঙ্গেও। সরকারি বাসে মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াত নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি করেছে। ঘোষণা মতোই আগামী 1 জুন থেকে মহিলা যাত্রীরা দূরপাল্লা এবং লোকাল সরকারি বাসে বিনা ভাড়ায় সফর করতে পারবেন। দীর্ঘমেয়াদে এই সুবিধা পাওয়ার জন্য কিউআর কোডযুক্ত বিশেষ স্মার্ট কার্ড চালু করবে রাজ্য। তাতে থাকবে যাত্রীর ছবি এবং পরিচিতি সংক্রান্ত তথ্য। এই ব্যবস্থায় যাত্রীর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের মতো 11টি পরিচয়পত্রের যে কোনো একটি প্রমাণপত্র হিসেবে সংশ্লিষ্ট মহকুমা শাসক বা বিডিওর কাছে জমা দিলে তাকে কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাসে ভ্রমণের সময় আধার কার্ড, ভোটার কার্ড সহ 11টি পরিচয়পত্রের যে কোনো একটি আবশ্যিকভাবে যাত্রীকে সঙ্গে রাখতে হবে। কন্ডাক্টর পরিচয়পত্র দেখে নিজের টিকিট পাঞ্চিং মেশিন থেকে জিরো মূল্যের টিকিট ইস্যু করবেন। প্রতি মাসে যে পরিমাণ টিকিট ইস্যু করা হবে রাজ্য সরকার সম পরিমাণ টাকা পরিবহন দপ্তর বা সংশ্লিষ্ট নিগমকে দিয়ে দেবে। যত্রতত্র জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে সরকার এবং বিরোধী সব পক্ষের বিধায়কদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এরকম 22টি ব্ল্যাক স্পট চিহ্নিত করেছে পুর দপ্তর। সারা রাজ্যে এ ধরনের ব্ল্যাক স্পটের সংখ্যা 300-র ওপরে। তিনি বলেন, মন্ত্রীর একার পক্ষে এতগুলো জায়গা পরিদর্শন করা সম্ভব নয়, তাই স্থানীয় জনপ্রতিনিধিদের এই কাজে এগিয়ে আসতে হবে। এজন্য পুর দপ্তর অতি শীঘ্রই একটি অ্যাপ চালু করতে চলেছে।
1: যারাই বিধায়ক আছেন, শুধু আমাদের সরকারের নয়, বিরোধীও যারা বিধায়ক আছেন তাদের কাছ থেকেও ইনপুট নিয়ে, একটি গার্বেজ পড়ে আছে। আমি যেটা বলেছি যে আমরা কদিনের মধ্যে একটি অ্যাপ ডেভেলপ করছি, যে অ্যাপটা দিয়ে যে কোনো জায়গাতে ময়লা পড়ে থাকলে ইউ জাস্ট ক্লিক আ পিকচার, আপনি পাঠিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে উইদিন 2 আওয়ার্সের একটা উইন্ডোতে সেটা পরিষ্কার হয়ে যাবে। সেই পার্টিসিপেশনটা যাতে ময়লা না থাকে সেটা আমরা বিধায়কের কাছ থেকে আমরা সেই কোঅপারেশন চাই।
0: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য গতকাল পুরসভার অধিবেশন হয়নি বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, সবটাই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াই, বিজেপির এ বিষয়ে কোনো উৎসাহ নেই। সঠিক সময়ে গণতান্ত্রিক পদ্ধতি মেনে কলকাতা পুরসভার নির্বাচন হবে, বিধানসভার মতো পুরসভা থেকেও তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়া হবে, এজন্য তালা ঝুলাবার কোনো প্রয়োজন নেই বলে শ্রী ভট্টাচার্য মন্তব্য করেন। এদিকে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করার পর পুরভবনে গতকাল প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এরপর চেয়ারপারসন মালা রায়, মেয়র ফিরাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পরিষদ সদস্যগণ ও তৃণমূল কংগ্রেসের পুর প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে যান। ঘটনায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পুর প্রতিনিধিদের পথে নেমে প্রতিবাদ আন্দোলন করার নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রয়োজনে মামলা করে তার দল তৃণমূল কংগ্রেস লড়াই করবে বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 59তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভাষণও দেবেন শ্রী মোদী। দেশের 47 স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে, এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 3টি। কলকাতা শিয়ালদায় বিসি

0: ইন্দিরা মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আরেকটি অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান নিয়োগপত্র তুলে দেবেন নবনিযুক্তের হাতে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে কেন্দ্র আজ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার এবং অধ্যক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ও বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র আয়ুষ্মান মন্দির প্রকল্প নিয়েও কথা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে রাজ্য যোগ ও ন্যাচুরোপ্যাথি কাউন্সিলের সভাপতির পদ থেকে যোগ বিশারদ তুষার শীল পদত্যাগ করেছেন। একই সঙ্গে রোগী কল্যাণ সমিতির বৈঠক আগামী 28 মে এর মধ্যে করার জন্য সমস্ত জেলা শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্থানীয় বিধায়ককে বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখার কথাও বলা হয়েছে। দেশব্যাপী তাপপ্রবাহের পরিস্থিতিতে চিকিৎসকরা গর্ভবতী নারীদের তাপজনিত অসুস্থতা প্রতিরোধের লক্ষ্যে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী সংবাদের এক অনুষ্ঠানে এইমস নতুন দিল্লির প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক কে অপর্ণা শর্মা জানিয়েছেন, গর্ভবতী নারীদের পর্যাপ্ত পরিমাণে জল পান করে শরীরকে আর্দ্র রাখা দরকার। এজন্য ওআরএস এবং লেবুযুক্ত ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় গ্রহণ করা প্রয়োজন। দিনের বেলায় বাইরে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা ভারতের দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। তিনি বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে।
1: ভারত সরকার নে এ তাই কিয়া হে কি হাম ন কেবল ঘুসপেট কো রোকেঙ্গে, এক এক ঘুসপেটিয়ে কো চুন চুন কর দেশ কে বাহার নিকালেঙ্গে অর হামারি জনসাংখ্যিকী মে অকুত্রিম বদলাব নহীঁ হোগা। মে বড়ি শান্তি সে নিশ্চিন্ত মন সে আপকো কহ রহা হুঁ কি আব ত্রিপুরা, আসাম অর পশ্চিম বঙ্গাল তিনো জগে এসি সরকারে হ্যায় জো নীতিগত রূপ সে মানতি হ্যায় কি দেশ মে ঘুসপেট নহীঁ হোনি চাই।
0: প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের নির্দেশিকা জারি করেছে। স্কুল শিক্ষা কমিশনার সহ শিক্ষা দপ্তরের 9 জন আধিকারিক বিভিন্ন দিনে বাড়ি থেকে কাজ করবেন। অপ্রয়োজনীয় যাতায়াত ও বিদ্যুতের খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকগুলি যথাসম্ভব ভিডিও কনফারেন্সে করতে হবে এবং ই অফিসের মাধ্যমে পাঠাতে হবে ফাইল। 9 দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণেই তেলের দামের এই ঊর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু খবর আরও একবার। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ কলকাতা পৌঁছেছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের বিষয় বলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। আয়ুষ্মান ভারত চালু করা সহ একাধিক বিষয় আলোচনার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী শ্রাবণী সেন।

0: শ্রাবণী সেনের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে।
2: জানা অজানা
3: বৈচিত্র্যময় জীব কথা ধারাবাহিক কথিকার দ্বিতীয় ও শেষ পর্ব শুনবেন আজকের জানা অজানায়। বলছেন ডক্টর সোমা বসু,
4: মানুষের খামখেয়ালি কাজের ফলে মাটির ওপরে প্রায় ¾% এবং সাগর মহাসাগরের প্রায় ৬৬% মতো জীববৈচিত্র্য এমনভাবে পরিবর্তিত হয়েছে যে প্রায় ১০ লক্ষ প্রজাতি বিলুপ্তির মুখে রয়েছে। এতদিন ধরে বিশ্বের নানা প্রান্তে জীববৈচিত্র্য ধ্বংসই শুধু দেখে এসেছি আমরা, কিন্তু শুভবুদ্ধিসম্পন্ন পরিবেশ সচেতন মানুষ আজ শুরু করেছেন জীববৈচিত্র্য ফেরানোর কাজ। কথায় বলে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি, এই বছরের জীববৈচিত্র্য দিবসের মূল ভাবনাও তাই, বিশ্বব্যাপী চিন্তা অনুসরণ করে স্থানীয়ভাবে কাজ করা। ভারতে জীববৈচিত্র্য রক্ষার ইতিহাস বেশ পুরনো, তবে তা ছিল প্রকৃতি পুজোতেই সীমাবদ্ধ। প্রকৃতি ও পশুপাখি রক্ষায় সচেষ্ট ছিলেন ভারতের মানুষজন। সম্রাট অশোকের স্তম্ভলিপিতে বন্যপ্রাণী সংরক্ষণ ও বন বাঁচানোর নির্দেশ পাওয়া যায়। স্বাধীনতা পরবর্তী যুগে, বিশেষ করে ১৯৭০-এর দশকে, জীববৈচিত্র্য সংরক্ষণে বড় পরিবর্তন আসে আমাদের দেশে। ১৯৭২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং ২০০২ সালে জীববৈচিত্র্য আইনের মাধ্যমে ভারতে আধুনিক জীববৈচিত্র্য রক্ষার প্রয়াস বেশ শক্তিশালী হয়ে ওঠে। জীববৈচিত্র্য সংরক্ষণ মূলত দুভাবে করা হয়, এক্স সিটু পদ্ধতি অর্থাৎ প্রাকৃতিক বাসস্থানের বাইরে সংরক্ষণ, যেমন বটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা ইত্যাদি। অপরটি ইন সিটু পদ্ধতি অর্থাৎ প্রাকৃতিক স্থানে সংরক্ষণ, যেমন ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য ইত্যাদি। বর্তমানে ভারতে ৬৫০-এরও বেশি সংরক্ষিত এলাকা রয়েছে, ফলে বাঘ, সিংহ, হাতি, হরিণ, কুমির এরা সংখ্যায় বেড়েছে বেশ অনেকটাই, এমনকি বেড়েছে চিতার সংখ্যাও। ভারতে চিতা সংরক্ষণ হল বিশ্বের মধ্যে প্রথম আন্তঃমহাদেশীয় বাঘ প্রজাতির স্থানান্তর প্রকল্প। ১৯৫২ সাল থেকেই ভারতে চিতা বিলুপ্ত হয়ে যায়। এই প্রকল্পের লক্ষ্য ছিল সেই বিলুপ্ত চিতাকে ফিরিয়ে আনা। ২০২২ সালে আফ্রিকার নামিবিয়া থেকে আনা মোট ২০টি চিতাকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। চিতা তৃণভূমি এবং আধাশুকনো বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সাহায্য করে। 2026 সালের মার্চ মাস পর্যন্ত তথ্য অনুযায়ী ভারতে চিতার সংখ্যা বেড়ে হয়েছে 53টি। এ তো গেল বড় বড় প্রাণীদের কথা, কিন্তু কোনো একটি বিশেষ অঞ্চলের জীববৈচিত্র্য, বিশেষ করে মহাসাগরের ছোট্ট একটি অংশ, যেমন ধরুন প্রবাল প্রাচীর। ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলটি প্রবাল সমৃদ্ধ। গুজরাটের কচ্ছ উপসাগর, লাক্ষাদ্বীপ প্রত্যেকটি অঞ্চলে রয়েছে বিশাল প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর জলজ বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরা প্রাণীদের খাদ্য ও আশ্রয় যোগায়। জলের নিচে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা এতটাই বেশি যে প্রবাল প্রাচীরকে বলা হয় সি রেইন ফরেস্ট। ভারত ও শ্রীলঙ্কার মাঝে অবস্থিত মান্নার উপসাগরটি হল একটি সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের হটস্পট। এখানে আছে প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে বিরল প্রজাতির প্রবাল প্রাচীর, সি গ্রাস বেড এবং ম্যানগ্রোভের এক অনন্য বাস্তুতন্ত্র। কিন্তু উপকূলীয় অঞ্চলের কলকারখানা নিঃসৃত বর্জ্য রাসায়নিক পদার্থ সাগরের জলে মেশায় এবং অতিরিক্ত মাছ ধরার কারণে এই অঞ্চলের প্রবাল প্রাচীর ব্লিচিং অর্থাৎ সাদা হয়ে যাচ্ছিল, মানে ধ্বংস হয়ে যেতে বসেছিল। এই প্রবাল সংরক্ষণে ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছে। প্রবালের সাদা হয়ে যাওয়া আটকাতে কৃত্রিম প্রাচীর স্থাপন করা হয়েছে, এরপর এতে প্রবাল প্রতিস্থাপন করা হয়েছে। এই এলাকায় এখন প্রবাল খনন নিষিদ্ধ, ফলে মান্নার উপসাগরের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা সম্ভবপর হচ্ছে। আসলে শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে প্রবাল প্রতিস্থাপন তার তুলনায় বেশ কঠিন, এবং আরও কঠিন তাকে বাঁচিয়ে রাখা।
3: বৈচিত্র্যময় জীব কথা দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর সোমা বসু।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুরু হচ্ছে তুবড়ি। শুনবেন একটি কৌতুক নাটিকা কবি কথা, রচনা শামস উন্নাহার, প্রযোজনা বিশ্বনাথ দাস। কবি কথা।

0: কে রে, অসময় জ্বালাতন করতে কে এলো?
1: কি হলো বলি, কতক্ষণ হাপিস টেস করে থাকবো?
0: কি ব্যাপার?
1: সরো সরো, আগে যেতে দাও।
0: বাবা, ওরকম চোর ডাকাতের মতন দরজা ধাক্কার মানেটা কি? আমি কি কালা?
1: আমি এখন কথা বলবো না, নাইন কেটে যাবে। সিজির একটু চা করে দাও। তাকে
0: আমার
1: ধর্মপত্নী নন্দা,

0: সবগুলিয়ে গুলিয়ে দিও না, তাড়াতাড়ি একটু চানের জল দাও, আমার আর পর্স হয়েছে না, যাও যাও যাও।
1: যাও বললেই আমি ছুটে গিয়ে একেবারে সব ইয়ে করে দিচ্ছি। কি হয়েছে তোমার? হ্যাঁ, ওরকম হাঁপিয়ে আসার কি হয়েছে? কোনো অপকর্ম করতে গিয়ে তাড়া খেয়ে আসেনি তা?
0: ছি নন্দা, পতির প্রতি তাচ্ছিল্য প্রদর্শন কিংবা সম্মান হানিকর উক্তি নির্গমন তোমার বচনে শোভা পায় না। তুমি হলে কবি পত্নী, বঙ্গদেশে এই একমাত্র গোবর্ধন মল্লিকের একমাত্র ভার্যা হলে তুমি।
1: আতিক্ষেত করো না, সাধু ভাষা ছাড়ছে। মুদির দোকান আজকে হিসেব করে কত টাকার বিল ধরিয়েছে জানা? দুপুরে ঘর মালিক এসেছিল, রোববারে আসবে বলে গেছে।
0: ওসব বিষ নন্দা, বিষয়ের বিষ। আমি এখন অন্য জগতে আছি, ডিস্টার্ব করো না।
1: তার মানে
0: আমার ভেতরে না আজ শুধু কিলবিল করছে নন্দা। পাখাটা নিয়ে একটু বসো, একটু বাতাস করো, তারপর চা খেয়ে চান করে ধবধবে আদির পাঞ্জাবিটা পরে একটু জানালার পাশে গিয়ে বসবো। ওই পশ্চিমের জানালাটা একটু খুলে দাও।
1: তার মানে
0: ভিড়ের বাসে এলাম একেবারে পিষ্ট হয়ে, কিন্তু মনে হলো কি জানো, আমি যেন পুষ্পক রথের আরোহী, কন্ডাক্টর খিচি উঠলো ভাড়ার জন্য, সে যেন আমার কাছে প্রীতি সম্ভাষণ বোধ হলো, পালিয়ে এলাম, একটু তাড়াতাড়ি পালিয়ে এলাম অফিস থেকে।
1: কেন গো, কি হয়েছে অফিসে?
0: না না না, এমন কিছু হয়নি, কোথাও কিছু হয়নি, যা হয়েছে তা আমার মধ্যেই হয়েছে।
1: কি হয়েছে? মাথা ঘুরছে, জল দিয়ে ধুয়ে দেব।
0: আজ শুধু একটু চুপ করে থাকো তুমি, তারপর দেখো কি নিঃশব্দে পৃথিবীটা বদলে গেছে। ঘরের মালিক আসবে ফুলের মালা নিয়ে, মুদির দোকানদার হিসেব ভুলে যাবে, অফিস শুদ্ধ সকলে।
1: কি অলক্ষণে বেমো, আমার একই সর্বনাশ হলো, অঞ্জুদের বিশ্বসুরের মতন তো আমাকে মাথাটা।
0: খল খল খল খল, ধোঁয়া ওঠে গল গল, ছুটে আসে হারে রে রে দমকল দমকল, কি দারুণ মজা, কিতকিত কিতকিত হাড় কাপা শীত শীত, মোড়ে মোড়ে ফোচকেরা করে শুধু বাচ্চিস যেন জিভে গজা।
1: কাকে ডাকি, কাকে ডাকি এখন? সারা জীবনে তো তুমি ফোন নিতে পারলে না, যে একটা অন্তত ফোন কোথাও করি। শোনো, জামাটা খোলো, জামাটা খোলো।
0: খুলছি খুলছি, তুমি একটু সামনেটা বসো তো, তা আজ তোমাকে দু চোখ ভরে দেখি। বাহ প্রিয় তোমার সুমম, নখটা যদি থেবড়া না হতো একেবারে হিন্দি ফিল্মের নায়িকা। বাহ বাহ,
1: তোমার ভালো লাগছে?
0: দারুন দারুন, ঘুমোচ্ছিল নাকি চোখে পিছুটি?
1: হ্যাঁ, কি করবো বলো, মুছে নিচ্ছি মুছে নিচ্ছি।
0: সামনে তিনটে দাঁত যদি উঁচু না হতো, তুমি উর্বশী, তুমি রম্ভা।
1: ধুস, কি যে বলো। হ্যাঁ গা, তোমার মাথার ব্রহ্মতালু দপদপ করছে না তো, চিনচিনে জ্বালা মতন দপদপ দপদপ।
0: জ্বালা করবে কেন, কিলবিল করছে, কলকল করছে, এখনই সব বেরোবে।
1: কি বললে, বেরোবে? গিলু বেরোবে? কি হয়েছে হ্যাঁ, তোমার কি হয়েছে? শিগগিরি বলো শিগগিরি বলো, আমি ডাক্তার ডাকবো।
0: কবিতা নন্দা, কবিতা, রিটায়ার করতে আর মাত্র ক বছর বাকি, জীবনে শেষবার একটা শেষ সুযোগ এসে গেছে, ভগবান দুহাত ভরে আমার মধ্যে ঢেলে দিয়েছেন, আজ একটা মহাকাব্যই আমি লিখে ফেলতে পারবো।
1: তবে যে বললে কলকল করছি ব্রহ্মতালু,
0: ও তুমি বুঝবে না, ও তুমি বুঝবে না, আমি চান করবো, চা খাবো, পাঞ্জাবি পরে জানালায় বসবো, তাড়াতাড়ি করো।
1: আমাকে থাপ্পা দেওয়া হচ্ছিল? আমি ভাবলাম ব্রেনটা বোধহয় অঞ্জুদির বিশ্বসুটের মতন আউট হয়ে যাচ্ছে, তা না, তুমি আমাকে থাপ্পা দিচ্ছিলে, নাকটা থাবড়া, দাঁতটা উঁচু বলেছো, তাও কেন সহ্য করতে হলো শুধু তোমার ওই ব্রেনের ডিফেক্ট হচ্ছে বলে।
0: কে বলে তোমাকে কালো কুচ্ছিত মোটা, পানের দোকানি বলে কে বা দেয় খোটা, তুমি পান বেচো সুরভিত মিঠে পান, যারা খোটা দেয় তাদের দেবো আচ্ছা করে ঘাপান। হা হা, কি

0: অপূর্ব, কি অপূর্ব যে লাগছিল না মোড়ের ওই পানের দোকানি কে, আমার চোখ আজ পাল্টে গেছে।
1: জানলায় এসে বসে থাকবে নাকি পরের জানলায় নজর না দিলে আজাদ চলছে না?
0: আজ সব অন্যরকম নন্দা, আকাশ আমি সৃষ্টি করে নেব।
1: বেরো বেরো বলছি, বেরো।
2: এই যে গোবর্ধন বাবু, কোথায় চললেন?
0: জগৎটা বড় তিক্ত হয়ে গেল মশাই, একটু স্বস্তির সন্ধানে আছি, দেখি কোথায় যাই।
2: এই জন্যই আপনাকে এত ভালো লাগে আমার, ভাষার কি বাঁধুনি, নির্দিষ্ট যখন নেই কোথায় যাবেন, আমাকে একটু কবি সঙ্গ পেতে দিন না।
0: কিন্তু আমি যে মশাই গৃহত্যাগী হয়েছি, মানে গৃহ আমাকে ত্যাগ করেছে, নিজের পাড়ায় বেশিক্ষণ থাকাটা যে অসম্মানের হবে।
2: কেন কেন?
0: সে মশাই অনেক কথা, দুঃখের কথা, পরিতাপের কথা, আমাকে যেতে দিন।
2: তাই কি হয়, আপনি বাড়িতে ঝগড়া করে নিরুদ্দেশে যাবেন, আমি কি তা হতে দিতে পারি? না না না না, দাম্পত্য কলহ তো হতেই পারে, তা বলে
0: তা কেন, আগে ঝগড়া হবে কেন?
2: ও আমি ভাব দেখি বুঝতে পারি গোবর্ধন বাবু, হতে পারেন আপনি কবি, কিন্তু আমারও তো গিন্নিপতি সংসার। আসুন আসুন আমার সঙ্গে, মাথাটা ঠান্ডা করুন।
0: বুঝেই যখন ফেলেছেন তখন আপনাকে বলছি রমানাথ বাবু, আমার কবি জন্মটাই না বিফল যেতে বসেছে।
2: সে কি, কেন?
0: স্ত্রী ভাগ্য খুব মন্দ আমার, দেখুন না আজই দেখুন আমার ভেতরে কবিতারা ছটফট করছে,
2: তাই
0: তাড়াতাড়ি বাড়ি ফিরেছি একটু সেজে গুজে বসবো বলে। না চলে আমাকে যেতেই হবে রমানাথ বাবু, আমাকে যেতে দিন।
2: আরে কোথায় গিয়ে আত্মহত্যা করবেন, না মশাই না, দেশের এত বড় ক্ষতি হয়ে যাবে।
0: সুযোগ কি আর বারবার আসে বলুন, আজ একটা মহাকাব্য তৈরি হতে পারত, অথচ
2: আরে কালই তো আমার গিন্নি বলছিল
0: কি
2: আপনার নির্মিত কবিতা একদিন আপনার বাড়িতে গিয়ে শুনে আসবে। জানেন আপনি কবিতা নির্মাণ করেন আর আমি পারি না বলে কম লজ্জা পেতে হয় আমাকে?
0: সত্যি? আপনি সত্যি বলছেন?
2: তবে আর বলছি কেন, আপনি বাড়ি যান।
0: মানে আপনি বলছেন আমি বাড়ি যাব?
2: হ্যাঁ নিশ্চয়ই যাবেন।
0: বেশ তবে যাই। বলে দাও মিছি মিছি কষ্ট দিও না।
1: মতে আবার এসেছ? হ্যাঁ বেরো,
0: বেরোবো না।
1: বেরিয়ে কোন চলে যাবে? আমার মতন একটা ভালো মানুষ বউ পেয়েছিলে তাই থাকতে খেতে দিচ্ছি, নয়তো তোমার দুঃখে শিয়াল কুকুর করছো।
0: কাজুগে তুমি তোমার কাজে যাও,
1: আমার বর্দি পাল্লায় পড়লে না পিটিয়ে তোমাকে আবার সিদ্ধ করে দিত। একটা পনওয়ালি প্রেমে কিনা
0: আনকালচার, তুমি কিছু কম জ্বালাচ্ছ না আমাকে, বকো না।
1: ও বাইরে গিয়ে বুঝি দম নিয়ে এলে? কে তোমাকে দম দিল? হ্যাঁ
0: আমি এখন লিখবো।
1: লিখব? এই দোকানে দোকানে খাতা লিখলেও তো দু পয়সা উবরি রোজগার হয়।
0: ও তোমার পিতা পিতা মাকে বলো ছাড়ো,
1: মুখে তোমার দোষ হবে। ওকে দুপের বাস শুনিচ্ছে কেন? রাখো রাখো রাখো।
0: বায়ু তুমি দূষিত করে দিয়েছো, হাইকোর্টে মামলা করা উচিত তোমার নামে। দেশলাইটা দাও, ধূপ জ্বালতে হবে।
1: দেশলাই কিনে আনতে পারোনি?
0: আমার ক্ষতি হচ্ছে, তুমি চুপ করো।
1: চুপ করে করে তো মাথায় উঠেছো, নইলে
0: চুপ করো, চুপ। পথ ঘাট সবই নদী হয়ে গেল, বাস মিনি বাস ট্রাম গুলো সব ঢেউ, জুতোর তলায়

0: পাথরের কুচি পড়েছে, গলির কুকুর করছে ঘেউ ঘেউ। না না না, এটা হবে না, ছন্দ যেন কিরকম মিলছে না। জুতো তলায় পাথরের কুচি পড়েছে, গলির কুকুর করছে, না না না না, গলির কুকুর করিতেছে ঘেউ ঘেউ। খাটা কই? আমার কবিতার খাটা কই? এখনই চাই, এখনই। এইবার এইবার সব বেরিয়ে আসছে ভেতর থেকে। খাটা কই? কোথায় খাতা?
1: কি কি কি করছো, কি করছো?
0: আরে খাতাটা কই? আমার কবিতার খাতাটা তো এইখানেই ছিল।
1: রান্নাঘরে দেখো গে তাকে।
0: রান্নাঘরে? কই কই, কোথায় কোথায়? এই তো পেয়েছি। ভিকি, তুমি একই করেছো আমার বিকেলের ফুলশয্যা কবিতাটার পাশে এসব হিসেব করেছো?
2: তোমার সংসারের হিসেব করেছি।
0: এটা কি তোমার হিসেবের খাতা নাকি?
1: চেঁচেনা, হাতের কাছে কাগজ পাইনি। তাছাড়া ডান পাশে তো এতটা করে ফাঁকা জায়গা পড়ে আছে, অপচয় করলে চলবে?
0: নিকুচি করেছি তোমার অপচয়। ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ছ্যা, এ খাতা কি আর কাউকে দেখাতে পারবো?
2: কেন, কি এমন আসক্ত হয়েছে মহারাজ? মুখে যা আসছে তাই বলছো? ও খাতা কি পয়সা দিয়ে কিনতে হয়নি?
0: তাই বলে এই সব চাল 32 কেজি, পরের লাইনে আটা 5.5, তারপর ডাল মুসুর, তারপর তেল 2.5 কেজি, লবণ হলুদ, ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ছ্যা।
2: ঢঙ্গ দেখলে গা ঝুলে যায় আমার, যেন কত কি হয়েছে।
0: হ্যাঁ হয়েছে, হয়েছে তো, শুনবে কি হয়েছে শুনবে? পড়ো পড়ো, এ পাঁচটা পড়ো। বিকেলের ফুলশয্যা,
2: চাল মুদির দোকান,
0: ফিরিতে ছিলাম বাড়ি,
2: চাল 32 কেজি,
0: অফিস হইতে তাড়াতাড়ি,
2: আটা 5.5,
0: পরন্ত বিকেল,
2: ডাল মুসুরি,
0: ফুটপাতে হাঁটি,
2: 2.5 কেজি তেল,
0: দু পায়ে কেমারে চাটি,
2: লবণ লাগবে,
0: ইট পাটকেল,
2: 200 হলুদ।
0: তারপর দেখবে, তারপর এই দেখো দেখো দেখো, বিকেল পড়েছে শুয়ে,
2: বাড়িওয়ালা আসবে,
0: চাদরটা পাশে থুয়ে,
2: ধোপা পায় 36,
0: মশারির মাঝে,
2: ঔষধের দোকান,
0: আসছে সন্ধ্যা নেমে,
2: ইলেকট্রিক্যাল বিল,
0: ভ্যাপসা গরমে ঘেমে,
2: মিস্ত্রি
0: তাই শাঁখ বাজে,
2: দুধ
0: কাঁদবো, আমার কান্না পাচ্ছে।
2: কান্দে মরো, তুমি কেঁদে কেঁদে মরো গে।
0: মরার সময় মুখে একটু দুধ দিয়ে শাঁখটা অন্তত বাজিও।
3: কবি কথা কৌতুক নাটিকাটি শেষ হলো। রচনা শামস উন্নাহার, অভিনয় রমাকান্ত, রামজীবন মিত্র, গোবর্ধন সুশীল চক্রবর্তী, নন্দা গীতা দে, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।
4: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আধুনিক গান শুনবেন সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনবেন বৈরাগী রাগে বাঁশি, শিল্পী সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা। বৈরাগী রাগে বাঁশি।

0: শুনলেন বৈরাগী রাগে বাঁশি শিল্পী সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: দশ লাখের লটারি জিতেছি আমি। ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘন্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। কুহক ছবির গান শুনবেন শুরুতেই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: চিন্ময় লাহিড়ি এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে সাপমোচন ছবির এই গানের সঙ্গেই শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। চার দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এখন কলকাতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ নতুন দিল্লিতে বৈঠক করবেন তিনি। 29তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে আজ নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2,86,000 কোটি টাকা উদ্বৃত্ত হিসেবে হস্তান্তরের অনুমোদন দিয়েছে। শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ভারতীয় সেনা আধিকারিক মেজর অভিলাষা বারাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। দেশে পেট্রোল এবং ডিজেলের দাম উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে বেড়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। চার দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এখন কলকাতায়। আজ সকাল 7টা নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর রুবিওকে স্বাগত জানান। সেখান থেকে তাঁরা মিশনারিজ অব চ্যারিটিতে মাদার হাউসে গিয়ে মাদার টেরেজার সমাধিস্থল ঘুরে দেখেন, পরিদর্শন করেন দুস্থ শিশুদের জন্য তৈরি চিলড্রেন্স হোম। এরপর তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবেন। সমাজ মাধ্যমের এক বার্তায় গোর জানিয়েছেন, আজই রুবিও দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেবা তীর্থে দুপুর 1টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। সফরকালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা এবং বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। কোয়াড বৈঠকে যোগ দেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে রুবিও বৈঠকে বসবেন। 25 তারিখ সোমবার রুবিও যাবেন আগ্রা। সেখান থেকে রাজস্থানের জয়পুর হয়ে পৌঁছবেন নতুন দিল্লিতে। আগামী 26 মে রাজধানীতে কোয়াড গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। মার্কিন বিদেশ সচিব ছাড়াও ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এই বৈঠকে অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, একটি মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য কোয়াডের

0: দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে এই বৈঠকে বর্তমান উদ্যোগগুলির অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলিতে ভারত ও সাইপ্রাসের মধ্যে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি ভবনে গতকাল নিকোস ক্রিস্টোডোলিডস এবং তাঁর প্রতিনিধি দলের সম্মানে এক ভোজসভার আয়োজন করার পর রাষ্ট্রপতি একথা বলেন। তিনি বলেন, প্রযুক্তি এবং উদ্ভাবন দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান ক্ষেত্র হিসেবে উঠে এসেছে। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2,86,000 কোটি টাকার উদ্বৃত্ত হিসেবে হস্তান্তরের অনুমোদন দিয়েছে। এখনও অবধি এটি কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সর্বোচ্চ লভ্যাংশ। মুম্বাইতে গতকাল আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টরসের 683তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আরবিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগের বছরের তুলনায় 2025-26 অর্থবর্ষে তাদের মোট আয় 26.42% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 69তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণও দেবেন শ্রী মোদী। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3টি, কলকাতা শিয়ালদায় বিসিআই মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 140 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আরেকটি অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান নিয়োগপত্র তুলে দেবেন নবনিযুক্তের হাতে। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে শ্রী অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সরকারি বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একাধিক বিষয়ে আলাপ আলোচনা করেন। পরে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী অধিকারী বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে কেন্দ্র আজ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার এবং অধ্যক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ও বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র আয়ুষ্মান মন্দির প্রকল্প নিয়েও কথা হবে বলে মনে করা হচ্ছে। তামিলনাড়ুর তিরুপুরের একটি বিশেষ আদালত ভারতে অবৈধভাবে থাকার দায়ে 25 জন বাংলাদেশি শ্রমিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে। শ্রমিকরা তিরুপুর জেলার পাল্লাডামের কাছে একটি কাপড়ের সংস্থায় বৈধ কাগজপত্র ছাড়াই কাজ করছিলেন। তদন্তে তাদের কাছে বাংলাদেশের নাগরিকত্বের পরিচয়পত্র পাওয়া যায়। এরপর পুলিশ একটি মামলা দায়ের করে এবং বিশেষ আদালতে শুনানি হয়। মধ্যপ্রদেশ সরকার অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি প্রণয়নের জন্য মুখ্যমন্ত্রী মোহন যাদব গতকাল সচিবালয় ucc.mp.gov.in ওয়েবসাইটটি চালু করেছেন। এই পোর্টালের মাধ্যমে নাগরিক, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলি প্রস্তাবিত ইউসিসি সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন। মতামত জমা দেওয়ার শেষ তারিখ 15 জুন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রে স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত করেছে। এর আগে ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লেবাননে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ভারতীয় সেনা আধিকারিক মেজর অভিলাষা বারাক মর্যাদাপূর্ণ রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে নির্বাচিত হয়েছেন। মেজর বারাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে ভারতীয় ব্যাটালিয়নের মহিলা দলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়ে তৃতীয় ভারতীয় হিসেবে মেজর অভিলাষা বারাক এই সম্মান পেলেন। এর আগে 2019 সালে দক্ষিণ সুদানের রাষ্ট্রসংঘ মিশনে তাঁর সেবার জন্য মেজর সোমান গাওয়ানিকে এবং 2023 সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে তাঁর কাজের জন্য মেজর রাধিকা সেনকে এই পুরস্কারে সম্মানিত করা হয়। মার্কিন জাতীয় গোয়েন্দা মহানির্দেশক তুলসি গ্যাবার্ড পদত্যাগ করেছেন। তাঁর স্বামী আব্রাহাম উইলিয়ামসের এক অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়ার পরই তিনি আগামী 30 জুন তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা তাঁর পদত্যাগ পত্রে গ্যাবার্ড গত 1.5 বছর ধরে জাতীয় গোয়েন্দা মহানির্দেশকের কার্যালয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর কাজের প্রশংসা করেছেন এবং প্রশাসন তাঁর অভাব অনুভব করবে বলে জানিয়েছেন। কঙ্গোতে ইবোলার বুন্দিভোগীয় স্ট্রেনের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা জাতীয় স্তরে অত্যন্ত বেশি বলে ঘোষণা করেছে। হুর মহানির্দেশক টেড্রোস অ্যাডহানম ঘেব্রেইসুস জানিয়েছেন, এখনও পর্যন্ত 82 জনের সংক্রমণ এবং 7 জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংক্রমণ পূর্ব কঙ্গোর কিছু এলাকা এবং প্রতিবেশী রাষ্ট্র উগান্ডাতেও ছড়িয়েছে, তবে হু জানিয়েছে পরিস্থিতি এখনও মহামারীর পর্যায়ে পৌঁছয়নি। ইউনিভার্সিটি অক্সফোর্ডের বিজ্ঞানীরা এই ভাইরাসের জন্য নতুন টিকা তৈরির কাজ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিন কার্ড প্রক্রিয়া একটি বড় পরিবর্তনের ঘোষণা করেছে। বলা হয়েছে সে দেশে স্থায়ী বসবাসের অনুমতি প্রয়োজন এমন বিদেশী নাগরিকদের এখন থেকে আবেদন করার জন্য নিজ দেশে ফিরে যেতে হবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসসিআইএস এর এক নির্দেশিকায় বলা হয়েছে কিছু বিশেষ ক্ষেত্রেই সেদেশ থেকে এই আবেদন করা যাবে। চীনের শান্সি প্রদেশের একটি কয়লা খনিতে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপদসীমা অতিক্রম করায় 8 জন প্রাণ হারিয়েছেন এবং 38 জন ভূগর্ভে আটকে পড়েছেন। চাংঝি শহরের কিউ ইউয়ান কাউন্টির লিউ শেনিউ কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে সেদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে। দুর্ঘটনার সময় খনিটির ভেতরে 247 জন শ্রমিক কাজ করছিলেন। 9 দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়া উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণেই তেলের দামে এই ঊর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিনের জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি বজায় থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবি এখন কলকাতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ নতুন দিল্লিতে বৈঠক করবেন তিনি। 59তম রোজগার মেলায় আজ 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী। দেশে পেট্রোল এবং ডিজেলের দাম উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে কমেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বড় প্রশাসনিক পদক্ষেপ নিল জেলা প্রশাসন। জেলাশাসক বিবেক কুমারের উপস্থিতিতে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর হাতে আনুষ্ঠানিকভাবে 190 একর জমির কাগজপত্র তুলে দেওয়া হয়। এই জমি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজে ব্যবহার করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রুখতে এই বেড়া নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। অতিরিক্ত আরও 362 একর জমি ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই সেই জমির হস্তান্তর প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। আদালতের রায় রাজনৈতিক পালাবদল পেরিয়ে অবশেষে জেলার ডালখোলা পৌরসভার নতুন পৌরপতি হলেন তনয় দে। ডালখোলা পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই কর্মী সমর্থকদের ভিড়, উচ্ছ্বাস এবং উৎসবের আবহ চোখে পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘির নবনির্বাচিত বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক আধিকারিক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ। রায়গঞ্জ পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় রায়গঞ্জ পুরসভার 27টি ওয়ার্ডের মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা দেখছেন বিজেপি কর্মীরা। মূলত কোনো বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করানো, কারো মৃত্যু হলে শ্মশানে নিয়ে যাবার সময় পাশে থাকার মতো কাজে যুক্ত হচ্ছেন ওয়ার্ডের বিজেপি কর্মীরা। জঞ্জাল সাফাই, পানীয় জল, পথবাতির মতো বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের নির্মাণ কাজ ঘিরে অসন্তোষ প্রকাশ করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বিধায়ক কৌশিক চৌধুরী। বাসস্ট্যান্ড পরিদর্শনে ছিলেন মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি, রায়গঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও দায়িত্বপ্রাপ্ত নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা। বাসস্ট্যান্ড

ঘুরে দেখে প্রকল্পের অগ্রগতি এবং কাজের গুণমান খতিয়ে দেখেন সাংসদ ও বিধায়ক। পরিদর্শনের সময় নির্মাণ কাজে একাধিক খামতি নজরে আসে বলে অভিযোগ তোলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল। পরে তিনি বলেন, বাসস্ট্যান্ডকে সম্পূর্ণ কার্যকর এবং স্বয়ংসম্পূর্ণ করে তুলতে হবে, যাত্রীদের সুবিধার্থে একাধিক নতুন পরিষেবা যুক্ত করার কথাও ভাবা হচ্ছে, বিশেষ করে মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে।

0: দিনাজপুর জেলা মিউজিয়ামে পালিত হলো আন্তর্জাতিক মিউজিয়াম দিবস। কর্ণজোড়ায় অবস্থিত জেলা মিউজিয়াম চত্বরে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক বি কুমার, রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়, জেলার বর্ষীয়ান সাংবাদিক ও লেখক সুনীল চন্দ প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। আন্তর্জাতিক মিউজিয়াম দিবস উপলক্ষে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থাপত্য ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোক সংস্কৃতি বিষয়ক প্রদর্শনী সহ একাধিক আকর্ষণীয় অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। বিশেষ করে জেলার ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্প ও মুখোশ শিল্পকে কেন্দ্র করে আয়োজিত কর্মশালা সকলের বিশেষ নজর কাড়ে। এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মাটির পুতুল ও কাগজের মুখোশ তৈরির বিশেষ কর্মশালা। এদিন জেলা মিউজিয়ামের দ্বিতীয় তলে একটি নতুন ফোক আর্ট গ্যালারির শুভ উদ্বোধন করেন জেলাশাসক বি কুমার। এই নতুন গ্যালারিতে প্রদর্শিত হয়েছে জেলার টেরাকোটার উৎকৃষ্ট নিদর্শন, কাঠের তৈরি ঐতিহ্যবাহী মুখোশ, বাঁশের সূক্ষ্ম কারুকাজ এবং মালগাঁওয়ের বিখ্যাত কার্পেট শিল্পের বিশেষ নমুনা। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় পর্ব। এই পর্বের শুরুতেই শুনবেন পিকনিক ছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।

0: শ্রোতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

অনেক দিনের শূন্যতামর, এই যে গান, এই যে মুষড়ে পড়া মন চাঙ্গা করতে এই গান, এর তুলনা কোথায় বলুন? আমরা বেশ কয়েকটি পর্ব জুড়ে কিছু গান শুনছি যেখানে দেখছি যে রবীন্দ্রনাথ প্রচলিত সুরের, শুদ্ধ সুরের কৌলিন্যকে কোথাও ভাঙছেন, নতুন একটা রূপ দিতে চেষ্টা করছেন। কিন্তু এই যে প্রচলিত নির্দিষ্ট ধারার যে সুর তিনি ভাঙছেন, নতুন সুর সৃষ্টি করছেন, তার সঙ্গে সঙ্গে তালের বন্ধন কি তার নজর এড়িয়ে গেছে? না, সেই প্রচলিত তালের বন্ধন কাটিয়ে নতুন তালেরও প্রচলন করেছেন তিনি। যে ছন্দ আবহমান কাল ধরে চলে আসছে, সেই ছন্দের বন্ধনে কথা চিরকাল একেবারে অচল হয়ে থাকবে, এটা কোনো স্রষ্টাই বোধহয় মানতে পারেন না, আর রবীন্দ্রনাথ তো পারেনি। তার বিপ্লবী মন ওই প্রচলিত ছন্দের বাঁধুনি ভেঙে, শুধু যে ভেঙেছেন তা নয়, একেবারে জাদুকরের মতো কিনা একটা কাণ্ড করে ফেলেছেন বাংলা গানের ক্ষেত্রে এবং সাহিত্যের ক্ষেত্রে। যেন পায়ে কোথাও একটা ছন্দের বেড়ি পড়ানো ছিল তার আগে বাংলা সাহিত্যের পায়ে, সেই পায়ের বেড়ি তিনি খুলে দিলেন। বাংলা কবিতায় যেমন জোর এলো, একটা প্রাণ এলো নতুন, তেমনি গভীর বা খুব গম্ভীর, সেখান থেকে কিছুটা হালকা, কিছুটা চটুল, কত রকম ভাবের যে সাবলীল প্রকাশ তিনি করেছেন, করতে চেষ্টা করেছেন। না, এমন নয় যে তার আগে কখনো এমনটা আমরা পেলাম না, আমরা তার আগেও প্রাচীন কবিদের মধ্যে কিছুটা পেয়েছি, কিন্তু রবীন্দ্রনাথ যেন একেবারে আগুল খুলে দিলেন তার। তার মনে হলো যে মন্থর গতি মন্দাক্রান্তা গজগমনে চলতে যেমন অভ্যস্ত, তেমনি পৃথিবীতে লঘু চপল তড়িৎ গতিও তো আছে, মন্দাক্রান্তা চালে চলতে গেলে যে কখনো যেন হাঁপ ধরে যায়। আবার কবিতার ছন্দে যেমন, তেমনি সুরের ছন্দেও একটা বিপ্লব নিয়ে এলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিশ্চয়ই অনেকেই মনে করতে পারছেন, মানে মনে গুনে ফেলছেন একেবারে মাত্রা গুনে গুনে, যে আট মাত্রার রূপকরা তার 3-2-3 ছন্দে। এই ছন্দেও তার কাছ থেকে আমরা পেলাম এই এই আট মাত্রায় 3-2-3 ছন্দে একটি গান এখন আমরা শুনে নিতেই পারি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

এরপর আমরা যদি একটু নবতালের দিকে তাকাই, ন মাত্রার, তার 3-2, 2-2 ছন্দে রচিত একটি গান এই মুহূর্তে আমরা শুনে নিতেই পারি। শিল্পী ভাস্বতী দত্ত।

এবারে আরো একটি গান আমরা শুনে নিতে চাইব, যেটি 11 মাত্রার একাদশী, 3-2-2-4 ছন্দে এই গান। এই গান আমরা শুনব সুচিত্রা মিত্র কণ্ঠে।

এবারে আমরা পাশাপাশি দুটি গান শুনে নিতে চাইব, যেই দুটি গানকেও ছ মাত্রার যে প্রচলিত তাল তাকে তিনি ভাগ করেছেন। এবং এই যে ভাগ, অবশ্যই দুটো আলাদা ভাগ করলেন, একটির ভাগ করলেন 4-2 আর আরেকটির ভাগ করলেন 2-4। এই পর্বে দুটি গান আমার ভাবনায়, যে দুটি গানকে একেবারে পাশাপাশি না শুনলে যেন ঠিক পূর্ণ আস্বাদন হয় না। প্রথম গান আমরা শুনব অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আর পরের গানের শিল্পী রেজবানা চৌধুরী, বন্যা। প্রথম গান 4-2 ছন্দে, পরের গান 2-4 ছন্দে।

0: এবারে আরেকটি গানে যাবো, কিন্তু তার আগে আরেকবার বলি, 2213134221342 খোলা আছে আপনাদের জন্য। আবার এই যে প্রচলিত, আমাদের টেলিফোনে একজন বন্ধু আছেন, তাকে একবার একটু দেখে নিই। নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি পশ্চিম মেদিনীপুর থেকে গুগলিপুর থানা চান্দা গ্রাম নিবাসী বলছি, অঞ্জনা সিংহ।
0: বলুন,
1: আমি আপনাদের গানের ভালা যদি শুনি।
0: আচ্ছা,
1: আমার খুব ভালো লাগে।
0: আচ্ছা,
1: এটা আকাশবাণী তো?
0: হ্যাঁ হ্যাঁ, আকাশবাণী।
1: বেশ,

0: প্রচলিত ছ মাত্রার তালকে যেমন তিনি 4-2-2-4-এ ভাগ করেছেন, তেমনি যে প্রচলিত পাঁচ মাত্রার যে ছন্দ তার ওই 2-3 ছন্দকে তিনি উল্টে 3-2 ছন্দেও গান বাঁধলেন। এই পর্বের একটি গান আমরা এক্ষুনি শুনে নিতে পারি, শিল্পী শৈলেন দাস। কিন্তু আমাদের একজন বন্ধু আছেন, একবার একটু দেখে নিই কী বলতে চাইছেন তিনি। নমস্কার, সুপ্রভাত। নমস্কার
1: সুপ্রভাত।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি নদিয়া জেলার নবদ্বীপ থেকে সৌরভ ভৌমিক কথা বলছি।
0: বলুন দাদা।
1: অসাধারণ লাগছে আজকের অনুষ্ঠান, মানে আমার বহুদিনের মানে মনের ইচ্ছা কার্যকারিতা প্রকাশ পেয়ে গেল। মানে এরকম কাল ভিত্তিক অনুষ্ঠান আমার মনে ছিল যে কোনোদিন হয়তো শুনতে পাবো, সেটা শুনে অসাধারণ লাগছে।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার। যে কথা বলছিলাম, প্রচলিত পাঁচ মাত্রার ওই যে 2-3 ছন্দ, যে বিভাজন, তাকে তিনি উল্টে দিয়ে করেছিলেন 3-2 ছন্দ। তেমন একটি গান আমরা শুনি শৈলেন দাসের কণ্ঠে।

এবারে আমরা একটু অন্যদিকে যাই, যে একটা সময় কবি নিজের কবিতায় সুর দিতে প্রয়াসী হয়েছিলেন এবং এগুলো তিনি কিন্তু গান হিসেবে লেখেননি, তিনি কবিতা হিসেবেই লিখেছিলেন। কিন্তু হঠাৎ তার মনে হয়েছিল যে এইসব কবিতাতে তো সুর দেওয়া যায়, কবিতার তো একটা নিজস্ব রীতি আছে, তেমনি গানেরও তো একটা বৈশিষ্ট্য আছে আলাদা। এবার একই কবিতায় নানান রকম ভাবের প্রকাশ তো হতেই পারে, নানা মনোভাব সেই কবিতার উপর আলো ছায়া ফেলে। কিন্তু কবির মনে হলো যে তিনি বললেন, আমি একটি গানের সুরের ভিতর দিয়ে সেই বৈচিত্র্যে প্রকাশ করব, যেখানে ভাব গম্ভীর সেখানে সুরও হবে গম্ভীর, আবার যেখানে ভাব চপল সেখানে সুরও হবে চপল। অর্থাৎ কবি ভাবের অনুগামী সুর সৃষ্টি করার দিকে যত্নবান হয়েছিলেন, এইটাই গবেষকরা বলেন যখন তার কবিতায় তিনি সুরারোপ করছেন। এই জায়গা থেকে গবেষকদের এটাই মনে হওয়া যে ভাবে ভাব অনুযায়ী সুর তৈরি করতে চাইছেন তিনি। একটি গান আমরা এখন শুনব, সেই গানটি আমরা শুনবো

স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। আসুন গানটি শুনি। যে আসলে কি হলো, আমি অন্য আরেকটি গান ভেবে রেখেছিলাম, সেই গানটি পেরিয়ে গিয়ে অন্য একটা গানে পৌঁছে গেছি। তাহলে যেটি আগে ভাবা ছিল সেটি আবার একটু শোনানোর কথা ভাবি। যে আমরা ওই যে পাঁচ মাত্রার দুই তিন ছন্দকে উল্টে তিন দুই ছন্দের গান আমরা শুনলাম, এবারে আরেকটি গান আমরা শুনে নিই এই অবসরে। লাইজা আহমেদ রেজা এই গানের শিল্পী। এই গানে আবার একটু দেখুন, দ্বিতীয় অক্ষরে একটু ঝোঁক, দ্বিতীয় অক্ষর যেই আসছে অমনি একটা ঝোঁক পড়ছে। এইভাবে তিনি বেশ কয়েকটি গান বেঁধেছিলেন, তার একটি আমরা শুনি লাইজা আহমেদ লিজার কণ্ঠে। কিন্তু তার আগে আমাদের একজন বন্ধু আছেন, তাকেও একটু আমরা ছোট্ট করে দেখে নিতে পারি কি বলতে চাইছেন তিনি। নমস্কার সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত। কোনো কারণে কথা বলা সম্ভব হলো না তার সঙ্গে। যাই হোক, যে গানের প্রসঙ্গে ছিলাম লাইজা আহমেদ লিজা, তাকে শুনে নি।

0: 2213134 তে আমাদের একজন বন্ধু আছেন, তার সঙ্গে কথা বলে নিতে চেষ্টা করি। নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই,
0: কার সঙ্গে কথা বলছি?
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকর থানার সাঙ্গাপাড়া গ্রাম থেকে সৌমেন দাস বলছি।
0: বলুন দাদা।
1: হ্যাঁ তো দিদি ভাই, আজকের অনুষ্ঠানটা আমাদের খুবই ভালো লাগছে এবং আমাদের এই গ্রামের প্রত্যেকটা মানুষ এই অনুষ্ঠানগুলো শুনছে এবং তাদের ভালো লাগছে, সেই কথাটা আমাকে জানিয়ে গেল যে দিদি ভাইকে একটু জানিয়ে দাও, এই শুভেচ্ছা বার্তার জন্য পাঠিয়ে দাও। আমার বেশ ঠিক আছে বলে দিচ্ছি দিদি ভাইকে।
0: বেশ বেশ, অনেক ধন্যবাদ, ভালো লাগলো আমাদের। এবারে আসি সেই গান প্রসঙ্গে, যে গানের প্রসঙ্গ একটু উল্লেখ করেছিলাম একটু আগে, যে কবিতায় সুর দিতে প্রয়াসী হয়েছিলেন একসময় কবি, এবং গবেষকরা বলেন যে কবিতায় তিনি সুর দিতে যখন শুরু করলেন তখন আসলে তার মনের মধ্যে এই একটা ভাব এলো যে ভাবের অনুগামী সুর তিনি তৈরি করবেন, এই দিকটায় তিনি যত্নবান হয়েছিলেন। একটি বর্ষার গান এখন এই মুহূর্তে আমি শোনাবো এই পর্যায়ে, যে গানের স্তবকে স্তবকে কত বৈচিত্র্য, সেখানে সুরের তান বদলে যাচ্ছে, লয় বদলে যাচ্ছে, গতি বদলে বদলে যাচ্ছে। এই কবিতার প্রথম অংশে একটা গুরুগম্ভীর বর্ষা মেঘের মাদল আমরা যেন শুনতে পাচ্ছি, তারপরেই দেখছি যে ওই তড়িতচকিত নয়না জনপদবধূ, তার যে দ্রুত চরণের একটা যে ওই চঞ্চল চরণের দ্রুত ছন্দ সেইটা যেন আবার পাচ্ছি, একেবারে অভিসারিকার মতন তার পায়ের গতি। আবার তার পরের অংশেই যেন যে আবার অন্য আর একটা রকম, অন্য যে নানান ভাবের বর্ষাকে যখন আমরা নানা রকমভাবে প্রকৃতিতে পাই, সেটাই যেন তারই শব্দ সুর ছন্দ বা অনুভূতি আশ্চর্যভাবে আমাদের কানে এসে ধরা দেয় এই গানে। আসুন শুনি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। এ গান আগে কবিতা হিসেবে লেখা হয়েছিল, পরে কবিতার কথার ভাব অনুযায়ী কবি সুর করেছিলেন, হয়ে উঠেছিল এই গান।

0: এই পর্যায়ের আরও একটি গান আমরা শুনতে চাইছি, কিন্তু টেলিফোনেও আমাদের একজন বন্ধু আছেন, খুব দ্রুত তার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার সুপ্রভাত।
1: নমস্কার।
0: বলুন।
1: ভালো আছেন?
0: আপনি দ্রুত আপনার বিষয়ে আসুন। আর আমার নাম সুতপা চট্টোপাধ্যায়, বলুন। সময় সংক্ষিপ্ত, তাই একটু কথা সংক্ষিপ্ত করতেই হলো। আমরা এবারে যে গান শুনব, সে গান এই এই একই পর্বের, যে কবিতা থেকে গান তৈরি হলো, দ্বৈত কণ্ঠে সুচিত্রা মিত্র এবং অর্ঘ্য সেন।

0: একটি গান দিয়ে অনুষ্ঠান আজ শেষ করতে চাইছি, যে গানটি কথকতার ঢঙে লিখেছেন কবি। এবং এই গান যে ভবিষ্যৎ সুরকারদের জন্য একটা কত বড় নতুন সম্ভাবনার ইঙ্গিত রেখে গেছেন রবীন্দ্রনাথ, তা হয়তো সে সময় ততটা বোঝা না গেলেও পরবর্তী সময় আমরা তাকে বুঝেছি যে কথকতার ঢং নিয়েও গানে কত বৈচিত্র্য আনা যেতে পারে তার পরিচয় পেয়ে সত্যি বিস্মিত হয়েছি সেদিনও আজও। এই গানে কিছুটা কেদার, কিছুটা কেদারা, কিছুটা মল্লার তিনি মিশিয়েছেন, আবার ওদিকে কীর্তন বাউল তারও একটা ছোঁয়া রেখেছেন। আর একটি মাত্র শব্দ তাকে তিনি কতবার কতভাবে ব্যবহার করলেন, সবটা মিলিয়ে বাংলা গানের একটা অজানা সম্ভাবনার দিক তিনি খুলে দিয়েছিলেন এই গানের শিল্পী শান্তিদেব ঘোষ।
1: কৃষ্ণ কলি আমি তারেই বলি,

চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো

গুলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো

দেখলে কি নাচে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা

0: আজ আবার সেই এক শুক্রবার, শনিবার, সরি, সেই শনিবারে কিন্তু আজকে আমরা চলে এসেছি আমাদের সেই পরিচিত নাট্যাঙ্গন নিয়ে।
1: একেবারেই। তবে আমার মনে হয় আমাদের বন্ধুরা এই বিষয়টা জানতে উদগ্রীব যে নাট্যাঙ্গনে বিভিন্ন দিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, আজকের বিষয়টা ঠিক কী?
0: আজকের বিষয়টা হচ্ছে, যারা এতক্ষণে আমাদের ফেসবুক পেজ দেখে ফেলেছে তারা জানে যে আজকে আমরা এই যে বাঙালির কাছে যে নাট্যোৎসব হয় বিভিন্ন সময় বা নাট্যোৎসবে এখন আমরা যে ধরনের নাটক দেখে থাকি সেই সমস্ত নাটক নিয়ে কিন্তু আজকে কথা হবে। এবং শুধু এখনকার নাটক নয়, বরং এই যে বঙ্গনাট্য, সেই বঙ্গনাট্যের একাল এবং সেকাল, কিভাবে এই বঙ্গনাট্য এলো, কিভাবে এখনকার যে ধারা দেখছি আমরা নাটকের, সেই নাটকের ধারা কিভাবে পরিবর্তিত হতে হতে হতে হতে আজ এই পর্যায়ে পৌঁছেছে, সেই বিষয়টাও কিন্তু আজকে আমরা শুনবো, জানবো।
1: মানে সময়ের সঙ্গে সঙ্গে কতটা কি পাল্টেছে আর কি, আগে যেরকম ছিল তার সঙ্গে বর্তমান নাট্যধারার যে বদল, তার যে ভাবভঙ্গি, সবটা নিয়েই আজকের আলোচনা। আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বন্ধুরা এবং আমরা ধীরে ধীরে আরো এগিয়ে যাব।
0: এগিয়ে তো যাবই, আর বন্ধুরা কিভাবে আমাদের সঙ্গে এগিয়ে আসবে, আমাদের কাছে এগিয়ে আসবে, সেটার জন্য কিন্তু আমাদের ফোন লাইন খোলা আছে 0332231314 2। আরেকবার বলে দিই, 0332231314 2 নাম্বারে তোমরা চলে আসতে পারো আমাদের কল লাইনে। এবং আমাদের ফেসবুক পেজ কিন্তু খোলা রয়েছে, সেই ফেসবুক পেজে তোমরা চাইলেই চলে আসতে পারো এবং জানাতে পারো এই যে বঙ্গনাট্যের কথা আমরা বলছি, তোমার দেখা প্রথম থিয়েটার কোনটা বা যাত্রা কোনটা, তো সেটা কিন্তু একদম আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো বা আমাদের কল লাইনে এসে 0332231342 নাম্বারে এসে তোমরা জানাতে পারো।
1: এবং সঙ্গে এও জানাতে পারো যে তোমার ছোটবেলায় দেখা যাত্রাপালা বা নাটক, তার সঙ্গে এই সময়, সময়ের সঙ্গে সঙ্গে তুমি যতটা এগিয়ে এসছো, যতটা অভিজ্ঞতা অর্জন করেছো, তার মধ্যে তোমার চোখে কী কী পরিবর্তন ধরা পড়লো, যেহেতু আজকে আমাদের বিষয় বঙ্গনাট্য ও যাত্রার একাল সেকাল।
0: আর এই আজকের আড্ডাটা শুরু করার আগে, মানে সব কিছু গুছিয়ে সাজিয়ে বলার আগে একটা সাজানো গোছানো গান শুন।
1: অবশ্যই, সেই গান এবং আমাদের বন্ধুরাও তাই চায়।
0: একদম, সেই গানটা শুনে কিন্তু আমরা সরাসরি আবার আড্ডায় ফিরে আসবো। তোমরা কোথাও যেও না, তাড়াতাড়ি চলে এসো আমাদের আড্ডায়, ঠিক আছে? গানটা শুনতে শুনতে অবশ্যই কিন্তু কানে রেখো যুববাণী।

0: সমস্ত সাজগোজের পর যখন উইংসের আড়ালে দাঁড়িয়ে থাকা সেই চেনা কাপড়িটা অনুভব হয়, স্পটলাইটের তীব্র আলোয় চশমার কাঁচটা চকচক করে ওঠে, আর প্রথম সংলাপটা ছুড়ে দেওয়ার ঠিক আগের ওই এক একটা সেকেন্ড,
1: আর তার সঙ্গে তেরপোলে প্যান্ডেলের হেজাকের আলোয় ঝনঝন করে বেজে ওঠা জুরির ঝংকার, আর কনকনে শীতের রাতে মাটির গন্ধ, আর সংলাপের পিঠে দর্শকদের বুক কাঁপানো হাততালি, তাই তো?
0: এই যে সমস্ত কিছু নিয়ে, এই সমস্ত কিছু কিন্তু একটা নাটককে বলো, থিয়েটারকে বলো বা যাত্রাকে বলো, এই সমস্ত কিছু কিন্তু এদেরকে বেঁধে রাখে। এই যেমন সাজানোর একটা গান শুনলাম, সেই রকমই সাজিয়ে গুছিয়ে
1: একটা পরিপাট্য সাজ দেওয়া
0: একদম। আর সেই সাজটা আমাদের সামনে যখন আসে, তখন তো আমরা সেই সাজটুকুর যেটুকু আড়ম্বর, যেটুকু আমাদের এন্টারটেনমেন্টের জন্য, দেখার জন্য, বোঝার জন্য, সেটুকু আমরা বুঝি, দেখি, ভালো লাগে, কিন্তু
1: এবং আত্মস্থও করি ক্ষেত্র বিশেষে
0: একদম। আর এই বিষয়গুলোর পিছনে যারা অভিনেতা রয়েছেন, কলাকুশলী রয়েছেন, যারা স্টেজের উপরে থাকেন এবং যারা স্টেজের পেছনে থাকেন, পর্দার আড়ালে
1: পাশাপাশি ক্রিউ
0: একদম, তো তারা তাদের যে মানে সেই হাড় ভাঙা পরিশ্রম, যদি বলি সেই হাড় ভাঙা পরিশ্রমগুলো কিন্তু,
1: এবং শুধু তাই নয়, একটা অনুষ্ঠান, একটা যাত্রা, যদি আমি যদি যাত্রার কথাই ধরি বা থিয়েটার যাই বলো না কেন, সেটা একটা নির্দিষ্ট দিনে সংঘটিত হবে, অর্থাৎ তার আগে যে রিহার্সাল বলো বা দীর্ঘদিন ধরে মঞ্চ সজ্জা, তার আলো, শব্দ প্রক্ষেপণ, সমস্ত কিছুর পেছনে যে পরিশ্রম লুকিয়ে থাকে, তারই তো একটা, এই সবের তো একটা সম্মিলিত উপস্থাপনাই বলতে পারি আমরা, অর্থাৎ তার জন্য কিন্তু যথেষ্ট মন প্রাণ ঢেলে তারা কাজ করে থাকেন এবং সেটাই আমরা দেখে এসেছি।
0: সেটা তো একেবারেই ঠিক, কারণ তাদের কাছে সেটা একটা আর্ট ফর্ম। মানে আমরাও যদি দেখি, আমাদের কাছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আর্ট ফর্ম, মানে এখানে যে বসে আমরা তোমাদের সঙ্গে কথা বলছি, তেমনি এই যে থিয়েটার বলো, যারা নাচ করেন, যারা গান করেন, আঁকেন, সমস্ত কিছু, আমার বাড়িতে যিনি রান্না করতে আসেন বা আমার বাড়িতে যিনি মানে ধরুন মাকে হেল্প করতে আসে বা যারা কাজ করে, তাদের কাছে প্রত্যেক তাদের কাজটাই আর্ট, মানে প্রতিটা কাজের মধ্যে আর্ট লুকিয়ে রয়েছে
1: এবং প্রত্যেকেই চেষ্টা করে তার কাজটা যথেষ্ট দরদ দিয়ে করার, এবং যার ফলে প্রয়াসটা কিন্তু সম্পূর্ণ সচেতন এবং সম্পূর্ণ সফল হয়।
0: একদম। আর আচ্ছা, এবার একটা প্রশ্ন, মানে এই আড্ডা দিতে যেটা মনে পড়লো, সেটা হচ্ছে ধরো একটা বাড়িতে যখন চুরি হয়, তখন পুলিশ এসে প্রথম কি জিজ্ঞেস করতে পারে?
1: কি কি খোয়া গেছে?
0: হ্যাঁ, সেটা তো জিজ্ঞেস করতে পারে, কিন্তু কি হারিয়েছে তার হিসেব করলে বোঝা যায় যে বাড়িতে আসলে
1: কি মূল্যবান জিনিস ছিল। একেবারে।
0: তো প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী মহাশয় এই উদাহরণটাই দিয়েছিলেন।
1: ঠিকই।
0: আর উনি বলেছিলেন, আমাদের ঊনবিংশ শতকের বাংলা থিয়েটারে হারানো প্রাপ্তির খতিয়ানে সবচেয়ে বড় খোয়া যাওয়া জিনিসটা হলো সাধারণ, একদমই সাধারণ রঙ্গালয়।
1: তার মানে কমার্শিয়াল থিয়েটার।
0: একদম।
1: মানে 1972 সালে আমরা কত গর্ব করে সাধারণ রঙ্গালয়ের শতবর্ষ পালন করলাম।
0: হ্যাঁ।
1: আর আজকে কিন্তু আমরা সেই নিয়ে আর আলোচনা সেভাবে করি না, এটাও ভেবে দেখেছো?
0: একেবারে করি না, কারণ আড়াই দশকের সেই ঐতিহ্যবাহী থিয়েটার এখন মানে নিঃশব্দে সেই গঙ্গা প্রাপ্তি বলি না আমরা, সেই রকম
1: খারাপ লাগে।
0: হ্যাঁ, সেরকম অবস্থায় চলে গেছে, কারণ সেই পুরনো থিয়েটারের ধাঁচ বা এখন মানুষের কাছে, এখন যে যুগ বদলেছে, এখন মানুষের কাছে থিয়েটার দেখা বা ধরো শুধু থিয়েটার নয় কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা,
1: সেই প্রবণতাও কমে গেছে।
0: হ্যাঁ, কারণ আমাদের,
1: কারণ এখন ওটিটির রমরমা,
0: সবকিছু মুঠোফোনে বন্দী, বা এখন স্মার্ট টিভি হয়ে গেছে, তো স্মার্ট টিভিতে বসে আমরা সমস্ত কিছুটা দেখতে পাচ্ছি।
1: আসলে বিষয়টা কি বলতো, এখন তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমার মনে হয় তুমি আমার সঙ্গে সহমত হবে এবং বন্ধুরাও হবেন, যে এন্টারটেনমেন্টের এত অপশন আমার কাছে যে আমি না চাইতেই অনেক কিছু পেয়ে যাচ্ছি, যে কারণের জন্য আগ্রহটা ফুরিয়ে যাচ্ছে কোথাও গিয়ে।
0: আগ্রহ তো ফোরাচ্ছি, কারণ মানে যদি ধরো তখন থিয়েটারের জন্য যে নিজের জন্য স্পেস খুঁজে যারা বেড়াচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তখন কিন্তু মানে আজকের দিনে দাঁড়িয়ে যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যখন কাজের আশায় ছেলেমেয়েরা ঘুরছে, তখন কিন্তু ইন্ডাস্ট্রির থেকে থিয়েটারে বেশি খুঁজছিল, কারণ থিয়েটার প্র্যাকটিশনার এই যে বিষয়টা
1: এবং থিয়েটার যে ভিতটা তৈরি করে দেয়,
0: হ্যাঁ,
1: সেটা কিন্তু পরবর্তীকালে আজীবন থাকে। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যে যারা ধরো বিখ্যাত অভিনেতা আজকে হয়েছেন, তাদের অনেকেরই কিন্তু গ্রাসরুটটা থিয়েটারেই তৈরি।
0: মানে তখনকার দিনের কথা যদি বলি,
1: 70-এর দশকের কথা বলো,
0: 70-এর দশকের কথা যদি বলি, তাহলে তো তোমার স্টার, বিশ্বরূপা, তারপর রঙ্গমহল, এইগুলো তো এই মানে এই বিষয়গুলো তো ছিলই।
1: যেমন ধরো 1970-এ তৈরি হলো রঙ্গনা, 1976-এ সরকারিনা, এবং 1979 সেই সময় বিজন থিয়েটার, আমি যদি খুব সালটা ভুল না হয়।
0: একদম একদম তাই। আর মাত্র এক দশকের মধ্যে কিন্তু উত্তর কলকাতায় 3টে নতুন থিয়েটার দল, মুখের কথা নয়,
1: একেবারেই কারণে মানুষের আগ্রহ আছে বলেই তো হচ্ছে,
0: আছে বলেই হচ্ছে। আর কারণ দর্শক, নাট্যশিল্পী বা প্রযোজক
1: সবারই একটা আকাশ ছোঁয়া চাহিদা,
0: কারণ এই চাহিদা থেকে তুমি যখনই দেখবে, যদি আমরা মানে ইন্টারেস্টের কথা বলি, যদি একদম অঙ্কের ভাষায় চলে যাই বা ইকোনমিক্যাল টার্মে চলে যাই, তাহলে মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট যাই বলি না কেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের থাকবে যে আমার যত বেশি চাহিদা হবে তত বেশি আমার মূল্যবৃদ্ধি হবে বা তত বেশি আমার জিনিস
1: সেই অনুযায়ী প্রোডাকশনও তৈরি হবে।
0: একদম। তো যদি আমার কাছে চাহিদা না থাকে তাহলে আমি থিয়েটার হল তৈরি করব কেন?
1: তার মানে সেই রকম চাহিদা ছিল। আচ্ছা, সেই বিষয়ে আমার মনে হয় আমাদের বন্ধুরা ফোনে রয়েছেন এবং কেউ কিছু বলতে চাইছেন।
0: চলো
1: দেখে নেবো ফোনে কে আছে।
0: হ্যালো,
1: নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
2: তোমরা যে বিষয়টা নিয়ে বসেছো সে বিষয় নিয়ে আমার প্রথম নাটক দেখার কথা তো মনে পড়লো। আমি তখন মানে আমার 12-13 বছর বয়স।
1: আচ্ছা,
2: তাও মানে পুরো নাটক নয়, আমি মিডিলে ঢুকেছিলাম দেখতে, বেবি স্বল্প মশলা। এবং মিউজিক্যাল, মিউজিক্যাল একটি নাটক। এবার ওই যে মিউজিকটা, আমার না মিউজিক্যাল নাটক দেখতে ভালো লাগে। এবং তোমরা বিবর্তনের কথা জানতে চেয়েছো, আমি যাত্রা মেকিংটা দেখেছি, কি করে যাত্রা তৈরি হয়। আমার বাড়িতে একটা যাত্রা করার চর্চা ছিল বা এখনো আছে। তো সেখানে দেখেছি যে মূলত পুজোর পরে, যে লক্ষ্মী পুজোর আগে বা লক্ষ্মী পুজোর পরে যাত্রাটা হতো, বা অঘ্রাণ মাসের দিকে হতো, নবান্ন, মানে নবান্ন সরে মাঘ পোষ করে যাত্রা তৈরি হচ্ছে। আর একটা এখন এইভাবে বিবর্তন, তাহলে এখন কিন্তু ওটিটিতেও থিয়েটার চলে এসেছে। হ্যাঁ, এটাও কিন্তু একটা দারুণ বিষয়,
1: খুবই ভালো কথা বলেছো।
2: সামনাসামনি বসে দেখা। আমি আর একটা নাটক যেটা আমাকে দাগ ফেলেছিল, অভিঙ্কেল সিঙ্কাল, আমি যদি সেটা ইউটিউবে দেখেছিলাম, যাই হোক তবুও দেখেছিলাম।
0: এখনকার দিনে দাঁড়িয়ে দেবেশ চট্টোপাধ্যায় বেশ নাম করা নাট্য ব্যক্তিত্ব, এটা আমরা
1: সবাই জানি। এবং তার একদম সাম্প্রতিক সম্পাদনা প্রথম পার্থ, সেটাও যথেষ্ট ছাড়া ফেলেছে।
0: নাটকে এই যে মিউজিকের ব্যবহার যেটা বললেন, বললো সায়ন, সেই মিউজিকের ব্যবহার কিন্তু প্রতিটা নাটকেই ছাপ ফেলার মতো। নাটক দেখতে গেলে
1: কোথাও গিয়ে সেই আবহটা কিন্তু, মানে আমি ধরো আজকে একটা নাটক দেখতে গেলাম এবং এর পর অনেকবার এরকম হয়েছে, এবং আমার নিজের ক্ষেত্রেই বহুবার হয়েছে, আমার মনে হয় তোমার ক্ষেত্রেও হয়েছে, যে এক নাটক আমরা কিন্তু বারবার দেখেছি। তার কারণ এবারে শুধু গল্প তো নয়, গল্পের পাশাপাশি যে কলাকুশলী অভিনয় করছেন, তার অভিনয়, তার আবহ সঙ্গীত, সব কিছু মিলিয়ে সেই 2-3 ঘন্টায় যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটার ঘোরটা কাটানো যাচ্ছে না। মনে হচ্ছে আবার আমরা তার স্বাদ নিই। এবং সায়ন যে বিবর্তনের কথা বললেন, নিঃসন্দেহে খুব উল্লেখযোগ্য পয়েন্ট তুলে ধরেছেন।
0: আর সায়নের কথা তো আমরা শুনলাম, আমাদের কথা তোমরা শুনলে, কিন্তু শুনতে শুনতে শুনতে শুনতে কিন্তু মানে আমরা যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করি তাহলে তোমাদের গান টান শোনানো হবে। তো সেই জন্যই তোমাদের জন্য তো গান থাকবেই সঙ্গে, আমরা থাকবো। যেমন বললো আবহ ভীষণ ইম্পর্টেন্ট, তো তেমনই এই কথা বলতে বলতে তোমাদের জন্য কিছু গান রেখে যাওয়াও ইম্পর্টেন্ট। কারণ তোমরা গান শুনতে শুনতে এবং আমাদের কথা শুনতে শুনতে হয়তো কেউ বাড়ির কাজ করছো, হয়তো কেউ গাড়ি চালাচ্ছ, হয়তো কেউ আবার পড়াশোনা করছো,
1: এবং সবভাবেই তোমরা রিলেট করতে পারবে। তবে পড়াশোনা করতে করতে শোনো না, তাহলে পড়াশোনা হবে না।
0: এই না না, এটা এটা বলো না, এটা আমি নিজে করতাম। কারণ আমি অঙ্ক করতে করতে সবসময় গান শুনতে
1: শুনতে অঙ্ক করতে করতে গান শোনা যায়, এই কথাটা আমি খুব ভালোভাবেই মানি। কিন্তু তুমি ধরো ইতিহাস, ভূগোল কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে পড়তে তো আর হবে না,
0: পড়ছো তখন হবে না।
1: অতএব পড়াশোনা পড়াশোনার জায়গাতে,
0: যেমন ধরো এই যে মাধ্যমিকের আগে এই সবসময় মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে,
1: আমার এটা মনে আছে দুপুরবেলা টেস্ট পেপার সলভ করতে করতে গান শুন, মানে এফএম এ গান শুনছি এবং টেস্ট পেপার সলভ করছি, এটা আমার খুব ভালোভাবেই মনে আছে। এই স্মৃতিগুলো চিরকালীন, এগুলো পুরনো হওয়ার নয়। তবে আবহটার কথা আমরা খেয়াল রাখবো, অর্থাৎ আমাদের বন্ধুরা ভাবছে যে কি বলছে এরা।
0: তো এই নাটক নিয়ে তো কথা হবে, বঙ্গনাট্যের একাল এবং সেকাল নিয়ে কথা হবে, আর তার সঙ্গে থাকবে তোমাদের জন্য কিছু গান। এখন যেমন অন্বেষা দাশগুপ্তের কণ্ঠে এই গানটা থাকবে তোমাদের জন্য।

0: না, আমরা তুমিহীন হতে দেব না, কারণ তোমরা ছাড়া আমাদের এই যুববাণীর আড্ডা কিন্তু জমবে না। তো আজকে যেমন নাট্যাঙ্গনের আড্ডা আমরা বলেছিলাম যে আমরা বঙ্গনাট্যের একাল এবং সেকাল নিয়ে কথা বলছি, এবং সেই বিষয় নিয়ে কথা বলতে বলতে আমরা বেশ কিছু থিয়েটার দল, কিছু মানুষ, তাদের কথা বলছিলাম। কিন্তু অন্যদিকে, মানে ধরো দক্ষিণ বা মধ্য কলকাতা, আমরা তো উত্তর কলকাতার কথা এতক্ষণ
1: বলছি,
0: কারণ থিয়েটারের ভিত্তিটা শুরুই কিন্তু হচ্ছে
1: উত্তর কলকাতা থেকে, এবং সেখান থেকে ধীরে ধীরে গ্রেটার কলকাতায় ছড়িয়ে পড়ছে, এবং সেই সময় উত্তর কলকাতার প্রভাবটা যথেষ্ট বেশি ছিল,
0: যথেষ্ট। আর অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়, বসন্ত চৌধুরী, রবি ঘোষ, এরা সবাই মানে একটা গোষ্ঠী তো দরকার, তাই না?
1: বুঝতে পারছি,
0: তুমি খুঁজে বার করলেন শিয়ালদহের ওই
1: ক্লেমবাউন ইনস্টিটিউট,
0: একদম। আর সেটা ছিল কিন্তু
1: রেলের হল, ঠিক বলেছো,
0: এবং এর সঙ্গে,
1: হ্যাঁ, এবং এর সঙ্গে নেতাজি সুভাষ ইনস্টিটিউটকেও কিন্তু তারা ব্যবহার করেছিলেন,
0: এবং আর আরেকটা ছিল যে রাজাবাজারের সেই বিখ্যাত নাটকের হল, এবং
1: প্রতাপচন্দ্র মজুমদার,
0: সেই প্রতাপচন্দ্র মজুমদারের মেমোরিয়াল হলে কিন্তু অসীম চক্রবর্তী আর কেতকী দ্বারা শুরু করলেন তুমুল বিতর্কিত নাটক,
1: বলতো,
0: একদম। আর সেই সময় সেই
1: কাঁপিয়ে দিয়েছিল,
0: সেই সময়টা কাঁপিয়ে দিয়েছিল। এবং আর অজিতেশ বন্দ্যোপাধ্যায় কোথায় গেলেন?
1: সেটাই, সবাই ইতিহাসের পাতায় রয়ে গেছেন, অজিতেশবাবু, তৃপ্তিমিত্র বা এন বিশ্বনাথ, যার কথাই বলো, শ্যামল সেন থিয়েটার দিয়ে শুরু হলো রামমোহন লাইব্রেরির মঞ্চে,
0: একদম। আর মানিকতলা খালের পাড়ে সেই পরিত্যক্ত হলটার নাম কি জানো?
1: কাশী বিশ্বনাথ মঞ্চ,
0: একদম। এই কাশী বিশ্বনাথ মঞ্চে কিন্তু এখনো পর্যন্ত আমি যখন রবীন্দ্র ভারতী বা কোথাও যাই, এই কাশী বিশ্বনাথ হল কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্কিং রয়েছে, এবং কাশী বিশ্বনাথ হলে এখনো পর্যন্ত যারা মানে ধরো বিশ্বভারতী বা রবীন্দ্র ভারতীতে যারা থিয়েটার করে, থিয়েটার নিয়ে পড়াশোনা করছে, বা যারা খুব মানে খুব স্বল্প মূল্যে যারা থিয়েটার প্র্যাকটিস
1: করতে চায়, হ্যাঁ,
0: তাদের জন্য কিন্তু এই হল ভাড়া দেওয়া হয়, এবং সারা রাত সেখানে রিহার্সাল হয়,
1: এবং এভাবেই হয়তো যারা উৎসাহী তারা এভাবেই বাঁচিয়ে রেখেছেন এই হলগুলোকে।
0: আর এই

0: কাশী বিশ্বনাথ মঞ্চ নিয়ে কিন্তু একটা ঘটনা আছে।
1: কি ঘটনা বলতো?
0: মানে নাম জীবন বলে একটি নাটক ছিল, সেই নাটক নিয়ে পাবলিক থিয়েটারে প্রথম পা রাখলেন অভিনেতা এবং পরিচালক সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং
1: মানে সেই সময় তো পুরো কলকাতা জুড়েই থিয়েটারের জোয়ার চলছে
0: একদম, এবং থিয়েটার তার নাম মানে থিয়েটারের নাম তো চলছে, এবং তার সঙ্গে তখন কিন্তু তারও এক নাম হয়েছে কিছুটা, কারণ শ্যামবাজারের বসুদেব মঞ্চে অনুপ কুমার শ্যামল সেনের জুটি, তালা ব্রিজের নিচে চিতপুরিয়ার্ডে কমল মিত্র বিকাশ রায়দের অভিনয়,
1: ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের কথা বলো যেখানে অনুপ কুমার নিয়ে এলেন ঐতিহাসিক নাটক নূরজাহান,
0: একদম, আর দক্ষিণ কলকাতায় তখন হল মানে যে হল মানে একদম দাপিয়ে বেড়াচ্ছে
1: সেটা তপন থিয়েটার,
0: যেটা এখনো পর্যন্ত আমরা তপন থিয়েটারের মানে থিয়েটার দেখতে যাই।
1: আর সত্য বন্দ্যোপাধ্যায় ওদিকে পরবর্তীকালে গড়ে তুললেন উত্তম মঞ্চ,
0: একদম, সেখানে কিন্তু রবি ঘোষও এসে কাজ করেছিলেন, আর চক্রবেড়িয়ায়
1: থিয়েটার সেন্টার তো, হ্যাঁ আমি জাস্ট বলতেই যাচ্ছিলাম,
0: সেই থিয়েটার সেন্টারেও কিন্তু মানে নিজের সাধের থিয়েটার একার কাঁধে টেনে নিয়ে চলেছিলেন কিন্তু তরুণ রায়,
1: আমরা ধনঞ্জয় বৈরাগী নামেই চিনি,
0: একদম। এবং এই যে এতগুলো থিয়েটার হলের কথা বললাম, এই এতগুলো থিয়েটার হল এবং থিয়েটার যেগুলো সমসাময়িকভাবে গড়ে উঠেছে কলকাতায় যেভাবে এসেছিল থিয়েটার, এবং যে থিয়েটার দলগুলো ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে নিজেদের মাথা চাড়া দিয়ে উঠেছিল, থিয়েটার দল যেমন মাথা চাড়া দিয়ে উঠেছিল তার সঙ্গে থিয়েটার হলও মাথা চাড়া দিয়ে উঠেছিল।
1: মানে এত হল এত প্রযোজনা, এগুলো আমি মাঝে মাঝে ভাবি আসলে, এই যেমন আজকের আমাদের এই যে টপিকটা এই নিয়ে কথা বলতে বলতে হট করে মাথায় এলো যে এত হল এত প্রযোজনা সাধারণ রঙ্গালয় কিন্তু তবুও সেভাবে থাকলো না।
0: ঠিকই তাই, কারণ তুমি একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে, ধীরে ধীরে মানুষের মনের মধ্যে ওই থিয়েটার দেখার যে আশ্বাসটা সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে, এবং এটার পেছনে একটা ইকোনমিক্যাল দিকও রয়েছে, কারণ তুমি যখনই মানে যারা খুব প্র্যাকটিক্যালি সেন্স করতে পারবে তারা বুঝতে পারবে যে একটা সিনেমা দেখা, ধরো আমি কোনো একটা নামি হলে বা কোনো একটা সরকারি হলে সিনেমা দেখতে যাই, এবার সেই সিনেমাটা ধরো আমি দেখব ম্যাক্সিমাম মানে খুব বেশি যদি বলি আমি সিনেমাটা দেখবো 150 কি 200 টাকা, ঠিক আছে। এবার যখন আমি থিয়েটার দেখতে যাব, থিয়েটার দেখতে গেলে এই সময় এখন মানে বাস্তবিক ঘটনা যদি বলি, থিয়েটার দেখতে গেলে ধরো সেই থিয়েটারের টিকিট শুরু হচ্ছে স্টার্টিং হচ্ছে 200 টাকা থেকে, মানে সেটা হচ্ছে একদম গ্যালারিতে বা একদম পিছনে। এবার মানুষের যখনই আমি থিয়েটার দেখতে যাই তখন আমার মনে হয় যে একটু সামনে থেকে দেখবো,
1: এবং তার বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো, তার টিকিটের চার্জ যথেষ্ট বেশি হয়,
0: মানে ধরো সেটা 350, 400, 500
1: সিনেমার ক্ষেত্রে যেটা পিছনের দিকে, থিয়েটারের ক্ষেত্রে সেটা সামনের দিকে।
0: হ্যাঁ, এবার যখন থিয়েটার দেখতে যাবো ধরো সামনে বা মাঝখানের দিকে আমি বসবো, যখন টাকাটা বেশি হচ্ছে আমি তখন কি করছি, ফ্রিকোয়েন্সি কমিয়ে দিচ্ছি, কারণ আমি খুব কম ধরো মাসে আমি একটা বা দু মাসে একটা থিয়েটার দেখলাম, সেখানে আমি মাসে দুটো সিনেমা দেখছি বা দু মাসে তিনটে সিনেমা দেখছি, এইভাবে ইকোনমিক্যাল দিকটাও মানুষের মানুষ হিসেব করা শিখে গেছে।
1: এবং সময়ের সঙ্গে সঙ্গে ওই যে শুরুতে যে কথাটা বললাম যে সিনেমা থিয়েটার এই সব কিছুরই মানে দর্শক কোথাও গিয়ে মুঠোফোন প্রতি এত মুঠোফোনের প্রতি এতটাই কেন্দ্রীভূত হয়ে পড়েছেন যে সব জায়গাতেই কিন্তু ফুটফলসটা কমছে।
0: এটা এখানে দাঁড়িয়েও মানে তখনকার দিনেও যেটা ছিল যে নামি দামি যাদের কথা আমরা বললাম, ধরো শ্যামল মিত্র বা শ্যামল সেন বা রবি ঘোষ, তরুণ রায়, যাদের নাম আমরা বলছি, সৌমিত্র চট্টোপাধ্যায়,
1: সবাই
0: তাদের কিন্তু থিয়েটারে একটা ভিত্তি, ধরো উৎপল দত্তের থিয়েটার দেখতে যাবো, ধরো আমি টিনের তলোয়ার দিতে যাওয়ার কথা বলছি, ধরো আমি তীরের টাওয়ার দেখতে যাবো, সেটা একটা মানে বিশাল হাইপটা একটা থিয়েটার এবং অসামান্য একটি কাজের থিয়েটার,
1: থিয়েটারি ফৌজ অঙ্গার আমি কার কথা বলবো, মানে উৎপল দত্ত বললে তো একটা ইনস্টিটিউশন আর কি।
0: হ্যাঁ, দেখতে গেলাম, এবার সেটা হচ্ছে আমি মানে প্রচুর টাকা দিয়ে টিকিট কাটলাম, তখন কিন্তু এত টাকা
1: ছিল না,
0: এবার দেখতে গেলাম,
1: এবং তখন মানুষের মধ্যে আগ্রহ এখন হচ্ছে অনেক বেশি ছিল
0: একেবারেই, তখন থিয়েটার দেখা মানে থিয়েটার পাগল লোক ছিল রীতিমতো, এখন কিন্তু সেই সেই চারটা অনেক কমে গেছে, তুমি দেখবে এখন এখন অবশ্য কিছুদিন যাবত আমি দেখছি কিছু বছর যাবত যে মানে খুব যারা তরুণ প্রজন্ম তাদের মধ্যে আবার থিয়েটার করার টেন্ডেন্সিটা আস্তে আস্তে বাড়ছে।
1: এই জিনিসটা আমার একটা জিনিস আমি লক্ষ্য করেছি গিয়ে, সেটা হচ্ছে যে ধরো যারা একদম যুব সমাজ যদি কথা বলি, কেউ হয়তো কোনো নির্দিষ্ট দলে কাজ করছে এবং তার বন্ধুদের মধ্যে কিন্তু এই আগ্রহটা কাজ করে, আচ্ছা আমার এই বন্ধু কি করছে গিয়ে দেখে আসি, এবং যে কারণের জন্য যদি ধরে নিই যে 5টি নতুন ছেলেমেয়ে কাজ করছে, সেই ছেলেমেয়ে প্রত্যেকের যারা যারা বন্ধু বান্ধব রয়েছে যদি 4-5 জন করে হয়, এইভাবে 4-5-20 জন হয়ে গেল,
0: তো এই 20 জন মিলে তো একটা থিয়েটার দলও তৈরি করতে
1: পারে, এইটা একটা বড় কথা।
0: তো এই থিয়েটার দল এবং এই থিয়েটার দল থেকে ধরো কেউ স্ট্রিট ড্রামা করছে, কেউ নতুন করে আবার থিয়েটারটাকে মানে নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা করছে,
1: স্ট্রিট থিয়েটারের একটা আকর্ষণ সবসময় রয়েছে, সেটা আমরা ময়দানে বা একাডেমির আশপাশে বুঝতে পারি।
0: হ্যাঁ, কারণ সেটা একটা আলাদা উত্তেজনা, এত মানুষের মধ্যে ধরো রাস্তা দিয়ে এত লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, তাদের মধ্যে তাদের গলাটা পৌঁছে দেওয়া যারা স্ট্রিট ড্রামা করে তাদের,
1: এবং তুমি হয়তো কোনো একটা কাজে যাচ্ছ, হয়তো তুমি খুব একটা তাড়ায় নেই, এই যে দাঁড়িয়ে গেলে আচ্ছা দেখি তো কী করছে, এখানেই কিন্তু তারা সফল। এবং শুধু কলকাতার কথা বললে হবে না, আমাদেরকে গোটা বাংলার কথাই যদি আমরা বলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ, সমস্ত জায়গা জুড়ে তার কিন্তু একটা প্রভাব রয়েছে। বিভিন্ন জায়গার থিয়েটার প্রাণ, যারা থিয়েটারের প্রতি যারা নিজেদের সারা জীবন সমর্পণ করেছেন,
0: তারা কিন্তু
1: তারা যারা এই যাত্রা থিয়েটারের মাধ্যমে যাপন করেন এবং তারা কিন্তু প্রতি মুহূর্তেই চান

0: খোলা রয়েছে 03322131342, আর আমাদের ফেসবুক পেজ তো খোলা রয়েছে YUVAVANIKOLKATA জোবানি কলকাতা, সেখানে গিয়ে দেখবো আজকে নাট্যাঙ্গনের যে পোস্টারটা রয়েছে
1: সেই পোস্টারের কমেন্ট সেকশনে যথারীতি গিয়ে তোমরা জানাতে পারো তোমাদের যা যা ভাবধারা এই বিষয়ে।
0: একদম। আর কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা সময় পার করে ফেলেছি, এবং সেই সময় পারের সঙ্গে সঙ্গে সময় হচ্ছে আরেকটা গানের, একটা ছোট্ট গান শুনবো, সেই গানটা শুনে কিন্তু কথা দিলাম খুব তাড়াতাড়ি ফিরে আসবো।
1: তোমরাও কোথাও যেও না, সঙ্গে থাকো, শুনতে থাকো যুগল।
0: একদম। ততক্ষণে তোমরা ফোন লাইনে ফোনটা করতে থাকো, আমরা এসেই কিন্তু তোমাদের কথা শুনবো। কেমন?

0: কথা দিয়েছিলাম না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটা ছোট্ট গান শুনে। আর তোমরাও কিন্তু আমাদের সঙ্গে ফিরে এসেছো, তো সেই তোমাদের সঙ্গে
1: বন্ধু ফোনে আছেন,
0: একদম শুনে নি কে কথা বলছে।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো,
2: বলো।
1: হ্যাঁ বলো।
2: আমি প্রথম নাটক শুনেছি রবীন্দ্রনাথের রক্ত করবি।
1: আচ্ছা,
2: আমার খুব ভালো লেগেছিল আর তোমাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে।
0: তোমার নামটা?
2: আমি কো।
0: আচ্ছা, তুমি কোথা থেকে বলছো?
2: কামদেবাতি।
0: বাহ, বেশ। রক্তকরবী আমাদের সবারই খুব প্রিয় নাটক, মানে রক্তকরবী
1: সারা জীবনের।
0: সত্যিই তাই, রক্তকরবী যতবার দেখব যেমন ভাবে দেখব, হয়তো কিছু কিছু জায়গায় হয়তো ধরো দেখলে খুব মন খারাপ হয়ে যায় যে নাটকটাকে এইভাবে করলো, আবার কিছু কিছু জায়গায় যারা নাটকটাকে ভীষণ ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে তাদের
1: অ্যাডাপশন এবং রিপ্রেজেন্টেশন, এই দুটো শব্দ থিয়েটারের খুব জরুরি, এবং কে কিভাবে অ্যাডাপ্ট করছে এবং কে কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করছে
0: সেটা ভীষণ
1: ইম্পর্টেন্ট।
0: কারণ থিয়েটারে তুমি একটা গল্প নিয়ে হাজার দল নাটক,
1: হাজার রকম আঙ্গিকে তুমি সেটাকে রাখতে পারো, হয়তো তোমার ভালো লাগলো আমার ভালো লাগলো না, বা কোনটা আমার ভালো লাগলো তোমার ভালো লাগলো না,
0: এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং,
1: এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ কে কার সাথে কিভাবে কানেক্ট করছে এই কানেকশনটা সব জায়গাতে খুব।
0: হ্যাঁ, কারণ তুমি ধরো এই যে রক্তকরবী যখন 100 বছর হলো তখন আমরা মানে প্রচুর নাটকের দল প্রচুরভাবে রক্তকরবী নাটকটাকে মঞ্চস্থ করেছেন, এবং কারোর হয়তো মানে কারোর হয়তো ভালো লেগেছে সব জায়গায়, কারোর হয়তো ভালো লাগেনি, মানে এটা ইম্পর্টেন্ট হচ্ছে তুমি তোমার প্রেজেন্টেশনটা কীরকম, তোমার মানে সাজানো কীরকম, স্টেজ ডিজাইন কীরকম, অভিনয় কীরকম, সব কিছু ডিপেন্ড করছে যে আমার থিয়েটারটা সত্যি কি জায়গা করে নিতে পারবে। বেশ, মানে আমরা তো এইসব নিয়ে কথা বলছিলামই, আমাদের বন্ধুরাও চলে আসছে ফোন লাইনে, তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু আমাদের ফেসবুক কমেন্ট সেকশনেও কিন্তু বন্ধুরা চলে এসেছিল এবং কথা বলেছে। হরিহর নৃত্য মন্দির থেকে বলছে, সুন্দর আলোচনা করছো, আমাদের গ্রামে নাটক যাত্রা জলসা হয়, তাই প্রথম দেখা নাটক মায়ের কোলে বসে, তাই নাম মনে নেই, তবে আগে খানিকটা টেনে জোরে সংলাপ বলা হতো এবং খুব স্বাভাবিকভাবে বলা হতো, এখন দর্শক টিভি সিরিয়ালের দেখা দর্শক, গানে সিনেমার গান ব্যবহার হচ্ছে, আগে যাত্রার গান আলাদা ছিল, আলো পোশাক সমস্ত কিছু আলাদা ছিল, এবং সেই সমস্ত কিছুতে পরিবর্তন এসেছে। দুটোই
1: ভালোভাবেই ব্যক্ত করেছেন সৌমেন দাস, সেখানে আমাদের দুজনের কথা প্রথমে লিখেছেন এবং তারপরে বলেছেন যে আমাদের গ্রামের ছোটবেলার প্রথম যাত্রা দেখেছিলাম সারা রাত জেগে।
0: হ্যাঁ,
1: যাত্রা বইটির নাম মামাটি মানুষ, ভৈরব গঙ্গোপাধ্যায়ের লেখা, খুব ভালো হয়েছিল, বর্তমানে এরকম যাত্রা আর দেখতে পাই না। তো সবাই এইভাবে নিজেদের ছোটবেলার কথা, তাদের যাত্রা যাপন বা থিয়েটার যাপন যাই বলি না কেন সেইটা আমাদেরকে জানাচ্ছেন, যারা যারা এখনো জানাননি আমাদেরও খুব ভালো লাগছে ডেফিনেটলি,
0: এবং যারা যারা এখনো জানাতে পারোনি তারা আমাদের ফোন লাইনে চলে এসো বলতে।

0: বলতে বলতে
1: বলতে বলতেই ফোনে আছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আইবুলিপুর থেকে অদেশা বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আপনাদের অনুষ্ঠানটি অনেক সুন্দর লাগছে।
1: অনেক ধন্যবাদ।
0: আর নাটকের কথা, কোন থিয়েটার প্রথম দেখেছিলেন?
2: আমার তো থিয়েটার বলতে একটা থিয়েটারের কথা বলতে নবান্ন নাটকের কথা।
1: আচ্ছা, বাহ খুবই ভালো।
0: সবার মানে সবারই মোটামুটি কিন্তু কোনোটা আমাদের মানে ধরো সাধারণ মানুষের জীবনে কেউ না কেউ কখনো না কখনো একটা নাটক বা একটা যাত্রা বা একটা স্মৃতি কিছু না কিছু দেখেছে,
1: এবং এটাই তার স্মৃতি।
0: একদমই,
1: যারা যাদের নেশা রয়েছে, এটা যাদের কাছে নেশার মতো যে প্রতি মাসে আমাকে যেতেই হবে বা কোনো একটা নির্দিষ্ট শো সেটা বারবার হচ্ছে, এবং তার এবং তুমি একটা জিনিস প্রিয়সমা তুমি আমার সঙ্গে সহমত হবে, আমি ধরো কোনো একটা স্পেসিফিক একটা নাটক সেটা কিন্তু ধরো অনেকদিন ধরে হচ্ছে না, সেটার কোনো রিপিট শো নেই, এটা কিন্তু আমাদের মনে একটা বিরক্তি জন্মায় যে কি ব্যাপার, এতদিন আর হচ্ছে না কেন, কি হলো, এবং সেই বিষয়ে খোঁজ নেওয়া, কোনো বন্ধু যদি কোনো দলের সঙ্গে যুক্ত থাকে কিরে ওটা জানার চেষ্টা করিস, তো এটা নিশ্চয়ই আমরা সবাই লক্ষ্য করেছি।
0: মানে আমার দেখা, আমি যদি বলি আমি সব থেকে বেশি কোন নাটক দেখেছি, সব থেকে বেশি যদি বলি তাহলে আমি পাঁচবার দেখেছি অথই নাটকটা। অথই আমি পাঁচবার দেখেছি এবং পাঁচবারই আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম স্টেজে।
1: আমার এই সময়ের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আমার খুব ভালো লেগেছিল, উড়ন্ত তারাদের ছায়া। মানে ইভেন উড়ন্ত তারাদের ছায়া দ্বিতীয়বার দেখার জন্য আমি অপেক্ষা করেছি, কবে হবে কবে হবে, মানে যথেষ্ট সময় নিয়ে আর কি,
0: অনেকটা সময় নিয়ে। এবং কারণ দেখো একটা মানুষ যখন একটা থিয়েটার দেখছে, ধরো আমি যখন থিয়েটার দেখছি বসে, সেই থিয়েটারটা দেখার পরে সিনেমা দেখার থেকে থিয়েটারের প্রভাব কিন্তু আমাদের মনের ওপর বেশি পড়ে, কারণ সেটা সম্পূর্ণ আমাদের চোখের সামনে হচ্ছে এবং সেখানে কোনো এই যে মেরে দিলাম উড়ে চলে গেল এই বিষয়গুলো নেই, মানে সবটাই কিন্তু আমাদের চোখের সামনে ঘটছে, কারণ ওখানে কোনো পর্দা নেই। এবার যখন
1: আরো বড় একটা পয়েন্ট সেটা হচ্ছে যে ভুল যদি একবার হয়ে যায়
0: ব্যাস
1: সেইটাকে কিন্তু মেকআপ করার কোনো জায়গা নেই, এখানে কোনো রিটেক নেই। থিয়েটারের এই একটা
0: সত্যি
1: প্লাস পয়েন্ট বলো,
0: তৈরি করাটা
1: নিজেকে সেইভাবে যারা কলাকুশলীরা রয়েছেন তারা সবসময় তটস্থ থাকেন, কোনো যেন বিন্দুমাত্র ভুলচুকও কিন্তু বড় হয়ে দেখা দেয়, এখানে কোনো রিটেকের জায়গা নেই,
0: একদম
1: এটাই কোথাও গিয়ে পারফেকশনটা তৈরি করে।
0: এবং তুমি দেখবে যে এই যে ধরো থিয়েটারের মঞ্চে ধরো কেউ একটা আঙুলের মুভমেন্ট করছে, সেই আঙুলের মুভমেন্টটা করে ধরো কিছু একটা বোঝাতে চাইছে, সেটা ধরো একদম পিছনে যিনি বসে আছেন তিনি হয়তো দেখতে পেলেন না, বা মানে থিয়েটার যে শিল্পী যিনি করছেন সেটা সেটা তিনি এমনভাবেই করলেন যে সবার চোখে পড়লো, মানে এইটা থিয়েটার একজন শিল্পী যিনি রয়েছেন তার দায়বদ্ধতা যে আমি যেটা করছি বা আমি যেটা বলছি
1: সেটা যেন সবার কাছে পৌঁছায়,
0: একদম মানে যারা গ্যালারির শেষ চেয়ারটা পর্যন্ত সেটা যেন সবার কাছে পৌঁছায়।
1: বলতে বলতে ফোনে বন্ধু রয়েছেন, দেখে নেব কে রয়েছেন।
0: হ্যালো
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো নমস্কার, আমি জানাই থেকে বলছি, অঞ্জলি কুন্ডু।
1: হ্যাঁ বলুন।
3: আমি সত্যি কথা বলতে কি থিয়েটার বলুন বলুন আর নাটক বলুন, শাহের নাটকটা ভীষণ ভাবে এ করেছি করেছি, কারণ তাপস পাল অলঙ্কৃষ্ঠার থিয়েটার দেখেছি আর এইদিকে সিনেমাও দেখেছি, আবার সত্য বন্দ্যোপাধ্যায়ের শুক্লা বন্দ্যোপাধ্যায়ের নাটকটাও শুনেছি। এই যে চোখে জল রাখা যায় না লাস্টের যে বাবার শ্বশুরের যে উক্তি সেটাই বলছি, নাটকটা আমার খুব ভালো লেগেছে।
1: অনেক ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ। এরকম সত্যি তাই, মানে যখন থিয়েটার দেখি বা আমরা যখন সিনেমা দেখি তখন আমাদের ইমোশনগুলো কাজ করে,
1: এবং দেখো এইভাবে বন্ধুরা কিন্তু আমাদের সাথে একে একে কানেক্ট হচ্ছেন এবং প্রত্যেকেই তার ব্যক্তিগত স্মৃতি তুলে ধরছেন, স্মৃতির পসরা সাজিয়ে তুলছেন,
0: এবং আমরা কিন্তু আমাদের বঙ্গনাট্যের একাল সেকাল করতে করতে আমরা অনেক দূর পৌঁছে গেছি, কিন্তু আমাদের আরো
1: অনেক কথাই থেকে যায়, আসলে এটা তো এত অল্প সময় হয় না।
0: হ্যাঁ,
1: তো সত্তরের দশকের যে কথা তখন বলছিলাম যে শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এনাদের যে থিয়েটার গ্রুপগুলো ছিল সেগুলো কিন্তু বঙ্গনাট্যকে যথেষ্টভাবে প্লাবিত করেছিল
0: একেবারে, কারণ ওই সময় নাটকের প্রদর্শন মানে সংখ্যা শুনলে আজ মনে হবে যেন রূপকথা, কারণ প্রত্যেকটা যখন এই যে এই যাদের কথা বললে তুমি তাদের থিয়েটারের যে হল প্রথম দিকের যদি কথা বাদ দিই তারপরে কিন্তু কোনোটা হাউসফুল ছাড়া কিছু হয়
1: না, এবং শুধু তাই না, তুমি ভাবো বিশ্ব সাহিত্যকে কি করে বাংলার আঙিনায় নিয়ে চলে আসা হলো, যে শেক্সপিয়ার, সফোক্লেস, মলিয়ের নাটক বাংলায় মঞ্চস্থ হতে শুরু করলো।
0: হ্যাঁ শুধু তাই নয়, ধরো চেকফ, গোর্কি, আর্থার মিলার, জপল সান্ত্র, কামুর, এই সব নাটকও কিন্তু বাদ যায়নি,
1: কিছুই বাদ যায়নি,
0: কিছু থেকে অ্যাডাপ্টেশন এসেছে। এবং সব থেকে বড় কথা এই যে নাটকগুলো, এই নাটকগুলো আমরা সাধারণ মানুষের আমাদের মতো মানুষের কাছে আমরা কিন্তু পড়তাম না, ঠিক আছে,
1: এটাই তো ধরো যারা একেবারে সেইভাবে বই বিমুখ।

0: তারা, আমি পরিষ্কার বলছি যে যারা বই বিমুখ, হয়তো তারা সে থিয়েটার ভালোবাসে, তার মাধ্যমে কিন্তু বিশ্ব সাহিত্যের সাথে কোথাও গিয়ে তার যোগসাজশ তৈরি হচ্ছে, এটা কত বড় কথা।
1: এই অ্যাডাপটেশন গুলো থেকে, এই অ্যাডাপটেশনের নাটক গুলো থেকে বিশেষ করে আমরা অনেক কিছু শিখতাম, জানতাম যে এরকম একটা সাহিত্য রয়েছে, এরকম একজন লেখকের লেখা রয়েছে। আমাদের কাছে তুলে এই গল্পগুলো তুলে ধরা, মঞ্চস্থ করা, সেটা কিন্তু যারা থিয়েটার শিল্পী তাদেরকে কুর্নিশ জানানো ছাড়া আমাদের কোনো কাজ নেই আর। কিন্তু যে বিষয়টা বলার দেবার গো, সেটা হচ্ছে বিভাসবাবু একটা ভারী খাঁটি কথা বলেছে।
0: কি বলেছেন?
1: সেটা হচ্ছে কোনো জিনিস শুরু থেকে গড়তে গেলে একটা ফ্যানাটিক বা অন্ধ উন্মাদনার প্রয়োজন।
0: তা তো বটেই,
1: সেটা তো মানে খুব স্বাভাবিক সেটা, কারণ
0: উন্মাদনা ছাড়া তো আন্দোলন হয় না।
1: কিন্তু সেটা ঠিকই, কিন্তু গড়ে ওঠবার পর সেই উন্মাদনা যদি সংযত করা না যায় তাহলে কিন্তু দল ফেটে যেতে বাধ্য।
0: মানে দলের ভেতরের ক্ষমতা আর প্রেস্টিজের লড়াই যদি ঢুকে পড়ে এটাও কিন্তু একটু সমস্যা তৈরি হয়।
1: একদম, কারণ কায়েমি স্বার্থ জমে ওঠে, ফলে নতুন অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়াটা বড্ড কঠিন হয়ে পড়ে। আর আজকের দিনে থিয়েটারের অবস্থাটা যদি একটু ভেবে দেখো তাহলে আজকের দিনে থিয়েটার দেখে মনে হয় যে সব বিজ্ঞান আর থিওরিকে ভুল প্রমাণ করে
0: একটা চেষ্টা এদিক ওদিক থাকি।
1: একদমই, কারণ সমস্ত থিয়েটারে এখন যদি আমি দেখতে যাই তাহলে কিন্তু প্রচুর গল্পকে সেটাকে বিকৃতও করা হচ্ছে।
0: অবশ্যই হচ্ছে তো, সেই সেটা যে সবসময় ঠিক হচ্ছে তাও নয়।
1: হ্যাঁ, এবং সেই বিকৃতির ফলে কিন্তু এই মাঝখানটার যদি কথা বলি,
0: ধরো 10-15 দিনের একটা ভাঙা রিহার্সাল দিয়ে একটা আস্ত নাটক মঞ্চস্থ হয়ে যাচ্ছে।
1: কারণ একটা নাটক পুরোপুরি মঞ্চস্থ করতে নতুন ভাবে, মানে যদি একটা নতুন প্রোডাকশন আমি তৈরি করতে চাই তাহলে সেই নাটকটা মঞ্চস্থ করতে মিনিমাম আমার আমার নিজের মনে হয় অন্তত 2-3 মাস সময় দেওয়া উচিত।
0: সময় তো লাগে
1: আরই বেশ ভালো, কারণ তুমি
0: জিনিসটা নিয়ে ঘষামাজা করাটা খুব জরুরি।
1: তুমি একটু আগে সেই কথাটা বললে না যে এখানে কোনো রিটেক নেই,
0: এখানে কোনো রিটেক নেই, এটা খুব জরুরি।
1: মানুষ যখন নিজের টাকা খরচা করে, নিজের উপার্জনের টাকা খরচা করে একটা থিয়েটার দেখতে আসছে, তার মানে তার সেখানে দায়বদ্ধতা আছে।
0: অবশ্যই দায়বদ্ধতা রয়েছে, আমি তাকে বসিয়ে রাখছি 2.5 ঘন্টা, আমি চেষ্টা করব যে আমি এমন কিছু ডেলিভার করব যেটা আমি আগে করিনি, এন্ড দ্যাট শুড বি দ্য বেস্ট।
1: একদমই, কারণ মানে একজন অভিনেতা হোক বা ধরো প্রোডাকশন যে ম্যানেজার রয়েছে বা যিনি ডিরেক্টর রয়েছে, তিনি একসঙ্গে হয়তো 15টা নাটকে অভিনয় করছেন। নাটক মানে নাটকেরা মানে বছরে 5-10টা নাটক লিখে ফেলছেন গিরীশ ঘোষের মতো, ঠিক আছে, কিন্তু মানে ইন্ডাস্ট্রির কথা যদি আমরা ভাবতে যাই তাহলে কিন্তু সেখানে কোথাও গিয়ে সে কাজের মানটা পড়ে,
0: মানে সবাই খুব প্রফেশনাল হতে গিয়ে হয়তো প্যাশনটার প্রতি একটু নেগলিজেন্সি এসে যাচ্ছে।
1: একদম,
0: সেটা আমরা আসতে দেবো না,
1: কিন্তু আমাদের বন্ধুদেরকে আসতে দেবো, কারণ আমাদের ফোন লাইনে বন্ধু চলে আসছে,
0: বন্ধু রয়েছেন বলতে বলতে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো, না সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আমরা আছি তোমাদের সঙ্গে, আর তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে 0332213131।
0: আবারও ফোনে কেউ রয়েছেন দেখে নেব।
1: চলো,
0: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি নন্দিনী মিত্র বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আমি বলছি, আমি ছোটবেলায় একটা যাত্রা শুনেছিলাম, স্বামী আগে না সিন্দুর আগে, ভৈরব গঙ্গোপাধ্যায়।
0: আচ্ছা আচ্ছা।
2: হ্যাঁ, সেক্ষেত্রে সিঁদুরটাই প্রাধান্য পেয়েছিল, কিন্তু ঘটনা এমন পজিশন ছিল যে স্বামীর ব্যাপারটাই আগে হওয়া দরকার ছিল।
0: আচ্ছা,
2: সেই অভিজ্ঞতা হয়েছিল, সেইটার কথা আপনাদের কাছে তুলে ধরলাম।
0: অনেক ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ। আমরা এই গল্পগুলো তো শুনছি, মানে এগুলো তোমাদের থেকে বন্ধুদের থেকে শুনেও ভালো লাগছে, কিন্তু আমাদের হাতে তো বিশাল কিছু সময় নেই, তাই না?
0: তো
1: সেই
0: কথার ফাঁকে আমার মনে হয় একটা গান হলে খুব ভালো হতো, এবং আমাদের বন্ধুরাও তাই চাইছেন।
1: একদম, আমরা সেই বিখ্যাত গানটা, বাদল সরকারের গান, সেই গানটা শুনে আমরা কিন্তু আবার
0: নাটক নিয়ে কথা হবে, বাদল সরকার আসবেন নাকি? হয়
1: একদম, চলো গানটা শুনে আমরা আবার ফিরে আসছি।

0: জয় সিনেমা, জয় থিয়েটার, জয় জনতার জয়।
1: এবং এই জয় জয়কার সবসময় জারি থাকবে, এবং তার সঙ্গে জারি থাকবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ। ফোনে কেউ রয়েছেন, কথা বলতে চাইছেন, দেখে নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: পূর্ব বর্ধমান জেলার খন্ডবশ থেকে।
0: হ্যাঁ
1: বলুন।
2: বিজখাড়া গ্রাম।
1: হ্যাঁ বলুন।
2: প্রবীর কুমার কর্মকার কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আমাদের গ্রামে বিজখাড়া নাটক যাত্রা সমৃদ্ধ।
1: আচ্ছা।
2: প্রতি বছরই অনুষ্ঠান হয় এখানে।
0: হ্যাঁ।
2: পার্শ্ববর্তী গ্রাম থেকে সকলেই আসেন এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। আপনারা যে অপসংস্কৃতির যুগে এই অনুষ্ঠান
0: বিবর্তন এবং প্রত্যাবর্তন সবকিছু নিয়ে, কারণ কিভাবে থিয়েটারের দলগুলো শুরু হলো,
1: কিভাবে সময় বা বিবর্তনের চাকাটা যদি প্রশ্ন লক্ষ্য করো, তাহলে একটা জিনিস লক্ষ্য করবে যে আমরা যতই এগিয়ে যাই না কেন, পুরনো সুতোর টানটা কিন্তু যথেষ্ট বজায় থাকে, এবং সেই অনুষঙ্গগুলোই আমাকে কোথাও গিয়ে ডানা মেলতে সাহায্য করে, এটা যে কোনো ক্ষেত্রে।
0: আর তুমি যদি এখনকার কথা বলো, এই যে যিনি ফোন করেছিলেন, তিনি যেমন বলছিলেন যে এখনো গ্রামের দিকে এই যাত্রার যে বিষয়টা
1: রয়েছে, তো আমি ওই জন্যই বলছি
0: যে কালচারটা সেটা এখনো জারি রেখেছে। কারণ তুমি যে কোনো পূজোয় দেখবে, এখনো আমাদের আমাদের একটা পাড়া রয়েছে আমাদের ওখানে, সেখানে প্রত্যেকবার সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা, মানে সরস্বতী পুজোর দিন হয়ে গেল তার পরের দিন সন্ধ্যাবেলা যাত্রা হয়, এবং সেই যাত্রাটা দেখতে মানে সমস্ত পাড়া থেকে লোক ভিড় করে আসে। তো এখনো যেই কালচারগুলো, যে যে পাড়া পাড়া কালচারগুলো বাঁচিয়ে
1: সরস্বতী পুজোর কথা বললে এই প্রসঙ্গে আমার মনে হলো যে এটা খুব কমন, বিজয়াদশমীর পরের দিন বা সেই সময় পুজোর একদম শেষ মুহূর্তে এসে যে যাত্রাপালা পাড়া ক্লাবে যেটা হয়, এটা অনেক জায়গাতে এখনো জারি রয়েছে।
0: হ্যাঁ অনেক জায়গাতে।
1: এবারে রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যার নাটকের কথা তো আমি বাদই দিলাম, সেটা এগুলো রয়েছে, এগুলো খুব কমন। এছাড়াও কোনো ওকেশন না হওয়া সত্ত্বেও যখন কোনো যাত্রা বা থিয়েটারকে মঞ্চস্থ করার জন্য উদ্যোগ নেওয়া হয়, সেটা কিন্তু যথেষ্ট ভূয়সী প্রশংসার দাবি রাখে।
0: একদমই।
1: এবং কলকাতার বাইরে আমি একটা কথা সবসময় বলবো যে শুধু জীবনটা তো কলকাতা সেন্ট্রিক নয়,
0: না একেবারে,
1: বাংলা মানে বৃহত্তর বাংলা, এই যে পুরো বাংলা, উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ বা মেদিনীপুরের দিক যদি বলি, সমস্ত বাংলা জুড়ে আমরা যদি দেখি, এই টানটা কিন্তু বিভিন্ন জায়গাতে অঞ্চল ভেদে ভালোবাসাটা কিন্তু পাল্টে পাল্টে, মানে ভালোবাসাটা এক থাকে কিন্তু তার প্রকাশটা পাল্টে পাল্টে যায়, এটাই বলতে চাইছি।
0: কারণ বাঁকুড়া পুরুলিয়া, তুমি যে জায়গাগুলোর নাম বললে, বাঁকুড়া পুরুলিয়া
1: তাদের সংস্কৃতি যুক্ত হচ্ছে সেখানে।
0: হ্যাঁ, মানে সেই সংস্কৃতিগুলোর সঙ্গে সঙ্গে এই থিয়েটারের ধাঁচটা বদলাতে বদলাতে যায়।
1: যেমন আমার এই কথা প্রসঙ্গে মনে পড়লো, নাটকটার নাম এক্ষুনি মনে আসছে না, দেবেশ চট্টোপাধ্যায়েরই নাটক একটা, আমি কয়েকদিন আগে আগের বছর দেখেছিলাম, দক্ষিণ দিনাজপুরের একটা বিশেষ নাচ, সেইটাকে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছে সেই গল্পে। গিরিশ কর্ণাটের গল্প বেসিক্যালি, আমার এই মুহূর্তে খেয়াল আসছে না কিছুতেই। বন্ধুরা কেউ জানলে নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানিও,
0: কমেন্ট সেকশনে জানাও বা ফোন করে জানাও।
1: তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম,
0: হ্যাঁ, যেমন গ্রাম বাংলা মফস্বলের কথা বললে, কিন্তু থিয়েটারের কথা যদি বলি, থিয়েটার কিন্তু শুধু কলকাতার একাডেমি বা রবীন্দ্রসদনে আটকে ছিল না, কারণ বাংলার আসল নাট্যরস লুকিয়েছিল লোকসংস্কৃতিতে বা
1: যাত্রাপালায়,
0: যে জায়গাগুলোর নাম বললো।
1: এবং এই যাত্রার কথা ভাবলেই ভাবো আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে, যে মাঠের মাঝখানে একটা খোলা মঞ্চ, চারিদিকে উঁচু তক্তাপোশের উপরে স্টেজ,
0: একদম একটা যাত্রাপালা, মানে তেমনই

0: একটা নাম হচ্ছে
1: মরমীবধু।
0: তো সেই মরমীবধু দেখার জন্য মানুষ কিন্তু রাত জেগে থাকত।
1: এবং এটা জসীমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থ সজনবাদিয়ার ঘাট অবলম্বনে তৈরি, এটা জানো তো?
0: একদমই।
1: কে নাট্যরূপ দিয়েছিল বলো তো?
0: নাট্যরূপ দিয়েছিলেন হচ্ছে নির্মল মুখোপাধ্যায়।
1: একদম।
0: এবং সেই পালায় নির্মল মুখোপাধ্যায় এবং বীণা কুমারী যখন উনি অভিনয় করতেন, মানুষ তখন যেমন বললাম রাত জেগে মানুষ দেখতো। এবং যাত্রা কালচারটাই কিন্তু সেটা, যাত্রা কিন্তু সারা রাত, যে একটা যাত্রা নাইট হবে আজকে,
1: যে এই মাঠে সারা রাত ধরে যাত্রা পালা, এবং সেই নিয়েই মানুষের আগ্রহ। এবং শীত গ্রীষ্মের কোনো ব্যাপার নেই, যে শীতের রাতেও বেশি করে হতো আরো সেই সময়।
0: বিশেষ করে তখনকার দিনে যাত্রা দেখতে আসতেন মেয়েরা, কারণ মানে সমস্ত কাজ সেরে বাড়ির যা যা হাউস হোল্ড থাকতো সমস্ত কিছু সেরে রাত্রিবেলা বসে যাত্রা, ওইটুকু সময় হচ্ছে তাদের,
1: মানে এই বিনোদনের সত্যি কোনো ভাগ হবে না।
0: সত্যি তাই, কারণ এই নিখাত ভালোবাসার এই পালা,
1: এই আন্তরিকতা কিন্তু আজকের সিনেমা হলে আমরা কোনোদিনই পাবো।
0: সত্যি তাই, কারণ প্যান্ডেলে যখন চোখ মুছতে মুছতে যখন আমাদের যারা সঙ্গী তারা যারা যাত্রা দেখতে এসেছিলেন, তারা যখন ওই চোখ মুছতে মুছতে বেরোবেন বা খুব হাসতে হাসতে বেরোবেন, তখন শিল্পীদের কাছে সেটাই পরম পাওয়া। এবং যখন ওই মরমী বধুর আগেও তো বেশ কিছু পালা হয়েছিল, মানে ধরো বিবি আনন্দময়ী বা নটি বিনোদিনী, এই সব,
1: কিংবা ধরো মীরার বধূহা, গঙ্গাপুত্র ভীষ্ম বা ভৈরব গঙ্গোপাধ্যায়ের মামাটি মানুষ, আমাদের বন্ধু একটু আগে একটু কথা বললেন,
0: বলেছিল। তো তখনকার মানে এই যে এতগুলো নাটক বা এতগুলো যাত্রা পালা, এগুলোর জনপ্রিয়তা কিভাবে বিচারিত বলো তো?
1: মানে তুমি বলতে চাইছো আজকের মতো ইউটিউব টিআরপি তো সহজ ছিল না, তাহলে কিভাবে হতো? এটা আমার যতদূর মনে হয় কাউন্টারে টিকিট কত বিক্রি হলো আর হাটে বাজারে কি রকম চর্চা হচ্ছে সেটা নিয়ে।
0: এবং এই টিকিট বিক্রি হলো তো এক কথা, আরেকটা হলো টিকিটের দাম, মানে খুব নাম করা যদি হয় থিয়েটার বা যাত্রা, তার টিকিটের দামটা হয়তো এক আনা বেশি হবে বা দু আনা বেশি হবে, এরকম ছিল। আর এই এর থেকেও মানে এই যে বিষয়গুলো পৌরাণিক পালাগুলো, যেমন গঙ্গাপুত্র ভীষ্ম, এগুলো দেখতে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ আসে।
1: হ্যাঁ, মানে ওই জাতি ধর্ম নির্বিশেষে এই সমন্বয় সূত্রটা কোথাও গিয়ে যাত্রা আমাদের মধ্যে গেঁথে দিয়েছিল।
0: কারণ সমস্ত কিছু ছাপিয়ে এই যে এন্টারটেনমেন্ট আজকে আমরা কাজ করছি, এন্টারটেনমেন্ট দেখছি, তো সমস্ত কিছু কিন্তু আমাদের জাতি ধর্ম নির্বিশেষে, তেমনি আমাদের কাছে কিন্তু আমাদের বন্ধু চলে এসেছে। কথা
1: দেখে নেবো ফোনে কে রয়েছেন। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: না কোনোভাবে
1: কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে,
0: কিন্তু না আমরা তোমাদের সঙ্গে আছি আর কিছুক্ষণ আছি। কিন্তু আজকের এই যে থিয়েটারের কথা বললাম, তোমাদের কাছে তুলে ধরলাম এই সমস্ত কথা, আমাদের মনের কথা, সেই সমস্ত কিছু ছাপিয়ে কিন্তু এই থিয়েটার বেঁচে থাকবে। যেমন ওই বাদল সরকারের শেষে মানে গানের শেষে আমরা শুনলাম না, যে
1: জয় থিয়েটার, জয় জয় সিনেমার, জয়
0: থিয়েটার, জয় জনতার জয়। এবং এই জনতাই কিন্তু পারে একমাত্র এই থিয়েটার বিষয়টাকে বাঁচিয়ে রাখতে, এই যাত্রাপালার বিষয়টাকে বাঁচিয়ে রাখতে। এবং আমি জানি এখন মানুষের কাছে থিয়েটার বলতে মানে ধরো একাডেমিতে যাও বা বিভিন্ন মঞ্চে, ধরো তপন থিয়েটারের কথা বললাম, মাঝে তো তপন থিয়েটারের মতো একটি হল বন্ধ হয়ে যাওয়ার কথা উঠেছিল, কিন্তু প্রচুর মানুষ, প্রচুর দল, থিয়েটার দল, তারা চেষ্টা করেছিল কিভাবে সেই থিয়েটার দলটিকে বাঁচিয়ে রাখা যায় এবং কিভাবে সেই থিয়েটার দল,
1: ওই যে শুরুতে যেমনটা বললাম যে এন্টারটেনমেন্টের এত মাধ্যম আমাদের কাছে, যে কারণের জন্য কোথাও গিয়ে একটা শ্রেণীর কাছে হয়তো আগ্রহ ফুরিয়ে যাচ্ছে, কিন্তু যাদের ভালোবাসাটা আজও অকৃত্রিম রয়ে গেছে তারা কিন্তু ফুরোতে দিচ্ছেন না।
0: সেই ফুরোতে না দেওয়ার কাজটা কিন্তু আমাদের, যাতে থিয়েটার বা সিনেমা, যেই দুটোই প্ল্যাটফর্ম, এই এই সিনেমা বা থিয়েটার বা যাত্রা, তারা কিন্তু তাদেরকে ফুরোতে না দেওয়া কিন্তু আমাদের হাতে।
1: আচ্ছা, কথা প্রসঙ্গে আমার একটা জিনিস মনে হলো, তখনকার দিনে যাত্রাপালার বায়না বা বুকিং কবে করা হতো বলতো?
0: কবে করা হতো?
1: রথযাত্রায়। এবং সেই অনুযায়ী অগ্রিম বায়না দিয়ে পছন্দ মতো তারিখ অনেকে পেতেন, অনেকে পেতেন না। এইটা একটা ব্যাপার, কারণ সবাই চায় না একটা ভালো ডেট,
0: সবাই চাইবে নিজের মনের মতো একটা ডেট চাইবে অবশ্যই। আর আজকের এই বঙ্গনাট্যের একাল এবং সেকাল নিয়ে অনেকটা গল্প করলাম আমি প্রিয়সমা এবং দেবার্ঘ। তোমরাও অনেকে ফোন লাইনে এলে এবং ফেসবুক কমেন্ট সেকশনে এলে, তারাও অনেক গল্প করলে।
1: শেষ মুহূর্তে একজন বন্ধুর ফোন নিয়ে নেবো, রয়েছেন কেউ সঙ্গে? হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি বলছি ভাই, চারুল থেকে।
1: হ্যাঁ,
2: যে নাটকের অনুষ্ঠানটা করছো,
1: হ্যাঁ
2: হ্যাঁ, খুবই ভালো, কিন্তু তোমাদেরকেও যেটা লিখে দিয়েছে সেটাই বলতো, আর কিছু তোমারও জানা নেই। নাম জীবন নাটকে, নাম জীবন নাটকে যেটা তুমি বললে, সৌমিত্র একটা আবৃত্তি ছিল, অভিশপ্ত এই জীবনে তোমার পাইবে না সুখ কখন, তীব্র অনুশোচনায় দিন যাবে কেটে, কণ্টক শয্যায় শুয়ে কাঁদিবে নিশি, নিদ্রা নাই হবে, কন্দ্রা যোগে ঘোর স্বপ্ন দেখিবে, যখনই দেখিবে শোক ধরিতে যাবে, মরিতে সে মরিচিকা।

0: অনেক ধন্যবাদ। যে নাটকটার নাম বললেন আপনি, সেই নামটা আমরা খুব মানে খুব
1: প্রথমেই উল্লেখ করে দিয়েছি,
0: উল্লেখ করে দিয়েছিলাম,
1: আপনি হয়তো তখন শুনেননি। হ্যাঁ সেটাই।
0: ঠিক আছে, আমরা আজকের মতো এই বঙ্গনাট্যের একাল এবং সেকাল নিয়ে গল্পের আড্ডা যেটা চলছিল সেটা ইতি টানছি, এবং তোমাদের জন্য যেতে যেতে থাকবে একটা সুন্দর গান ক্যাকটাসের পক্ষ থেকে। গানটা শুনতে শুনতে তাহলে ফেসবুকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। তাহলে আজকের মতো টাটা।

0: শেষ হল যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনা করলেন দেবার্ঘ সাহা এবং প্রিয়সমা গঙ্গোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বাংলার মুখ।

আজকের অনুষ্ঠানে যে গ্রামের কথা বলবো তার নাম বেলপুকুর। নদিয়া জেলার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের অন্তর্গত এই গ্রামটি ঐতিহ্য ও পরম্পরার নিদর্শন বহন করে চলেছে। এই বেলপুকুর গ্রামেই ছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতুলালয়। অথচ এই গ্রামেই ধুমধামের সঙ্গে হয় শক্তির আরাধনা অর্থাৎ কালী পুজো। আরো অনেক কিছু বিষয় রয়েছে যা ভীষণভাবে উল্লেখযোগ্য। গ্রামের এই রূপ নামকরণের উৎস সহ আরো অনেক কিছু নিয়েই কথা বলেছিলাম কিছু গ্রামবাসীর সঙ্গে। চলুন শুনে নিই তাঁদের কথা, তাঁদের কবিতা ও তাঁদের গান।

0: এক সময় এই এলাকায় খেলোয়াড় হিসেবে বেশ নাম ডাকছিল নারায়ণ সেনগুপ্তের। নারায়ণবাবু বর্তমানে মেয়েদের ফুটবল প্রশিক্ষক হিসেবে নিরলস কাজ করে চলেছেন।
1: আমি ফুটবলটা খেলতাম কৃষ্ণর সাউথ ক্লাবে প্রথম জীবনে, ক্রিকেটটা খেলতাম স্পোর্টিং ইনম্যান, তারপরে পরবর্তী সময় অমর ভারতীতে ক্রিকেট খেলি এবং ফুটবলটাও খেলতাম। তারপরে আমি ধুবুলিয়া জোনাল স্পোর্টস যখন জন্ম নিল, তখন ধুবুলিয়া জোনাল স্পোর্টসে ইয়ংস্টার ক্লাব হয়ে খেলতাম ফুটবল, এবং আমরা ইয়ংস্টার ক্লাব পরপর ছ বছর চ্যাম্পিয়ন ছিলাম। ক্রিকেটটা এবং ফুটবলটা আমি দুটোই ইস্টমার লিগে খেলতাম। ফুটবল খেলতে নদিয়ার প্রতিটা জায়গায় মোটামুটি গিয়েছি, ক্রিকেটটাও বাইরে খেলে এসেছি, আর রেফারি বা আম্পায়ারিং করতে গিয়ে আমি ওয়েস্টবেঙ্গলে প্রায় ডিস্ট্রিক্টটাই ঘুরে এসেছি। 1994 সালে খেলা ছাড়ার পর তারপরে আমি একটু কোচিং জীবনে ঢুকি, তখন বিভিন্ন ক্লাবে কোচিং করাতাম, নাগাদিতে কোচিং করাতাম, নাগাদি কুটির বাগান, সেখানে ওরা রানার্স আপ হলো, বেথডরি কোচিং করেছি, ধুবুলিয়াতে 3-4টে ক্লাবকে কোচিং করিয়েছি, তারাও চ্যাম্পিয়ন হয়েছে, সর্বশেষে চুপিপোতা এবং ডাঙ্গাপাড়া ছেলেদের ফুটবলও কোচিং করিয়েছি, চুপিপোতা সেকেন্ড ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে ফার্স্ট ডিভিশন ওঠে, ডাঙ্গাপাড়াও জুনিয়ার সিনিয়র দুটোই চ্যাম্পিয়ন হয়, বাহাদুপুরও কোচিং করি, বাহাদুপুরও চ্যাম্পিয়ন হয়। বর্তমানে মেয়েদের নিয়েই প্র্যাকটিস করাই, প্রথম চুপিপোতা মাঠে আমি মেয়েদের ফুটবল নিয়ে নামি, চুপিপোতার অনেক মেয়ে যারা ছিল, এবং সে বছর আমি আবাহনী ক্রীড়া চক্র থেকে সহযোগিতা পেয়েছিলাম। আমি একসময় খোখো টিম করেছিলাম, নদিয়া জেলার হয়ে খোখো কোচিং করে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, প্রথমবার মুর্শিদাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
2: মেয়েদের কোচিং করার ব্যাপারটা কিভাবে মাথায় এলো?
1: এটা আমার একটা মনের জেদ চাবে যে মেয়েদের ফুটবল মাঠে নামাতে হবে, প্রথম মেয়েদেরই আমি নামাই, ভালো সাড়াও পাই, বিভিন্ন গ্রামগঞ্জে মেয়েদের নিয়ে যাই, তাতে ব্যাপক মানুষের উন্মাদনা যে মেয়েরা ভালো ফুটবল খেলে, এটা আমার একটা বড় জেদ ছিল, এবং সেই জেদে আমি কিছুটা সাকসেসফুল হয়েছি। এখন পরবর্তী সময় কতটুক ধরে রাখতে হবে সেটাও আমি চিন্তা ভাবনা করছি।
2: কোচিং ক্যাম্পটা কি বিশেষ কোনো স্কুলের মেয়েরা বেশি আসে?
1: হ্যাঁ, সবই ধুবুলিয়া নিবেদিতা বালিকা বিদ্যালয়ের মেয়ে, এবং ওরা 19-এ দুবার চ্যাম্পিয়ন, আবার সুব্রত কাপে চ্যাম্পিয়ন হলো।
2: তো এদের নিয়ে আপনার স্বপ্ন কি?
1: এরা খেলুক, আমাদের দেশের হয়ে খেলুক, রাজ্যের হয়ে খেলুক, জেলার মধ্যে সারা পড়েছে আমাদের ক্যাম্পে। 14-এ বেঙ্গল খেলে এসছে বিদিশা বৈরাগী, 17-এও চান্স পেয়েছে,

0: তারপরে আবার 19 মেয়ে আছে, এবং এছাড়া কলকাতা মাঠেও আমাদের 14-15 মেয়ে খেলে, এবং দিল্লির লিগেও আমাদের 3 মেয়ে খেলে এসছে।
1: বলছিলেন যে আপনি রেফারিং করেছেন, আম্পায়ারিং করেছেন, এইটা কিভাবে সম্ভব হলো?
0: ধুবুলি আঞ্চলিক ক্রীড়া সংস্থা যখন সৃষ্টি হয় আর কি 79 সালে, তখন রেফারির অভাবে খেলা পড়ে যেত। তখন কি হলো, আমারই একজন মাস্টারমশাই ধীরেন্দ্রনাথ রায়, উনি মারা গিয়েছেন, ওনার প্রেরণাতে আমি রেফারিং জগতে আসি, এবং ওই খেলার মধ্যে থেকে রেফারিং করতাম, ফুটবলটা রেফারিং করতাম, ক্রিকেটটা আম্পায়ারিং করতাম। কলকাতা সিআরও করেছি, সিএবিও করেছি, পরীক্ষা দিতে হয়েছে, জেলাও পরীক্ষা দিয়ে কোয়ালিফাইড হয়েছিলাম, এবং কলকাতাতেও তাই।
2: বেলপুকুর নিয়ে আরো অনেক কথাই বললেন প্রবীণ স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়।
3: বেলপুকুর গ্রামের মোটামুটি 600-650 বছরের ইতিহাস পাই চৈতন্যদেবের মাতামহ পণ্ডিত নীলাম্বর চক্রবর্তীর আমল থেকে আমরা বেলপুকুর গ্রামের ইতিহাস মোটামুটি একটু পাই। মাঝখানে একটা গ্যাপ আছে, চৈতন্যদেবের পরে প্রায় 150-200 বছরের গ্যাপ আছে। তারপরে যিনি এই গ্রামের প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওরফে রামচন্দ্র ভট্টাচার্য। কারণ ভট্টাচার্যটা তো পাণ্ডিতিক বা যাজনিক উপাধি, সেটা এখন পদবী হয়ে গিয়েছে। তো রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধ পুরুষ ছিলেন, এই গ্রামে যে কালী পুজোর প্রবর্তন করেছিলেন রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ভট্টাচার্য, যাই বলুন না কেন, সেই কালী পুজোটা এখন প্রায় 300-350 পুজো হয় আমাদের এই গ্রামে। পরিক্রমা উৎসবে দোলের আগে সকলে আসেন, প্রায় 15 দিনের উৎসব চলে। এখানকার শিক্ষার্থীর হার বেশ ভালো, প্রায় 75% to 80%। মাঝে মাঝে আগে বেশ ভালো সাংস্কৃতিক উৎসব হতো, এগুলো কিছুটা হলো মার খেয়েছে কিন্তু মরে যায়নি। এখানে নাম সংকীর্তনের জন্য এবং বাউলের জন্য বেশ কিছু আর্টিস্ট আছে। আমি দেখেছি বন বেরুনি বলে একটা উৎসব হতো, মায়েরা ঠাকুমারা জঙ্গলের কাছে বেড়ার কাছে গিয়ে ধূপ ধুনো দিয়ে পুজো করতেন, এইটা একটা বড় লোক উৎসব ছিল, আস্তে আস্তে সেটা হারিয়ে যাচ্ছে। তারপরে ষষ্ঠী, ষষ্ঠীর উৎসবটা শুধু একটা মা ষষ্ঠীকে পুজো নয়, বটগাছের নিচে সবাই মিলে একসাথে হয়ে গ্রামীণ মহিলারা এসে সেখানে পুজো দিতেন। এখানে এখনো 55 তলা বিরাট বটগাছের নিচে মনসা পুজোর সময় একটা বিরাট উৎসব হয়।
1: গ্রামের নাম বেলপুকুর কেন?
3: রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি একটি বেলগাছের নিচে বসে সাধনা করতেন, আর সেখানে একটা পুকুর ছিল, এবং এই গ্রামটা রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের প্রপিতামহ রুদ্র রায়। তো সেই থেকে নাম হলো বিল্ল পুষ্করণী, অপভ্রংশ হলো বেলপুকুর। আবার বৈষ্ণব শাস্ত্রে বেলপুকুরিয়া বলা হয়, আবার সীমন্ত দ্বীপও বলা হয়, নবদ্বীপের অন্যতম একটা দ্বীপ। আর এক সময় বেলপুকুরের কাছাকাছি গঙ্গা প্রবাহিত হতো। শ্রী চৈতন্য দেবের আমল থেকে 3 বার তার স্থান পরিবর্তন হয়েছে, সেটা আমার কাছে একটা ম্যাপ আছে, রেল সাহেবের ম্যাপ, সেই ম্যাপেও আমি দেখেছি। আগে নবদ্বীপের পশ্চিম দিকে ছিল, তারপরে এলো পূব দিকে, এসে বেলপুকুরের কাছাকাছি চলে এলো, তারপরে পূব দিকেই থাকলো কিন্তু কাছাকাছি চলে গেল নবদ্বীপের। গঙ্গাকে কেন্দ্র করে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য বেশ ভালো হতো আগে। সুরেন্দ্রনাথ তর্কালঙ্কার মহামহোপাধ্যায় উপাধি পেয়েছিলেন, এবং বিদ্যাসাগরের আমলে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে কলকাতা সংস্কৃত কলেজে পড়ানোর জন্য, কিন্তু উনি গ্রাম ছেড়ে যাননি, এবং ওই তর্কালঙ্কার নাম থেকেই তর্কালঙ্কার বাড়ি হয়েছে, আর রামনাথ বিদ্যালঙ্কারের নাম থেকেই বিদ্যালঙ্কার পাড়ার সৃষ্টি। এইভাবে বেলপুকুরে বাচস্পতি পাড়া আছে, সবই পাণ্ডিতিক উপাধির উপর নির্ভর করে পাড়াগুলো সৃষ্টি হয়েছিল।
2: মুক্তিরানী বৈরাগ্য, খুব ছোট থেকেই সাংগীতিক আবহে বড় হলেও বিয়ের পর তাঁর এই প্রতিভার সঠিক বিকাশ হয়। 2020 সালে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা পুরস্কৃত এই শিল্পীর সঙ্গে কথা বলার শেষে গানও শুনে নেওয়া গেল।
4: বাবার নাম ছিল পিনাকপানি পাঠক, আর শ্বশুরমশাই ছিল ঈশ্বর অধীরচন্দ্র বৈরাগ্য, উনি ছিলেন কীর্তনিয়া, আর বাবা ক্লাসিক্যাল গান করতেন। বাবা আমাকে দিলেন যে এই কীর্তনটা করো, আমাদের বংশে যেহেতু চৈতন্য মহাপ্রভু এসেছেন তা কীর্তনটা তুমি করো। এবার আমার স্বামী আমাকে কীর্তনটা শেখালো। বিয়ের পর আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে।
1: আপনি এরকম কীর্তন করতে কোথায় কোথায় গেছেন?
4: এলাহাবাদ গেছি, বৃন্দাবন গেছি, হরিদ্বার গেছি, ঝাড়খণ্ড, বিহার, আসাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, আমাদের নদিয়াতে তো করি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সব জায়গাতে আমি প্রোগ্রাম করি পশ্চিমবাংলার। আমাদের 6 জনের দল আছে, এই কীর্তন দিয়েই আমাদের সবারই সংসার চলে।

0: খোল বাদক বাবুলাল বৈরাগ্য। ওর সঙ্গে কথা বলার শেষে উপরি পাওনা হিসেবে খোল বাদনও শুনে নিলাম আমরা।
1: শিখলটা আমার বাবা ঈশ্বর অধীরচন্দ্র বৈরাগ্য, তিনি শিখল জানতেন এবং কীর্তন তিনি গাইতে পারতেন। এবার সেইখান থেকে আমার দাদা ঈশ্বর সাধনচন্দ্র বৈরাগ্য, তিনি বাবার কাছ থেকে শিখল শিক্ষা করে, এবার দাদার কাছ থেকে আমি শিখলটা শিক্ষা করি। তখন আমার বয়স হচ্ছে 11 বছর। সেই 11 বছর থেকে এই অবধি আমি খোল সঙ্গত করছি। বাবা কীর্তন গাইতেন, দাদা বাজাতেন খোলে, এবার দাদার সঙ্গে আমি সঙ্গত করতাম। এইবার 13 বছর বয়সে বাবা দেহ রাখে, তারপরে কীর্তনটাকেই আমরা নিজস্ব মনে করে চলি। এইটাই পেশা আমাদের।

0: প্রাক্তন খেলোয়াড় ও বর্তমানে পেশায় চিকিৎসক জগদীশ নাথ বললেন অনেক কথা।
1: একটা সময় এই বেলপুকুরের নাম ছিল বিল্লপক্ষ, ওই পঞ্চানন তলা যেটা বলা হচ্ছে, যেখানে এখানে বিশাল একটা বটগাছ আছে, তার নিচে দিয়ে গঙ্গা ছিল। সেই গঙ্গার তীরে দুটো শিবের মন্দির ছিল, একটা বিল্লেশ্বর একটা পক্ষেশ্বর, সেটা গঙ্গা গর্ভে চলে যায়। একটা সময় এই গ্রাম 1002 ঘর ব্রাহ্মণের বাস ছিল এবং 27টা টোল ছিল, এবং এইখানে যে নীলাম্বর চক্রবর্তী নিমায়ের দাদু, উনি শিহট্ট থেকে এখানে আসেন বিদ্যালাভ করতে, এবং এইখানে বিদ্যালাভ করে যে পণ্ডিতের কাছে উনি শিক্ষালাভ করেছিলেন, সেই পণ্ডিতের কোনো সন্তানাদি না থাকা সেই চতুষ্পাঠীটা তাকে দিয়ে দেয়, সেইখানে উনি টোল খুলে বসেন এবং শিক্ষা দিতেন। নীলাম্বর চক্রবর্তী একমাত্র লোক যিনি 1002 ঘর ব্রাহ্মণের মধ্যে একজন ছিলেন যিনি বিষ্ণুর উপাসক ছিলেন। কৃষ্ণানন্দ অগমবাগীশ, যিনি স্বপ্নাদিষ্ট হয়ে কালী পুজো, তার দীপাবলিতে যে পুজো হয় সেই ঠাকুরের প্রতিষ্ঠা করেন, এবং সেই কালী পুজো আমাদের এখানে পরবর্তী ক্ষেত্রে চালু হয়ে যায়। প্রতি বৈশাখ মাসে পয়লা বৈশাখ গণেশ পূজাকে উপলক্ষ করে আগে এক মাস ব্যাপী মেলা হতো এবং এক মাস ব্যাপী আপনার যাত্রা হতো। পরবর্তী ক্ষেত্রে সেটা কিছুদিন বন্ধ ছিল, তারপর আবার চালু করা হয়। গত বছর আমরা 5 রাত্রি যাত্রা করেছি, প্রত্যেকটা গ্রামের ছেলেরা এবং বাইরের থেকে আপনার ওই ফিমেল ভাড়া করে নিয়ে আসে, যাত্রা চালিয়ে যায়। বেলপুকুরও একটা দল আছে, ভালো দল, কিন্তু এখন মোটামুটি এত আপনার কস্টলি হয়ে গেছে যাত্রা নিয়ে, যার জন্য এখন এই সবগুলো চালানো খুব মুশকিল হচ্ছে।
2: আপনি নিজে যাত্রা করেন?
1: আমি যাত্রা আগে করেছি, এখন বন্ধ করেছি, অনেক যাত্রাই করেছি।
2: ছেলেপুরেরা এখনো যাত্রা করছে?
1: হ্যাঁ, এখানকার ছেলেরা যাত্রা করে এবং মোটামুটি তারা খুবই উৎসাহী এই যাত্রার ব্যাপারে।
2: আচ্ছা, এই অঞ্চলের মানুষজন চিকিৎসার জন্য কি মানে কি ধরনের ইয়ে পায় এখানে?
1: এখানে দেখুন, আমাদের একটা হসপিটাল আছে, সরকারি হসপিটাল, মেনলি আপনার ধুবুলিয়া থেকে কৃষ্ণনগর, শক্তিনগর সদর। এখানকার লোকেরা হলো কৃষির উপরে নির্ভরশীল, 75% হলো গিয়ে আপনার কৃষিজীবী। এখানে ধান, পাট, এখন ভুট্টা চাষ খুব হচ্ছে, আর তরকারি হয়, আর একটা এখন নতুন যে জিনিসটা হচ্ছে সেটা হলো গিয়ে ফুলের চাষ, ব্যাপক হারে ফুলের চাষ হচ্ছে।
2: চাষজাত দ্রব্যগুলো যে বিক্রি হয় সেটা কোথায়? স্থানীয় পাইকারি বাজার?
1: এখানে কিছু লোকাল ফুড়ে আছে যারা কেনে, ধুবুলিয়ায় আড়ত আছে, সে আড়তে নিয়ে গিয়ে বিক্রি করে, তারা কম দামে কিনছে, ওখানে গিয়ে একটু বেশি দামে বিক্রি করছে।
0: এলাকার চাষবাস নিয়ে বললেন
2: বিশ্বনাথ।

0: দশ পনেরো বিঘা জমি আছে, নিজেই চাষ করে। কিন্তু চাষের যা বর্তমান পরিস্থিতি, চাষে আর কোনো কিছু ছোড়াও হচ্ছে না, এখানে লেবার পাওয়া যাচ্ছে না। কোরকম ভাবে দিন আনা দিন খাওয়া মতো, তাও একটা সিজন ভালো হচ্ছে, একটা ফসল ভালো হচ্ছে না।
1: ধান কতবার হয়?
0: ধান দুবার হয়, মানে একটা আমন, একটা হচ্ছে বোরো।
1: কি কি সবজি এখানে মূলত মানে ভালো হয়?
0: সবজি এখানে সব রকম সবজি হয়, সবজি এখানে যা লাগানো যাবে তাই হয়। ভুট্টাটা আমদানি হয়েছে, আর তিল চাষটাও চলছে অনেকদিন ধরে। গাঁদা ফুলটা আমদানি হয়েছে ভালো, কুমড়োর চাষ ফল হয়, আমটা হয়।
2: ছোট্ট ঈশানি শোনালো কবিতা।
3: শুক্লা বসুর লেখা কবিতা বাসা। ফাল্গুনে ফোটে নিত কাঞ্চন ফুল, আমাদের আম গাছে ধরেছে মুকুল। মৌটুসি বুলবুলি ডগমগ আটখান, মুকুলের এ খবর করোনাকো পাঁচকান। তাও গেল ফাঁস হই মম করা গন্ধে, মৌমাছি ঝাঁকে ঝাঁক সকালেও সন্ধে। মগডালে কত বড় মৌচাক ওরে ভাই, তাই দেখে কুটচিটা হাত তালি দিল তাই। মিনি আর গুড্ডুটা এত বড় বিটকেল, মৌচাক ভাঙতে খুঁজে ফেরে পাটকেল। কুটচি তোরে এ টং মনে ভারী দুঃখ, ভাষা ভাঙা ঠিক নয় জেনে রাখ মুখ্য।
2: গ্রাম নিয়ে তার অনুভূতি ব্যক্ত করলেন নবীন প্রজন্মের প্রতিনিধি নিরুপমা বৈরাগ্য বিশ্বাস।
4: আমি এই বেলপুকুর গ্রামেরই মেয়ে এবং বেলপুকুর গ্রামে আমার বিবাহ হয়েছে। পারিবারিক সূত্র থেকে মামা বাড়িটাও বেলপুকুর গ্রামে, এই গ্রামে পড়াশোনা করেছি। আমাদের গ্রামের মেয়েরা কিন্তু সবাই শিক্ষা সংস্কৃতির দিকে ঝোঁক আছে, নাচ গান আবৃত্তি আঁকা এগুলো কিন্তু কোনো পরিবার নেই এমন যে সেই পরিবারের ছেলেমেয়েরা যে করে না বা মেয়ে হিসাবে এটা করা যাবে না, এই বাধ্যবাধকতা কিন্তু আমাদের গ্রামে নেই। আমাদের গ্রাম সবসময়কার জন্য একটু উচ্চশিক্ষিত, বা তাদের চিন্তাভাবনাও কিন্তু উচ্চ মননের। কোথাও গিয়ে যে এরকম না যে মেয়ে বলে তাকে পিছন দিকে টেনে ধরা বা সে এটা করতে পারবে না, এটা কিন্তু আমাদের গ্রামে নেই। আমি যে পাড়ায় থাকি সেই পাড়াতেই প্রাথমিক বিদ্যালয় এবং বেলপুকুর গার্লস হাই স্কুল রয়েছে, উচ্চ বিদ্যালয়ও রয়েছে বেলপুকুর হাই স্কুল। তো এখান থেকে পড়াশোনা করার পরে যে কলেজে ভর্তি হবে তখন তাদের কৃষ্ণনগর আছে, কৃষ্ণনগরে গিয়ে কলেজ করতে হচ্ছে। তো মোটামুটি উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত গ্রামেই আমাদের মেয়েদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে। অনেক শিক্ষিত মেয়ে রয়েছে যারা বিভিন্ন জায়গায় চাকরি করতে যাচ্ছে, বা টিচার বলুন, সমস্ত দিক থেকে বউরা রয়েছে যারা কাজ করছে।
2: বিশ্বভারতীর অপূর্ব সাংগীতিক আবহেই শিক্ষালাভ করেন চিন্ময় ভট্টাচার্য।
5: আমার গানটা ছোটবেলা থেকেই খুব পছন্দের জিনিস, আমাদের বাড়িতেও গানের একটা চর্চা পরিবেশ ছিলই আগাগোড়াই। আমার ছোট বেশি গান করতেন এবং আমার দাদুও ভীষণ ভালো গান করতেন, বলতো পরিবেশটা ছিলই সেইটার থেকেই আসা। এবং আমার বাবা গান ভালোবাসেন, বলতো শেখাটা সেখান থেকেই শুরু হয় এবং ছোট বেশির হাতেই হাতে করি আমার। তারপরে মাস্টমশাইদের কাছে পড়ি, অনেকের কাছেই শিখেছি এবং পরবর্তীতে বিশ্বভারতী, এবং এখনো পর্যন্ত আমি রবীন্দ্রসঙ্গীতে তালিম নিচ্ছি শ্রীমতী সঙ্গমিত্রা গুপ্ত, এবং খেয়াল তালিম নিচ্ছি পণ্ডিত মনোজিৎ মল্লিকের কাছ থেকে।
1: রবীন্দ্রসঙ্গীতের প্রতি তোমার এত টান কেন?
5: বাড়িতে চিন্ময় চট্টোপাধ্যায়ের একটি ক্যাসেট ছিল, সেখানে অদ্ভুতভাবে একটি গান কানে আসে চালাতে গিয়ে,

0: কর্মসূত্রে বাবা অনেকদিন বোলপুরে ছিলেন এবং সেখানে রবীন্দ্রসঙ্গীত আমি শিক্ষা নিতে যাই। প্রশান্ত কুমার ঘোষ বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপক, ওনার কাছে দীর্ঘ 5-6 বছর শিক্ষার পর আমি তারপরে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের জন্য পরীক্ষা দিই, তারপরে চান্স পেয়ে যাই, তারপরে ওখানেই বিএমএস করি এবং এমএস করি। বিশ্বভারতীর অনুভূতিটা আমার প্রাণের মধ্যে জড়িয়ে আছে এখনো পর্যন্ত, চেষ্টা করি যে সময় পেলে চলে যাওয়ার।
1: নবীন এই শিল্পী শোনালেন রবীন্দ্রনাথের গান।

0: একটু অন্যরকম ভাবে শিক্ষাদানের ভাবনার দিকে আলোকপাত করেন শিক্ষক মহানন্দ চক্রবর্তী।
1: আমি এই শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ের টিচার। আমার স্কুলে কিছু সিস্টেম চালু করেছি, আমরা বিনোদনমূলক কিছু অনুষ্ঠানের আয়োজন করি এবং বিদ্যালয়ের যে ছাত্ররা আছে তাদের জন্মদিন তা মা বাবারা ভুলে যায়, কিন্তু আমরা ভুলি না, আমরা তাদের জন্মদিনটা পালন করি। এবং আমাদের নথিভুক্ত আছে স্টুডেন্ট শিক্ষাপঞ্জি, সেখানে প্রত্যেকটার জন্ম তারিখ, তাদের ফোন নাম্বার ডিটেলসটা আছে। আমরা মান্থ ওয়াইজ সেটাকে লিস্ট করি, পেয়ার লাইন মিট হওয়ার আগে আমরা সেখানে চোখ বুলাই, তাকে আমরা ডেকে নিই, প্রত্যেকটা ছাত্র তাকে উইশ করে, আমরা তাকে আশীর্বাদ করি। আমরা প্রতি 3 মাস অন্তর একটা করে মূল্যায়ন করি, সেই মূল্যায়নটা হচ্ছে তার অ্যাটেন্ডেন্স, স্বাস্থ্য সচেতনতা, শৃঙ্খলা পরায়ণতা। আমি একাডেমিক ব্যাপারটা ততটা মুখ্য করি না, গার্জিয়ান মিটিং করি, গার্জিয়ান মিটিংয়ে তাদের সম্পর্কে বলা হয় এবং পেন হোক, একটা ছোট্ট গিফট তার মাকে তুলে দিই। এবং পরপর 3 দিন যদি কামাই হয়, সেই 3 দিনের কামাইয়ের পর 4th দিন আমরা গার্জিয়ানকে ফোন করি, এই করার জন্য আমাদের অ্যাটেন্ডেন্সটা অপেক্ষাকৃত। এই সার্কেলের একটা প্রত্যন্ত গ্রাম গঙ্গার ধারে, সেখানে আমরা অ্যাটেন্ডেন্সটা খুব ভালো পাই। আমরা প্রত্যেকটা মনীষীর জন্মদিন এবং অনুষ্ঠান করা হয় এবং সেসব অনুষ্ঠানগুলোতে প্রভাত ফেরি করি, শুধু তাই নয় সমাজ সচেতনতামূলক অনেক অনুষ্ঠানও করি, যেমন বাল্য বিবাহ ওখানে খুবই ওটা প্রযোজ্য, 15-16 বছর হয়ে গেলে মেয়েদের তার মা বাবা চায় পাত্রস্থ করে দেয়া, আমরা প্রচার করি এবং আমরা পথ পরিক্রমা করি। শুধু তাই নয়, প্রভাত ফেরির মাধ্যমে যারা হেলমেট পরে নি তাদেরকে আমরা দাঁড় করাই, দাঁড় করিয়ে ছোট্ট একটা বাচ্চা তাকে একটা চকলেট দেয় যে কাকু হেলমেটটা পরবেন। এছাড়া ডেঙ্গু, তারপরে যে মশাবাহিত যে রোগ, সেই সম্পর্কে আমরা সচেতন করি এবং 5 জন করে আমরা টিম করি ডেঙ্গুর টাইমে, বর্ষার টাইমে আমাদের প্ল্যাকার্ড করা আছে, তার হাতে নিয়ে যায়, একজনকে আমরা হেড করে দিই, তার সঙ্গে 5 জন যায়, তার পাড়ার 5টা করে বাড়িতে মিট করে, মিট করে তাদের নামটা লিখে আনে, আমরা কাগজ দিয়ে দিই। বেশিরভাগ চাষি পরিবার, তাদের বিভিন্ন রকম আবর্জনা থাকতেই পারে, সেটা পরিচ্ছন্ন করার জন্য আমরা সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করি। স্পেশাল ক্লাস আমাদের 3-4 থেকে নেওয়া হয় এবং আমরা স্কুল কম্পাউন্ডে যাওয়ার পর যে বাচ্চার মুখে কথা ওঠে না, প্রি প্রাইমারিতে ভর্তি হয়েছে, তাকেও আমরা শেখাই যে মে আই গো টু দ্য টয়লেট।
0: নবীন যাত্রা শিল্পী পিন্টু দত্ত।
2: আমরা ছোটবেলা থেকেই আমার বাবাকে দেখেছি যাত্রা করতে, আমার দাদাও করে। এবার যাত্রাটার সমস্যা হচ্ছে যে আর্থিকভাবে খুব সমস্যা, তো একটা যাত্রা করতে গেলে যে টাকা প্রয়োজন হয় সেই টাকা অনুযায়ী আমরা যোগান করতে পারি না, সেই জন্যেই হয়তো খুব বেশি করাও হয়ে ওঠে না। কিন্তু যে এক একটা গ্রামের উৎসব যখনই হয়, এক একটা গ্রামের বিভিন্ন সময়ের এক একটা উৎসব থাকে, সেই উৎসবকে কেন্দ্র করে যাত্রাটা হয়। যেমন এই দোল উৎসবকে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী গ্রাম রাজাপুর, সেখানে যাত্রা হলো, সেই যাত্রা আমি করেছি। এরকম উৎসবকে কেন্দ্র করে এই যাত্রা এখন হচ্ছে আমাদের এলাকায় অন্তত পক্ষে। আর আমাদের যেটা মূল যেটা ছিল, প্রতি বছরই হয়, সেটা হচ্ছে বেলপুকুর ব্যায়াম সমিতি ক্লাবের পরিচালনায় বেলপুকুর গ্রামেই, ওটা আনন্দ মেলা মাঠে, ওটা 7 দিনের ওটা কম্পিটিশন হতো, যাত্রা কম্পিটিশন। যাত্রাপ্রেমী মানুষ প্রচুর আছে, তারা যাত্রা উপস্থিত হয়।
3: আপনার খুব প্রিয় কোন যাত্রাপালা, তার একটা ছোট্ট যদি অংশ শোনান।
2: আমি না হয় ভুল করেছি, কিন্তু ওরা ওই অর্থ আর আভিজাত্যে পরিপূর্ণ বিজন চৌধুরী কি ঠিক কাজ করেছে? এই ঘুণধরা সমাজ কি ঠিক কাজ করেছে? করনি, আর করবেও না কোনোদিন। তাই নিজেদের বিচার এবার নিজেদেরই করতে হবে, যারা তোর আর আমার মতো হাজার হাজার বেকার যুবকের বুকের হাড় দিয়ে তৈরি করেছে ওই 7 মহলা ইমারত, যারা শুনতে পায় না গরিবের কান্না, তারা দেখতে পায় না অসহায় নারীর চোখের জল, সেই সব ধনীর নিকট কোনো আবেদন নিবেদন কোনো অনুগ্রহ ভিক্ষা নয়, উড়িয়ে দিতে হবে ওদের অহংকারের অট্টালিকা।

0: আয় করে নিতে হবে ন্যায্য বিচার, কায়েম করতে হবে নিজেদের অধিকার।
1: বহুদিন ধরে বেলপুকুর সহ সমগ্র নদিয়া জেলায় সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করে চলেছেন পীতম ভট্টাচার্য। এইসব ব্যাপার নিয়ে বললেন পীতমবাবু।
2: একটা সময় সাহিত্য সংস্কৃতিতে খুবই উল্লেখযোগ্য ছিল এই গ্রাম। বেলপুকুরেও অনেক চতুষ্পাটি ছিল, দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা এখানে সংস্কৃত পড়তে আসত। পণ্ডিত প্রধান এই গ্রাম। এই গ্রামে বহুকাল ধরেই যাত্রাপালা প্রচলিত, এখানকার নাটক একটা সময় জেলার বিভিন্ন প্রান্তে পুরস্কৃত হয়েছে। প্রখ্যাত কয়েকজন যাত্রা শিল্পী ছিলেন প্রয়াত বিমল ব্যানার্জি, প্রয়াত কার্তিক ব্যানার্জি এবং এখনও বেঁচে আছেন দুলাল বিশ্বাস, ক্ষিতিশ দত্ত। তারা একটা সময় অসম্ভব ভালো যাত্রা করতেন এবং বিভিন্ন অঞ্চলে তারা যাত্রা করে বেড়াতেন। পরবর্তী প্রজন্ম যাত্রা শিল্পটাকে এখনো টিকিয়ে রেখেছে। এখানে সনত পাঠক, তিনি উজ্জীবনী বলে এখানে একটা ক্লাব ছিল, সেই ক্লাবের তিনি নাট্য পরিচালক ছিলেন। এই গ্রামের নাটকের ইতিহাস অনেকটাই তার হাত ধরে এসেছে, তিনিও প্রয়াত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই উজ্জীবনী ক্লাবের নাটক নদিয়া জেলার বিভিন্ন প্রতিযোগিতাতে পুরস্কৃত হয়েছে। আমি মূলত আবৃত্তি করি এবং নিয়মিতভাবে আমি আমাদের অগ্রজ প্রয়াত লেখক শিল্পী সাহিত্যিকদের তাদের জন্মদিন পালন করি। এখনও এই উজ্জীবনী ক্লাব প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করে এবং সবচেয়ে বড় কথা, আমাদের এখানে প্রায় শতবর্ষ হতে চলেছে 1928 তৈরি একটি লাইব্রেরি আছে। সমস্ত জায়গার লাইব্রেরি যেমন প্রায় পাঠক নেই, শুধু একটা প্রতিষ্ঠান, একটা ঘর, কিন্তু আমাদের এই লাইব্রেরি নিয়মিতভাবেই খোলা হয়। সেখানে এখনও পর্যন্ত একজন নিয়মিত লাইব্রেরিয়ান আছেন এবং সেখানে টেক্সট বইয়ের পাশাপাশি একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরিতে যারা চেষ্টা করছে তাদের জন্য কিছু সহায়ক বই আছে, সেইগুলো পড়তে ছেলেমেয়েরা এখনো আসে। এবং একটা সময় আমার ছোটবেলা এই সাধারণ গ্রন্থাগার 25শে বৈশাখ উপলক্ষে প্রতিযোগিতা করত, রবীন্দ্র জয়ন্তীতে একটা অনুষ্ঠান করত। বলতে গেলে সেই লাইব্রেরির অনুষ্ঠানেই আমার কবিতা বলা শুরু, যদিও এখন সেই প্রতিযোগিতা বা অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছে। এখন ওই আমাদের যে উজ্জীবনী ক্লাব, তারা নিয়মিতভাবে অনুষ্ঠান করে।
3: পত্রিকা কেমন বেরোয়
2: এখানে? পত্রিকা বলতে মিষ্টিমুখ বলে একটা পত্রিকা অনিয়মিতভাবেও করি, এটা বিষয় ভিত্তিক পত্রিকা। যেমন ধরুন মদনমোহন তর্কালঙ্কারে 200 বছর, এর আগে কৃষ্টি বলে লোক সংস্কৃতি বিষয়ক একটি পত্রিকা আমি দীর্ঘদিন সম্পাদনা করেছি, কিন্তু সত্যি কথা বলতে কি পত্রিকাটা লেখা বন্ধ করে দিতে হলো, অর্থের অভাবে নয়, কিন্তু লোক সংস্কৃতির উপরে লেখা পাওয়াটা কঠিন হয়ে গেল, আর কোনো পত্রিকা বেরোয় না। আমাদের এই গ্রামের মানুষ নারায়ণ মুখোপাধ্যায়, তিনি আমার শিক্ষক, তিনি প্রয়াত হয়েছেন, তিনি আমাদের এই বেলপুকুরের ইতিহাস নিয়ে কয়েকটি খুব ছোট পুস্তিকার মতো বই করেছেন। এখানে প্রায় 550 বছরের পূজিত মদন গোপাল বিগ্রহ আছে, সেই মদন গোপালের কাহিনী নিয়ে তিনি একটি পুস্তিকা করেছেন। বেলপুকুরের ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ঘটনা নিয়ে তিনি কিছু লেখালেখি করেছেন। এই গ্রামের শুক্লা বসু এই সময়ের একজন উল্লেখযোগ্য গল্পকার, তার গল্প ছাপা হয়েছে, সেটা ছোটদের বা বড়দের গল্প। আর স্বপন পাল, তিনিও নিয়মিতভাবে ছড়া কবিতা গল্প লেখেন।
1: বেলপুকুর গ্রামে সারাটি দিন কাটিয়ে অনেক কিছু জানার সুযোগ হলো, হয়তো অজানাও থেকে গেল আরো বেশি কিছু। যাই হোক, চিন্ময় ভট্টাচার্যের গাওয়া একটি লোকগান দিয়ে শেষ করছে আজকের বাংলার মুখ।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটি ঘোষণা, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17ই জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিয়ার অ্যাভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 11:30টায় গুগল মিটের ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান

নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে।

0: DPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিয়ার অ্যাভিনিউ কলকাতা 12 এই ঠিকানায়। এখন
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। দুর্নীতি ও স্বজন পোষণ রুখে মেধাবী চাকরিপ্রার্থীদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার এখন থেকে ওএমআর সিটের কার্বন কপি দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ শিয়ালদায় রোজগার মেলায় অংশ নিয়ে তিনি বলেন, মৌখিক পরীক্ষায় একটি ন্যূনতম নম্বর রাখা হবে, যাতে রাজ্যে নতুন নিয়োগ নীতি চালু করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
2: আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটেন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবে তাদের দেব, সে প্রভিশন আছে। আমরা রিটেন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইবাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে, ইটস নট গুড, ভাইবাতে মিনিমাম নাম্বার রাখা উচিত।
1: শিয়ালদায় বিধানসন্দরায় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে কেন্দ্রীয় সরকারের 19তম রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের 47টি স্থানের সঙ্গে এই কেন্দ্রীয় রোজগার মেলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে নতুন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। খড়গপুরের এই কেন্দ্র থেকে মোট 142 জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ভারতীয় রেলের 124 জন, ভারতীয় ডাক বিভাগের 13 জন এবং বিভিন্ন ব্যাংকের 5 জন চাকরির প্রার্থী রয়েছেন। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বিশিষ্ট আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার বামুনখালী মাইতি মোড়ে সরকারি ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি সন্তোষ দাসের বাড়ি থেকে রাতের অন্ধকারে সরকার থেকে দেওয়া ফসলের বীজ ও সার পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে ভ্যানটি আটক করে। পরে সন্তোষের বাড়িতে তল্লাশি চালিয়ে 6টি ত্রিপল, 4 বস্তা সার ও মাছের খাবার উদ্ধার হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুরুলিয়ায় পুঞ্চা ব্লকের হাতিহার গ্রামে সাপের কামড়ে 7 বছরের এক বালকের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে। অরূপ গোপ নামে ওই বাচ্চাটিকে গত 15 তারিখ কালাজ সাপে কামড়ায়। বাড়ির লোক পুঞ্চা হাসপাতালে নিয়ে যাওয়ার পর বারবার অনুরোধ জানালেও সঠিক চিকিৎসা হয়নি বলে অভিযোগ। অ্যান্টিভেনাম না দিয়ে প্রথম পর্যবেক্ষণেই রাখা হয় বলে পরিবারের দাবি। পরে অ্যান্টিভেনাম চালু করা হলেও অরূপকে বাঁচানো সম্ভব হয়নি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা। উত্তাল পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ। অন্যদিকে গত বৃহস্পতিবার জেলা মানবাজার এলাকায় কালাত সাপের কামড়ে অজয় বাউরি নামে 9 বছরের এক বালকের মৃত্যু হয়েছে। দশ ভায়াল অ্যান্টিভেনাম দেওয়া সত্ত্বেও অজয়কে বাঁচানো সম্ভব হয়নি। জেলায় সাপের উপদ্রবে পরপর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে গত সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের তহবিল থেকে 4 লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও দেওয়া হয়েছে বিশেষ কিট। সরকারি বাসে মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াত নিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। ঘোষণা মতো আগামী 1 জুন থেকে মহিলা যাত্রীরা দূরপাল্লা এবং লোকাল সরকারি বাসে বিনা ভাড়ায় সফর করতে পারবেন। দীর্ঘমেয়াদে এই সুবিধা পাওয়ার জন্য কিউআর কোডযুক্ত বিশেষ স্মার্ট কার্ড চালু করবে রাজ্য। তাতে থাকবে যাত্রীর ছবি এবং পরিচিতি সংক্রান্ত তথ্য। এই ব্যবস্থায় যাত্রীর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের মতো 11টি পরিচয়পত্রে যে কোনো একটি প্রমাণপত্র হিসেবে সংশ্লিষ্ট মহকুমা শাসক বা বিডিওর কাছে জমা দিলে তাকে কিউআর কোডভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। 9 দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণে এই সিদ্ধান্ত। বর্ধিত দামের ওপর কর আরোপ করে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। 1 লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে 110.64 টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু 95 পয়সা বেড়ে হয়েছে 97.02 টাকা। জঙ্গলমহলের

0: ঝাড়গ্রাম শহরে নির্বাচনী প্রচার এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন, সেই দোকানের মালিক এখন প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। ওই ঝালমুড়ি বিক্রেতা দাবি করেছেন যে গত 19 তারিখে তিনি একাধিক নম্বর থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। গ্রামীণ সংবাদ এখন এ পর্যন্তই, এর পরবর্তী সংবাদ শুনুন দুপুর 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারের বেশিরভাগ জায়গায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতিভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়াও ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলার অনেক জায়গায়। আর্দ্র অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেলের পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 134তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 11:30 মিনিটে গুগল মিটের ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in। এছাড়াও adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov

gov.in/id অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সঙ্গে টেলিফোন নম্বর 0332212050 অথবা 0332212612 অথবা 0332212500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

এখন শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী নির্মলা মিশ্র।

আধুনিক জ্ঞানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি।

অনুষ্ঠানের সব শেষে দ্বৈতকণ্ঠে একটি গান শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং পূরবী দত্ত। গানটি লিখেছেন আশানন্দন চট্টোপাধ্যায়, সুর দিয়েছেন সত্যজিৎ মজুমদার।

0: শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়। ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতার শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবি বাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা

0: সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজই তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশে পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় শাংসি প্রদেশের চিনওয়ান কান্ট্রির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 82 হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 29তম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন।
1: আজ 51,000 से ज्यादा युवाओं को सरकारी नौकरी का नियुक्ति पत्र मिला है। आज आप सभी देश की विकास यात्रा में अहम भागीदार बन रहे हैं, जिम्मेवार भागीदार बन रहे हैं। रेलवे, बैंकिंग, डिफेंस, हेल्थ, एजुकेशन, आप सभी नई जिम्मेदारियां संभालने जा रहे हैं। आने वाले वर्षों में विकसित भारत के संकल्प को सिद्ध करने में आप सभी महत्वपूर्ण भूमिका निभाने वाले हैं।
0: দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 3টি। কলকাতার শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে পরিকাঠামোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আজ 29তম রোজগার মেলায় এক ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের সমস্ত মানুষের কাছে যোগাযোগ সহ অন্যান্য সুবিধা পৌঁছে দিতে সড়ক, রেলপথ সহ পরিকাঠামো নির্মাণের কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
1: ভারত কি গ্রোথ স্টোরি আর এমপ্লয়মেন্ট জেনারেশন ইসমে ইনফ্রাস্ট্রাকচার কি বহুত বড়ি ভূমিকা হতি হ্যায়। জব গাঁও, ছোটে শহর আর দূর দরাজ কে ইলাকে বিকাশ সে জুড়তে হ্যায়, তভি দেশ কি প্রগতি কা লাভ জ্যাদা লোগো তক পৌঁছতা হ্যায়। পিছলে 12 বর্ষো মে রেলওয়ে, হাইওয়ে, এয়ারপোর্ট, লজিস্টিক্স, পোর্ট, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার পর কল্পনা ভার কা তেজ গতি সে বিস্তার হুয়া হ্যায়।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি প্রণয়ন করবে। কলকাতা শিয়ালদায় আজ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নবনিযুক্তদের নিয়োগপত্র প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে রাজ্য সরকারের চাকরির জন্য সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ওই মার্কশিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এর ফলে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে। রাজ্য সরকার খুব শীঘ্রই এ সংক্রান্ত একটি নীতি ঘোষণা করবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে যাতে সাংবিধানিক নিয়ম মেনে সংরক্ষণের সুবিধা দেওয়া হয় তা নিশ্চিত করা দরকার। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময় এবং অবাধে নাগরিকদের কাছে পৌঁছানো দরকার। নতুন দিল্লিতে তাঁর মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী চৌহান একথা বলেন। এই বৈঠকে তিনি কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের বিভিন্ন কর্মসূচির রূপায়ণের অগ্রগতি পর্যালোচনা করেন। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, আগামী 5 বছরে সে রাজ্যে 1,00,000 নিয়োগ শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষা দপ্তরের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের প্রতি বছর অন্তত 20,000 শিক্ষক নিয়োগ করার নির্দেশ দেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করতে এখন থেকে প্রতি বছর জুলাই মাসে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রে স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত করেছে। এর আগে ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজ সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেন তিনি। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তাঁকে স্বাগত জানান। সেখান থেকে তাঁরা মিশনারিজ অফ চ্যারিটিতে মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থল ঘুরে দেখেন, পরিদর্শন করেন দুস্থ শিশুদের জন্য তৈরি চিলড্রেন্স হোম। সমাজ মাধ্যমের এক বার্তায় গোর জানিয়েছেন, আজই রুবিও দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেবা তীর্থে দুপুর 1টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। সফর কালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা এবং বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। নদিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণেই এ সিদ্ধান্ত। বর্ধিত দামের উপর কর আরোপ করে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। এক লিটার পেট্রোলের নতুন দাম হচ্ছে 110.64 টাকা। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম হবে 99.91 টাকা এবং ডিজেলের দাম হবে লিটার প্রতি 92.49 টাকা। অন্যদিকে কলকাতায় ডিজেলের দাম লিটার পিছু 95 পয়সা বেড়ে হয়েছে 97.02 টাকা। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড সিএনজির দাম কিলোগ্রাম প্রতি 1 টাকা করে বাড়িয়েছে। এর ফলে জাতীয় রাজধানী অঞ্চলে 1 কিলোগ্রাম সিএনজির দাম হবে 81.09 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চীনের উত্তরাঞ্চলীয় সাংশি প্রদেশের চীন ইউয়ান কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে হয়েছে 82। গতকাল সকালে এই খনিতে দুর্ঘটনা ঘটে, আরও 9 জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে জানা গেছে। জোর কদমে উদ্ধার কাজ চলছে। এদিকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনি এই ঘটনার বিস্তারিত তদন্তের পর দায়িত্ব নির্ধারণের কথাও বলেছেন। কর্মস্থলে নিরাপত্তা বাড়ানোর এবং ঝুঁকি চিহ্নিত করে দুর্ঘটনা এড়িয়ে চলার উপর তিনি জোর দিয়েছেন। কঙ্গোতে ইবোলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি বলে ঘোষণা করেছে। WHO-র মহানির্দেশক টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস জানিয়েছেন, এখনও পর্যন্ত 82 জনের সংক্রমণ এবং 7 জনের মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংক্রমণ পূর্ব কঙ্গোর কিছু এলাকা এবং প্রতিবেশী ইউগান্ডাতেও ছড়িয়েছে। তবে WHO জানিয়েছে, পরিস্থিতি এখনও মহামারীর পর্যায়ে পৌঁছয়নি। অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পাল সমুদ্রমে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্সে আজ ভারতীয় রাজস্ব পরিষেবার 76তম ব্যাচের অফিসারদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। আধিকারিকরা শ্রী চৌধুরীকে গার্ড অফ অনার প্রদান করেন। এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সন্তোষ প্রকাশ করেন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত পবিত্র হেমকুণ্ড সাহেবের প্রবেশদ্বার আগামীকাল পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এদিকে পঞ্চ পেয়ারের নেতৃত্বে তীর্থযাত্রীদের প্রথম দলটি গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। দলটিতে দেশ বিদেশ সহ 5,000-এরও বেশি পুণ্যার্থী রয়েছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ED জমি ব্যবহারের ধরন পরিবর্তন সংক্রান্ত ভুয়ো সম্মতিপত্র দেওয়ার মাধ্যমে অর্থ তছরুপের একটি মামলায় জলন্ধরের ইন্ডিয়ান কোঅপারেটিভ হাউস বিল্ডিং সোসাইটির সেক্রেটারি অজয় সেহগালকে গ্রেপ্তার করেছেন। পাঞ্জাব পুলিশের কাছে কৃষকদের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া একটি FIR-এর কারণে ED এই তদন্ত শুরু করে। কৃষকদের সই জাল করে ওই জমিতে সানটেক সিটি নামক একটি মেগা রিয়েল এস্টেট প্রকল্প গড়ে তোলার এই সম্মতিপত্র তৈরি করা হয়েছিল বলে খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিনের জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে IMD। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। SpaceX তাদের স্টার্টআপ স্টারশিপ সুপার হেভি রকেটের সবচেয়ে শক্তিশালী সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। চাঁদ ও মঙ্গল গ্রহে ভবিষ্যতের অভিযানের জন্য তৈরি মহাকাশযানকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য করার লক্ষ্যেই পরীক্ষা চালানো হয়। IPL ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজই তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি ঘোষণা করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী

0: নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠকের পর রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেছেন, সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত করতে উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে আজ কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যের প্রতিনিধিরা। আসছে বিস্তারিত খবরে। দুর্নীতি ও স্বজন পোষণ রুখে মেধাবী চাকরি প্রার্থীদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার এখন থেকে ওএমআর সিটের কার্বন কপি দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ শিয়ালদায় রোজগার মেলায় অংশ নিয়ে তিনি বলেন, মৌখিক পরীক্ষায় একটি ন্যূনতম নম্বর রাখা হবে।
1: আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। রিটিন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে পশ্চিমবঙ্গে ভাইবাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে, ইটস নট গুড, ভাইবাতে মিনিমাম নাম্বার রাখা উচিত।
0: রাজ্যে নতুন নিয়োগ নীতি চালু করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়োগের দুর্নীতি রোধেও কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
1: আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, একাডেমিকের মূল্যায়ন, ইভ্যালুয়েশন 100% ইমপ্লিমেন্টেশন, ইটস এ ম্যান্ডেটরি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ড গুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়।
0: শিয়ালদায় বিধানচন্দ্র রায় অডিটোরিয়ামে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিধায়ক তাপস রায় উপস্থিত ছিলেন। এদের অনুষ্ঠানে নিয়োগ নিরাপত্তা নিয়োগ প্রক্রিয়ায় 185 জনের মধ্যে 90 জন রেলে নিয়োগ হয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রিপোর্টিং। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে কেন্দ্রীয় সরকারের 19তম রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের 47টি স্থানের সঙ্গেই আজ এই কেন্দ্রীয় রোজগার মেলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে নতুন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। খড়গপুরের এই কেন্দ্র থেকে ভারতীয় রেল, ডাক বিভাগ এবং বিভিন্ন ব্যাংকিং ক্ষেত্রে মোট 147 জন চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বিশিষ্ট আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিল্লিতে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠকের পর রাজ্যসভার সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ে তোলার কথা বলেছেন। বিজেপি সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত করবে, এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচি রয়েছে।
2: পশ্চিমবঙ্গ এখন পরিযায়ী যে কাজ হবে, পার ক্যাপিটা ইনকাম আর কি সবচেয়ে নিচে এসে দাঁড়িয়ে, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পঙ্ক্তিতে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী সোনার বাংলা তৈরির কথা বলেছেন, সোনার বাংলা আমরা তৈরি করবো। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, গৃহমন্ত্রী সবাই মিলে আমরা পশ্চিমবঙ্গের এই অবস্থা থেকে সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারি।
0: রাজ্যসভা সাংসদ সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যে গত 50 বছরে আর্থিক অবস্থা ধ্বংস হয়ে গেছে, শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং মানুষের মাথাপিছু আয় কমে গেছে। পশ্চিমবঙ্গ আজ পরিযায়ী শ্রমিকদের রাজ্যে পরিণত হয়েছে। রাজ্যের এই আর্থিক বেহাল অবস্থা থেকে অর্থনৈতিক উত্তরণের জন্য কী করা উচিত সে বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অভিজ্ঞতা রয়েছে। পশ্চিমবঙ্গকে এই শ্রীহীন অবস্থা থেকে মুক্ত করার জন্য যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা তিনি নেবেন বলে শ্রীমতী সীতারমণ তাকে আশ্বাস দিয়েছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের বিষয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে শ্রী অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সরকারি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বিষয়ে আলাপ আলোচনা করেছেন। পরে সমাজ মাধ্যমের বার্তায় শ্রী অধিকারী বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থনের আশ্বাস দিয়েছেন। নদিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হুড়মুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণেই এই সিদ্ধান্ত। বর্ধিত দামের ওপর কর আরোপ করে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। এক লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে 110 টাকা 66 পয়সা। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম হবে 99 টাকা 91 পয়সা এবং ডিজেলের দাম হবে লিটার প্রতি 92 টাকা 49 পয়সা।

0: অন্যদিকে কলকাতায় ডিজেলের দাম লিটার পিছু 95 পয়সা বেড়ে হয়েছে 97.02 পয়সা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শন সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে কেন্দ্র আজ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠক করেছে। আগামী জুলাই মাস থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। পাশাপাশি জনঔষধি কেন্দ্রের সংখ্যা 117 থেকে বাড়িয়ে 469টি করা হবে বলেও তিনি জানান। অমৃত প্রকল্পে কম দামে ওষুধ দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বর্তমানে 53% থেকে আগামী 3 মাসে নিয়োগ বৃদ্ধি করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মিশন রাজ্যকে 2,103 কোটি টাকা অনুমোদন করেছে। আজ প্রথম দফায় 500 কোটি টাকা দেওয়া হলো বলে মুখ্যমন্ত্রী জানান। শিলিগুড়িতে মাদক পাচারের ছক বানচাল করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। গতকাল গভীর রাতে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ফাঁড়ি এলাকায় কদমতলা এলাকায় অভিযান চালান এনসিবি আধিকারিকরা। অভিযানে হরিয়ানার নম্বরের একটি ট্রাক আটক করা হয়। তল্লাশিতে ট্রাকটির ভিতরে তৈরি করা গোপন চেম্বার থেকে প্রায় 800 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালককে। প্রাথমিক তদন্তে অনুবাদ, শিলিগুড়িতে করিডোর হিসেবে ব্যবহার করে বিপুল পরিমাণ মাদক অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল। এনসিবি সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য 100 কোটি টাকা। নির্বাচন পরবর্তী হিংসা, বেআইনি গরু পাচার, কাটমানি ও দাগি দুষ্কৃতীদের গ্রেপ্তার, বিনা হেলমেটে বাইক চালানোর মতো বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার সব জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নবান্ন থেকে পাঠানো এক নির্দেশিকায় কোন জেলায় কেমন কাজ হয়েছে তা বিস্তারিত জানিয়ে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মেনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের নির্দেশিকা জারি করেছে। স্কুল শিক্ষা কমিশনার সহ শিক্ষা দপ্তরের 9 জন আধিকারিক বিভিন্ন দিনে বাড়ি থেকে কাজ করবেন। রাজ্য সরকারের জারি করা আইন মেনে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের মুসলিম সমাজ জানিয়েছে এবার থেকে ঈদ সহ কোনো ধর্মীয় উৎসবে গরু কুরবানি দেওয়া হবে না। স্থানীয় মসজিদের সদস্য ফিরোজ খান জানান, যেহেতু হিন্দু সম্প্রদায় গরুকে গোমাতা বলে শ্রদ্ধা ও পুজো করে, এই বিষয়টিকে সম্মান জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মসজিদের ইমাম মৌলানা ফিরোজ আলম আশরাফি জানিয়েছেন, সরকার সমাজের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার সরসোনা অঞ্চলে এক স্কুল ছাত্রের যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রের খবর, নাবালিকা সহপাঠীর সাহায্য নিয়ে এক অজ্ঞাত পরিচয় যুবক নাবালিকাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে সেই ঘটনার ভিডিও তুলে রেখে তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করা হয়। এরপর সেই স্কুল ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়লে তার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পর একাধিক সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুলিশ তদন্ত শুরু করেছে। দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পুর পরিষদ সদস্য সঞ্জয় দাসের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে নাগেরবাজার কাজীপাড়ার বাড়িতেই আত্মঘাতী হন তিনি। তাকে উদ্ধার করে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তিনি রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামী তথা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। এই ঘটনায় পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও আগামী 4 দিন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে এবং দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। এরপর ধীরে ধীরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আজও উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি ঘোষণা করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে আজ কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যের প্রতিনিধিরা। রাজ্যে জুলাই থেকে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: অলিভিয়া নার্সিংহোম, অলিভিয়া নার্সিংহোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই

0: পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: একটু পরে মহিলা মহল।
2: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
3: ইউপিআই পিন কেবল টাকা পাঠানোর সময়ই এন্টার করতে হয়।
4: আরবিআই এ কথা বলে
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় অঙ্কিতা পাল।

নমস্কার, আমার দুই নমস্কার। মহিলাদের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, চিঠিপত্রের দিন, আজ দিনটি আপনাদেরই। এই কথাটি আমার ভীষণভাবে মনে হয় একটাই কারণে, বলতে পারেন আমার খানিকটা ব্যক্তিগত মতামত, যে এই যে চিঠিপত্র আপনারা আমাদের পাঠান এবং আমরা সেই চিঠিগুলোকে সবার সঙ্গে ভাগ করে নিই, আমার সকল শ্রোতা বন্ধুদের মধ্যে যে ভাগ করে নিই, এবং এর মধ্যে দিয়ে যে ভালো লাগা এবং আপনাদের যে মনের কথাগুলো আমরা সকলের মধ্যে তুলে ধরতে পারি, সেটার আবেগ অনুভূতি সত্যি কোথায় অন্যরকম। আজ যে বিষয়টি আপনাদের জন্য ছিল, সেই বিষয়টি হলো মায়ার খেলা, যে নৃত্যনাট্য রয়েছে রবি ঠাকুরের, সেখানে দুজনের চরিত্র, কবি যেন দুই নামের মাধ্যমে তাদের দুই চরিত্রকে একেবারে নির্দেশ করে দেখিয়ে দিয়েছেন, একদম বলে না যে একেবারে অঙ্গুলি হেলন করে আপনি দেখিয়ে দিয়েছেন যে এই দুটি নামের মধ্যে দিয়ে চরিত্রের যে গুণগত বৈশিষ্ট্য সেটা যেন প্রকট হয়ে ওঠে। শান্তা এবং প্রমোদা, এই দুই নারী চরিত্র, তাদের দ্বন্দ্ব, তাদের চরিত্রগত যে বৈপরীত্য, সবটা নিয়ে আলোচনা আজকে ছিল। আপনারা আমাদের চিঠি লিখে পাঠিয়েছেন, সেটাই আজ পড়ে শোনাবো আপনাদের। প্রথম চিঠিটি পাঠিয়েছেন জয়তী নন্দ আচার্য, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকে শান্তা ও প্রমোদা এই দুই বিপরীত সত্তার প্রতিরূপ, যেখানে প্রেমের অন্তর্লীন রূপ ও মানব মনের সূক্ষ্ম গতি স্পষ্ট হয়ে ওঠে। শান্তা স্বভাবতই নিবিড়, ধ্যানমগ্ন এবং সংবেদনশীল, তার প্রেমে অধিকার নয়, আছে অন্তর্মুখী নিবেদন ও সহিষ্ণু প্রতীক্ষা। বিরহ ও অব্যক্ত যন্ত্রণার মধ্য দিয়েও সে প্রিয়জনের হৃদয়ের গূঢ়তল অন্বেষণে নিবিষ্ট থাকে, তার ভালোবাসা নির্মোহ, প্রায় আধ্যাত্মিক ঔজ্জ্বল্যে দীপ্ত। অন্যদিকে প্রমোদা বহির্মুখী, চঞ্চল, আত্মপ্রকাশে স্পষ্টবাদী, তার প্রেমে আবেগের উচ্ছ্বাস প্রবল, কিন্তু তাতে সূক্ষ্মতা যেন কোথাও একটু কম। সে ভালোবাসাকে অধিকারের আবরণে আবদ্ধ করতে চায়, ফলে ভুল বোঝাবুঝি এবং অস্থিরতার জন্ম দেয়। এই দুই চরিত্রের বৈপরীত্য অন্যদিকে শান্তার গভীর নির্বিত ও অন্তর্লীন প্রেম মানবিক পরিণতির দিকে উত্তীর্ণ হয়, অন্যদিকে প্রমোদার আবেগময় আকাঙ্ক্ষা আত্মসমালোচনার মাধ্যমে পরিশুদ্ধির পথে অগ্রসর হয়। আমার মনে হয় এরা প্রেমের দ্বৈতরূপ, একদিকে ধীর ও নিবিড়, অন্যদিকে প্রগলভ ও অস্থির, যা সম্মিলিতভাবে মানব প্রেমের পূর্ণাঙ্গ ব্যঞ্জনা রচনা করে। আমাদের এই চিঠিটি পাঠিয়েছেন জয়তী নন্দ আচার্য।

কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন শুক্লা হালদার, শাকম্ভরী এনক্লেভ, কলকাতা থেকে। তিনি লিখছেন, যৌবনে উপনীত হলে মায়াকুমারীদের প্রভাবে মানুষের মনে প্রেমের উদ্ভব হয়, চলে মন দেওয়া নেওয়া। কিন্তু প্রেমের অনুভূতি তার প্রকাশের ভাষা যে ভিন্ন, মানুষ বিভিন্ন মানুষের ক্ষেত্রে তা বিভিন্ন রকম হয়। মায়ার খেলা নৃত্যনাট্যে দুই ভিন্ন প্রেমের প্রকাশই আমরা দেখতে পাই, শান্তা ও প্রমোদা। এই দুই নারীর নামের মধ্যে দিয়েই কবিতাদের স্বভাবের বৈপরীত্য বুঝিয়েছেন। শান্তা ধীর স্থির, তার প্রেম আত্মনিবেদিত। আমি ভালোবাসি যারে, সে কি কভু আমার হতে দূরে যেতে পারে? শান্তার মনে প্রেমিকের জন্য চিরস্থায়ী আসন পাতা, তাই অমর তার প্রেমকে তুচ্ছ করে চলে গেলে সে নীরবে যেতে দেয়, আবার যখন সে ফিরে আসে তখন তাকে গ্রহণ করে শান্ত চিত্তে। অন্যদিকে প্রমোদা সুন্দরী, উচ্ছল, বহু পুরুষের আকাঙ্ক্ষিত। সে প্রচ্ছন্ন অহংকারে সে তাদের প্রেমকে অগ্রাহ্য করলেও অমরকে দেখা মাত্র তার মনে প্রেমের সঞ্চার হয়। কিন্তু সখীদের রঙ্গরসিকতায় ও কিঞ্চিত কারসাজিতে দুজনের মধ্যে মিলন হয় না। হতাশ অমর ফিরে আসে শান্তার কাছে। প্রমোদা ভুল বুঝতে পেরে অমরের কাছে এলেও অমর তাকে আর গ্রহণ করতে চায় না। শান্তার প্রেম ভারী অদ্ভুত, সে অক্লেশে দুজনের মিলন ঘটাতে চায়। যদিও তার এক বুক অভিমান নিয়ে প্রমোদা ফিরে যায়, মিলন হয় শান্তা আর অমরের। শান্তার প্রেম গভীর শাশ্বত, প্রমোদার প্রেম অভিমানের সরোবরে ফোটা আকাঙ্ক্ষার পদ্ম। কবি এখানে দুই নারীর বিপরীত স্বভাব ও প্রেমাকাশের মাধ্যমে বৈচিত্র্যময় প্রেমকে তুলে ধরেছেন অপূর্ব মুনশিয়ানায়। এই চিঠিটি লিখেছেন শুক্লা হালদার, শাকম্ভরী এনক্লেভ, কলকাতা থেকে।

পরবর্তী চিঠিটি আমাদের পাঠিয়েছেন রেখা মুখোপাধ্যায়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। তিনি লিখছেন, মায়ার খেলা রবীন্দ্রনাথের অন্যতম নৃত্যনাট্য, যেখানে নরনারী জীবনের মিলন এবং বিরহের বিচিত্র আলেখ্য ধরা পড়েছে। মোরা জলে স্থলে কত কত ছলে মায়া জল গাঁথি। শান্তা একটি অত্যন্ত কোমল চরিত্র, সে যাকে জীবন এবং মন সমর্পণ করেছে, সেই মানুষটি যদি অন্য কাউকে ভালোবাসে অথবা আর ফিরেও না আসে, তথাপি সে তাকে সুখী দেখতে চায়, দুঃখী নিজে দুঃখী হয়েও। ঠিক তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। শান্তার ব্যথা ভরা হৃদয়ের মূল্য অমর বোঝে না। অবশেষে অমর যখন প্রমোদার কাছে আশ্রয় না পেয়ে অনুভব করে সে এতদিন মরীচিকার পিছনে ছুটেছে, তখন সে শান্তার হৃদয়ে আশ্রয় পেতে চাইলে শান্তা সংযতভাবে তাকে সতর্ক করে এবং বলে, সে মরণের মাসিতে মুগ্ধ হয়ে সর্বনাশের পথে যেতে চায় না। অমরের হৃদয়কে সে যথার্থই উপলব্ধি করেছে, অবশেষে সে মিথ্যা প্রেমের জাল ছিন্ন করে মুক্তিলাভ করেছে। আর অন্যদিকে প্রমোদা, সে চঞ্চলা চপলা একজন নারী, জীবনের সুখ খুঁজতে গিয়ে সে বাস্তব জগতের সুখকে হারাতে চায় না। অমরের কাছেও প্রথমে সে ধরা দেয় না, জীবনের হলাহলে সে দ্বিধাগ্রস্ত, সে আপনার মাঝে আপনি হারা, আপন সৌরভে সে পিউহল। কুমারের প্রতি সে তার প্রেম ডালা ভরে রাখলেও তা নিবেদনে কুণ্ঠিত হয়। প্রেমের বিচিত্র রূপে গাঁথা এই দুই নারী চরিত্র। এই চিঠিটি লিখেছেন রেখা মুখোপাধ্যায়, গুরুনানক রোড থেকে। আমাদের পরবর্তী চিঠিটি লিখেছেন কৃষ্ণা কর্মকার, পশ্চিম মেদিনীপুর থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যধর্মী বিখ্যাত গীতিনাট্য মায়ার খেলায় একই পুরুষকে ঘিরে দুই বিপরীত ধর্মী নারী চরিত্রের প্রেমের বৈপরীত্যকে তুলে ধরেছেন। শান্তা অতি প্রত্যুষেই তার প্রেমের দেবতা অমরকে নিঃশেষে তার হৃদয়ে সমর্পণ করেছে, কিন্তু অমর তা উপলব্ধি করতে অসমর্থ হয়ে হৃদয়ের তাড়নায় তার মনের মতো মানসীকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু হায়, অনেক খুঁজেও সে তার সন্ধান পায় না। দেখা হয় লাস্যময়ী অহংকারী প্রমোদার সাথে। প্রমোদাকে দেখে আকৃষ্ট হলে প্রমোদা তাচ্ছিল্য ভরে তাকে প্রত্যাখ্যান করে। অমর আবারও ফিরে আসে শান্তার কাছে। অন্যদিকে শান্তা অতি ধীর স্থির শান্ত স্নিগ্ধ প্রেমের সরোবরে ডুব দিয়ে অমর হয়েছে তৃপ্ত এবং সার্থক। শান্তার প্রেম ছিল দ্বন্দ্ব এবং আকাঙ্ক্ষার আকুলতাবিহীন, ত্যাগের মহিমায় উজ্জ্বল শাশ্বত প্রেম। প্রেমাস্পদের জন্য সে সমস্ত কিছু উৎসর্গ করতে সদা তৎপর। অন্যদিকে প্রমোদা ছিল অহংকারী সদা লাস্যময়ী, এক উচ্ছল চঞ্চলমতি নারী, আত্মঅহংকার ও আত্মসম্মান বোধ ছিল তার প্রবল। কতজনই তো তাকে প্রেম নিবেদন করেছে, কিন্তু সে তাচ্ছিল্য বলে সকলকেই প্রত্যাখ্যান করেছে। তাই জীবনে প্রকৃত প্রেমের সন্ধান তার কাছে অধরাই থেকে গেছে। এই চিঠিটি লিখেছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর থেকে। আমাদের পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন আরেক শ্রোতা বন্ধু, ছন্দা পাহাড়ি, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই মায়ার খেলা নাটকে শান্তা এবং প্রমোদা দুই বিপরীত ধর্মী নারী চরিত্র, যারা মানুষের মন প্রেম মায়া এবং বাস্তবতার ভিন্ন ভিন্ন দিককে প্রকাশ করছে। এই নাটকে শান্তা অত্যন্ত শান্ত সংযত এবং অন্তর্মুখী একটি নারী চরিত্র। সে বাহ্যিক চাকচিক্যের থেকে অন্তরের সত্যকে সবসময়ই বেশি মূল্য দিয়েছে। শান্তার প্রেমের মধ্যেও গভীর অনুভূতি পরিস্ফুট। তার প্রেম ছিল নিঃস্বার্থ আত্মিক, সত্য স্থিরতার প্রতীক। শান্তা নাটকের আবেগঘন এবং গম্ভীর দিককে প্রকাশ করে। অন্যান্য চরিত্রের তুলনায় সে অনেক বেশি পরিণত এবং তার চিন্তাধারাকে সে সবার সামনে তুলে ধরতে বেশি সক্ষম।
অপরদিকে এই নাটকে প্রমোদা ছিল অত্যন্ত চঞ্চল, প্রাণবন্ত এবং বহির্মুখী এক নারী চরিত্র। সে অত্যন্ত হাসিখুশি, কৌতুকপ্রিয়, হালকা মনের একজন নারী, যে বাহ্যিক আকর্ষণের উপরেই সবথেকে বেশি গুরুত্ব দেয়। তার প্রেমের মধ্যেও রয়েছে আবেগ, আকর্ষণ অনেক বেশি রয়েছে তা অস্বীকার করা যায় না, তবে গভীরতা তুলনামূলকভাবে অনেকটাই কম। মায়া ও ক্ষণস্থায়ী আকর্ষণ জীবনের লঘুদিককেই প্রকাশ করে, আর প্রমোদা চরিত্রের মাধ্যমে কবিগুরু জীবনের লঘুদিকটিকেই উপস্থাপিত করেছেন বারংবার। তবে নাটকের প্রাণচঞ্চল্য ও গতিশীলতা আনার পাশাপাশি ভ্রমের ধারণাকে স্পষ্ট করতেও কিন্তু প্রমোদা চরিত্রটি অনবদ্যভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এই সুন্দর চিঠিটি লিখেছেন ছন্দা পাহাড়ি, পশ্চিম মেদিনীপুর থেকে। সময় বলছে এবার যাওয়ার পালা, যেতে না চাইলেও তো যেতে হয়, কিন্তু আপনারা আমাদের চিঠি লিখবেন, জানাবেন আপনাদের মনের কথা, আর এইভাবেই আপনারা রয়েছেন বলেই কিন্তু আমরা রয়েছি। আপনারা আমাদের মাধ্যমে এই সেতুবন্ধনের এই চিঠিগুলো আমাদের অনেক আনন্দ দেয়। সকলে ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আজ এই পর্যন্তই।

0: বিশ্বাস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন, ফোন করুন এই নাম্বারে 9830910676 98309106 এই নাম্বারে। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন চৈতালী মণ্ডল, দয়াপুর, সুন্দরবন কোস্টাল, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আমরা ধন্যবাদ দিই চৈতালী দিকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম ভুল পথ। বর্তমানে প্রাপ্তবয়স্ক তরুণ তরুণীদের মধ্যে সমকামিতা নামক বিকৃত বা অস্বাভাবিক যৌনাচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দুজন সমান লিঙ্গের যুবক বা যুবতীর দৈহিক সম্পর্ক হল সমকামিতা। শহর গ্রাম সর্বত্র এর উদাহরণ দেখা যাচ্ছে। এর ফল যে কতটা ভয়াবহ তা অনেকেরই বোধগম্য নয়। সমকামিতার দ্বারা এইডস নামক মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া এই সম্পর্কে জড়িত যুবক যুবতীদের পরিবারে সর্বক্ষণ অশান্তির আবহও চলতে থাকে। মা বাবা সর্বদা শঙ্কিত বা চিন্তিত থাকেন। সর্বোপরি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না। বংশগতির ধারা লোপ পায়। সমকামিতা আজ সামাজিক ব্যাধির রূপ নিয়েছে। সমকামিতার এমনই এক সত্য ঘটনা অবলম্বনে আজকের নাটক। সর্বোপরি ঈশ্বরও চান না যে আমরা সমকামিতার মধ্যে লিপ্ত হই। তার কারণ ঈশ্বর নারী এবং পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন উভয়ের পরিপূরক হিসাবে। ওগো শুনছ, গত 15 দিন মেয়েটা একবারও ফোন করল না। ও কেন এমন করে, মা বাবাকে কষ্ট দিচ্ছে কেন বলতে পারো?
1: দুঃখ করো না গিন্নি, ধরে নাও মিনা নামে তোমার কোনো মেয়ে কখনো ছিল না।
2: আমরা কি পাপ করেছিলাম যে পেটের সন্তান এমন পর হয়ে গেল। ওকে কেমন করে সঠিক পথে ফিরিয়ে আনবো জানি না। চিন্তায় রাতে আমার ঘুম হয় না।
1: সেদিন ফোন করে তোমাকে কি বলেছিল বললে না তো?
2: শুনলে তুমি দুঃখ পাবে তাই বলিনি। আমাকে বলল ও আর বাড়িতে আসতে চায় না, আমার কাছে টাকা চাইছে।
1: শোনো, ও মেয়ের কথা আমার সামনে আর কখনো বলবে না। আমার আমার প্রেশার বেড়ে যাচ্ছে।
2: তুমি আর এই নিয়ে মাথা গরম করো না, শান্ত হও দেখি।
1: তোমাকে এ কথা বহুবার বলেছি যে বিগত কয়েক বছর ধরে মিনা ওই পাপড়ি নামের মেয়েটার সঙ্গেই মেলামেশা করে। ওর অন্য বান্ধবীদের ধারে কাছেও যায় না, এমনকি খোঁজও রাখে না। ওই মেয়েটাকে আমি একেবারে সহ্য করতে পারি না। তুমি আমার কথা গ্রাহ্য করনি।
2: আমাকে ভুল বোঝো না, আসলে আমি একই লিঙ্গের নরনারীর সম্পর্ক কখনো দেখিনি, এ ব্যাপারে কিছু জানতামও না।
1: দীর্ঘদিন ধরে কোনো ছেলে বা মেয়ে সমলিঙ্গের কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে বন্ধুত্ব করলে তা কখনো সহজ সম্পর্ক ভাবা উচিত নয়। আর তাছাড়া এরা একজন ছাড়া অন্যদের বন্ধু ছায়া মারাতে চায় না। আমার এক ডাক্তার বন্ধু সমকামীদের সম্পর্কে আমাকে অনেক তথ্য দিয়েছে, আমিও তো আগে কিছুই জানতাম না।
2: মেয়ের বিয়ের কথা বললে কেন এড়িয়ে যেত এখন বুঝতে পাচ্ছি।
1: পাপড়ি নামের মেয়েটাও বরাবর বিয়ের কথা এড়িয়ে গেছে।
2: হা ঈশ্বর, তুমি এদের সুমতি দাও।
3: জানো পাপড়ি, আমি না মাকে সাফ সাফ বলে দিয়েছি যে আমি আর বাড়িতে যাব না, কৌশলে ঠিক টাকা আদায় করে নেব, তারপর আমরা দুজনে বিয়ে করব। ফেসবুকে তোমার আর আমার ভালোবাসার ছোট্ট ছোট্ট ভিডিও ছাড়ব।
4: দেরি করো না কিন্তু বেশি, আমার মাও আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমাদের সম্পর্কটা

0: বোধ হয় ধরতে পেরেছে। সেদিন বলছিল তোদের বিরুদ্ধে কোর্টে মামলা করব। আমিও বলেছি আমাদের বয়স 18 পেরিয়েছে অনেক আগে, তাই কিছুই করতে পারবে না।
1: ঠিক বলেছ। জানো, আমরা যে জুটির ভিডিও দেখে একসাথে থাকার অনুপ্রেরণা পেয়েছি, সেই মনিকার বিশাখা দম্পতি একটা ছোট্ট শিশুকে না দত্তক নিয়েছে, তার জন্মদিনও পালন করছে ধুমধাম করে। আমরাও বিয়ের পর বাচ্চা দত্তক নেব, কি বলো?
0: সে তো অবশ্যই, না হলে আমরা বুড়ো হয়ে গেলে আমাদের কে দেখবে বলো? এই জানো, ফেসবুকে দেখলাম একজোড়া ছেলেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সত্যি খুব মজার ব্যাপার, তাই না?
1: এই আমরা ওদের ভিডিওগুলোতে লাইক আর কমেন্ট দেব, কেমন? আমরা ওদের পাশেই আছি, তাহলে আমরাও অনেক লাইক পাবো।
0: আচ্ছা, তোমার মা বাবা ভাইয়ের কথা মনে পড়ে না?
1: একবারও মনে পড়ে না। দেখছো না, 15 দিন হয়ে গেল বাড়িতে কোনো ফোনই করিনি। তুমি আমার পাশে থাকলে আর কাউকেই আমার দরকার হবে না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তাই তো তুমি যখন ডাকো সব কাজ ফেলে আমি চলে আসি তোমার কাছে।
0: মাঝে মাঝে ভাবি তুমি আমাকে একই বাঁধনে বেঁধে রেখেছ। কতবার আমার বিয়ের যোগাযোগ হওয়া সত্ত্বেও তোমার কথা ভেবে আমি নাকচ করে দিয়েছি। স্বামী সন্তানের স্বপ্ন প্রায়ই দেখি, কিন্তু তোমার জন্য সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। জানি আমাদের সম্পর্কের হয়তো কোনো ভবিষ্যৎ নেই, নারী জীবনের সার্থকতা মাতৃত্ব, এই সম্পর্কে থাকলে আমি মা হতে পারবো না। তারপরেও তোমার পিছনে মরিচিকার মতো ছুটেই চলেছি।
1: বিশ্বাস করো সোনা, তুমি যদি আমাকে ছেড়ে কখনো চলে যাও তবে আমি নিশ্চিত আত্মহত্যা করব, এতে কোনো সন্দেহ নেই। তোমার বিয়ের প্রস্তাব শুনে আমার বুকের ভিতরটা কেমন শুকিয়ে যেত, কিছুই ভালো লাগতো না আমার, সে কথা তো তুমিও জানো।
0: সব কথা মনে আছে আমার, সেজন্য তোমার সামনে আমার বিবাহের কথা কাউকে বলতে দিতাম না। আমি তো জানি তুমি কতটা কষ্ট পাও।
1: জানো, আজ না মাইনে পেয়েছি, চলো রেস্টুরেন্টে যাব, সিনেমা দেখব, মুক্ত বিহঙ্গ আমরা দুজন।
0: কয়েকদিন আগেই তো দুজন ঘুরে এলাম, তোমাকে ছাড়া আমি তো একা কখনো কোথাও যাইনি, তা আবার কেন খরচ করবে?
1: অত চিন্তা করো না লক্ষ্মীটি, আমরা দুজনে তো আয় করি, দুজনের সংসার দিব্যি চলে যাবে। এখন চলো তো বেরিয়ে পড়ি।
2: জানো গিন্নি, আজ আমার ডাক্তার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সমকামীদের সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারলাম।
3: তোমার বন্ধু কি মিনার কথা জানে, বলেছ তাকে?
2: হ্যাঁ, আমি কিছুই গোপন করিনি। লাভ কি গোপন করে, ওরা যে মোহজালে আবদ্ধ হয়েছে তা সহজে ছিন্ন করা সম্ভব নয়। তাছাড়া এর বিরুদ্ধে কোনো আইনসম্মত বিধি কার্যকর হয়নি। মিনা যদি বিবেকের দংশনে জর্জরিত হয়ে কখনো বাবা মায়ের কাছে ফিরে আসে তবেই আমরা ওকে ফিরে পাব, নইলে কিছুই করার নেই।
3: ঈশ্বর জানে আমার মেয়েকে আর কখনো আমরা ফেরত পাবো কিনা। ওরা যা বেপরোয়া আর সাহসী হয়ে উঠেছে তাতে কোনোদিনও মাথা নোয়াবে বলে আমার মনে হয় না।
2: আমার বন্ধুটি বলছিল এরকম সমকামী দম্পতিও অনেক দেখেছে, অনেক সময় বিবাহ পরবর্তী জীবনেও অনেকে স্বামী বা স্ত্রীর সংসার পরিত্যাগ করে

0: সমকামিতা নামক জঘন্য সম্পর্কে জড়িয়ে পড়ছে।
1: এসব কি বলছো গো, এরকম আমার হয় নাকি? আজব ঘটনা তো।
0: হয় গিন্নি, হয়, এবং হয়েছেও। বিশ্বের 38টি দেশে সমকামিতাকে সরকার বৈধ সম্পর্ক হিসেবে মান্যতা দিয়েছে, এদের বিবাহ আইনসিদ্ধ। কিন্তু এরা তো কখনো পিতামাতা হতে পারবে না, বংশগতির ধারা থেমে যাবে। তাছাড়া এদের মধ্যে এইডস আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি।
1: কি বলো, মিনা এসব জানে?
0: জানলেও তোমার উচ্ছন্নে যাওয়া মেয়ে আতঙ্কে বাড়ি ফিরে আসবে ভেবেছ? কখনো না।
1: তাহলে আমার মেয়ের কি হবে?
0: হয়তো কিছুই হবে না, আবার অনেক কিছু হতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করো ওরা যেন সুস্থ থাকে। কুসন্তান যদিও হয়, কুমাতা কখনোই নয়। তাই মায়ের কর্তব্য করে যাও। আমরা বাবা মা সন্তানের অমঙ্গল তো আর চাইতে পারি না, তাই সর্বদা প্রার্থনা করি, ঈশ্বর ওদের মঙ্গল করো। কিন্তু তোমার কি হলো সীতা, কথা বলছো না কেন? সীতা, সীতা, একি একি অজ্ঞান হয়ে গেল? যাই যাই, এক্ষুনি ডাক্তারবাবুকে একটা ফোন করি।
2: মায়ের গুরুতর অসুস্থতার কথা বাবা না চাওয়া সত্ত্বেও মিনাকে ফোন করে জানায়। তারপর
1: মা, মা গো, কথা বলো মা, চোখ খুলে দেখো, আমি এসেছি। ও মা, ও মা, কথা বলো, আমি আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি যা বলবে তাই শুনবো, আর কখনো অবাধ্য হব না। তুমি তুমি শুধু একটি বার কথা বলো, আমাকে আমাকে খুকু বলে ডাকো মা গো।
0: অত উতলা হস রে খুকু, ডাক্তারবাবু তোর মাকে কথা বলতে নিষেধ করেছেন, হঠাৎ রক্তচাপ বেড়ে গিয়ে তোর মায়ের এই অবস্থা হয়েছে।
1: আমি অনেক অপরাধ করেছি বাবা, মা মা আমার উপর অভিমান করে আছে, তুমি তুমি মাকে একটিবার কথা বলতে বলো বাবা।
0: এতদিন বাদে মায়ের কথা মনে পড়ল খুকু, সন্তানের অমঙ্গলের আশঙ্কায় বাবা মায়ের মনে কতটা আঘাত লাগে তা যদি বুঝতিস, তাহলে আমাদের সঙ্গে এমন আচরণ করতিস না। হয়তো আমরা তোকে ঠিকভাবে মানুষ করতে পারিনি, নইলে এভাবে ভুল পথে যেতে পারতিস না।
1: আমাকে তোমরা ক্ষমা করো বাবা, আসলে আমি এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম, তোমাদেরও তোমাদেরও ভুলতে বসেছিলাম, মায়ের অসুস্থতা আমার চোখ খুলে দিয়েছে।
3: খুকু, তুই ঠিক বলছিস মা, আর কখনো এমন ভুল পথে পা বাড়াবি না, আমায় কথা দে।
1: আমি আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আর তোমাদের ছেড়ে কখনো শহরে যাব না, তোমরা যা বলবে তাই শুনবো।
2: শুনলেন চৈতালি মণ্ডলের লেখা নাটক ভুল পথ।
4: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: This is Akashwani. Here comes some of the weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand, and Andaman and Nicobar Island. While light to moderate rainfall occurred few places over Southern Island, West Bengal, also over Sikkim, Andaman and Nicobar Island, Gangetic, West Bengal, Odisha. Light rainfall occurred at one or two places in Jharkhand, as well as warm nights prevailed over the places in Odisha and Jharkhand. Gusty winds was recorded over Jharkhand and Odisha, as well as Bihar. Chief amount of rainfall received: Bardhaman 1 cm, Kumargram 12 cm, Kasba 5 cm, Odisha 3 cm each. Weather warning for the next 48 hours: light to moderate rain or thundershower in places of Darjeeling, Jalpaiguri, Kalimpong, Dwar, Alipurduar, as well as West Bengal and Andaman and Nicobar Island. Light to moderate rain or snow to be over Sikkim. Light to moderate thundershower over Southern Mountain, West Bengal, East Bardhaman, Birbhum District, Murshidabad, Gangetic, West Bengal. Light rain over Gangetic, West Bengal, Bihar, Jharkhand, and Odisha. And there is no large change in the temperature. Weather warning for the next 48 hours: heavy to heavy rainfall for about 7 to 20 cm, likely to be over Jalpaiguri, Alipurduar, Kuchbihar, District of Samhar, West Bengal, one or two places over Sikkim. Heavy rainfall for about 7 to 11 cm to be over Darjeeling, Kalimpong, District of Samhar, West Bengal, Nicobar Island. Thunderstorm with gusty winds of 50 to 60 km per hour, lightning over Bihar, Odisha, East Bardhaman, Birbhum, Murshidabad, District of Gangetic, West Bengal. Thunderstorm with gusty winds reaching up to 40 to 50 km per hour, lightning at two places, Jharkhand, Andaman, Nicobar Island, all District of Samhar, West Bengal, as well as Nadia. West Bengal, Purulia, as well as Bihar. Hot and humid condition to prevail over Odisha, Jharkhand, West Midnapur, Purulia, Bakura, and also district of Jharkhand and Odisha. Warm night conditions to prevail over Odisha. Forecast for Kolkata and neighborhood for the next 48 hours: thunderstorm with rain, maximum temperature to be around 36 degrees Celsius, minimum to be around 28 degrees Celsius respectively. There is no weather warning for the fishermen of West Bengal coast, whereas for Andaman and Nicobar coast, squally weather with wind reaching up to 40 to 50 km per hour, occasionally gusting 60 km per hour to prevail over long shores of Andaman and Nicobar Island. Fishermen are advised not to venture across the sea from in the next 6 hours, from 23rd of May to swell surge alert till 24th of May 2026. It's advised for possibility of surging waves, both to ply with utmost vigilance and recreation with due care. You are listening to the Midday Weather Bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand, and Andaman and Nicobar Islands.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত 24 ঘণ্টায় হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, দু একটি জায়গায় খুব ভারী বৃষ্টিও হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহার, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ও সিকিমের বেশিরভাগ জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দু একটি জায়গায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সমতল ভূমির উড়িষ্যার ঝারসুগুদায় 45.2 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলের কালিম্পংয়ে 23.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে আসানসোল 2 সেন্টিমিটার, লুচিপুর 1 সেন্টিমিটার, হেতমপুর 1 সেন্টিমিটার, শাঙ্কবীজ চা বাগান 18 সেন্টিমিটার, জয়বীরপাড়া চা বাগান 13 সেন্টিমিটার, বক্সাদুয়ার 12 সেন্টিমিটার, লং আইল্যান্ড 6 সেন্টিমিটার, মায়াবন্দর 4 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার 2 সেন্টিমিটার, নানকৌড়ি 1 সেন্টিমিটার, হাটবে 1 সেন্টিমিটার, কসবা 5 সেন্টিমিটার, আমুর 4 সেন্টিমিটার, কাশীনগর 1 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে এবং বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যায়। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে খুব ভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়, সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম, নিকোবর দ্বীপপুঞ্জ এবং জলপাইগুড়ি ও কুচবিহার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে ঝাড়খণ্ডের দু একটি জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, উড়িষ্যা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা ও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু একটি জায়গার উপর দিয়ে। তাপপ্রবাহ চলবে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দু একটি জায়গার উপর দিয়ে। গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা উড়িষ্যা এবং ঝাড়গ্রামের, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায়। রাতের দিকে গরম থাকতে পারে উড়িষ্যার দু একটি জায়গায়। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ এবং আগামীকাল আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আগামীকাল আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা না থাকলেও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আজকে আগামী ৬ ঘন্টার মধ্যে সমুদ্রে নৌকো ভাসাতে নিষেধ করা হচ্ছে। কারণ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বেড়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে, সেই জন্য ওই অঞ্চলে নৌকো ভাসাতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি সাহিত্যে যুব সমাজের অংশগ্রহণ এ বিষয়ে ডক্টর ফটিক মুর্মুর সাক্ষাৎকার শুনবেন। দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, ফুটবল বিশ্বকাপ কাউন্টডাউন নিয়ে রয়েছে একটি অনুষ্ঠান। পাঁচটা বেজে তিরিশ মিনিটে সাঁওতালি নাটক, মূল রচনা কিষান চন্দর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা পরিমল হেমব্রম। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি সীতারানী হাঁসদা ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। ছটা বেজে চল্লিশ মিনিটে কৃষক ও তার পরিবার, শিশুর বুদ্ধির বিকাশে খাদ্যের ভূমিকা এ বিষয়ে ডাক্তার রোশনী চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে সাতটায় কৃষি কথার আসর, রাত আটটায় নাটক মুক্তধারা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা রমাপ্রসাদ বণিক। নটা বেজে তিরিশ মিনিটে মুখোমুখি চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার শুনবেন। আজ দ্বিতীয় পর্ব, সাক্ষাৎকার নিয়েছেন শান্তনু চক্রবর্তী। রাত দশটায় অখিল ভারতীয় সঙ্গীত সভা কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শুনবেন আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদনে। রাত এগারোটায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্মৃতিকণা বাইনদেব। এগারোটা বেজে দশ মিনিটে বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই দুটো বেজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ব্রজেশ্বর মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে নজরুল গীতি শুনবেন সোমা মুখোপাধ্যায়ের কণ্ঠে। পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ছটা বেজে দশ মিনিট থেকে, উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়। সাতটা বেজে দশ মিনিটে আধুনিক গান, শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়। দর্পণ সাতটা বেজে তিরিশ মিনিটে, রাত আটটায় হিন্দি ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে কাহে কাসা, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। স্পটলাইট রাত নটা বেজে ষোল মিনিটে, রাত দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়। এগারোটা বেজে দশ মিনিট থেকে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

0: নীতি সে মরাল যা উইহার ভাবনা তাবন ওঠেন চো বাহাতে বাংলাতে যা কুয়াশি বাবদ তিন যা স্বজন পোষণ সে অন্যায় কথায় সাব রাখাব কেডা গমকে আমার কি মনে হয় মুরমু গমকে যে আবো জুবন কো সামাংরে নকান অনলিয়ে কো নেলো কানা যাহাই দো পুরুধুর অনলিয়ে অনড়িয়ে নকান যাহাই কো নেলো কানা যাহাই কো দো জুবন কো আইডিয়াল মেনতে কো অনুকরণ দাঁড়াও কোয়া উনকু কো পিছিয়ে দাঁড়াও কোয়া উনকু নেলতে কো তেয়ার দাঁড়িয়ে আবোয়া অনলিয়ে গাদিল রে পুরুধুর কো মুদরে হো কি নকান আইডিয়াল অনলিয়ে কোয়া অভাব নেলো কানা চেদ মানে যাহা দো হেমব্রম গমকে হয় লিকেট নাসেনা চেদ লিয়া
1: আইডিয়াল অনলিয়ে লাই লেখান দো নরে যাহা নেলো কানা কো মেনা কো গেয়া যে যার যে যারা উইহার ভাবনা খন যাহা যাহা কো কুসিয়া অকয় দো হরর কো কুসিয়া অকয় দো রোমান্স কো কুসিয়া অকয় দো কমেডি কো কুসিয়া অকয় দো বাস্তববাদিতা কো কুসিয়া তো নোয়া লেখাতে আবো বো নেলা আপন আপিন কুসি রেন অনলিয়ে কো দো মেনা কো গেয়া যেমন কাহিনী যাহা কো কুসিয়া উনকু দো বাড়তি কায়তে নতে বাদল হেমব্রম কো কুসিয়া বাড়তি কায়তে কো কুসিয়া কো খেরওয়াল বসিয়া কো কুসিয়া কাহিনী আর উপন্যাস যাহা কো কুসিয়া সময় কিসকু কো কুসিয়া হ্যাঁ নকান আপন আপিন অনড়হের দো সারদা প্রসাদ কিসকু সাধুরামচাঁদ মুরমু আকরেন আইডিয়াল কো সাব কাট কো
0: পার্সি বাবতে উনকু কো মুদরে জো শিল্প বাবতে উনকু কো মুদরে যাহা রাপাচা সে যাহা মিটন ডিবেট তেয়ার কান নিও সান্তরি সামহিত চর্চারে বড়ি অর সঙ্গে গিড়িদা আমা চিত মনে হয় কান তামা জুয়ান কো মুদরে
1: জুয়ান কো মুদরে নাহা যাহা জুয়ান কো লয় কানা জুয়ান কো মুদরে নোয়া এসের হেজ গড়কনা নোয়া কথা দো বইন মনে দা মেনখান কারণ হয় কানা নোয়ার না মারাং কারণ দো হয় কানা যে জুয়ান কো দো হে অল কো এহব কদা যাহাই শিরপা লাগিদ কো অল দা উনকু দো বাকো লাহা দাড়ে কানা যাহাই সাহেদ চর্চা লাগিদ কো অলে উনকু অল দো নিত বাং তিঙ্গো কান
0: ওনা দো শিল্প নাম কা রে হো আর বাং নাম
1: কা বাং নাম কা উনি দো
0: ইয়ে তিঙ্গো নি গিয়া
1: উনি দো লাহাই দি কান গিয়া
0: ফোন হিজো কানা হয় হ্যালো
2: হ্যাঁ জোহার গে গমকে
0: হ্যাঁ গমকে জোহার
2: হ্যাঁ জুয়ান কো আর নয় যে পার্সি বাবদে যাহা মিটেন চেলকা উনকু কো চর্চা এদা সে ওনা মিটেন হার কাতরে তিনা গান কো মানে রিকি মুরখে কানা আদো ইনজে মুনকানা ইমেনা ইনা ইতুম দ লক্ষিরাম মুরমু আগাম জেলার গোবিন্দপুর রে তিন ওয়া দো তো ইন মেনা ভারত দিশম রে নি দবিতে অডি গান গেত পত মেনা কো আ কো আসলে কান পশ্চিম মেনা আছে আবো খেরওয়াল কো নোয়া নিবেতন নিকেন অক্টরে আবো যদি নিতে নোয়ারে মানে জাতীয় মিটে দরদ যার দল খেরওয়াল কানালে আলে মিটা দরদ তাহের দরকার মানে শুধু মিটা হয়তো নঙ্কা বন মেনা ইন্দো শিল্প নাম লাগি তেনুন চাচা বাসি ইয়েদা নঙ্কা তো বাগ না যেটা আবো নোয়া নিত দো লাগতি কান তো মানে নোয়া হারাবুরু লাগি তে আবো হারাবুরু লাগি তে লাগতি কান খান দো আদো নিত আবো নোয়া চেতার মিটা রিকি মুরখে চিন্তে ভাবনা কাতে যে এটা কো পাছে নুনা নুকু কো উতনে না কো তাহলে আরে খেরওয়াল কো চেদা উনা খুনা আলে তাইম রে চেদা তাই না নো নো মনোভাব দিদি কাতে যদি আবো না মন চর্চায়া তাহলে খান দো আদো নড়ে এটা কমা কো মানে নজর না মিটেন সেটরো গিয়া ওনা সাথে আবোরিন হল কো নিহত নিহত হয়তো যথা জায়গারে মন কো এমা বন গিয়া সে বাংখান কো সারাও বন গিয়া নয় দা আপন আপিন অনকানা মিটেন
0: এখান মুরমু গমকে আমি লেদা যে হয় যে জুবন কো মুদ্রে ওনা চেঙ্গাও না না সে ওনা গরজ দূর বাড়তি না লাগতি মিনা কাদা
2: লাগতি একদম নয়া তিস দিন দাবিতে যত আবো ভেদাও আবো না এনখান দো আবো যত আগে হারাত কাপ চলা
0: আদি আদি সারাও মুরমু গমকে হয় আচ্ছা যাই লাই কে যে আবো এতহব কথা তো হয়ে যে পার্সি সাহেদ বাবদে গরজ আর দুলার আর নিতার তো নয় কো লাই যে অনড়িয়ে কো অনলিয়ে কো নিতগা যুগ রেদ

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টস এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:01 হয়ে 20 সেকেন্ড।

আকাশবাণী কলকাতায় শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:11। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

নমস্কার, শুরু করছি গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন। আর সবার প্রথমেই যেদিকে চোখ থাকে এক নজরে। আইপিএলে গতকালের ম্যাচে হায়দ্রাবাদ 55 রানের বড়

জয় পেল বেঙ্গালুরুর বিরুদ্ধে, কোহলির ব্যর্থতার দিনে জ্বলে উঠলেন ঈশান কিশন। যদিও এই পরাজয় বেঙ্গালুরুর এক নম্বর স্থানে থাবা বসাতে পারেনি। আইপিএলে আজ মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংস ইলেভেন। লা লিগায় রাত 12:30 বার্সেলোনা মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার, অপরদিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে অ্যাথলেটিক ক্লাব। অনূর্ধ্ব-18 মহিলাদের হকি এশিয়া কাপ শুরু হচ্ছে 29 মে থেকে। ভারতীয় দল সেই প্রতিযোগিতার জন্য 18 জনের স্কোয়াড ঘোষণা করল। ন্যাশনাল ফেডারেশন কাপ 2026-এ অনিমেষ কুজুরের 10.15 সেকেন্ডে 100 মিটার দৌড় ইতিহাস তৈরি করল। মহিলাদের লং জাম্পে সোনা জিতলেন অ্যান্সি সোজন, রূপো পেলেন শৈলি সিং। 3000 মিটার স্ট্রিপল চেজে সোনা পেলেন অঙ্কিতা থিয়ানি। ডিসকাস থ্রোতে সীমা কলিম রমনা জিতলেন সোনা। 5টি ইভেন্ট মিলিয়ে প্রথম দিনের শেষে জাতীয় রেকর্ডের কাছাকাছি তেজস্বিন শঙ্কর। WTT লাগোস 2026 কন্টেন্ডারের ফাইনালে পৌঁছলেন মানুষ ও দিয়া জুটি। এই টেবিল টেনিস জুটি সেমিফাইনালে জয় পান 11-6, 11-8, 12-10 ব্যবধানে। মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে পরাস্ত হলেন ভারতীয় শাটলার অস্মিতা। আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আসন্ন আইচি নাগোইয়া 2026 প্যারা এশিয়ান গেমস ও ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল। শীতল দেবী, পায়েল নাগ, তোমন কুমার, শ্যাম সুন্দর, পূজা সহ অনেকেই উপস্থিত স্কোয়াডে। জেনেভা ওপেনের ফাইনালে ভারতীয় টেনিস খেলোয়াড় ইউকি ভামরি মাইকেল ভেনাসের সঙ্গে জুটি বেঁধে মুখোমুখি হলেন মার্ক পোলমান্স ও রোমানিয়ান আর নিয়োর বিরুদ্ধে।

0: সরাসরি চলে আসবো আতশ গাছের তলায়।
1: আতশ কাঁচের তলায়,
0: আতশ কাঁচের তলায় শুরু করব খবর যাকে দিয়ে, সেটা হলো আইপিএলের খবর। হ্যাঁ, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ 55 রানে জয় পেয়েছে বেঙ্গালুরুর বিরুদ্ধে। সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে প্রথমে ব্যাট করে 4 উইকেটের বিনিময়ে নির্ধারিত 20 ওভারে 255 রান সংগ্রহ করে, যেখানে অভিষেক শর্মা 56 রান, ট্র্যাভিস হেড 26, ঈশান কিষণ 46 বলে 79 রান সংগ্রহ করেন এবং হেনরি ক্লাসেন 24 বলে 51 রান সংগ্রহ করে 255 রান দলগত স্কোর তারা দাঁড় করায় এবং 256 রানের লক্ষ্যমাত্রা দেয় বেঙ্গালুরুকে। বেঙ্গালুরু প্রথম থেকেই উইকেটের পতন দেখতে শুরু করে, যেখানে বিরাট কোহলি 15 রান, দেবদূত পারিকল 21 রান, ভেঙ্কটেশ আইয়ার 19 বলে 44 রানের ইনিংস খেলেন, রজত পাতিদার ক্যাপ্টেন 39 বলে 56 রানের একটি ইনিংস তাঁর দলের জন্য কিন্তু করেন। তবে একদমই সেটা উপযুক্ত ছিল না, তার কারণ 200 রান 4 উইকেটের বিনিময়ে নির্ধারিত 20 ওভারে বেঙ্গালুরু তুলতে পারে, যার ফলে 55 রানে সানরাইজার্স হায়দ্রাবাদ জয় পেয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বেঙ্গালুরু টেবিল টপার হয়েই কিন্তু আছে এবারের আইপিএলে।

এবার সরাসরি আজকে কিন্তু কথা হবে আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ 2026 নিয়ে। সেখানে দুটো গ্রুপ নিয়ে কথা হবে, গ্রুপ এফ এবং তার সঙ্গে গ্রুপ জি। তবে তার আগে আমরা শুনে নিই বিশ্বকাপের সেই পরিচিত যে অ্যান্থেম, যেটা দিয়ে কিন্তু শুরুটা করব আজকের এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর গ্রুপ প্রিভিউ।

এইটা শুনতে শুনতেই মনে পড়লো যে গতকাল কিন্তু জার্মানি এবং ইংল্যান্ডের যে দল সেটা ঘোষণা হয়ে গেছে স্কোয়াড আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য, যেখানে প্রথমে ইংল্যান্ডেরটাই আমরা একটু শুনে নিই। ইংল্যান্ডে কারা কারা এবারে তাদের দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, গোলকিপারের দিকে কিন্তু জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন এবং জেমস ট্র্যাফোর্ড তাদের ওপরেই মূলত দায়িত্ব থাকবে। গোলকিপিংয়ের ডিফেন্ডারদের ক্ষেত্রে রিস জেমস, এজরি কনসা, জরেল খোয়ানাস, জন স্টোনস, মার্ক কোয়েরি, ড্যান বার্ন, নিকো ওরেলি, স্পেন্স এবং টিনো লিভরামেন্তো। মিডফিল্ডার্সদের ক্ষেত্রে অবশ্যই চোখ থাকবে ডেক্লান রেসের দিকে, এছাড়াও এলিয়ট অ্যান্ডারসন, কোবি ম্যানু, জর্ডান হেন্ডারসন, মর্গান রজার্স, জুড বেলিংহাম এবং এজে। ফরওয়ার্ডে যারা যারা এবারে অন্ততপক্ষে এবারে বিশ্বকাপে যারা যারা দায়িত্ব পেয়েছে ইংল্যান্ডকে আরও ভালো কোনো স্কোরের দিকে নিয়ে যাওয়ার, তাদের এবারে বিশ্বকাপে ফরওয়ার্ডে হ্যারি কেইন, ইভান টনি, ওলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, অ্যান্টনি গর্ডন এবং ননি মাডুয়েকে। এছাড়া সরাসরি এবার বলে দেবো জার্মানি, জার্মানিও কিন্তু দল ঘোষণা করে দিয়েছে, যেখানে গোলকিপারের দায়িত্বে অলিভার বোম্যান, ম্যানুয়েল নয়ার এবং আলেকজান্ডার নোবেল। ডিফেন্ডার্সদের ক্ষেত্রে ওয়াল্ডেমার অ্যান্টন, নাথানিয়েল ব্রাউন, জসুয়া কেমেচ, অ্যান্টোনিও রুডিগার, ডেভিড রোম, নিকো স্কটলবার্গ, জোনাথন তা এবং মালিক থিয়াও। মিডফিল্ডারদের ক্ষেত্রে যাদেরকে আমরা পেয়েছি নেদিয়েম আমিরি, লিওন গোরেৎসকা, পাস্কাল ক্রস, জেমি লিভিং, জামাল মুসিয়ালা, ফেলিক্স নেমেচে, আলেকজান্ডার পাভলোভিচ, অ্যাঞ্জেলো স্টিলার, ফ্লোরিয়ান ভেটস। ফরওয়ার্ডে আছেন ম্যাক্সিমিলান বিয়ার, কাই হাভার্টস, লেনার্ড কার্ল, লিওরি সেইন, ডেনিস উন্ডভ, নিক ভোল্টমেড। অতএব এই ছিল তাদের স্কোয়াড। এবার সরাসরি চলে যায় গ্রুপ এফ এর প্রিভিউ।

গ্রুপ এফে আছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন এবং তিউনিসিয়া। নেদারল্যান্ডস এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে সাথে আছে ফিফা র্যাঙ্কিংয়ে ইউএফএ কনফেডারেশনের আন্ডারে, পয়েন্টস তাদের 1757.87। তাদের যদি শেষ পাঁচটা ম্যাচের স্কোর দেখি তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপ ইউএফএ কোয়ালিফায়ার্স প্রতিযোগিতাতেই তারা খেলে নিয়েছে শেষ যে পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ, যেখানে ফিনল্যান্ডের বিরুদ্ধে 4-0 ব্যবধানে জয় পেয়েছে, পোল্যান্ডের বিরুদ্ধে 1-1 ব্যবধানে ড্র করেছে, লিথুয়ানিয়ার বিরুদ্ধে 4-0 ব্যবধানে জয় পেয়েছে, নরওয়ের বিরুদ্ধে 2-1 ব্যবধানে জয় পেয়েছে, ইকুয়েডরের বিরুদ্ধে ফ্রেন্ডলিতে 1-1 ব্যবধানে জয় করেছে। ওয়ার্ল্ড কাপে তাদের ম্যাচ আছে 15 জুন 2026 জাপানের বিরুদ্ধে, সুইডেনের বিরুদ্ধে 20 জুন তাদের ম্যাচ আছে এবং শেষ ম্যাচ গ্রুপ পর্বে তিউনিসিয়ার বিরুদ্ধে 26 জুন। অগস্ট 2021 থেকে অতএব 5 বছরের যদি র্যাঙ্কিং দেখা যায় তাহলে কিন্তু তাদের যে তাদের র্যাঙ্ক ছিল 2021-এর ক্ষেত্রে আস্তে আস্তে তাদের গ্র্যাজুয়াল রাইজ দেখা গেছে, এবং এটা বলে দেওয়া ভালো যে নেদারল্যান্ডস কখনও 10-এর নিচে যায়নি ডিসেম্বর 2022-এর পর থেকে। 10-এর নিচে অবশ্যই যেটা ভালো আর কি, 10-এর উপরে কখনও ওঠেনি। গতবার অর্থাৎ 2022-এর বিশ্বকাপ সেখানে পঞ্চম স্থানে গিয়ে তারা শেষ করে, তারা বেরিয়ে যায় কোয়ার্টার ফাইনালে, 5টি ম্যাচ খেলে 3টিতে জয়, 2টিতে ড্র এবং 1টিও ম্যাচ তারা পরাজিত হয়নি। 11 বার এর আগে 2026-এর আগে 11 বার ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্সে তাদের বেস্ট রেজাল্ট বলতে গেলে 1974 জার্মানি বিশ্বকাপ, 1978 আর্জেন্টিনা বিশ্বকাপ এবং 2010 আফ্রিকা বিশ্বকাপে রানার আপ হয়েছিল কিন্তু এই দলটি। যে যে প্লেয়ারের দিকে এবারে চোখ থাকবে, অবশ্যই ভার্জিল ভ্যান, ডেনজেল ডামফ্রিজ, কোডি গাকপো, গাকপো এরা আগের বারেও অসাধারণ খেলেছিলেন, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, তাদের দিকে তো চোখ থাকবে। নেদারল্যান্ডসের শক্তি বলতে অবশ্যই কমানের অধীনে নেদারল্যান্ডস একটি ফরমেশনে খেলবে যেটা 4-2-3-1 মনে করা হচ্ছে, এবং সেখান থেকে বল দখল ভিত্তিক ফুটবলের সঙ্গে আরও সরাসরি আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করবে নেদারল্যান্ডস। মিডফিল্ড ও রক্ষণভাগে মানসম্পন্ন খেলোয়াড় থাকা সত্ত্বেও টুর্নামেন্টের আগে নেদারল্যান্ডসের আক্রমণ ভাগ নিয়ে কিন্তু অবশ্যই

লাগবে, কিছুটা হলেও থাকবে। দ্বিতীয় দল জাপান, যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে আছে 18-তে, পয়েন্টস 1660.43। শেষ পাঁচটি ম্যাচের দিকে যদি চোখ রাখা হয়, এশিয়ার একটা অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের বিরুদ্ধে 3-2 ব্যবধানে জয় পেয়েছিল, ঘানার বিরুদ্ধে 2-0 ব্যবধানে জয়, বলিভিয়ার বিরুদ্ধে 3-0 ব্যবধানে জয়, স্কটল্যান্ডের বিরুদ্ধে 1-0 এবং ইংল্যান্ডের বিরুদ্ধে 1-0 ব্যবধানে জয়। আপাতত সামনে একটি ফ্রেন্ডলি আছে আইসল্যান্ডের বিরুদ্ধে 31 মে 2026। অতএব বিশ্বকাপের আগে একটা অপ্রতিরোধ্য এবং অপরাজেয় দল জাপান খেলতে নামবে ওয়ার্ল্ড কাপে 15 জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে, তারপরের ম্যাচ 21 জুন টিউনিসিয়ার বিরুদ্ধে, তারপরের ম্যাচ 26 জুন সুইডেনের বিরুদ্ধে। 2021 থেকে যদি ফলো করা হয় তাদের র্যাঙ্কিং, তাহলে 28 থেকে তারা গ্র্যাজুয়ালি রাইজ করেছে, তাদের ভালো উত্থান ঘটেছে এবং 2024 থেকে 2025 মধ্যে তাদের র্যাঙ্কিং কিন্তু 15 ছিল, তারপর আবার একটু খারাপের দিকে পৌঁছে গেছে, আপাতত তাদের র্যাঙ্ক 18। 2022 ওয়ার্ল্ড কাপ যেটা শেষ বিশ্বকাপ, সেখানে কিন্তু নবম স্থানে তারা শেষ করেছিল, রাউন্ড অফ 16 তারা বেরিয়ে গিয়েছিল, 4টে ম্যাচ খেলে 2টিতে জয়, 1টি ড্র এবং 1টি ম্যাচে হার হয়েছিল। এর আগে 7টি ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্সে তাদের বেস্ট রেজাল্ট বলতে অবশ্যই রাউন্ড অফ 16, 2002, 10, 18, 22 বিশ্বকাপে রাউন্ড অফ 16 থেকেই কিন্তু তাদেরকে বিদায় নিতে হয়েছিল। কোন কোন প্লেয়ারের দিকে চোখ রাখা যায়? জাপান দলের অধিনায়ক মিডফিল্ডার ওয়াটারু এন্দো, এছাড়াও জাপানের আও তানাকা আছে, স্ট্রাইকার আইসা উইদা এবং ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসু, তাদের দিকে অবশ্যই চোখ থাকবে। জাপানের শক্তি মূলত কৌশলগত পরিচয়ের মূল ভিত্তি হলো তীব্র প্রেসিং এবং প্রযুক্তিগত কিন্তু নিখুঁত একটা ব্যাপার, তারা আক্রমণ করতে করতে বল পুনরুদ্ধার করতে সক্ষম হয় খুব তাড়াতাড়ি। দুর্বলতা বলতে গোলকিপিংয়ে একটু দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে বলা ভালো, বিশেষ করে বিশ্বমানের ফিনিশিং দক্ষতা সম্পন্ন দলের বিপক্ষে তারা সমস্যায় পড়তে পারে। জাপানের পর চলে আসবো সুইডেন। সুইডেন এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে 38-এ আছে, ইউয়েফা কনফেডারেশনসের আন্ডারে, পয়েন্টস তাদের 1514.77। শেষ পাঁচটি ম্যাচের কথা যদি বলি, তাহলে ওয়ার্ল্ড কাপ ইউয়েফা কোয়ালিফায়ার্সের কয়েকটি ম্যাচ তারা খেলেছিল, কসোভোর বিরুদ্ধে 0-1 ব্যবধানে তাদেরকে পরাজয় স্বীকার করতে হয়, সুইজারল্যান্ডের বিরুদ্ধে 1-4 ব্যবধানে পরাজয় স্বীকার করতে হয়, স্লোভেনিয়ার বিরুদ্ধে 1-1 ড্র করলেও ইউক্রেনের বিরুদ্ধে কিন্তু 3-1 জয় পায়, পোল্যান্ডের বিরুদ্ধে তারা 3-2 ব্যবধানে জয় পায়। আপাতত তাদের ম্যাচ আছে ফ্রেন্ডলি একটি নরওয়ের বিরুদ্ধে 1 জুন 2026। এছাড়াও ওয়ার্ল্ড কাপে তাদের যে ম্যাচগুলি আছে, টিউনিসিয়ার বিরুদ্ধে 15 জুন, নেদারল্যান্ডসের বিরুদ্ধে 20 জুন এবং জাপানের বিরুদ্ধে 26 জুন তাদের ম্যাচ আছে। মার্চে 2021 থেকে তাদের র্যাঙ্কিং যদি ফলো করি, তাহলে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে তাদের পতন দেখা গেছে, তাদের 20-তেও নেমে যেতে দেখা গেছে এবং একদম শেষে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের র্যাঙ্ক 38। 2022-এর যে বিশ্বকাপ, সেখানে তারা কোয়ালিফাই করতে পারেনি, এর আগে 12টি ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স তাদের হয়েছিল, ওয়ার্ল্ড কাপে তাদের বেস্ট রেজাল্ট বলতে গেলে 1958 সুইডেনের মাটিতেই ওয়ার্ল্ড কাপ খেলেছিল, রানার আপ হয়েছিল তারা, 1950-এ ব্রাজিল এবং 1994-এ ইউএসএর যে বিশ্বকাপ, সেখানে কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছিল। কি প্লেয়ার, কাদের দিকে চোখ রাখতে পারি? স্ট্রাইকার ভিক্টর গিওকেরেস এবং সুইডেনের বেঞ্জামিন নাইস্ট্রেন আর অ্যান্থনি এলাঙ্গা, এদের দিকে চোখ থাকবে অবশ্যই। তাদের শক্তি বলতে গেলে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলা এবং যে দক্ষ প্রতিভা নতুন নতুন উঠে আসছে, যেমন এলাঙ্গা, রুনি, লুকাস, তাদের দিকে অবশ্যই চোখ থাকবে। দুর্বলতা, সুইডেনের দুর্বলতা বলতে মিডফিল্ড ক্রিয়েটিভিটিতে কিন্তু একটু হলেও তারা দুর্বল এবং ডিফেন্সিভের যখন একটা চাপ আসবে, সেই চাপ কিন্তু সামাল দিতে তারা এমন কিছু পটু নন। এবার সরাসরি চলে আসবো এই গ্রুপের শেষ দল টিউনিসিয়া। হ্যাঁ, টিউনিসিয়া আমি শেষ দল এই গ্রুপের বলছি, তবে খেলাতে কী হয় সেটা তো কিছুই বলা যায় না। যাই হোক, সিএএফ কনফেডারেশনস অথবা ক্যাফের আন্ডারে তারা আছে এবং আফ্রিকা মূলত এই কনফেডারেশনস, 44 তাদের র্যাঙ্ক, 44 ফিফা র্যাঙ্কিংয়ে, পয়েন্টস 1483.05। শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান যদি দিই, তাহলে আফ্রিকা কাপ অফ নেশনস প্রতিযোগিতায় নাইজেরিয়ার বিরুদ্ধে তারা 2-3 ব্যবধানে হারলেও তানজানিয়ার বিরুদ্ধে 1-1 ব্যবধানে

অকর এবং মালির বিরুদ্ধে এক একে ড্র করলেও শুট আউটে তারা পরাজিত হয় 2-3 ব্যবধানে। হাইতির বিরুদ্ধে ফ্রেন্ডলিতে 1-0 ব্যবধানে জয় পায় এবং কানাডার বিরুদ্ধে 0-0 ড্র করে ফ্রেন্ডলি ম্যাচে। তাদের আসন্ন দুটি ম্যাচ আছে ফ্রেন্ডলি, অস্ট্রিয়ার বিরুদ্ধে 2 জুন এবং বেলজিয়ামের বিরুদ্ধে 6 জুন। তারপরে সরাসরি পৌঁছে যাবে তারা বিশ্বকাপে, যেখানে সুইডেনের বিরুদ্ধে খেলতে হবে 15 জুন, জাপানের বিরুদ্ধে খেলতে হবে 21 জুন, এবং তারপরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ম্যাচ আছে তাদের 26 জুন। মে 2021 থেকে র্যাঙ্ক যদি দেখা যায় 25 র্যাঙ্ক, তারপরে আস্তে আস্তে তাদের খেলায় পতন ঘটে। নভেম্বর 2024 সেই 25 র্যাঙ্কই চলে যায় কিন্তু 52-তে, আর তারপর আস্তে আস্তে নিজেদের উন্নতি করতে করতে শেষমেশ 44 র্যাঙ্কে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। গত বিশ্বকাপের কথা যদি বলি, তাহলে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিতে হয়েছিল, 3টি ম্যাচ তারা খেলেছিল, 1টিতে জয়, 1টি ড্র এবং 1টিতে পরাজয়। এর আগে 2026-এর আগে 6টা ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স তাদের হয়েছে। বিশ্বকাপে তাদের বেস্ট রেজাল্ট এখনও অবধি সেই গ্রুপ স্টেজেই কিন্তু আটকে আছে। কী প্লেয়ার, কাদের দিকে চোখ রাখব এই দলের ক্ষেত্রে? ইলাইয়া আচৌরি তিউনিসিয়ার হয়ে খেলেন, তার দিকে চোখ থাকবে। এছাড়া হানিবাল ম্যাচব্রি এবং এলিস স্কিরি, এই সকলের দিকে চোখ থাকবে, যে ক্যাপ্টেন অতএব এলিস, তার দিকে তো চোখ থাকবে। তিউনিসিয়ার যারা সমর্থক তারা কিন্তু তার দিকে তাকিয়ে থাকবেন, কারণ এই কয়েকজন প্লেয়ারই কিন্তু ডিফারেন্স অতএব তফাত করে দিতে পারে। স্ট্রেংথ বলতে এলিট ডিফেন্সিভ অর্গানাইজেশন এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্স, মেজর টুর্নামেন্ট খেলার এক্সপিরিয়েন্স। দুর্বলতা ল্যাক অফ অ্যাটাকিং ক্রিয়েটিভিটি, অতএব ক্রিয়েটিভিটি যখন অ্যাটাক করে তখন কিন্তু সেরকম দেখা যায় না, আর গোল সংখ্যা অনেকটাই কম তাদের ক্ষেত্রে।

দ্য হোল ওয়ার্ল্ড ড্যান্সিং, এদিকে ক্রুপচি, বেলজিয়াম, ইজিপ্ট, ইরান এবং নিউজিল্যান্ড। বেলজিয়াম এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে নয় আছে, ইউএফা কনফেডারেশনসের আন্ডারে। পয়েন্টস তাদের 1734.71। শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান, ওয়ার্ল্ড কাপ ইউএফা কোয়ালিফায়ার্সে ওয়েলসের বিরুদ্ধে 4-2 ব্যবধানে জয়, কাজাখস্তানের বিরুদ্ধে 1-1 ড্র এবং তারপরে একটি বড় ব্যবধানে জয় পায় 7-0, যেখানে লেখেনস্টাইনের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ ইউএফা কোয়ালিফায়ার্স ফেয়ারসে 7-0 ব্যবধানে জয় পায়। ইউএসএর বিরুদ্ধে 5-2 ফ্রেন্ডলিতে জয় পায়, মেক্সিকোর বিরুদ্ধে ফ্রেন্ডলিতে 1-1 ব্যবধানে ড্র করে। আপকামিং ম্যাচেস যদি বলতে হয় তাহলে আসন্ন দুটি ম্যাচ তাদেরকে খেলতে হবে ফ্রেন্ডলি, একটা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে 2 জুন এবং দ্বিতীয়টি তিউনিসিয়ার বিরুদ্ধে 6 জুন। ওয়ার্ল্ড কাপের যে ম্যাচ তিনটি আছে গ্রুপ পর্বে, সেখানে ইজিপ্টের বিরুদ্ধে প্রথম ম্যাচ 16 জুন, এরপরে ইরানের বিরুদ্ধে 22 জুন, আর শেষ ম্যাচ গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 27 জুন। মে 2021 থেকে ফেব্রুয়ারি 2022 পর্যন্ত তাদের র্যাঙ্ক ছিল ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে, তারপরে ডাউনফল শুরু হয়। 2024 পর্যন্ত র্যাঙ্ক 5 এবং তারপরে 3-এ চলে আসে। শেষ 2 বছরে প্রচণ্ড পরিমাণে কিন্তু ডাউনফল হতে শুরু করে বেলজিয়ামের। শেষ বিশ্বকাপের কথা বলবো, শেষবার অর্থাৎ 2022 বিশ্বকাপে 5ম স্থানে তারা শেষ করে, গ্রুপ স্টেজেই তারা বেরিয়ে যায়। 3টে ম্যাচ খেলে 1টিতে ড্র, 1টিতে জয় এবং 1টিতে পরাজয়। 14টি ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স 2026-এর আগে হয়েছিল এবং বেস্ট রেজাল্ট বলতে গেলে 2014 ব্রাজিলে কোয়ার্টার ফাইনাল, 2018 রাশিয়াতে 3য় স্থানে বেলজিয়াম শেষ করে।

কোন কোন প্লেয়ারের দিকে চোখ থাকবে? বেলজিয়ামকে যারা ফলো করে তারা জানবে যে রোমেলু লুকাকু, এছাড়াও কেভিন ডি ব্রুইন এবং কুর্তোয়া তো আছেই, গোলকিপার শুধু নয় এই দলটার মেরুদণ্ড হিসাবে কিন্তু তিনি থাকবেন। এছাড়া জেরেমি ডোকু, যাকে কিন্তু বলা যেতে পারে যে একটা তফাত করতে পারে। এছাড়া শক্তি বলতে গেলে বেলজিয়াম দলের শক্তি তাদের টেকনিক্যাল দক্ষতা, মিডফিল্ড নিয়ন্ত্রণ এবং আক্রমণ ভাগে সাবলীল খেলায়। দুর্বলতা অবশ্যই কিছু আছে, গুরুত্ব পূর্ণ প্লেমেকারদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং গোলরক্ষক কুর্তোয়ার ওপর তাদের পারফরমেন্স যদি নির্ভর করে সেটা অবশ্যই দুর্বলতা হিসাবে দেখা হবে। এজিপ্ট এই মুহূর্তের র্যাঙ্কিংয়ে 29 আছে, সিএফ কনফেডারেশনসের আন্ডারে 1563।

61.24 পয়েন্টস তাদের। শেষ পাঁচটি ম্যাচে কিন্তু তাদের 3-2 ব্যবধানে জয় এসেছে আইভরির বিরুদ্ধে, সেনেগালের বিরুদ্ধে 0-1 পরাজয়, এছাড়াও ফ্রেন্ডলিতে সৌদি আরবিয়ার বিরুদ্ধে 4-0 ব্যবধানে জয়। বিশ্বকাপে যে ম্যাচগুলি আছে তাদের, বেলজিয়ামের বিরুদ্ধে 16 জুন ম্যাচ আছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 22 জুন এবং ইরানের বিরুদ্ধে 27 জুন তাদের ম্যাচ আছে। মে 2021 হতে 5 বছরের র্যাঙ্কিং যদি দেখি তাহলে 47 থেকে তাদের কিন্তু আস্তে আস্তে উত্থান ঘটেছে 29 পর্যন্ত। 2022 বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেনি। 3 বার ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স যদি তাদের ধরা হয় তাহলে বেস্ট রেজাল্ট অবশ্যই 1934 ইটালি বিশ্বকাপ, যেখানে রাউন্ড অফ 16 পর্যন্ত তারা পৌঁছেছিল। এছাড়াও 2018 ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজেই তাদেরকে বিদায় নিতে হয়েছিল। কী প্লেয়ারদের দিকে চোখ রাখলে, মোহাম্মদ সালাহ, ওমর মারমৌস এবং আল আহলি আর জামালিক। অতএব এতজনের দিকে তো চোখ থাকবে, তবে সালাহ অবশ্যই সেদিকে তো চোখ থাকবে। ইজিপ্টের পারফরমেন্স তার উপরেই কিন্তু নির্ভর করছে। এরপরে দল ইরান, যার র্যাঙ্ক 21 AFC কনফেডারেশনের আন্ডারে, পয়েন্টস 1615.30। তাদের বিশ্বকাপের ম্যাচ আছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 16 জুন, বেলজিয়ামের বিরুদ্ধে 22 জুন এবং ইজিপ্টের বিরুদ্ধে আছে ম্যাচ 27 জুন। তাদের র্যাঙ্কিং যদি খেয়াল করা যায়, মে 2021 অর্থাৎ 5 বছরের র্যাঙ্কিং 31 থেকে তাদের রাইজ হয়েছে এবং তারপরে 20 আর এই মুহূর্তে 21 র্যাঙ্ক। কী প্লেয়ার? মেহেদি তারেমি, গোলকিপার আলি রেজা, বেরন ভান্ড। অতএব এইসব প্লেয়ারের দিকে চোখ থাকবে, যারা নিজেদের দলকে কিন্তু গুছিয়ে নিতে পারে। স্ট্রাকচারাল স্ট্রেংথের দিকে যদি বলি, ডিফেন্স থেকে শুরু করে সেট পিসে তাদের দক্ষতা অবশ্যই তাদের শক্তি, দুর্বলতা তাদের ট্যাকটিক্যাল ভেরিয়েশন এবং প্রেশার সিচুয়েশনে তাদের ভেঙে পড়া। শেষ দল এই গ্রুপে নিউজিল্যান্ড, যার র্যাঙ্ক 85 অর্থাৎ 85 OFC কনফেডারেশনের আন্ডারে, যেটা ওশিয়ানিয়া ভিত্তিক। অবশ্যই পয়েন্টস তাদের 1281.57। শেষ 5 ম্যাচের নরওয়ের বিরুদ্ধে 1-1 ড্র, কলম্বিয়ার বিরুদ্ধে 2-1 জয়, ইকুয়েডরের বিরুদ্ধে 0-2 ব্যর্থতা, ফিনল্যান্ডের বিরুদ্ধে 0-2 পরাজয়, চিলির বিরুদ্ধে 4-1 জয়। ওয়ার্ল্ড কাপে তাদের ম্যাচ আছে ইরানের বিরুদ্ধে 16 জুন, ইজিপ্টের বিরুদ্ধে 22 জুন, বেলজিয়ামের বিরুদ্ধে 27 জুন। তাদের 2 বার ওয়ার্ল্ড কাপে অ্যাপিয়ারেন্স হয়েছে এর আগে, 1982 ওয়ার্ল্ড কাপ এবং 2010, যেখানে গ্রুপ স্টেজের বাইরে তারা পৌঁছাতে পারেনি, অতএব ওপরে যেতে পারেনি। কী প্লেয়ার? অবশ্যই ক্রিস উড এবং এলিয়াজা জাস্ট, মার্কো স্টেমেনিক, তারা কিন্তু অবশ্যই তাদের দিকে চোখ থাকবে। তাদের অ্যাটাকিং অ্যাবিলিটি অবশ্যই ভালো, এরিয়াল ডমিনেন্স আছে, কিন্তু লিমিটেড ক্রিয়েটিভ ডেপথ অবশ্যই কিন্তু দেখা যায়। মিডফিল্ডের স্ট্রেংথ আছে, কিন্তু সেই দিকে ডিসিপ্লিনকে কাজে লাগাতে হবে। এই সব কিছু নিয়ে এইবারে বিশ্বকাপে তারা কিন্তু নামবে। অতএব গ্রুপ এফ এবং জি আমরা শুনে নিলাম এই দুটো গ্রুপের খবর। আজ ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে ক্রীড়াঙ্গন। কেমন লাগছে জানাতে ভুলবেন না arkolkatasports@gmail.com এ ইমেল করে। আজ এখানেই শেষ করছি।

শুনছিলেন ক্রীড়াঙ্গন, এতক্ষণ সঙ্গে ছিলেন অঙ্কুর কুণ্ডু। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা, শ্রী অলোক হালদার, গ্রাম উত্তর দুর্গানগর, ডাকঘর রবীন্দ্রনগর, থানা নিমতা, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী প্রেম হালদার মাঝারি গড়ন, বয়স ১৮ বছর, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী হরিণ মাঝি, গ্রাম বৈষ্ণবদিহ, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া থেকে জানাচ্ছেন যে শ্রীমতী ঝুনু মাঝি মাঝারি গড়ন, বয়স ৩৮ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী মুকেশ মাঝি, ঠিকানা গ্রাম রাঙ্গামেটা, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া থেকে জানাচ্ছেন যে কুমারী আশা মাঝি মাঝারি গড়ন, বয়স ১৭ বছর ৫ মাস, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং ফর্সা,

0: গত 11 এপ্রিল 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী শঙ্করচন্দ্র মাহাতো গ্রাম জিলং জিলিং ডাকঘর জিলিং থানা বড়বাজার জেলা পুরুলিয়া থেকে জানাচ্ছেন যে কুমারী মোনালিসা মাহাতো রোগাটে গড়ন, বয়স 19 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 26 মার্চ 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী শ্যামল রাজক, ঠিকানা গ্রাম বড়বাজার রাজাপাড়া থানা বড়বাজার জেলা পুরুলিয়া থেকে জানাচ্ছেন যে কুমারী কানুন রাজক, স্বাভাবিক গড়ন, বয়স 21 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, গত 4 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের প্রত্যেকের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 অথবা মিসিং পার্সন্স কোয়ার্ট ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001। ঘোষণাটি শেষ হল।
1: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর 12টা থেকে 3টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড় গলা মুখ ও অন্যান্য অঙ্গকে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি হচ্ছেন তার মাখন পুন ছয় মরে গেল তুড়ি গেটুটে তুড়ি মিটারে এহবিনা সান্তরি আখড়া তেহেন্দুখানা গায়ান উচ্চ নেন্ডা মাহা

0: বাহারে দমে হয়ে দাঁড়া বেরেট মে বেরেট মে চে জাপি তাইরে বাবা বেরেট মে
1: আরে চে চিকাও কানা মাসি লে মে চে চিকাও কানা
0: বামা জম জামেদা বাহারে চে লেকাই হয়ে দাঁড়া
1: ইস সরি গে থো

0: এগো আজমে দাম লগন হিজুমে মাসে চেদ চিকা গদ এনা গো হাই হাই
1: এ চেদ চিকাও কানতে উনো দম কিকিয়া কানা চেদ চিকাও কানা
0: অনে নেল মে
1: ই বাবা উল্টে ও কান্দারে তে মিটা হড় এতে না কানা নুরা সিতারে দো নুনা সিতারে চিরিন চিকায় মাসে লে মে
0: নেলে মেসে গো উনি হড় দে বাঁচাও গিয়াছে গজ আকানা
1: এহো এহো তেন কান হড় আঞ্জমিদাম আঞ্জমিদাম এহো
0: বাঁচাও গিয়ায় হাপে হাপে দা ইন আগু লাগে
1: দারে বুটের দো চিদাম হে ইনা বাপু ইন হয়ো কনে নডে নি মালি গজ লেন খানে সানা মঙ্গি বার ইন চিতারে পড়াও কোয়া মাসে নিতো দো চেড ইন চিকয়া নটারে অফিস খুলা হড় কো হে হেতে 10টা বাজা তাঙ্গি বেগর উপায় বানু তিঞা
2: নিদরিয়া হয়দা তে সেক্রেটারিয়েট বিল্ডিং রিয়া সামাং ঠেনা সদারে উল্টো আকানা সেতা বেড়া মালি নেল কেদা উল্টো আকান দারেতে মিটাং হড়ে তেন আকানা দশটা বাজাওয়েন খান অফিস রেন হড় হেই কো এতহব এনা মালি দড় আতে চাপরাসি ঠেন চালাও কাতে লই আদেয়া চাপরাসি ক্লার্কেই লই আদেয়া ইনপর অফিস রেন হড় সামাং ঠেট কো হেই যাওরায় না
3: সাপে সাহাপে ইমে তাপে কেনা
4: উকু রুকু রুকু রুকু কার হড়ে তেনে কেনা
3: নই নই স্যার
4: ইস সারি গে তো মটাং হড়ে তেনে কেনা রজত
3: স্যার
4: মালি কই না মালি মালি হয় মে মালি
3: মালি
1: স্যার
3: মালি
1: স্যার হে যে কেনে হ্যাঁ
4: মালি জেলে বসে বাঁচাও গিয়া শিবাং
1: বাঁচাও গিয়া স্যার বাঁচাও গিয়া সিতা বিড়া দা ইং এম কাও দিয়া
4: ভেরি গুড ভেরি গুড
3: পেগেল শর্মা ধুরিয়া স্যার নয়া দারি নেল আগুই দা চিট চিরা তাহে কেনা তিনে সবলিন জমা কাদা স্যার
5: স্যার তেনকান হড়া দ চিট বুন চিকয়া
4: অনাকে ভাবিতনা কথা চিট বুন চিকয়া বইন বুঝ দাড়িয়া কেনা
5: ইস মিড জিন্দ তেন রে মেনা জানি যে গোয়া যা কেনা
6: বাং বাং বইন গো যা কেনা বঞ্চাও গিয়ন বঞ্চাও গিয়ন
1: স্যার বাঁচাও গিয়া স্যার দারে সাহা কাতে লগন উনি হর দো ওটুক হুইয়া বাংখান বাবুন বাঁচাও দাঁড়িয়ে
3: হ্যাঁ স্যার ঠিক কথা স্যার ভাবিত রিয়া অক্ত বানু স্যার
5: উন সলহে ব্যাপার দো বাংখানা উন মারাং মোটা দারে অহ বন সাহা গিয়া
1: চিদা বাবুন দাঁড়িয়ে চিদা বাবুন দাঁড়িয়ে যত কতে তো বন দাঁড়িয়ে গিয়া দেলা দেলা যত কতে স্যার আম পারমিশন এমালাম স্যার
4: হাপে হাপে হাপে হাপে সেক্রেটারি সঙ্গে বাং রোপড় কাতে পারমিশন অহই এম কিয়া আচ্ছা রজত অমিত আপে তাহা করব পে অফিস কোনি ফোন লাগে চেলাকা কো লিয়া অঙ্কাবন কামিয়া
5: ঠিক গিয়া স্যার
3: স্যার লগন স্যার

0: হ্যালো
1: হ্যালো
0: স্যার, সুপারিনটেন্ডেন্ট লাইদা?
1: হ্যাঁ হ্যাঁ, লগন লাই মে, জরুরি মিটিং মেয়া
0: স্যার। মেটাং হর দাঁড়িতেই তেন আকা, উনি বাঁচাও হয়ে স্যার।
1: হ্যাঁ আজম মে।
0: হ্যাঁ
1: স্যার, নয় সিদ্ধান্ত অহোই হাতাও গিয়া। আমদ ডেপুটি সেক্রেটারি সাঁ রপড় মে।
0: স্যার স্যার, ফোনে দহ কেদা ডেপুটি সেক্রেটারি। হ্যাঁ, ডেপুটি সেক্রেটারি ফোন আইগে।

0: হ্যালো
1: হ্যালো,
0: চিফ সেক্রেটারি সাও কি রপড় গানুয়া?
1: হ্যাঁ হ্যাঁ, চিফ সেক্রেটারি লেয়া।
0: ও জোহার স্যার।
1: হ্যাঁ জোহার গে
0: স্যার। হলা নিদে দমে হয়দা তে?
1: হ্যাঁ যত আগিন বাড়ায়া। আমা সাজেশন দো চেত
0: স্যার। দাড়ি বাঙ্গে লেখান উনি তেনাকান হর বাঁচাও তো মুশকিল গিয়া স্যার।
1: দাঁড়ে গেত ব্যাপার তে তো পারমিশন ওহ নেম কিয়া।
0: চিদা স্যার?
1: মিনিস্টার সাও গালমারামে
0: নুনকান স্যার। স্যার ফোনে দহ কিদা? আচ্ছা ঝামেলা তো সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, চিফ সেক্রেটারি অকহ আঙ্গিভার বাকো হাতাওদা। সানাম আঙ্গিভার ইনঠেন গে লাতিক কেন? মহা ঝামেলা নি পড়াও না তো ছে দিন চিকিয়া।
2: নঙ্কা কাতেগে তিকিন গত এনা তারাসিং সেট খন তেন আকান হর ঠেন হড়া ভিড় বাড়াও ইদিয়েনা। মিডিয়ার হর হকো হেজ এনা
3: বাং বাং আদো তঙ্গি বাং গানোয়া। সুপার তঙ্গি লিখান তেনাকান হর দো বাবন বাঁচাও দাড়াইয়া।
4: ঠিক ঠিক কথাম মেন কদা। সদারেতেই তেনাকান হড়া জিবি রেনা গনং আডি জাস্তিয়া। দেলা দেলা দেলা ধারে বোন সাহায়া।
5: দেলা দেলা মায়া, এই মায়া মায়া ওনা ধারে সাপে
4: অন্তে সামনে
5: জোর চাই।
4: চলো ওয়ান টু
0: হাপে হাপে হাপে হাপে। নয়া তো চিত পিছি কে দা নিত গে মিনিস্টার সাও গালমারা কদিন হিজুক কেনা লেই কি দায় নয়া দারে দো আপনার খুশি মতো বাং বন সরাও দাঁড়িয়া। আইন দো আপনার তীরে আলোপে আগুয়া।
5: চিদা স্যার দারে রিয়া গনং কি হড়া জিবি কোন হয়ে জাস্তিয়া?
0: আজম মে আবদবন হয়ে কানা বাণিজ্য দপ্তরের কামিয়া আর উল্টো আকান দারে দো কৃষি দপ্তরে পড়া কানা মেটাং ফাইল ওপেন কাতে আর্জেন্ট মার্ক কাতে কৃষি দপ্তরিং কোল আকাদা তেলা বাং হেজ ধাবিজ দো তাঙ্গি থেকে হয়ে তাবনা।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ
1: কৃষি দপ্তর খনি লেয়দা
0: হ্যাঁ লেমে
1: নোয়া দো কি বাণিজ্য বিভাগ
0: হই সুপারিং লেয়দা
1: জোহার
0: হ্যাঁ জোহার
1: আমা ফাইলিং পাহাও কেদা সরি নোয়া ব্যাপার তে দো কৃষি বিভাগ চেন হো বাই করাও দারে আ আমা ফাইল দো হর্টিকালচার বিভাগ রিং কল কেদা কৃষি বিভাগ দো আর সাকাম চাষবাস কগে নেলা সদারে দো জ আ ফলনদার দারে দো হর্টিকালচার বিভাগ রে পারা।

0: এগো গমে ভুলে বকাক কান্দো নিউমোনিয়া হয়েন তাই আছে চে
1: চির মেসে ওহ গেম বকাক কানা আম এহো কে চালাং রে হ দাকাতম জম কিদা আদলিন চালাক কানা হ্যাঁ তাহে আতাড়ক মে গাপা সিতা গলি হেজুয়া হইছে

0: হ্যালো
1: হ্যালো,
0: বাণিজ্য বিভাগ রেনি সুপারিং লেইদা?
1: হ্যাঁ, হর্টিকালচার বিভাগ কনি লেইদা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা লেমে
1: আঞ্জম মে আলিয়া কামি হয়ে কানা দারে রহয়, দারে মা দো বাং। ইনেতে দারে মা রেনা পারমিশন দো হর্টিকালচার বিভাগ দো ওহয় এম কিয়া।
0: মেনখান দারে বাং মা লেখান তেনাকান হর বাঁচাও দো আঁঝাট কিয়া।
1: মা ফাদ দো আলিয়া কামি দো বাং কানা, ইনেতে ফাইল দলে ফেরত কাক কানা।
0: হ্যালো হ্যালো, দহ কেদায় নিত চে নি চিকা মহা মুশকিল হই না তো হাপে তেন এখন হর ঠেনি চালাও লেন গে
2: সুপারিনটেন্ডেন্ট সাহেবে হিজুক কানা।
3: স্যার পারমিশন তাহলে নামেন না?
0: বাং, হর্টিকালচার বিভাগ তো পারমিশন বাং কো এম দাঁড়িয়া।
4: তাহলে স্যার চে উপে হইয়া?
3: স্যার মিটটেন উপায় মেনা।
0: চে উপায়?
3: দারে বাং গেট কাতে হড়গে যদি বন গেদেয়া।
0: হড় বন গেদেয়া?
3: হ্যাঁ, নতেতে জাঙ্গা ধারে বন উডুকতায়া, আর হানতেতে বহ ধারে, পরেতে জড়ন লেখান গে।
5: বাং বাং, আলোপে গেদেনা জীবাতি এড়ি জতিনা, বাঁচা আস মেনা তিনা, বাঁচাওন পে বাঁচাওন পে।
4: আলো সেম বতর আহো, নাহা বিদল রেনা প্লাস্টিক সার্জারি রেদো আডি লাহা আকানা, আমদম বাঁচা গেয়া হো।
0: সাহাপে সাহাপে, মেন মেন মেডিকেল বিভাগ খন মিট প্লাস্টিক সার্জনে হেজ একানা, তেনাকান হর নেল হচ্ছে আইপে, মেন মেন সাপে দেলা স্যার দেলা।
6: দেখে দেখে নই গে তেনাকান হর
0: হই স্যার।
6: তি দেন সতাম
0: স্যার, তি তো বাইলাহা দাঁড়িয়ে আমকে দুর্ব কাতে নিয়েল তাই মে স্যার।
6: হ্যাঁ, নাড়ি তো দমে গে দুর্বল কান তাইয়া, পেশার হো লো কন্ডিশন বাং ভাগিয়া।
7: চেলকাম নেল কে দিয়া স্যার?
4: স্যার বাঁচা আই তো, যাক মহিম খান দয়

0: কিষাণ চন্দ্র অল হিন্দি কাহিনী খন তুমল কাতে গায়ান তেন আকান হরপে আজম কেদা নয়ারে কো সেলেদ লেনা মালি গৌরচন্দ্র মুর্মু, মালি এরাত সুন্দরী সরেন, সুপার পরিমল হেমব্রম, রজত অনল হেমব্রম, অমিত দীনবন্ধু সরেন, সেক্রেটারি আর চিফ সেক্রেটারি শুক্লাল হাঁসদা, ডেপুটি সেক্রেটারি বিনয় মুর্মু, জয়েন্ট সেক্রেটারি পিএ লিপি বাস্কে, কৃষি বিভাগ রিনিজ তিরল গঙ্গামণি টুডু, হর্টিকালচার বিভাগ রিনিজ তিরল আল্লাদি মুর্মু, মদন গণেশ মারান্ডি, অজয় বলরাম মুর্মু, সার্জেন নবীন টুডু, অনড়হিয়ে রামেশ্বর হাঁসদা, কালচারাল সুপার বদন টুডু, অনিমেষ সুরেন্দ্রনাথ হেমব্রম, আন্ডার সেক্রেটারি চন্দ্রমোহন মান্ডি, সূত্রধর কৌশল্যা হেমব্রম, আর তেনাকান হরহৃদয় তাহেকেনা শান্তিময় হাঁসদা, সাডে জড়াও সীতারাম বাস্কে আর বিনয় মুর্মু, শহররে কৃষ্ণপ্রসাদ মুর্মু আর জিন্দলই রাফাজ কিস্কু, সান্তাড়ি তর্জমা গায়ান আরু আর সাপড়াও কাদায় পরিমল হেমব্রম।
1: আকাশবাণী কলকাতা গায়ন পে আজম কেডা আরহ ঠিক মড় মিনিট তাইনম খন উচানা সান্তাড়ি আখড়া

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি, সর্বনিম্ন 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 64%। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি।

এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে গীতাঞ্জলি প্রজাতন্ত্রকে একটু পরেই 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি সীতারানী হাঁসদা এবং সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। 6:40 কৃষক ও তার পরিবার, শিশুর বুদ্ধির বিকাশে খাদ্যের ভূমিকা, এ বিষয়ে ডক্টর রোশনী চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:00 কৃষি কথার আসর মালচিং, মাটির সুরক্ষার অন্যতম উপায়, এ বিষয়ে ডক্টর অনুপম মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 8:00 নাটক মুক্তধারা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা রমাপ্রসাদ বণিক। 9:30 মুখোমুখি, চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন শান্তনু চক্রবর্তী, আজ দ্বিতীয় পর্ব। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকী কণ্ঠ সঙ্গীত, আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদনে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 11:00 শিল্পী স্মৃতিকণা বাইনদেব। 11:10 আধুনিক গান ও ছায়াছবির গান।

দ্বিতীয় অধিবেশনে আজ 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 7:10 আধুনিক গান শুনবেন সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 7:30 দর্পণ উপস্থাপনায় সঞ্চিতা নন্দী। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 কেহে কাসা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। স্পটলাইট 9:16। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবে তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, সে সম্পর্কে

0: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন পুন সাই মরগের তুরুই গেটুড তুরুই মিটারে উচ্ছেন ওখান সান্তাড়ি আখড়া পেয়ে আঞ্জমেদা নিত আঞ্জম পে সিতারানী হাসদা আর সাঁতিন কোয়া মা মরে সেরিং সেরিং সিতারানী হাসদা আর সুমিত্রা মান্ডি।

0: পদ্ম লোচন বেসরাওয়া ছেটিয়ার দংসরিং পে আজম কেদা নিদ জুবন কোয়া আখড়ারে আজম পে অনড়ে নি অনড়ে কদই অল আকাদা আরে অড়েদা রামধন মুর্মু
1: ইনা পয়লো অনড়ে চান্দো লিখন চান্দো লিখন অলং এমাত বনাই মানমি মলং হাহাড়াগে মানমি জিয়ন সিরজনিয়া সিরজন

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। খুব শীঘ্রই আয়ুষ্মান ভারতসহ বিভিন্ন কেন্দ্র স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পেতে শুরু করবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসাথীর 6 কোটির বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার কথাও ঘোষণা করেন তিনি। স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নেও জোর দিয়েছে সরকার। বর্তমানে রাজ্যে 117টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালু রয়েছে, তা বাড়িয়ে 469টি করার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয়েছে। এতে সাধারণ মানুষের ওষুধের খরচ প্রায় 10 গুণ পর্যন্ত কমে যেতে পারে বলে মুখ্যমন্ত্রীর দাবি। এদিন শ্রী অধিকারী আরও বলেন, একই সঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং আসানসোলে মেডিকেল কলেজ গড়ার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হবে। উত্তরবঙ্গে এইমস তৈরির প্রস্তাবও কেন্দ্রের কাছে পাঠানোর কথা বলেন তিনি। বর্তমানে স্বাস্থ্যক্ষেত্রে অনুমোদিত পদের তুলনায় নিয়োগ মাত্র 53% হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগামী 3 মাসে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর আশ্বাস দেন তিনি। রাজ্যে খুব শীঘ্রই কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাঁদের পরিবার। প্রকল্প বাস্তবায়ন নিয়ে মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেছেন এমএসএমই মন্ত্রকের অতিরিক্ত সচিব ও ডেভেলপমেন্ট কমিশনার ডক্টর রজনীশ। বৈঠকে উপভোক্তা চিহ্নিতকরণ, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্যে ইতিমধ্যে 7,79,000-এর বেশি কারিগর এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। তারা সকলেই এই প্রকল্পের সুযোগ পাবেন। নতুন করে প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা যাবে। উল্লেখ্য, 2023 সালের 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম বিশ্বকর্মা যোজনা চালু করেছিলেন। দুর্নীতি ও স্বজনপোষণ রুখে মেধাবী চাকরি প্রার্থীদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার এখন থেকে ওএমআর শিটের কার্বন কপি দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ শিয়ালদহে রোজগার মেলায় অংশ নিয়ে তিনি বলেন, মৌখিক পরীক্ষায় একটি ন্যূনতম নম্বর রাখা হবে। রাজ্যে নতুন নিয়োগ নীতি চালু করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়োগে দুর্নীতিরোধেও কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। শিয়ালদহে বিধানচন্দ্র রায় অডিটোরিয়ামে আয়োজিত এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক তাপস রায় ও রিতেশ তিওয়ারি উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে নিয়োগপত্র পাওয়া 185 জনের মধ্যে 90 জনের রেলে নিয়োগ হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে কেন্দ্রীয় সরকারের 19তম রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছে। খড়গপুরের এই কেন্দ্র থেকে ভারতীয় রেল, ডাক বিভাগ এবং বিভিন্ন ব্যাংকিং ক্ষেত্রে মোট 147 জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বিশিষ্ট আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইবোলা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম

0: নর্দমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। উপসর্গ দেখা দিলে নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হবে। এসওপিতে স্পষ্ট বলা হয়েছে, ইবোলা রোগীদের চিকিৎসায় ফুল পিপিই, N95 মাস্ক, ডাবল গ্লাভস ও কড়া সংক্রমণ নিয়ন্ত্রণ বিধি মানা বাধ্যতামূলক। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জিরামজি আইন 2025 খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছেন, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। উল্লেখ্য, এই আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন MG নারেগাকে প্রতিস্থাপিত করে। নতুন এই আইনের লক্ষ্য হল একটি অর্থবছরে বিধিবদ্ধ কর্মসংস্থানের নিশ্চয়তা 100 দিন থেকে বাড়িয়ে 325 দিন করা। নদিয়ার আমবাগানগুলিতে ফলন বৃদ্ধির লক্ষ্যে এবং ভালো দাম পেতে আমকে এক বিশেষ ধরনের জামা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এবারই প্রথমেই জামার ব্যবহার হচ্ছে নদিয়ায়। শান্তিপুর, ফুলিয়া, কৃষ্ণগঞ্জের একাধিক বাগানে আমের গায়ে জামা পরানো হচ্ছে। জনপ্রিয় হিমসাগর আমকে আরও আকর্ষণীয় রাখতে এই উদ্যোগ নিয়েছেন আমচাষীরা। আমচাষীদের বক্তব্য, এই জামার কারণে আমের গায়ে পোকামাকড়ের আক্রমণ, পাতার ঘষা ও ডালের আঘাতে দাগ পড়ার সম্ভাবনা কমছে। আশা করা যাচ্ছে এই নতুন পদ্ধতির ফলে চাষিদের আয় বাড়বে, পাশাপাশি বাজারে আরও উন্নত মানের আম পৌঁছে দেওয়া সম্ভব হবে। SIR প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া মতুয়াদের দ্রুত CA তে আবেদন করার আহ্বান জানালেন রাজ্যের খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। উত্তর চব্বিশ পরগনার বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের নিমিঝিমি গ্রামে আজ রাজ্যের খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া মতুয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে যেসব মতুয়াদের নাম SIR প্রক্রিয়ায় বাদ পড়েছে তাদের দ্রুত CA তে আবেদন করার আহ্বান জানান তিনি। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর 7:35।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি ও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায়। আগামী 48 ঘন্টা জলহাওয়ার পূর্বাভাসে জলহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গার ওপর দিয়ে এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু একটি জায়গার ওপর দিয়ে তাপপ্রবাহ এবং চলতে পারে এবং গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায়। পরবর্তী দুদিনের জলহাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। একটু পরে কৃষক ও তার পরিবার।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
3: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000-এরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40-এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি

0: নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন সকলে। আজকে বন্ধুরা কথা বলবো আমরা শিশুর বুদ্ধির বিকাশে খাদ্যের ভূমিকা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর রোশনী চক্রবর্তী, আর আমি রয়েছি সাথে আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। ডক্টর রোশনী চক্রবর্তী শিশুরোগ বিশেষজ্ঞ, আমরা প্রথমেই তাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
3: নমস্কার
2: ডক্টর চক্রবর্তী। আমরা বলছি যে শিশুর বুদ্ধির বিকাশের কথা, বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে শিশুদের এই বুদ্ধির বিকাশ বা মস্তিষ্কের সঠিক বিকাশ হচ্ছে না, বা নানান রকম অসুখ আমরা কিন্তু খুব শৈশব থেকেই দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে বুদ্ধির বিকাশ কোন বয়সে শুরু হয় বা কোন বয়স থেকেই তার খেয়াল রাখতে হবে, সেটা তো সবার আগে জানা দরকার।
3: নিশ্চয়ই, খুব প্রাসঙ্গিক একটা কথা, শিশুর বুদ্ধির বিকাশ কিন্তু জন্মের সাথে সাথেই শুরু হয়ে যায়।
2: হুম।
3: এবং জন্মের পর থেকে প্রথম 3 বছর শিশুর মস্তিষ্ক আকার আয়তনে সর্বাধিক বৃদ্ধি পায়।
2: আচ্ছা।
3: তারপরে 3 থেকে 5 বছরে তার ভাষা, শিক্ষা, আচরণ বিধি এগুলো গড়ে ওঠে। পরবর্তীকালে 5 থেকে 12 বছর যখন বয়স হয়, তখন তার চিন্তা শক্তি, সমস্যার সমাধান করার ক্ষমতা এগুলো আস্তে আস্তে গড়ে ওঠে, এবং তারপরে বয়ঃসন্ধিকালে তার অনুভূতি এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাগুলি গড়ে ওঠে।
2: তার মানে মোটামুটি 4টি ভাগে শিশুর বুদ্ধির বিকাশটা ঘটছে।
3: একদম।
2: কিন্তু গর্ভাবস্থা থেকে কি তার খেয়াল নিতে হবে?
3: নিশ্চয়ই, মা যদি ভালো মতন খাবার খেতে পারেন, মা সুষম খাবার খেলেন, সব রকমের খাবার খেলেন, জল খেলেন, পুষ্টিগত গুণ সম্পন্ন খাবার খেলেন, তাহলে কিন্তু গর্ভের মধ্যে শিশুটি যেমন বড় হবে তেমনি তার মস্তিষ্কের বিকাশ হবে। আর যখন সে ভূমিষ্ঠ হল, তারপর থেকে তার খেয়াল রাখা অবশ্য জরুরি।
2: সেক্ষেত্রে আরো একটি প্রশ্ন, যে পেট তার সঙ্গে, মানে খাবারটা তো প্রথমত পেটে যাচ্ছে, তার সঙ্গে মস্তিষ্কের, অর্থাৎ আমি বলতে চাইছি খাদ্যনালী, অন্ত্র এবং মস্তিষ্ক, এটা পরস্পরভাবে কিভাবে সম্পর্কিত?
3: বাহ, এটাও খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন, কারণ আমাদের স্বাভাবিকভাবেই মাথায় আসে যে আমরা তো খাবারটা খাচ্ছি, খাবার খেলে আমাদের পেটটাই ভালো থাকবে। কিন্তু বর্তমান গবেষণায় জানা গেছে যে পেট ভালো থাকলে তবেই কিন্তু মাথা ভালো থাকতে পারে। কেন? প্রথম কথা হচ্ছে যে সুস্থ পেট মানে আমাদের হজম ক্ষমতা সুস্থ আছে, আমরা যে খাবারটা খাচ্ছি সেটা হজম করতে পারছি, সেটা রক্তের মধ্যে যাচ্ছে, এবং রক্তর থেকে কোথায় যাচ্ছে? আমাদের মাথায় যাচ্ছে। সেক্ষেত্রে ভালো খাবার যদি আমাদের পেটে গেল, তারপরে রক্তে গেল, মাথায় গেল, তাহলে মাথা বৃদ্ধি পাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আজকাল দেখা গেছে যে কিছু কিছু জীবাণু আছেন, জীবাণু বলতে আমরা সাধারণত খারাপ জীবাণু ভাবি, কিন্তু আমাদের পেটের মধ্যে অনেক জীবাণু আছে যাদের ভালো জীবাণু বলা হয়। এরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, এবং এরা, এদের সাথে আমাদের মস্তিষ্ক অঙ্গাঙ্গী ভাবে জড়িত। একটা সাধারণ বুদ্ধির কথা আমরা বলতে পারি, অনেক সময় আমরা দেখি যে পরীক্ষার আগে আমাদের কারো কারো পেট খারাপ হয়ে যায়, কেউ বারবার বাথরুমে যায়। কেন বলুন তো? আমরা কি পরীক্ষার আগে অন্যরকম খাবার খাই? খাই না তো, বরং মা বাবা হালকা খাবারই দেন। কিন্তু আমার মাথার মধ্যে একটা চিন্তা আসছে, পরীক্ষায় পারবো তো, সেই জন্য আমার পেটটা খারাপ হয়েছে,
2: টেনশন থেকে।
3: একদম। ঠিক উল্টোটাও সত্যি, যে আজকে আমার যদি খাবার পেটে ঠিক মতো না থাকে, হতে পারে আমার খিদে পাচ্ছে, অথবা আমি খেয়েছি কিন্তু সেটা ঠিক মতো হজম হচ্ছে না, পেটে ব্যথা করছে, তখন যদি আমাকে একটা অঙ্ক কষতে দেওয়া হয়, করতে পারবো কি?
2: একেবারেই না,
3: একদমই পারবো না। এই জন্য শিশুর পেট আর শিশুর মাথা কোনো আলাদা জিনিস নয়, একদম অঙ্গাঙ্গী ভাবে জড়িত।
2: এবং এটা আমি যদি শিশু বাদ দিয়ে আমি যদি সার্বিকভাবে সাধারণ মানুষের কথাও বলি, তাহলে একই নিয়ম।
3: একদম। তবে তফাতটা এটাই যে শিশু কিন্তু বাড়ছে, আমরা তো আর বাড়ছি না। হ্যাঁ, নিশ্চয়ই আমাদেরও চিন্তা সমৃদ্ধ হচ্ছে, কিন্তু শিশুর জন্য এটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, কারণ তার এই বেড়ে চলার কালে আমরা তাকে যেন সঠিক জিনিসটা দিতে পারি।

0: একদম একদম ঠিক। এবার সেক্ষেত্রে কি কি খাবার বুদ্ধির বিকাশে সহায়ক?
1: বাহ, এটাই আমাদের আজকের মূল বিষয়। এটা নিয়ে আমি চাইবো একটু বিস্তারিত ভাবে বলতে, যাতে সবাই মোটামুটি ভাবে বুঝতে পারে। আগেই আমি বলেছি যে ভালো খাবার। এবার ভালো খাবার বলতে কি বোঝায়? সহজে আমরা যা পাই, ঠিক আছে, আমাদের চারপাশে আমরা মাছটা মোটামুটি ভাবে বাংলার ঘরে মাছ পাওয়া যায়, এরকম নয় যে বড় বড় মাছ, ঠিক আছে, স্বাদ আমাদের পাশের পুকুরে যে ছোট ছোট মাছ পাওয়া যায়, কিছু কিছু তৈলাক্ত মাছ আমরা পাই, ওইগুলোর মধ্যে কি থাকে? মাছের যে তেল, মাছের যে ফ্যাট, এগুলো কিন্তু আমাদের মস্তিষ্কের বিকাশে খুব ভালো। প্রথম, দ্বিতীয়, বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাবার, সেগুলো আমাদের, বাদাম মানে সব ধরনের, সেটা চিনে বাদাম হতে পারে, সেটা কাজু বাদাম হতে পারে, আজকাল বিভিন্ন ধরনের আরো বড় বড় জিনিসও এসছে, যেমন আখরোট বা কিছু, বাদাম ধরনের সব খাবার। এবং বীজ, আগেকার দিনের মা কাকিমারা আমরা দেখতাম যে কুমড়োর বীজ শুকাচ্ছেন, কাঁঠালের বীজ শুকাচ্ছেন, আজকাল হয়তো অনেকে ফেলে দেন, কিন্তু এগুলোর একটা বীজের মধ্যে কি আছে? একটা গাছের গুণ পুরো। তো সেই বীজটা যদি আমরা ফেলে না দিয়ে সেটা রান্না করে খেলাম, বা সেটা ভিজিয়ে রেখে তার থেকে যে অঙ্কুরিত জিনিস হলো সেটা খেলাম, এই জিনিসের পুষ্টিগুণ কিন্তু আমরা সত্যি কোনো প্যাকেটজাত খাবারে পাই না।
0: খুব সুন্দর বললেন ডক্টর চক্রবর্তী। এখন আমরা মানে শহরে তো প্রচন্ড প্রচলন যে আমরা ওই প্যাকেট বা একেবারে টিনে বীজ কিনে খাচ্ছি বাড়িতে, কিভাবে খাবো তাই নিয়ে মাথা খারাপ করে ফেলছি, কিন্তু আপনি এত সুন্দর বললেন যে গ্রামে মা কাকিমারা ওটাকে শুকিয়ে সুন্দর করে সেটা রান্না করে বা বেটে নানান রকম পদ্ধতিতে রোজকার খাবারের সঙ্গে এমনি দেন।
1: নিশ্চয়ই, তো সেটার কিন্তু পুষ্টিগত গুণ অনেক বেশি, কারণ সেটায় আমরা অন্য কিছু যোগ করিনি, আমরা নিজের ঘরে বানানো জিনিস শুকিয়ে করেছি বা ভিজিয়ে করেছি, তো তাতে বাইরের কোনো জিনিস নেই যেটা ক্ষতি করতে পারবে। এরপর আসবো সবুজ শাকসবজি। শাকসবজি কিন্তু গ্রামে অনেক বেশি পাওয়া যায়, এবং অনেক শাকসবজি পাওয়া যায় যেগুলো হয়তো শহর অবধি এসে পৌঁছাই না। ব্রাহ্মী শাক তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা হয়তো শহরের লোকেরাও অনেকে জেনেছি যে ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, কিন্তু এছাড়াও পালং শাক, কেলে শাক, বিভিন্ন ধরনের শাক, হয়তো আমরাও অতটা জানি না, কিন্তু দেখা গেছে গবেষণায় যে প্রত্যেকটা শাকের পুষ্টিগত গুণ অত্যন্ত বেশি, তাদের মধ্যে আয়রন, ফোলিক অ্যাসিড অনেক কিছু থাকে, যারা ব্রেনের বিকাশে অনেকভাবে সহায়তা করে।
0: বেশ,
1: এরপর আসবো ডিম, যেটা কিন্তু খুব সহজলভ্য এবং সস্তায় পাওয়া যায়, গ্রামের দিকে তো আরোই বেশি পাওয়া যায়, কারণ অনেকের ঘরেই হয়তো হাঁস মুরগি থাকে, ডিমও কিন্তু স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আর বলবো টাটকা ফল, এর কোনো বিকল্প নেই, টাটকা ফল পেটের জন্য খুব ভালো, এবং এতে নানান রকমের ভিটামিন থাকে, যেগুলো বাজারের ভিটামিন ওষুধের থেকে কিন্তু অনেক ভালো। আর একটা জিনিস বলবো যেটাও ঘরে আমরা করতে পারি, সেটা হচ্ছে দই,
0: টক দই।
1: টক দই ঘরে পাতা হলে বেশি ভালো, কারণ একই কথা যে ঘরে পাতলে তাতে আর কিছু জিনিস আমরা মেশাচ্ছি না, নিজের বাড়িতে বানাচ্ছি, তাতে আমার খরচাও কম হচ্ছে, কিন্তু তাতে পুষ্টিগত গুণ বেশি হচ্ছে,
0: মানে প্রিজারভেটিভ ছাড়া।
1: একদম একদম, আমি কথাটা ইউজ করিনি যে হতে পারে তাতে হয়তো আমার শ্রোতা বন্ধুরা বুঝতে পারবেন না, কিন্তু যা কিছু ঘরে তৈরি তা কিন্তু বাজারের থেকে অনেক ভালো।
0: এবং এখানেই বোধহয় আমার যে গ্রামের ভাই বোনেরা রয়েছেন, মা কাকিমারা রয়েছেন, তারা কিন্তু সত্যি আমাদের থেকে একটু বেশি সুবিধা পাচ্ছেন। আমাদের অনেক সময়ই কাজের জন্য, রোজকার দৈনন্দিন দ্রুততার জন্য প্যাকেটজাত খাবার নিতে হয়, দইটাও হয়তো আমরা প্যাকেটে নিচ্ছি, সেক্ষেত্রে ঘরে পাতা দইয়ের সময় হয়তো অনেক সময় আমাদের হয়ে উঠছে না, কিন্তু আপনাদের কাছে এই সুযোগটাও রয়েছে, দুধটাও আপনি হাতের কাছে পাচ্ছেন, দইটাও আপনি হাতের কাছে পাচ্ছেন, যেগুলো কিন্তু আপনাদের আরো বেশি পুষ্টিগুণ খাবারে, দৈনন্দিন খাবার যোগ করে দিচ্ছে, তাই তো?
1: একদম
0: ঠিক। এবারে একটু আমরা বিস্তারিত আসি যে ঠিক কোন কোন বয়সে শিশুদের কোন কোন খাবার দিলে তা বুদ্ধির বিকাশে সহায়তা করে।
1: এটিও খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ কি, যে যে খাবারগুলো আমি বললাম সেগুলো কিন্তু সব বয়সের শিশুকে দেওয়া যায় না। আমি যদি ভাগ করে করে বলি, গর্ভাবস্থা থেকেই কিন্তু শিশুর মস্তিষ্কের বিকাশ শুরু। গর্ভাবস্থায় শিশু নিজে তো খেতে পারবেন না, কিন্তু কে খাবে? মা। মাকে আমাদের যদি সুষম খাবার দিই, তাহলেই তার মধ্যে যে ভ্রূণ, যে শিশুটি রয়েছে, সে আস্তে আস্তে সুস্থভাবে বেড়ে উঠবে। কি কি খাবার আমরা মাকে দিতে পারি? সবুজ শাকসবজি, গ্রামাঞ্চলে কুলেখাড়ার পাতা অনেক সহ

0: খুঁজে পাওয়া যায় এবং আমরা প্রত্যেকেই জানি যে কুলেখাড়ার পাতা রক্তে যে আয়রন থাকে সেটা বাড়ায়। তো মা নিয়মিতভাবে সবুজ শাকসবজি খান, তার যে খাদ্য তালিকা তাতে ফল থাকুক, দুধ খেতে পারেন, দই খেতে পারেন, ছোট ছোট মাছ সেগুলোও নিয়মিত খাদ্য তালিকায় থাকুক, এবং ডিম, যেগুলো খুব সহজে পাওয়া যায় কিন্তু আমরা অনেক সময় অবহেলা করি। আমরা ভাবি যে শিশু জন্মাক তারপর তাকে ভালো ভালো খাবার খাওয়াবো, কিন্তু মার পেটে থাকা অবস্থায় তার পুষ্টি যদি খারাপ হয়, তার যদি কিছুটা মস্তিষ্কের ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো ভবিষ্যতে আমরা অনেক ভালো খাবার দিলেও সেই ক্ষতি কিন্তু অপূরণীয়। সেক্ষেত্রে যে মুহূর্তে আমরা জানলাম মার পেটে একটি ছোট্ট শিশু এসছে, সেই থেকে তার যত্ন নেওয়া যেন শুরু করি।
1: এবারে আসি শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে কি কি খাবার তাকে দেব।
0: বাহ, ভূমিষ্ঠ হলো শিশু, আমরা সব থেকে ভালো খাবার যেটা প্রকৃতি তাকে দিয়েছে সেটি হলো তার মায়ের দুধ। মাতৃদুগ্ধের মতো ভালো খাবার কিছু নেই। অনেক বৈজ্ঞানিক গবেষণা করা হয়েছে, তাতে দেখা গেছে, এবং সত্যি আজ অব্দি আমরা বাইরের দুধ ততটা ভালো করতে পারিনি যত কিছু জিনিস এই মায়ের দুধে ভরা আছে। তাই জন্মের পর থেকে প্রথম ছয় মাস যদি সম্পূর্ণ মাতৃদুগ্ধ দেওয়া হয় তাহলে শিশুর জন্য সব থেকে ভালো। যদি কোনো মায়ের পক্ষে সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে উপরের দুধ দেওয়া সম্ভব, তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো সঠিক দুধ যেন চয়ন করা হয়। এবার ছয় থেকে বারো মাস, যখন বাচ্চাকে আমরা প্রথম বাইরের খাবার শুরু করছি, মায়ের দুধ খেয়েছে এতদিন, দুধের পরে আমরা ছোট ছোট খাবার দিয়ে কিন্তু শুরু করব। এরকম নয় যে আমরা প্রথম দিনই তাকে বাদাম দিয়ে দিলাম। ছোট ছোট খাবার বলতে কি, আমাদের গ্রামের চারপাশে পাওয়া যায় মিষ্টি আলু, রাঙা আলু বলি আমরা অনেকে, এটা যদি সিদ্ধ করে দিই সে অনায়াসে বাচ্চা এমনি সিদ্ধ খেতে পারে, অথবা আমরা যে তাকে একদম গলা ভাত খাওয়াচ্ছি বা খিচুড়ি খাওয়াচ্ছি তার সাথে একটুখানি মিষ্টি আলু দিলাম, এটা কিন্তু মস্তিষ্কের বিকাশে অনেকটা সহায়তা করে। আর কি দিতে পারি, প্রথমে ডিমের কুসুমটা দিতে পারি, ছোট ছোট মাছের ভিতরের অংশ দিতে পারি। অনেকেই বলেন যে ছয় থেকে বারো মাসে বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাবারও দেওয়া হয়, সব খাবারই খারাপ আমি বলবো না, কিছু খাবারই কিন্তু আলাদা করে আয়রন এবং জিঙ্ক জোড়া থাকে যেটা শিশুর পুষ্টিগত দিকে উন্নতি করে, তো সেক্ষেত্রেও যদি ডাক্তারের পরামর্শ থাকে তবে আপনারা দিতে পারেন। আর ফল, সব ফল নয়, যেগুলো সহজ পাচ্ছ যেমন কলা, কমলা লেবু, এগুলো দিয়ে শুরু করুন।
1: এরপরে যদি আমরা তার পরের বয়সটা অর্থাৎ এক থেকে তিন বছর বয়সের দিকে যাই,
0: এই বয়সে কিন্তু বাচ্চাদের ছোট ছোট দাঁত এসছে, তারা দৌড়াতে শিখেছে, তাদের কিন্তু অনেকটা শক্তির প্রয়োজন, এই সময় কিন্তু ভাষাগত শিক্ষাও অনেকটা পরিপূর্ণ হয়, তাই এই সময় আমরা আস্তে আস্তে তৈলাক্ত মাছ শুরু করব এবং গোটা শস্য, ইংলিশে আমরা হোল গ্রেন বলি, আগেকার দিনে এটাই পাওয়া যেত কিন্তু এখন আমরা অনেক কিছু অনেক মসৃণ ভাবে যে শস্যগুলো বানাচ্ছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে শস্যের কিন্তু পুষ্টিগত গুণটা কমে যাচ্ছে, তাই আবার আমরা ফিরে যাচ্ছি, যদি গোটা শস্য গ্রামাঞ্চলে অনেকটাই পাওয়া যায় সেটা যদি বিভিন্নভাবে বাচ্চাকে দিতে পারেন সেটা কিন্তু বাচ্চার বুদ্ধির বিকাশে বেশি সহায়তা করে।
1: এবার আসি চার থেকে ছ বছর বয়স।
0: নিশ্চয়ই, এবার চার থেকে ছয়, এবার বাচ্চা আস্তে আস্তে স্কুলে যাচ্ছে এবং তারপরে সে আস্তে আস্তে বড় হবে, তখন আমরা সব রকম খাবার, যেমন আমি আগে বলেছিলাম বাদাম, যেমন বিভিন্ন ধরনের বীজ, সবুজ শাকসবজি, দই, এগুলো সব কিছু তাকে আস্তে আস্তে যোগ করব। একটা একটা করে কিন্তু যোগ করব। আমি এখানে একটা প্রসঙ্গ তুলব, নিশ্চয়ই আমি যেহেতু বলছি বিভিন্ন ধরনের খাবার, সব সময় যখন বাচ্চাকে দেবেন একটা কোনো খাবার দিলেন, দেখবেন সে সেটা সহ্য করতে পারলো কিনা, তারপরে নতুন খাবার, এইভাবে আস্তে আস্তে দিলে বাচ্চার জন্য কিন্তু সেটা অনেক উপকারী হবে।
1: এবারে আস্তে আস্তে ধরুন ছ বছরের পর থেকে বারো বছর বয়স, যেটা বয়স সন্ধিকালের দিকেও সে এগিয়ে যাচ্ছে, সেই যে সময়টা, সেই সময়ে তাকে কি সব রকম খাবার একবারে দেওয়া যায়?
0: খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। সব রকমের খাবার সে নিশ্চয়ই খেতে পারে, তবে পরিমাণগত দিকটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। মানে ধরুন একটা বাচ্চা কাজু খেতে ভালোবাসছে, তার মানে কি তাকে আমি রোজ এক প্যাকেট করে কাজু দেব? সেক্ষেত্রে কিন্তু তার ভালোর পরিবর্তে খারাপই হতে পারে। একইভাবে কোনো বাচ্চার হয়তো ডিম পছন্দ, তা বলে তাকে যদি আমি রোজ চারটে করে ডিম দিই সেক্ষেত্রেও তার ভালোর পরিবর্তে ক্ষতি হবে। তাই

0: খাবার নির্দিষ্ট পরিমাণে দিন, অল্প করে শুরু করুন, আস্তে আস্তে বাড়ান এবং একটা পরিমাণের বেশি আর দেবেন না, সেক্ষেত্রে কিন্তু তার ভালোর পরিবর্তে খারাপ হবে, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে খাবারের রকম ফের রাখুন, যে হয়তো আপনি কয়েকদিন কাজু দিলেন, তারপরে কয়েকদিন এমনি বাদাম দিন, কখনো এমনি খেজুর দিন, একদিন ডিম দিলেন তো কোনোদিন মাছ দিন, রকম ফের থাকলে বাচ্চারও ভালো লাগবে, তার সাথে মস্তিষ্ক বিভিন্ন ধরনের খাবারে কিন্তু পুষ্টিগত গুণ আলাদা আলাদা, তো এই আলাদা আলাদা জিনিস মস্তিষ্কের মধ্যে সঠিক পরিমাণে যদি পাওয়া যায় তবেই মস্তিষ্কের বিকাশ ভালো হবে।
1: বেশ, আচ্ছা এবারে একটু আসি যে আমরা তো খাবার দাবারের দিকে খেয়াল রাখলাম, কিন্তু তার সাথে সাথে প্রতিষেধক, যেটা গর্ভাবস্থাতেও মায়েদের জন্য কিছু প্রতিষেধক থাকে এবং বাচ্চা ভূমিষ্ঠ হবার পরেও থাকে, সেগুলো কতটা জরুরি এবং সেগুলো পাশাপাশি নিতেই হবে, এই ব্যাপারটা সবসময় আমরা ভাবি যে না না নিলেও চলে, সেটা কি ঠিক এই চিন্তাভাবনাটা?
0: একদমই না, প্রতিষেধকগুলো বানানোই হয়েছে অত্যন্ত মারাত্মক কয়েকটা ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। আমরা অনেকেই জানি নিশ্চয়ই টেটানাস রোগ বা ধনুষ্ঠঙ্কার রোগ একসময় মানুষের কিভাবে জীবন নিয়েছে, গর্ভাবস্থায় মা সেই টেটানাস সেই ধনুষ্ঠঙ্কার রোগের টিকা পেলে মা এবং তার পেটের সন্তান দুজনেই এই রোগ থেকে মুক্ত থাকেন। জন্মের পর থেকে প্রথম তিন চার মাস শিশুর অনেকগুলো টিকা দেওয়া হয়, এই জন্যই যে শিশুর কিন্তু তখন শরীরে প্রায় রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্য, যে কোনো রোগ তাকে খুব সহজে আক্রমণ করতে পারে। আর সেটা আমরা কি করে তার থেকে মুক্ত হতে পারি? ছোট ছোট কয়েকটা ইঞ্জেকশন নিলে। তাই টিকা ইঞ্জেকশন আজকাল সরকার থেকে যথেষ্ট পরিমাণে দেওয়া হচ্ছে, যেটুকু আমরা পাচ্ছি সেটুকু যেন অবশ্যই নেওয়া হয়, তাতে বাচ্চার সুস্থ ভবিষ্যৎ আমরা পাব।
1: বেশ, এবার একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি, আমরা ভালো খাবারের কথা শুনলাম, কোন খাবারগুলো খুব উপকারী সেটা জানলাম, কিন্তু খারাপ খাবার খুব এখন চল হয়েছে, চটজলদি খাবার খাবার, সেই খাবারগুলো আমরা কিভাবে এড়িয়ে চলতে পারি বা কোন কোন খাবার আমরা এড়িয়ে চলবো সেটা যদি একটু জানিয়ে দেন।
0: খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাজারের প্যাকেটজাত খাবারে কিন্তু অতিরিক্ত পরিমাণে লবণ, অতিরিক্ত তেল এবং মশলা থাকে, যেগুলো মস্তিষ্কের বিকাশ ব্যাহত করে। একইভাবে কিছু পানীয় পাওয়া যায় যেগুলোতে অতিরিক্ত পরিমাণ চিনি থাকে, সেটিও মস্তিষ্কের বিকাশ ব্যাহত করে। এবং অনেক কিছু রঙিন খাবার বাচ্চাদের কিন্তু খুব পছন্দ, রঙিন খাবার মানেই ভালো খাবার একদমই নয়, বিভিন্ন ধরনের রং যেগুলো খাবারে ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু শিশুর মস্তিষ্ক এবং শিশুর পেট দুটোর জন্যই যথেষ্ট খারাপ। তাই বাজারের প্যাকেটজাত খাবার যতটা সম্ভব আমরা এড়িয়ে চলতে পারি, বাড়ির খাবার বাচ্চাকে যতটা দিতে পারি তার সুস্থ বিকাশ কিন্তু তাতেই সম্ভব।
1: সময় একেবারেই শেষ হয়ে এসেছে, আজকে আমরা এখানেই আজকে শেষ করব আজকের আলোচনা। আমরা আজ কথা বলছিলাম শিশুর বুদ্ধির বিকাশে খাদ্যের ভূমিকা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলেন আমাদের সঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রোশনি চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: নমস্কার।
1: আর সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আজ তাহলে বিদায় নিই, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠান শোনেন, আমাদের মধ্যে যে সমস্ত বিশেষজ্ঞ যারা থাকেন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে সুপরামর্শ দেবার চেষ্টা করেন এবং সেগুলো আপনারা শুনে উপকৃত হন, তার জন্য বিভিন্ন চিঠিও আপনাদের কাছে এসে পৌঁছায়, আপনারা লেখেন, ঠিক তেমনি আজও আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বিশেষ করে কৃষি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুপরামর্শ দেবার জন্য আমরা আমাদের মধ্যে এমন একজন বিশেষজ্ঞকে পেয়েছি যারা চাষ করেন, চাষের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে ওঠে সেটা হচ্ছে আমাদের যে খামার বাড়ি যেটা রয়েছেন বা আপনার মাঠটা যেটা রয়েছেন, যেখানে আপনি চাষ করছেন সেই মাঠের চারপাশে যে আলটা রয়েছে বা ভেড়ি যেটা আপনারা গ্রামীণ ভাষায় বলেন,

0: সেইগুলোতে যারা চাষ করেন, বিশেষ করে ধরুন কেউ ঢ্যাঁড়স চাষ করছেন, কেউ লঙ্কা চাষ করছেন, অথচ আপনারা প্রথাগতভাবে চাষ করেন, প্রথাগত বলতে আপনারা যেমনভাবে মাটি হাল করতে হয়, তারপরে সেখানে আপনারা বীজ বোনেন, সার ওষুধ প্রয়োগ করেন, গাছ বেড়ে ওঠে, এইভাবেই চাষ করেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এছাড়াও বিকল্প চাষ করা যেতে পারে? এবং আপনাদের এই যে পদ্ধতিতে চাষ করছেন সেখান থেকে সরে এসে যদি আমরা একটু অন্যভাবে ভাবি, আপনারা যদি একটু মাটির কথা কখনো ভাবেন কিনা জানি না, যদি আমরা একটু মাটির কথা ভাবি, মাটির স্বাস্থ্যের কথা ভাবি, মাটির সুরক্ষার কথা যদি ভাবি, তাহলে কিন্তু আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আলোচনা করব মাটির স্বাস্থ্য সুরক্ষায় মালচিং। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, মালচিং। এবং আপনাদের কাছে এটা বহুল শ্রুত হতে পারে, এখনও কম বেশি করে বিভিন্ন প্রচার মাধ্যমের দৌলতে আপনারা অনেকেই শুনে থাকবেন, বিশেষ করে আমাদের কৃষক বন্ধুরা। আবার শুনলেও আপনাদের মধ্যে সেই সচেতনতার অভাব রয়েছে মালচিং ব্যাপারটা নিয়ে। আর এই মালচিংটা কি সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের। আমাদের মধ্যে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়, শস্য সোনারপুর আড়াকপাঁচে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফার্ম ম্যানেজার। ডক্টর মুখার্জি, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত চক্রবর্তী। আমি শুরুতেই যে কথা একটু বলার চেষ্টা করলাম যে এই মালচিং ব্যাপারটা, আপনি যদি আরো বিস্তারিত একটু বলেন যে মালচিং ব্যাপারটা কি, আমাদের কৃষক বন্ধুরা জানেন হয়তো, তবু আপনার থেকে একটু জানতে চাইছি।
1: আপনি অনেকটাই বলেছেন, আমি তাও একটু বলছি, সেটা হচ্ছে মালচিং একটা আধুনিক কৃষি ব্যবস্থার একটা নতুন টেকনোলজি। মালচিং এর মাধ্যমে আগে কিন্তু কৃষকরা কিছুটা হলেও করতেন, কিন্তু এই টার্মটা সম্বন্ধে অবগত ছিলেন না যে মালচিং জিনিসটা কি। মানে মালচিং আর কিছুই না, মালচিং হচ্ছে মাটিটাকে ঢাকা দেওয়া এবং তার উপরে চাষটা করা। অর্থাৎ আচ্ছাদন বা ঢাকা দিয়ে আমি প্রথমে মাটিটাকে ঢাকা দিয়ে তার উপরে চাষ করতে পারি, অথবা আমি প্রথমে চাষটা করে তারপরে মাটিটাকে ঢাকা দিতে পারি। এবং এই ঢাকা দেওয়ার বিভিন্ন উপাদান আছে, সেই উপাদানের মাধ্যমে আমরা ঢাকা দিতে দেবো। এই ঢাকা দেওয়ার এই পদ্ধতিটার নামটাই কিন্তু মালচিং বা আচ্ছাদন পদ্ধতি বলা হয়।
0: মানে আমরা জমি যেটাতেই চাষ করি, এটা কি মাঠে হতে পারে নাকি ওই আমি যেগুলো বললাম যে পাড় বা আল যেগুলো রয়েছে সেখানেই বেশিরভাগ দেখা যায়?
1: না, মাঠেও হতে পারে, অবশ্যই মাঠেও হতে পারে, মাঠের ফসলে করা যেতে পারে। কিন্তু প্রধানত যদি আমরা সবজি বা ফল বা ফুল এই ধরনের ফসলে এটাকে, এই মানে মালচিংটাকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু লাভটা অনেক বেশি হয়। কারণ কি, ধরুন ধান চাষ করব, সেখানে তো আমার জমির পর জমি ধান হবে এবং জমিতে কাদা থাকবে, সেটাকে মালচিং এর মাধ্যমে সম্ভব
0: না।
1: সেই জন্য আমরা যদি সবজি চাষ করি, শীতকালে যে চাষগুলো করি বা গ্রীষ্মকালে যে সবজি চাষগুলো করি, সেগুলোতে যদি আমরা সবজি চাষের ক্ষেত্রে বা ফুল চাষের ক্ষেত্রে বা বেশ কিছু ফলের বাগান আছে, আমার একটু দু বিঘা জমিতে ফলের বাগান আছে, সেই ফলের বাগানের যদি আমি মাটিটাকে যদি আমি প্লাস্টিকের মাধ্যমে বা অন্যান্য আর উপাদান আছে সেগুলোর মাধ্যমে মালচিং করতে পারি, তাহলে কিন্তু আমি অনেক বেশি পরিমাণে লাভটা পেতে পারব।
0: আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন যে অন্যান্য উপাদান রয়েছে আরো, তাহলে সেটা যেই মালচিং কত ধরনের হতে পারে সেটা একটু বলুন।
1: হ্যাঁ, মালচিং প্রধানত দু রকমের, এক হচ্ছে জৈব মালচিং, এক হচ্ছে অজৈব মালচিং। এই অজৈবর মধ্যে প্রথমে আমি বলে নিই, অজৈবর মধ্যে হচ্ছে প্লাস্টিক জাতীয় যে মালচিংগুলো, মানে প্লাস্টিক দ্রব্য দিয়ে আমি যদি মাটিটাকে কভার করি বা মাটিটাকে উপরে আচ্ছাদন দিই, সেটাকে বলবো আমি অজৈব মালচিং। আর জৈব মালচিং হচ্ছে আমাদের কৃষক বন্ধুরা এখন খুব সহজলভ্য হিসাবে পেতে পারেন, সেটা হচ্ছে খড়, সেটা হচ্ছে গাছের পাতা, সেটা হচ্ছে আমার কাঠের গুঁড়ি, এইগুলো দিয়েও মালচিং করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমরা যদি গাছের পাতা বা খড় দিই সেখানে যেন কোনো রোগ পোকা না থাকে। মানে খড়টা আমি যেখান থেকে নিচ্ছি সেখানে ধরুন খড়টাতে একটু ফাঙ্গাস মানে ছত্রাক জাতীয় কিছু রোগ লেগে আছে, সেটা যদি আমি মাটিতে আচ্ছাদন দিই তাহলে কিন্তু সেই ফাঙ্গাস বা রোগটা কিন্তু আমার মাটিতে চলে আসবে। সেরকম না হয়ে শুকনো জাতীয় যে খড়গুলো, সেই খড়গুলো দিয়ে আমি মাটিতে যদি আচ্ছাদন দিই তাহলে সেটাও মালচিংয়ের মধ্যে পড়বে। এটা এইগুলো হচ্ছে জৈব মালচিং। এছাড়া আমরা আগাছা তো জানি, আমরা যেগুলো অবাঞ্ছিতভাবে ফসলের জমিতে জন্মায় সেগুলো আগাছা হয়। এই আগাছাগুলোকে যদি ফুল আসার আগে আমরা সেটাকে গ্রহণ করি বা সেটাকে যদি উপড়ে ফেলে আমরা যদি মাটিতে আচ্ছাদনের মতো কাভারের মতো দিতে পারি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটাকে আমরা জৈব মালচিং হিসাবে বলব। আর অজৈব মালচিংয়ের মধ্যে আবার দু তিন রকমের প্লাস্টিক যে ব্যবহার বললাম, সেই প্লাস্টিকের আবার দু তিন রকম প্রকারভেদ আছে একদমই তাই। তার মধ্যে যেমন একটা হচ্ছে স্বচ্ছ প্লাস্টিক, মানে সাদা রঙের প্লাস্টিক যেটা দিয়ে আলো উপর থেকে নিচের দিকে মানে ঢুকতে পারবে, সেটা এক ধরনের মালচিং হতে পারে। দু রকম হচ্ছে যে কালো প্লাস্টিকের ব্যবহার, কালো প্লাস্টিক দিলে কি হবে যে আলোটা কিন্তু উপর থেকে মানে সূর্যের আলো কিন্তু

0: খেতে প্রবেশ করতে পারবে না। তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু এই মালচিংগুলো বিভিন্ন কি আমি চাষ করছি, কোথায় চাষ করছি, কীরকম আবহাওয়া আছে তার উপর নির্ভর করে এই মালচিংয়ের সিটগুলো কিন্তু ব্যবহার করা যায়। আরেকটা হয় যে একদিকে সাদা একদিকে কালো, মানে উপরের দিকটা কিছুটা স্বচ্ছ আবার নিচ দিকটাই কালো, একটা প্রলেপ দেওয়া আছে। তাহলে এইগুলো বিভিন্ন প্রকারভেদ আছে, সেই অনুযায়ী আমরা মালচিংটাকে কিন্তু এইভাবে।
1: তার মানে শুধু আমাদের মালচিং যে শুনলাম এবং আমরা সেই পদ্ধতিতে অবলম্বন করতে যাব সেটা জানলে হবে না, আমাদের জানতে হবে যে আমরা কোথায় চাষ করছি, কি চাষ করছি, তার জন্য কেমন প্রয়োজন,
0: একদম একদম
1: এটা অবশ্যই জানা দরকার। আর তার জন্যই আমাদের অনুষ্ঠান আজকের এবং খুবই গুরুত্বপূর্ণ, আপনারা আশা করি আমাদের সঙ্গে থাকবেন, পুরো অনুষ্ঠানটা শুনলে আপনাদেরই ভালো লাগবে এবং উপকৃত হবেন। আমি ডক্টর মুখার্জি আপনার থেকে আরেকটু জানি, এই যে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে একরকম, আমি শুরুতে বলছেন যে প্রথাগতভাবে চাষ করে আসছেন, তারা ওই মাটিটা উল্টো পাল্টে দিলেন বা হাল করলেন এবং সেখানে বীজ বসিয়ে দিলেন, সার ওষুধ প্রয়োগ করলেন, এইভাবে চাষ করলেন, হঠাৎ সেখানে আমাদের এই এখনকার দিনে দাঁড়িয়ে মালচিংয়ের উপরে গুরুত্বটা দিচ্ছি কেন?
0: হ্যাঁ, কারণ হচ্ছে এই আমাদের এখন একটা খুব সমস্যা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ভূমিক্ষয়। আমাদের কিন্তু সামান্য একটু মাটি তৈরি করতে বছরের পর বছর, মানে হাজার বছর সময় লাগে মাটি তৈরি হতে। মাটি তৈরির বিভিন্ন স্টেজ আছে বা বিভিন্ন ধাপ আছে, সেই ধাপের মাধ্যমে মাটি তৈরি হয়। আজকে যে আমরা মাটিটা পেয়েছি, যে মাটিতে আমরা সোনার ফসল ফলাচ্ছি, কিন্তু সেই মাটিটা পেতে আমাদের কয়েক হাজার বছর অপেক্ষা করতে হয়েছে। তখন আমরা কিন্তু চাষ করতে জানতামও না, তখন হয়তো পাথর ছিল বা আরও অন্যান্য কিছু উপাদান দিয়ে সেই জিনিসটা ছিল, সেইখান থেকে আমরা আজকে মাটিটা পেয়েছি। সেই মাটিটাকে ধরে রাখা বা সেই ভূমিক্ষয়টা যাতে না হয় সেইটাকে ধরে রাখাই কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য, যে জন্য আমরা বলি যে গাছ লাগান। গাছ লাগাতে বলা হয় সেই কারণেই যে যাতে ভূমিক্ষয়, একদম একদমই তাই, একদমই তাই। বৃষ্টি পড়লে আমরা জানি যে ভূমি মানে মাটি ক্ষয় হয়। এবারে যত আমি মাটি, এখনকার দিনে কি হয়েছে, এখনকার দিনে বেশি মানে কৃষক বন্ধুরা বেশি ফসল থেকে বেশি লাভ পাওয়ার জন্যে মাটিকে অনেকবার চাষ দেয়। হ্যাঁ, আগেকার দিনে আমরা কি করতাম, দেশি হালে চাষ করতাম বা দেশি বলদ দিয়ে চাষ করা হতো, তাতে কিন্তু মাটি খুব ফাইন পার্টিকেলস বা সূক্ষ্মভাবে মাটিটা কিন্তু চাষ হতো না। তার কিছু উপকার আছে, কেন মানে সেটা এখন বর্তমানে কি হয়েছে, বর্তমানে আমরা ট্র্যাক্টরের মাধ্যমে আরও অন্যান্য অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে আমরা চাষ দিচ্ছি, তাতে কি হচ্ছে মাটিটা কিন্তু খুব সূক্ষ্ম
1: কণায়
0: ভেঙে আছে, একদম তাই। এবং সেটা কিন্তু একদিকে সুবিধা যেমন আছে, আবার ক্ষতিটা কোথায়, যে আমার বৃষ্টির জলে কিন্তু অপচয় হচ্ছে,
1: খুব সহজেই
0: ধুয়ে চলে যাচ্ছে এবং সেই মাটিটা আস্তে আস্তে পড়ছে পুকুরে, পুকুর থেকে হয়তো ফ্লাডের মাধ্যমে আমরা চলে যাচ্ছি নদীতে, নদী থেকে আস্তে আস্তে সেটা সমুদ্রে কিন্তু মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং অদূর ভবিষ্যতে যদি আমরা মাটিকে রক্ষা করতে হয় তাহলে কিন্তু এই মালচিংয়ের দিকে আস্তে আস্তে এগোতে হবে, যেখানে করা সম্ভব। যেমন প্রথমে আমরা আলোচনা করছিলাম ধানের ক্ষেত্রে হয়তো করা সম্ভব না, কিন্তু যেখানে যেখানে করা সম্ভব, আপনি যেমন প্রথমেই বলছেন যে পুকুরের পাড়ে বা আলে বা ভেড়ির চারিদিকে যদি আমরা ছোট জায়গা পাই, বা কৃষক বন্ধুরা যে এখন একটা কনসেপ্ট আছে না, যেটা হচ্ছে যে বাড়ির বাগান, মানে বাড়ির পেছনে একটা বাগান করেছেন অল্প জায়গায়, বা নিজের সবজি সে নিজেই তৈরি করছে নিজের ঘরের ব্যবহারের জন্য, সেই ক্ষেত্রে আমরা যদি মালচিংয়ের ব্যবহার কৃষক বন্ধু প্রথমে যদি ছোট করে তাহলে তার সুবিধার একটাই যে সে তার নিজের যে উপকার পাচ্ছে সেটা কিন্তু সে নিজের উপলব্ধি করতে পারবে। উপলব্ধি করার পরে তারপরে সে বড় জায়গায় গেল। তাহলে এই একটা ভূমিক্ষয় রোধ, এটা হচ্ছে মালচিংয়ের কিন্তু প্রধান একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া তো অনেক উপকার আছে, যেমন হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ করতে পারবে, যেমন হচ্ছে আমার তাপমাত্রা, মাটির মধ্যে যে তাপমাত্রা সেটাকে আমি একটা মেনটেন বা একটা সামঞ্জস্য বজায় রাখতে পারবো। মানে আমি যদি উপরে একটা ঢাকা দিয়ে দিই তাহলে কিন্তু ভেতরটা একটু গরম হবে, তাহলে আমার যে ফসলগুলো শীতের হতো না সেই ফসলগুলো আমি করতে পারবো, শিকড়ের গ্রোথটা ভালো হবে। তাহলে এরকমভাবে অনেক সুবিধা আছে যার জন্য আমরা কিন্তু মালচিংটাকে কৃষক বন্ধুদের বলছি, যাতে মালচিংয়ের উপরে তারা আকর্ষিত হয়।
1: একদম, এই আপনি কথাই বললেন যে আগাছা নিয়ন্ত্রণ বা মাটির স্বাস্থ্যর ব্যাপারটা, আগাছা নিয়ন্ত্রণ, আমরা তো সচরাচর যারা চাষ করছেন আগাছাটা খুব একটা গুরুত্বপূর্ণ সমস্যা এই প্রত্যেকটা চাষের ক্ষেত্রে, আমি যাই চাষ করি না কেন প্রত্যেকটা চাষের ক্ষেত্রে আগাছা বেড়ে গেছে মাঠে, আগাছা নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছে, তার জন্য কিছু আগাছা নাশক প্রয়োগ করতে হচ্ছে। এক্ষেত্রে যে মালচিংটা করার কথা আপনারা বলছেন সেক্ষেত্রে কি আগাছা একেবারেই হচ্ছে না?
0: হ্যাঁ, মানে মালচিংয়ের মাধ্যমে আগাছার উপদ্রব কিন্তু অনেকটাই কমানো যায়। মানে আগাছার জন্যে মানে এটা আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানীরা ঠিক করে দেখেছেন যে আগাছার দ্বারা কিন্তু ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। একটা রোগ বা পোকা যা একটা ফসলের ক্ষতি করে তার থেকে কিন্তু অনেক বেশি ক্ষতি করে আগাছা, কিন্তু কৃষক বন্ধুরা সেটা বুঝতে পারেন না। তার কারণ হচ্ছে যে আগাছার দ্বারা যে ক্ষতিটা হয় তার লক্ষণ কিন্তু চট করে কৃষক বন্ধুরা দেখতে পান না। যেমন একটা গাছের পাতার মধ্যে একটা পোকা বসে আছে, একটা কৃষক বন্ধু দেখলো পোকাটা, দেখে তার চট করে

0: মানসিকভাবে সে তৈরি হলো যে না, পোকাটা আমার গাছটাকে ক্ষতি করছে, তাহলে আমাকে স্প্রে করতে হবে। কিন্তু একটা ফসলের জমিতে কিছু আগাছা হয়ে আছে, মানে আমি ধরুন ধান লাগিয়েছি বা একটা সর্ষে লাগিয়েছি, সর্ষের জমিতে অন্য একটা কোনো ফসল হয়ে, মানে অন্য একটা কোনো গাছ হয়ে আছে, সেটা কিন্তু দেখে কৃষকের মানসিকভাবে সে তৈরি হবে না যে ওটাকে আমার নষ্ট করতে হবে। কিন্তু পোকা দেখলে সঙ্গে সঙ্গে মানসিকভাবে সে তৈরি হবে যে আমাকে নষ্ট, মানে পোকাটাকে মারতে হবে। তো এই একটা জন্যে আগাছাটা কিন্তু মাটিতে অটোমেটিক জন্মায়, সেটা আমরা জানি। এবং এই আগাছাটা মাটির মধ্যে জন্মায় বলে আগাছার বীজ কিন্তু মাটির মধ্যেই পড়ে। এবং মাটি হচ্ছে, এটাকে বলে উইড সিড ব্যাংক, অর্থাৎ মাটিটা হচ্ছে ওই আগাছার বীজের একটা ব্যাংক, যেখানে আমরা টাকা জমা রাখি ব্যাংক, সেরকম ওই বীজ জমা আছে মাটির মধ্যে। তো সেই মাটিটাকে যদি আমরা পলিথিন হোক বা আমি যে জৈব উপাদানগুলো বললাম সেই উপাদানের মাধ্যমে যদি কাভার করতে পারি বা ওটা ঢাকা দিতে পারি, এবং 2 ইঞ্চি যদি আমরা মোটাভাবে ওটাকে ঢাকা দিতে পারি, তাহলে কি হয়, সেই আগাছাগুলো কিন্তু অনেকাংশে বেরোতে পারে না। যেমন আমি প্লাস্টিক মালচিং যখন বলছিলাম যে কালো প্লাস্টিক যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু সূর্যের আলো উপর থেকে নিচে মাটিতে প্রবেশ করতে পারে না। তাহলে কি হয়, আগাছা কিন্তু সূর্যের আলো না প্রবেশ করতে পারলে, আমরা জানি যে কোনো বীজের অঙ্কুরোদ্গমের জন্য সূর্যের আলো প্রয়োজন হয়, তাহলে সেই যদি আমি সেই মানে সূর্যের আলোটা যদি না পৌঁছাতে পারে, তাহলে কিন্তু সেখানে অঙ্কুরোদ্গম আগাছাটা হবে না। আমার তো গাছটা তো আমি প্লাস্টিকের উপরে লাগাতে পারি, অথবা আমি লাগানোর পরে কালো প্লাস্টিক দিয়ে মালচিং করে দিলাম, তাহলে কিন্তু আগাছাটা একদমই হবে না।
1: আচ্ছা,
0: এইভাবে মালচিংয়ের মাধ্যমে আমরা আগাছাটাকে কিন্তু সুন্দর কন্ট্রোল করতে,
1: এবং এটার হাত থেকে কৃষকরা মানে অনেকটা খরচা তাদের যেটা হয়ে যায়, অতিরিক্ত খরচা আগাছা নিয়ন্ত্রণ করতে।
0: আগাছা নাশকের এখন বাজারে অনেক দাম, এবং আগাছানাশক ব্যবহার করে, একবার আগাছানাশক ব্যবহার করলে চট করে হয় না। এবং আগাছানাশক ছাড়াও আমরা দেখেছি যে ভালোভাবে একটা জমি পরিষ্কার করতে গেলে আগাছানাশক এবং তার সাথে সাথে ম্যানুয়াল উইডিং, অর্থাৎ নিজে পরিশ্রম করে আগাছাকে নিড়ানি দেওয়া, এটা করতে হয়। কিন্তু এখনকার দিনে আপনি জানেন ভালো করে, বা কৃষক বন্ধুরা ভালো করে জানে যে আমাদের লেবারের কত সমস্যা, লেবার পাওয়াই যায় না। এবং লেবার পাওয়া গেল, দিনে হয়তো সে 5 ঘন্টা 4 ঘন্টা কাজ করবে, তার জন্য 500-600 টাকা নাই। এবং একটা 1 বিঘা জমিতে মোটামুটি ভাবে আমার 5 থেকে 6টা লেবার লাগবে। এবং সেটা না করে আমি যদি 1 বিঘা জমিতে প্লাস্টিকের মাধ্যমে যদি নাও পারি, আমি যদি খড় দিয়ে, সামান্য আমার খড় খুব বেশি দামও না, আমার যদি সেই কৃষক বন্ধু যদি সে চাষ করছে, সে নিজের খড় দিয়ে ব্যবহার করতে পারে, খড় দিয়ে ঢাকা দিতে পারি, তাহলে কিন্তু আগাছা কিন্তু হবে না।
1: একদম, খুব জ্বলন্ত একটা উদাহরণের কথা বলেন যে লেবার সমস্যা। এবং খুব সাম্প্রতিক আমি কয়েকটা প্রতিবেদনে আমাদের যে আকাশবাণী কলকাতার এগ্রিকালচার হাব পেজটি রয়েছে সেখানে তুলে ধরার চেষ্টা করেছি যে লেবার সমস্যার জন্য মানুষ এবছর বিশেষ করে এই যে হঠাৎ বৃষ্টির কারণে ধান চাষিদের কী অবস্থা হয়েছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এবারে এই যে আগাছা নাশকের জন্য আমরা পলিমালচিং ব্যবহার করছি, এটা তো খুবই উপকারী দিক কথা আপনি বললেন, উপকারীর কথাগুলো আপনি বললেন। কিন্তু আমরা জানি যে সূর্যালোক আমাদের বীজ উৎপাদন বা অঙ্কুরোদ্গম হওয়ার জন্য একটা অতি প্রয়োজনীয় একটি উপাদান। সেক্ষেত্রে বীজটা, সূর্যালোকটা যখন মাটিতে প্রবেশ করতে পারছে না, মাটির কি কোনো সমস্যা হতে পারে, বা মাটির যে সুগঠন হওয়ার বা সুস্বাস্থ্য, এটাও কি মালচিংয়ের উপকার আসতে পারে?
0: একদমই, মালচিংয়ের মাধ্যমে আমরা মাটির সুস্বাস্থ্য বজায় রাখতে পারি। তার কারণ হচ্ছে অনেক কিছু, যেমন আগাছার ক্ষেত্রে বললাম যে আগাছার বীজ যে মানে ওখান থেকে অঙ্কুরোদ্গম হবে না, তাহলে আগাছা সেখানে জন্মাতে পারবে না। 2 নম্বর হচ্ছে যে আমাদের একটা ফসলের বেড়ে ওঠার জন্য খাদ্য উপাদান দরকার, যেমন ধরুন নাইট্রোজেন, যেমন ফসফরাস, যেমন সালফার, যেমন পটাশ, এরকম আরও কিছু মাইক্রো অনুখাদ্য আছে, সেগুলো কিন্তু মাটির মধ্যেই থাকে বা আমরা মাটির মধ্যে প্রয়োগ করি। এরপরে কি হয়, আমরা যদি ধরুন আমি প্রয়োগ করলাম 10 কেজি, আমি একটা উদাহরণ দিচ্ছি, 10 কেজি একটা সার 10-26-26 একটা প্রয়োগ করলাম, কিন্তু সেটা ভূমিক্ষয়ের জন্যে হোক বা বৃষ্টির জন্যে হোক বা ব্যবহারের প্রয়োগের মাধ্যমে হোক, কিছুটা নষ্ট হয়। সেটা যদি আমরা মালচিংয়ের মাধ্যমে করতে পারি, কিন্তু নষ্টটা কিন্তু অনেকটাই আমরা সেটাকে আটকাতে পারবো। কারণ মালচিং মানে তার মাটির উপরটা সে কভার করে দিচ্ছে, তাহলে সূর্যের আলোর জন্য যে তার ইউরিয়া জাতীয় যে সারগুলো লস হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেটা হবে না। বা বৃষ্টি যদি পড়ে সেই মাটিতে, তাহলে সে খাদ্য উপাদান সমেত মাটি ধুয়েও যাবে না। তাহলে মাটির স্বাস্থ্য, আমরা যে সারটা দিচ্ছি মাটিতে, সেই সারটা ফসল সঠিকভাবে পেতে পারবে। এই জন্যে কিন্তু পলিমালচিং বা যে কোনো মালচিং, যে ধরনের আমি জৈব উপাদানগুলো বললাম সেই মাধ্যমে যদি মালচিং করা হয়, তাহলে খাদ্য উপাদানগুলোকে আমি মাটির মধ্যে কিন্তু সুন্দরভাবে ধরে রাখতে পারবো।
1: বেশ, মানে মাটির স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে পলিমালচিংয়ের যে গুরুত্বটা অতি অপরিসীম।
0: একদম একদম। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে সিম্বগোত্রীয় যে ফসলগুলো আছে, যেমন ধরুন এই যে আমার বিনস বা মুগ বিনস, মুগ জাতীয় মুগ ডাল, এইগুলো যখন সিম্বগোত্রীয় যে ফসলগুলো হয় না, সেগুলো যদি আমি মালচিংয়ের মধ্যে করি, এবং এটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, বিভিন্ন ইউনিভার্সিটিতে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় দেখা গেছে যে কোথাও এক জায়গায় মালচিং করা হয়েছে, সেম ফসলটাই আরেক জায়গায় মালচিং করা হয়নি, তাহলে এই সিম্বগোত্রীয় ফসলগুলোর আমরা জানি শিকড়ে অর্বুদ হয়,
1: যে
0: অর্বুদটা, হ্যাঁ, রাইজোবিয়াম।

0: ঠিক সেই অর্বুদটার জন্য কিন্তু মাটির গুণগত মানটা বাড়ে, এবং সেই অর্বুদটা কিন্তু যদি মালচিং যেখানে করা হচ্ছে, অর্থাৎ আচ্ছাদন পদ্ধতি যেখানে করা হচ্ছে, সেখানে কিন্তু অর্বুদের সংখ্যাটা বেশি। তার মানে আমরা মাটিতে বেশি পরিমাণ তার অনুজীব যেটা বলে সেটা কিন্তু দিতে পারছে,
1: মাটির যে নাইট্রোজেনের পরিমাণটা সেটাও
0: বজায় থাকছে।
1: তার মানে মালচিংটা আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আর কি। আমরা সচরাচর চাষ করেই থাকি, কিন্তু যদি এই রকম চিন্তা ভাবনা যদি একটু বদল করি, তাহলে আমাদের জমির যে উর্বরতা বা কৃষির ক্ষেত্রে যে একটা বিপুল একটা পরিবর্তন আসতে পারে। বেশ, আর আমাদের এই যে মালচিংয়ের কথাটা আমরা আলোচনা করছি, আমাদের কৃষক বন্ধুরা বা আমাদের শ্রোতা বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনছেন, যদি তারা কেউ আগ্রহী হন, হয়তো তিনি মালচিং করবেন, তারা তাহলে কিভাবে এগোবেন, বা খুব কম সময়ে, বা মানে কম সময় বলছি কম খরচে?
0: কম খরচে, ঠিক ঠিক। মানে আজকালকার দিনে কৃষি ব্যবস্থাটা এমন হয়েছে যে আমি খুব কম খরচে বেশি লাভ পেতে চাই, কারণ প্রধানমন্ত্রীও বলেছেন আমাদের যে ডাবলিং ফার্মার্স ইনকাম, অর্থাৎ ফার্মার্সদের মানে কৃষকদের ইনকামটা দ্বিগুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে ইনকাম দ্বিগুণ করার দু তিনটে উপায় আছে। এক হচ্ছে ফলনটাকে বাড়াতে হবে, আর দু নম্বর হচ্ছে আমার ইনপুট কস্ট, বা যেটা হচ্ছে আমার যে জিনিসগুলো দিচ্ছি, হ্যাঁ, কৃষিক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োগ করছি তার খরচটা কমাতে হবে। কিন্তু মালচিংয়ের জন্য কৃষক বন্ধুদের মনে হতে পারে যে আমি এক্সট্রা আবার কেন মাটিটাকে ঢাকা দেবো, কিন্তু এইটার, যেহেতু আমি বললাম যে আমি সারটা দিচ্ছি, সেই সারটা আমার কিন্তু পুরোটা ফসল পাচ্ছে না যদি আমি আচ্ছাদন না দিই। তাহলে আচ্ছাদনের মাধ্যমে আমি ফলনটাকে বাড়াতে পারছি, এবং তার সাথে সাথে ভূমিক্ষয়, যেটা ভবিষ্যতে, আগামী ভবিষ্যতে একটা একটা বিভৎস একটা সমস্যা হতে পারে, সেটাকে আমি আটকাতে পারছি। তাহলে আমি কিন্তু ইনকামটাকে আমি ডবল করতে পারছি, বা ইনকামটাকে আমি বাড়াতে পারছি। এবারে খুব সহজে যদি আমি মালচিং করতে চাই, তাহলে কিন্তু আমাদের কৃষক বন্ধুদের কাছে যেগুলো খুব সব সহজেই পাওয়া যাবে, যেমন খড়, যেমন গাছের পাতা, যেমন কলা গাছের পাতা, মানে যেগুলো বড় বড় হয়, খেজুর গাছের পাতা, আগাছার গাছ। আগাছার গাছের ক্ষেত্রে আমি প্রথমে বললাম যে আগাছার গাছ কিন্তু ফুল আসার আগে ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে কি, যদি ফুল চলে আসে, সেই ফুলটা যখন আমি মাটিতে, যেহেতু আগাছার গাছটাকে আমি মাটিতে দিচ্ছি, তাহলে সেখান থেকে আবার আগাছা জন্মাতে পারে। আমি একজন্য করছি, কিন্তু আরেকটা অন্য উপায় মানে হয়ে যাবে আর কি। সেটা না করে সেটা আমরা ফুল আসার আগে আগাছাটার গাছটাকে ব্যবহার করলাম। আবার বেশ কিছু আগাছা আছে যেগুলো হয়তো কাণ্ড থেকে জন্মে যায়, সেই আগাছাগুলো কিন্তু আমি ব্যবহার করবো না।
1: আচ্ছা,
0: ঠিক আছে, তাহলে সেই আগাছাগুলো বাদ দিয়ে বাকি আগাছার গাছ দিয়ে, বা চটের বস্তা, সিম্পল চটের বস্তা দিয়ে, বা কাঠের গুঁড়ি দিয়ে আমি আচ্ছাদন করলাম। আচ্ছাদনটা আবার দুরকমভাবে হতে পারে। আমি প্রথমে ধরুন গাছটাকে লাগিয়ে দিয়েছি, মানে শাড়িতে গাছটা লাগিয়ে দিয়েছি, এবং বা ছিটিয়েও বুনেছি, তাহলে দুটো শাড়ির মাঝখানে আমি আচ্ছাদন দিতে পারি, প্লাস্টিক দিয়ে হোক, এই সহজ পদ্ধতি যেগুলো বললাম, খড় পাতা এগুলো দিয়ে হোক, আমি জাস্ট 2 ইঞ্চি মতো আমার পুরু মতো একটা ঢাকা দিতে হবে। কিন্তু এটাও দেখতে হবে যাতে, যেহেতু জৈব আগাছা, যাতে হাওয়া চলাচলটা একটু হতে পারে, যেটা পলিথিনের ক্ষেত্রে যে যেটা হাওয়া চলাচল করবে না, কিন্তু এর ক্ষেত্রে যেন হালকা হাওয়া চলাচল করে, সেই জন্য আমরা বলি 2 ইঞ্চি মোটামতো আচ্ছাদন দিতে। হ্যাঁ, এবং গাছের গোড়াটা একটু ফাঁকা থাকবে, কারণ যাতে একটু সূর্যালোক পায়, যাতে ওইখানে সার দেওয়া যায়, যাতে ওটার মাধ্যমে আমি পাইপের মাধ্যমে জল দিতে পারি, সেই সুবিধার জন্য আমার এই পদ্ধতিগুলোর মাধ্যমে করা যাবে। এছাড়া আমরা যদি পলিথিন মালচিংয়ের দিকে যাই, বা যেটা আমি অজৈব পদ্ধতি বলেছিলাম, সেই পলিথিন মালচিংয়ের কিন্তু 2-3 রকম পলিথিন আছে, যেটা আমি বলছিলাম, তার কিছু বেশ আছে, কি বলে, মাইক্রন, মাইক্রন, ঠিক, মানে পলিথিনের কতটা পাতি বাংলায় বলতে গেলে কতটা মোটা, হ্যাঁ, ওই মাইক্রন অনুযায়ী সেটা আমরা সিলেকশন করব, বা সেটা আমি নির্বাচন করব। যেমন বাদাম জাতীয় ফসল যেগুলো আছে, তার জন্য আমরা 7 মাইক্রন বলি একটা উপযুক্ত, 7 মাইক্রন ওলা প্লাস্টিক।
1: আচ্ছা,
0: স্বল্প মেয়াদি যে ফসলগুলো, ফসল তো অনেক আছে, তার মধ্যে যেগুলো কম, মানে যেমন মুগ, যেমন মুসুর, যেগুলো 60-65 দিনের ফসল, 50 দিনের ফসল, বা একটা ধরুন কোনো সবজি জাতীয় ফসল যেগুলো মোটামুটি 2-2.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেই ফসলগুলোর জন্য 20-25 মাইক্রন আমরা পলিথিন শিট ব্যবহার করব। যেগুলো মিডিয়াম বা মাঝারি ফসল, যেমন 120-110 এরকম ধরনের যে দিনের ফসলগুলো, সেগুলোর জন্য আমরা 40-50 মাইক্রনের পলিথিন শিট বা পলিথিন যে পেপার, সেগুলো ব্যবহার করব। আর দীর্ঘমেয়াদির জন্য, মানে দীর্ঘমেয়াদির জন্য একটু মোটা, বেশি মোটা ব্যবহার করব। আচ্ছা, আরেকটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, যখন আমরা পলিথিন মালচিং করব, সেই পলিথিন মালচিংয়ের সময় অনেক সময় কী হয়, 2-3টা গ্রীষ্ম বা 2-3টা বর্ষা বা এই শীত গ্রীষ্মর পরে কী হয়, পলিথিনটা কিন্তু একটা খড়খড়ে হয়ে যায়, একদমই তাই। সেটা দেখতে হবে সেটা যেন মাটির মধ্যে আমার মিশে না যায়, তাহলে কিন্তু আবার উপকার, মানে অপকার হবে, সরি, উপকারের জায়গায় অপকার
1: হয়ে যাবে।
0: তাহলে সেটা আমার সময় মতো সেটাকে পরিবর্তন করা, সেটাকে
1: মানে এটা সিজন খাওয়ানো যেতে পারে, বা এর ব্যবহারটা কতটা সিজন,
0: সেটা অনেকটা নির্ভর করবে কতটা মাইক্রনের উপরে,
1: হ্যাঁ,
0: এবং কিভাবে পরিচর্যা হচ্ছে তার উপরে। মানে একটা কৃষক বন্ধু একবার কেনার পরে প্রায়

0: দুটো সিজন বা তিনটে সিজন আরামসে সে ব্যবহার করতে পারে, তার কোনো ক্ষতি হবে না। কিন্তু বছর খানেক পরে, মানে 1.5 বছর 2 বছর পরে আস্তে আস্তে নষ্ট হয়। সেটা দেখতে হবে, একটু একটা কোনায় একটু ভাঁজ করলে বোঝা যাবে সেটা ভেঙে যাচ্ছে কিনা। পরের দিনটা যদি ভেঙে যায় তার মানে জানতে হবে সেটা কিন্তু আর ব্যবহার করা উচিত হবে না, ভেঙে গেলে তার সঙ্গে মাটির সঙ্গে মিশলে উল্টে আবার হিতে বিপরীত হবে। এইরকমভাবে আমরা মোটামুটিভাবে পলিথিন মালচিংয়ের মাধ্যমে এবং জৈব পদ্ধতির মাধ্যমে আমরা কৃষক বন্ধুরা খুব সহজেই কিন্তু মালচিংটা করতে পারি।
1: বেশ, এটা তো গেল। এবারে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে আসছে, একটু আপনি বলুন যে যে সমস্ত কৃষক বন্ধুরা মালচিংয়ের কথা ভাববেন এবার থেকে, ঠিক কোন কোন ফসলের জন্য তারা ভাববেন যে এই আমার জমিতে এই চাষ করছি আমি এক্ষেত্রে মালচিং ব্যবহার করতে পারবো?
0: ঠিক ঠিক ঠিক ঠিক আমরা একটু একটু আলোচনা হয়েছে যদিও, সেটা হচ্ছে যে ধানের জমি, যেমন ধরুন ধান চাষ করবো সেটা সম্ভব হবে না। কিন্তু যদি আমরা ধরুন সবজি জাতীয়, যেমন লঙ্কা, যেমন টমেটো, যেমন বাঁধাকপি, যেমন ফুলকপি, এগুলো কিন্তু ইজিলি বা সহজে, একদম সহজে আমরা মালচিংয়ের মাধ্যমে বা আচ্ছাদন পদ্ধতির মাধ্যমে চাষ করতে পারি। এগুলো হলো সবজির মাধ্যমে। আবার এইটাকে বলে হাই ভ্যালু ভেজিটেবল ক্রপ, অর্থাৎ যেগুলো থেকে আমি খুব বেশি পরিমাণে টাকা রোজগার করতে পারবো, ঠিক আছে? যেমন ক্যাপসিকাম।
1: আচ্ছা,
0: ঠিক আছে, ক্যাপসিকাম তিন রকমের, একটা সবুজ ক্যাপসিকাম যেটা আমরা ক্যাপসিকাম বলি, আর একটা রেড পেপার, আর একটা ইয়েলো পেপার। হ্যাঁ, হলুদ রঙের একটা হয় আর একটা লাল রঙের হয়। সেগুলো কিন্তু আমরা আচ্ছাদন পদ্ধতিতে, এটা দেখা গেছে যে এমনি নর্মাল সাধারণ পদ্ধতি, যেটা আপনি বলছিলেন প্রথমে যে প্রথাগত পদ্ধতিতে চাষ করে যা লাভ হবে, প্লাস্টিক মালচিং বা কোনো যে কোনো রকম মালচিংয়ের মাধ্যমে যদি আমরা এই ফসলগুলোকে চাষ করতে পারি, ক্যাপসিকাম বা এই রেড পেপার বা ইয়েলো পেপার বা লঙ্কা, টমেটো, বাঁধাকপি, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে রোগ জ্বালা কমে এবং প্রচুর পরিমাণে লাভ হয়। লঙ্কার ক্ষেত্রে বা টমেটোর ক্ষেত্রে খুব একটা ফাঙ্গাল ডিজিজ হয় বা রোগ জ্বালা হয়, নিমাটোড বলে, আপনি নিশ্চয় কৃষক বন্ধুরা জানে, নিমাটোড জাতীয় রোগ কিন্তু শিকড়ের মধ্যে আক্রমণ করে এবং শিকড়টাকে পুরো পচিয়ে দেয় এবং গাছের পর গাছ নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু এই আমরা যদি পলিথিন মালচিং বা যে কোনো মালচিংয়ের মাধ্যমে করি, তাহলে কিন্তু যেহেতু মালচিংয়ের মাধ্যমে মাটির যে টেম্পারেচার বা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি করা যায়, সেই জন্য এই নিমাটোড জাতীয় অনেক রোগ কিন্তু হয় না।
1: আচ্ছা,
0: এছাড়া যেমন কিছু পেঁপে গাছ, ড্রাগন ফল, ড্রাগন ফলের নিশ্চয়ই কৃষক বন্ধুরা নাম শুনেছেন, একটা ক্যাকটাস জাতীয় গাছ যাতে ড্রাগন ফল হয়, ড্রাগন ফ্রুট বলে, যেটা এখন সমস্ত শপিং মল কলকাতা বিভিন্ন জায়গায় চারদিক গ্রামেগঞ্জেও ছড়িয়ে গেছে ড্রাগন ফল। স্ট্রবেরি, আনারস, শাক জাতীয় যে কোনো ফসল যদি আমরা লাইনে বুনি এবং লাইন দুটো লাইনের মাঝে যদি আমরা মালচিং করতে পারি, কিন্তু ভালো ফল পাওয়া যায়। এছাড়া বেশ কিছু ফুল যেমন গাঁদা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, যেগুলো থেকে আমরা বেশি পরিমাণে ইনকাম করতে পারি, সেইগুলো কিন্তু আমরা ইজিলি চাষ করতে পারি।
1: আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমি যদি একটু হিসাব পেতে চাই, এক্ষেত্রে আপনার খরচা কেমন হতে পারে?
0: খরচ দেখুন, যদি কৃষক বন্ধু যেটা জৈব পদ্ধতিতে করে, তাহলে তার খরচ আমি বলবো যে জিরো, কারণ সে তো নিজের
1: নিজের কিছু রয়েছে,
0: নিজের যা সে কৃষক বন্ধু যা তার জমি থেকে পাচ্ছে, যেমন খড় পাচ্ছে, যেমন সে কাঠের গুঁড়ো পাচ্ছে, আগাছা পাচ্ছে, সেগুলো দিয়ে করলে তার খরচ কিছু নেই। শুধু শ্রমিক যদি লাগে, তাহলে সেই শ্রমিক বা লেবারটা, একটা দুটো লেবার লাগবে, বা সে নিজেও যদি করতে পারেন তাহলে সে নিজে উনি নিজেও করতে পারেন। প্লাস্টিকের ক্ষেত্রে এটা স্কোয়ার ফুট হিসাবে দাম হয়, মোটামুটিভাবে 1 স্কোয়ার ফুট প্লাস্টিকের বিভিন্ন, ওই যে তিন রকম প্লাস্টিকের তিন রকম খরচের ব্যাপার আছে, থিকনেসটা, যে না থিকনেস না, যেটা ওই স্বচ্ছ, একটা স্বচ্ছ, একটা কালো, হ্যাঁ বললাম না, সেই ওই স্বচ্ছ প্লাস্টিকের দাম কিছুটা কম, কালো প্লাস্টিকের দাম তার থেকে একটু বেশি, আবার ওই দুটো পড়লে পলা প্লাস্টিক তার থেকে একটু বেশি। মোটামুটি ওই 10 টাকা পার স্কোয়ার ফুট থেকে শুরু করে 50 টাকা স্কোয়ার ফুট হিসাবেও মতো প্লাস্টিক আছে, ঠিক আছে? তো ওই একবার করলে যেহেতু একটা তিনটে সিজন মানে একটা বছর আমি আরামসে পার করতে পারি, তাহলে খরচের হিসাবের থেকেও আমি ফলন যেহেতু বেশি পাবো, সেহেতু আমি অর্থকরী হিসাবে কিন্তু কৃষক বন্ধু লাভজনক হবে। এটা আমি শুধু বলছি বলে নয়, এটা হচ্ছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু এটা একটা
1: প্রমাণিত। এবং এই যে আমাদের তিনটে সিজন যেটা বলছেন, বা সারা বছর ধরে 1 বছর থেকে 1.5 বছর ব্যবহার করতে পারবো, সেই সময় যে সমস্ত সিজনগুলো আসছে, কখনো গরম পড়ছে, কখনো শীত, বা কখনো বর্ষা, সব ক্ষেত্রেই তো
0: ব্যবহার করা যাবে। বর্ষাকালে যেহেতু ধান গম এটা করতে আমি পারছি না, তাহলে সেক্ষেত্রে আমি যদি উঁচু মাঝারি জায়গা হয়, তাহলে কিন্তু যে কোনো ফসল করতে পারি, বর্ষাকালও হতে পারে, শীতকালও হতে পারে, আবার গ্রীষ্মকালও হতে পারে।
1: বেশ, আমাদের আলোচনার সময় প্রায় শেষ। আমরা আজকের আলোচনা করছিলাম যে মাটি সুরক্ষার অন্যতম, মাটি স্বাস্থ্য সুরক্ষার অন্যতম উপায় হতে পারে মালচিং। আর যে সমস্ত শ্রোতা বন্ধুরা আজকের অনুষ্ঠান শুনলেন, আশা করি আপনারা বুঝতে পারলেন, ডক্টর মুখার্জি খুব সুন্দরভাবে বললেন যে কেন মালচিংটা আজকের আমাদের ভাবতে হচ্ছে নতুনভাবে। আপনারা যে প্রথাগত চাষ করছেন সেখান থেকে সরে এসে মালচিংয়ের কী উপকারী দিকগুলো আপনারা আজকের আলোচনার মাধ্যমে শুনলেন, এবং আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন

0: থাকছে সেগুলো আমাদের যে আকাশবাণী কলকাতার এগ্রিকালচার হাব রয়েছে সেখানে আমরা রিলস আকারে ছাড়ি, যে বিশেষজ্ঞরা অনুষ্ঠান করছেন আমাদের আকাশবাণী কলকাতার যে ফেসবুক পেজ আকাশবাণী কলকাতা এগ্রিকালচার হাব, সেখানে আমরা রিলস আকারে ছাড়ছি, সেখানে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কিংবা আপনারা চাইলে সরাসরি আমাদেরকে চিঠি কিংবা মেল করেও জানাতে পারেন। চিঠি লিখুন কৃষি কথার আসর বা যে অনুষ্ঠান শুনে লিখছেন, কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। আজ এই পর্যন্ত। ডক্টর মুখার্জি, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শ্রোতা বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন। নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ, সংকলন সুদীপ বসু, উপস্থাপনায় প্রিয়া বিশ্বকর্মা। বাজারে গেলে কেনাকাটা হবেই, এতে আর সন্দেহ কি? ইচ্ছে মতো এক গাদা শপিং করাই যায়, কিন্তু প্রশ্ন ওঠে ব্যাগ বইবে কে? সঙ্গে কেউ থাকলে তাও কাজটা সহজ হয়, কিন্তু নিতান্তই সঙ্গে কেউ নেই, অথচ এক গাদা কেনাকাটা হয়ে গেছে, এমন অবস্থায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে একটি সংস্থা। দিল্লির এই স্টার্ট আপ সংস্থা ক্যারিমের নামে এক পরিষেবা শুরু করেছে, যার ট্যাগলাইন ইউ শপ উই ক্যারি। এর মাধ্যমে বুক করা যাবে এমন পুরুষদের যারা শপিং চলাকালীন যাবতীয় ব্যাগ বয়ে দেবে। ব্যাগের ভার যতই হোক না কেন, তা নিয়ে তাদের বিরক্ত বা ক্লান্ত হতে দেখা যাবে না। সর্বোচ্চ 12 কেজি ওজন বইতে পারবে এমন একজন অ্যাসিস্ট্যান্ট। বিশেষত শপিং সেরে যদি স্ট্রিট ফুডের ভিড়ে দাঁড়াতে চান কোনো মহিলা, অথবা মেট্রো টিকিটের দীর্ঘ লাইনে তাকে দাঁড়িয়ে থাকতে হয়, তখন রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভারী শপিং ব্যাগ। এমন অবস্থায় ভীষণ কাজে আসবে ক্যারিম্যান, এমনটাই বিশ্বাস সংস্থাটির। কম ওজন বইতেও যাদের শারীরিক সমস্যা হয়, তারা হয়তো সত্যিই ভরসা করবে ক্যারিম্যানকে। সংস্থার দাবি, প্রত্যেক অ্যাসিস্ট্যান্ট এই কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। ঘন্টায় প্রায় 150 টাকা লাগবে বুকিংয়ে। যদি 3-4 ঘন্টা কিংবা আরও বেশি সময়ের জন্য প্রয়োজন হয়, সেই মতো বাড়বে চার্জ। ইতোমধ্যেই বুকিং আসতেও শুরু করেছে, এমনটাই জানিয়েছে সংস্থা। রেস্তোরাঁয় গিয়ে জন্মদিনের কেক কেটেছেন কখনো? অনেকের এই অভিজ্ঞতা রয়েছে, আর তার জন্য যদি আপনাকে হাজার হাজার টাকা বিল দিতে হয়, তবে কেমন লাগবে? এক বাক্যে সকলেই বলবেন ভালো লাগবে না। ঠিক এমনই এক অদ্ভুত এবং অবাক করা ঘটনা ঘটেছে আমেরিকার এক বিলাসবহুল রেস্তোরাঁয়। বাইরে থেকে আনা কেক কাটার জন্য গ্রাহককে $110 বা ভারতীয় মুদ্রায় প্রায় 10,650 টাকা বিল গুনতে হয়েছে ওই রেস্তোরাঁয়। সোশ্যাল মিডিয়ায় সেই বিলের ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ঘটনাটি ঘটেছে আমেরিকার বেভারলি হিলসের পোজা নামের একটি নামকরা রুফটপ রেস্তোরাঁয়। 11 জনের সেই দলটির মোট বিল হয়েছিল $1,100-এর বেশি, কিন্তু সেই বিলের মধ্যে একটি জায়গায় কেক কাটিং অর্থাৎ কেক কাটার ফি হিসেবে আলাদা করে $110 যোগ করা হয়েছিল। অর্থাৎ মাথাপিছু $10 করে শুধু কেক কাটার জন্যই চার্জ করা হয়। পরে অবশ্য রেস্তোরাঁ ওই অতিরিক্ত শুল্ক ফেরত দিয়েছে বলেই খবর। বজ্র যে আসলে বিদ্যুৎ, তা ঢের আগেই প্রমাণ করে যান বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। প্রাণ বাজি রেখে ঘড়ির সঙ্গে চাবি বেঁধে নিজের পরীক্ষা চালিয়েছিলেন, কিন্তু এবার সেই বজ্রকে লুফে নিয়ে অসাধ্য সাধন করল জাপান। সার্বিকভাবে এই প্রযুক্তিকে কার্যকর করা গেলে আগামী দিনে বজ্রপাত থেকে প্রাণহানি কিংবা সম্পত্তিহানি ঠেকানো যাবে বলে মত বিজ্ঞানীদের। এমনকি ভবিষ্যতে পৃথিবীর উন্নয়নেও কাজে লাগানো যেতে পারে বজ্রের শক্তিকে। জাপানের টেলিকম জায়ান্ট নিপন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন এনটিটি

সংস্থা এই অসাধ্য সাধন করেছে। এক ধরনের বিশেষ ড্রোন তৈরি করেছে তারা, যার মাধ্যমে বজ্রকে লুফে নেওয়া হবে, ঘুরিয়ে দেওয়া হবে তার গতিপথ, আকাশেই গোটা প্রক্রিয়া মিটে যাবে, ফলে বজ্র আর বসতি এলাকায় আছড়ে পড়বে না। ছোট আকারের ড্রোনগুলিতে লাগানো রয়েছে ফ্যারাডে কেজ। ফ্যারাডে কেজ আসলে একটি প্রতিরক্ষামূলক আবরণ, যার মাধ্যমে নিরাপদ

0: না, বরং নিজে থেকেই বজ্রকে আকর্ষিত করে ড্রোনগুলি। এখনো পর্যন্ত পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে 150 কিলো অ্যাম্পিয়ার্স বিদ্যুৎ শক্তি সইতে সক্ষম ড্রোনগুলি, যা সাধারণ বজ্রপাতের চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ এক্ষেত্রে বজ্রের আঘাত এড়িয়ে চলার পরিবর্তে বজ্রকে নিজের দিকে প্রলুব্ধ করছে ড্রোনগুলি, যাতে বিপজ্জনক বিদ্যুৎ শক্তিকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায়। এমনিতে বজ্রপাত একটি অনিয়ন্ত্রিত প্রাকৃতিক ঘটনা, এর জেরে প্রাণহানি থেকে সম্পত্তিহানি দাবানল পর্যন্ত ঘটে। ড্রোনের মাধ্যমে বজ্রপাতকে অন্যত্র নিয়ে যেতে পারলে সেই ঝুঁকি কমে যাবে অনেকটাই। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন সুদীপ বসু, উপস্থাপনায় প্রিয়া বিশ্বকর্মা।
1: একটু পরে সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ 29তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি অক্ষুণ্ণ রয়েছে বলে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। বাংলাদেশে মহিলা ও শিশুদের ওপর ক্রমবর্ধমান হিংসার ঘটনায় রাষ্ট্রসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের সুরজ বশিষ্ঠ এবং সাগর সিং পুরুষদের গ্রেকো রোমান বিভাগের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সেক্রেটারি অফ স্টেট আজ প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, যোগাযোগ, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন রুবিও। শ্রী মোদি শান্তি প্রচেষ্টায় ভারতের ধারাবাহিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী রুবিওকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে রুবিও আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উল্লেখ্য, চলতি মাসের 26 তারিখে হতে চলা কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও 4 দিনের সফরে ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 29তম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 2টি। কলকাতার শিয়ালদা বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 142 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আর এক অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান নিয়োগপত্র তুলে দেন নবনিযুক্তদের হাতে। খুব শীঘ্রই আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পেতে শুরু করবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কার্যকর করার লক্ষ্য

0: দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসাথীর 6 কোটির বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার কথাও ঘোষণা করেন তিনি। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য 2,103 কোটি টাকা এবং আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে বলেও জানান তিনি।
1: আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব।
0: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই দিন বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচি সূচনা করবেন তিনি। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত তার শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রেখেছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের শ্রী গোয়েল বলেন, ক্রমবর্ধমান উৎপাদন খরচ থেকে কৃষকদের স্বস্তি দিতে সরকার সারের বর্ধিত মূল্যের বোঝা বহন করেছে। মন্ত্রী আরও বলেন, দেশের স্বাক্ষরিত 9টি মুক্ত বাণিজ্য চুক্তি এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক 5 দেশ সফরে দেশের আত্মনির্ভরশীলতা এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন যাত্রা প্রতিফলিত হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ নতুন দিল্লিতে সাংহাই সহযোগিতা সংগঠন SCO-র সেক্রেটারি জেনারেল নুরলান ইয়ের মেক বাইহেভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, SCO-কে শক্তিশালী করা, আঞ্চলিক স্তরে যোগাযোগ বাড়ানো, নিরাপত্তা সহ একাধিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X-Handle AIR নিউজ কলকাতাতে। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। উল্লেখ্য, এই আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন MG নারেগাকে প্রতিস্থাপিত করে। উল্লেখ্য, চলতি বছরের পয়লা জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মান্য কার্যবিধি বা SOP প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। ভারত কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আগামী 25 মে 3 দিনের কানাডা সফরে যাচ্ছেন। দেশের একাধিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী তাঁর সফরসঙ্গী হবেন বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে। শ্রী গোয়েল কানাডার ওটাওয়া এবং টরেন্টোতে বাণিজ্য, বিনিয়োগ এবং সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA-র অগ্রগতি বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের অবসরপ্রাপ্ত আধিকারিক ত্রিলোকীনাথ প্রয়াত, বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘ রোগভোগের পর আজ সকালে নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ত্রিলোকীনাথ অল ইন্ডিয়া রেডিওর বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্বভার সামলেছেন। তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একাধিক বিভাগেও তিনি কাজ করেছেন। রাষ্ট্রসংঘের শিশু সুরক্ষা সংগঠন ইউনিসেফ বাংলাদেশে মহিলা ও শিশুদের ওপর ক্রমবর্ধমান হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে সেদেশের সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে হিংসায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সুবিচারের লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানিয়েছে। গতকাল বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে সেদেশে শিশুদের বিরুদ্ধে যৌন হিংসা এবং হত্যার ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত, আহত আরো নজন।

0: এর আগে লুহান্স্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত স্টারোবিলস্কের একটি কলেজে ছাত্রাবাসী ইউক্রেনের ড্রোন হামলায় 11 জন নিহত হন। এই ঘটনার প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর রাশিয়া আজ এই অভিযান চালায়। ভারতীয় কুস্তিগির সুরজ বশিষ্ঠ এবং সাগর সিং আজ এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের গ্রেকো রোমান বিভাগের ফাইনালে উঠেছেন। এর ফলে অন্তত 2 রূপ নিশ্চিত করেছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ 29তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। খবর শেষ হলো এরপরে খবর 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এরপর যে অনুষ্ঠানগুলি রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিই। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় নাটক মুক্তধারা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা রমাপ্রসাদ বণিক। 9:30 মুখোমুখি চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন শান্তনু চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটকে কণ্ঠসঙ্গীত চাঙ্গা নাসেরি, সিপি মাধবন নাম পুথিরি, আকাশবাণী তিরুবনন্তপুরমের নিবেদনে। রাত 11টায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্মৃতিকণা বাইন দেবের কণ্ঠে। 11:10 আধুনিক গান ও ছায়াছবির গান।

সঞ্জয়িত প্রচার তরঙ্গের পর রাত আটটায় হিন্দি ছায়া ছবির গান, 8:15 কেহে কাসা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, রাত 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়া ছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠানগুলি রয়েছে সে সম্পর্কে।

একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36, সিআর এভিনিউ, কলকাতা 700012 তে বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এসসি দাস, এডিপিএস, সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নাম্বার 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগ

0: একটু পরে স্থানীয় সংবাদ।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড আগামী জুলাই মাস থেকেই রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30শে মে থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এসওপি প্রকাশ। আরজিকর কাণ্ডে সাসপেন্ড হওয়া ট্রেনি চিকিৎসক অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোজগার মেলায় 51,000-এর বেশি মানুষের হাতে ভার্চুয়াল মাধ্যমে নিয়োগপত্র তুলে দিয়েছেন। কলকাতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নতুন আইন আনা হবে। রাস্তা জবরদখল মুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকায় যাতে টান না পড়ে রাজ্য সরকার সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বকরি ঈদ উপলক্ষে রাজ্য সরকার 28শে মে একদিনের ছুটি ঘোষণা করেছে। রাজ্যে আরও 4 দিন এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড রাজ্যের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন।
1: আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে।
0: মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র ইতোমধ্যেই বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এরাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2,103 কোটি টাকা। ইতোমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাবে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত থেকেছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে মন্ত্রী আধিকারিকদের উপস্থিতিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে বলেও তিনি জানান। এরাজ্যে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের সংখ্যা 117 থেকে বাড়িয়ে 469 করার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয়েছে। এতে ওষুধ কেনার খরচ প্রায় 10 গুণ কমে যেতে পারে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের শিশু মৃত্যুর হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শ্রী অধিকারী। স্বাস্থ্যক্ষেত্রে আগামী 3 মাসে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর আশ্বাস দেন তিনি। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং আসানসোলে মেডিকেল কলেজ গড়ার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হবে। উত্তরবঙ্গে এইমস তৈরির জন্য পদক্ষেপ করা হবে বলেও জানান শ্রী অধিকারী। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30শে মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই দিন বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচির সূচনা করবেন তিনি। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে এখনও তা শুরু হয়নি। এইচপিভি ভ্যাকসিন আগেই রাজ্যে পাঠানো হলেও তৃণমূল কংগ্রেস সরকারের গাফিলতির কারণেই টিকাকরণ শুরু করা যায়নি বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
1: পশ্চিমবঙ্গ

0: 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে।
1: ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্র বন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। উপসর্গ দেখা দিলে নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষা হবে। আরজিকর কাণ্ডে সাসপেন্ড হওয়া পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যভবনের তরফে আজ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে সার্ভিস কোটা ব্যবহার করে কিভাবে তিনি স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন তা খতিয়ে দেখতে পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 2024-এর 9ই আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে SSKM হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে প্রথম বর্ষের স্নাতকোত্তর ট্রেনি অভিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই তাকে সাসপেন্ড করা হয়। আরজিকরের ঘটনার পর রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে, এতেও নাম জড়ায় অভিকের। এদিকে রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এক বিবৃতিতে এই ঘটনায় জড়িত সকল দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 19তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এর বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে কলকাতার বিধানচন্দ্র রায় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ সংক্রান্ত নতুন আইন আনা হবে। স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, একাডেমিকের মূল্যায়ন, মৌখিক পরীক্ষার নম্বর কম করে আগামী দিনে নিয়োগের ব্যবস্থা করা হবে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে 142 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান। রাজ্যে জমিজটের কারণে রেলের যে সমস্ত প্রকল্প আটকে ছিল সেগুলি পুনরায় চালু করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় আজ 19তম রোজগার মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, এ রাজ্যে প্রায় 61টি রেল প্রকল্প জমিজটের কারণে আটকে আছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী রেলের সংশ্লিষ্ট জোনের জেনারেল ম্যানেজারের সঙ্গে আলোচনা শুরু করেছেন। রাস্তা বা ফুটপাথ জবরদখল মুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকায় যাতে টান না পড়ে সেদিকে রাজ্য সরকার সতর্ক দৃষ্টি রাখছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। দপ্তরের আধিকারিকদের সঙ্গে আজ বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, 10-15 বছর বা তার বেশি সময় ধরে যারা ফুটপাথে ব্যবসা করছেন তাদের বিকল্প কোনো জায়গায় যাতে পুনর্বাসন দেওয়া যায় সে ব্যাপারে সরকার ভাবনা চিন্তা করছে।
2: এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই যে এনক্রোচমেন্ট কী হিসেবে হয়েছে, কীভাবে হয়েছে। তাতে দেখুন, সাধারণ মানুষ, আপনি আমি সাধারণ মানুষ, আমাদের চলতে ফিরতে ঘুরতে ফুটপাথ, পার্ক, সরকারি জায়গা সব কিছু দখল হয়ে গেছে। বাট এটা নিয়ে একটা ডিসিশন নেওয়া দরকার। কিন্তু আবার মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট আমাদের প্রথম দিনে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে কারোর পেটে লাঠি না পড়ে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তাই জন্য দেখুন, একদিকে আমাকে এই এনক্রোচমেন্টের বিষয়টাও যেমন দেখতে হবে, আমাকে তেমনভাবে দেখতে হবে যে 20-30 বছর আজকে যারা দোকান করে বসে রয়েছে তাদেরকে আমি যেন একটা রিলোকেট করার জায়গা পাই, মানে দিতে পারি।
1: এদিকে হকার উচ্ছেদের প্রতিবাদে আজ পার্ক সার্কাসে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। ধর্নায় অংশ নেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং স্বচ্ছ পরিষেবা প্রদান সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বর্তমানে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। বিভিন্ন দপ্তরের অধীনে থাকা ডাইরেক্টরেট এবং আঞ্চলিক অফিসগুলিতে শূন্যপদের তালিকা তৈরি করে আগামী 3 জুনের মধ্যে সংশ্লিষ্ট নোডাল অফিসারের কাছে ইমেল মারফত তা পাঠাতে হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভিআইপি গেটের সামনে থেকে বিতর্কিত ফুটবলারের মূর্তিটি সরানো হয়েছে। এর আগে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ওই মূর্তিটি ভেঙে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন।

0: ঈদ উপলক্ষে দুদিনের পরিবর্তে একদিন ছুটির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 26 ও 27 মের পরিবর্তে শুধুমাত্র ঈদুল জোহার দিন 28 মে ছুটি থাকছে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে রাজ্য সরকারের তরফে 26 ও 27 মে ঈদের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু ঈদ পালনের দিন বদলে যাওয়ায় ছুটির দিনও পরিবর্তন করা হল বলে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও 4 দিন একইভাবে বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা, তবে আগামী সপ্তাহের 27 তারিখ থেকে কয়েকদিন সর্বোচ্চ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তাপমাত্রা ক্রমশ 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা। আবহবিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, বিহারের ওপরে অবস্থানরত ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ও তরাই অঞ্চলের জেলাগুলিতে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড আগামী জুলাই মাস থেকেই রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30 মে থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খেলার খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আজকের নাটক রবীন্দ্রনাথের মুক্তধারা, প্রযোজনা রমাপ্রসাদ বণিক, নাট্যানুষ্ঠান মুক্তধারা।

0: আকাশে ওটার কি গড়ে উঠেছে দেখতে ভয় লাগে,
1: জানো না? বিদেশি বুঝি, ওটা যন্ত্র।
0: কৃষি যন্ত্র?
1: আমাদের যন্ত্ররাজ বিভূতি 25 বছর ধরে যেটা তৈরি করছিল সেটা ওই তো শেষ হয়েছে, তাই আর উৎসব।
0: যন্ত্রের কাজটা কি?
1: মুক্তধারা ঝর্ণাকে বেঁধেছে।
0: বাবারি, ওটাকে অসুরের মাথার মতো দেখাচ্ছে, মাংস নেই, চোয়াল ঝোড়া। তোমাদের উত্তরকূটের শিয়রের কাছে মনে হাঁ করে দাঁড়িয়ে দিন রাত্রি দেখতে দেখতে তোমাদের প্রাণপুরুষ যে শুকিয়ে কাঠ হয়ে যাবে।
1: আমাদের প্রাণপুরুষ মজবুত আছে, ভাবনা করো না।
0: তা হতে পারে, কিন্তু ওটা অমন্তর সূর্য তারার সামনে মেলে রাখা জিনিস নয়, ঠাকা দিতে পারলেই ভালো হতো। দেখতে পাচ্ছ না যেন দিন রাত্রির সমস্ত আকাশকে রাগিয়ে দিচ্ছে?
1: আজ ভৈরবের আরতি দেখতে যাবে না?
0: দেখবো বলেই বেরিয়েছিলুম, প্রতি বৎসরই তো এই সময় আসি, কিন্তু মন্দিরের উপরের আকাশে কখনো এমনতর বাধা দেখিনি। হঠাৎ ওইটির দিকে তাকিয়ে আজ আমার কাশিমুরে উঠল, ও যে অমন করে মন্দিরের মাথা ছাড়িয়ে গেল এটা যেন স্পর্ধার মতো দেখাচ্ছে। দিয়ে আসি নৈবেদ্য, কিন্তু মন প্রসন্ন হচ্ছে না।
2: বাবা বাবা, আমার সুমন এখনো ফিরল না, তোমরা তো সবাই ফিরেছ।
1: কে তুমি?
2: আমি আমি জনাই গায়ে রম্বা, সে যে আমার চোখের আলো, আমার প্রাণের নিঃশ্বাস, আমার সুমন।
1: তার কি হয়েছে?
2: তাকে যে কোথায় নিয়ে গেল, আমি ভৈরবের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি তাকে নিয়ে গেছে।
1: তাহলে মুক্তধারার বাঁধ বাঁধতে তাকে নিয়ে গিয়েছিল?
2: আমি শুনেছি এই পথ দিয়েই তাকে নিয়ে গেল, ওই ওই গৌরী শিখরের পশ্চিমে ওই। তারপরে সেখানে আমার আর দৃষ্টি পৌঁছয় না, তারপরে আর পথ দেখতে পাইনি।
1: কেঁদে কি হবে, আমরা চলেছি ভৈরবের মন্দির আরতি দেখতে, আজ আমাদের বড় দিন, তুমিও চলো।
2: না বাবা না, সেদিনও তো ভৈরবের আরতিতেই গিয়েছিলাম, তখন থেকে পুজো দিতে যেতে।

0: আমার আমার আমার ভয় করে। দেখো আমি আমি বলি তোমাকে, আমাদের পুজো বাবার কাছে পৌঁছচ্ছে না, পথের থেকে কেড়ে নিচ্ছে।
1: কে নিচ্ছে?
0: কে? ওই যে আমার বুকের থেকে রুমালকে নিয়ে গেল, সে যে কে তা তো এখনো বুঝলাম না। রুমাল, রুমাল,
2: প্রণাম। যন্ত্ররাজ বিভূতি, যুবরাজ আমাকে পাঠিয়ে দিলেন।
3: কি তার আদেশ?
2: এত কাল ধরে তুমি আমাদের মুক্তধারা ঝর্ণাকে বাঁধ দিয়ে বাঁধতে লেগেছো, বারবার ভেঙে গেল। কত লোক ধুলো বালি চাপা পড়লো, কত লোক বন্যায় ভেসে গেল, আজ শেষে
3: তাদের প্রাণ দেওয়া ব্যর্থ হয়নি, আমার বাঁধ সম্পূর্ণ হয়েছে।
2: শিবতরাইয়ের প্রজারা এখনো এ খবর জানে না, তারা বিশ্বাস করতেই পারে না যে দেবতা তাদের যে জল দিয়েছেন কোনো মানুষ তা বন্ধ করতে পারে।
3: দেবতা তাদের কেবল জলই দিয়েছেন, আমাকে দিয়েছেন জলকে বাঁধবার শক্তি।
2: তারা নিশ্চিন্ত আছে, জানে না আর সপ্তাহ পরেই তাদের চাষের ক্ষেত।
3: চাষের ক্ষেতের কথা কি বলছো?
2: সেই ক্ষেত শুকিয়ে মারাই কি তোমার বাঁধ মারার উদ্দেশ্য ছিল না?
3: বালি পাথর জলের ষড়যন্ত্র ভেদ করে মানুষের বুদ্ধি হবে জয়ী, এই ছিল উদ্দেশ্য। কোন চাষির কোন ভুট্টার ক্ষেত মারা যাবে সে কথা ভাববার সময় ছিল না।
2: যুবরাজ জিজ্ঞাসা করছেন, এখনো কি ভাববার সময় হয়নি?
3: না, আমি যন্ত্রশক্তির মহিমার কথা ভাবছি।
2: ক্ষুধিতের কান্না তোমার সে ভাবনা ভাঙাতে পারবে না?
3: না, জলের বেগে আমার বাঁধ ভাঙে না, কান্নার জোরে আমার যন্ত্র টলে না।
2: অভিশাপের ভয় নেই তোমার?
3: অভিশাপ? দেখো, উত্তরকুটি যখন মজুর পাওয়া যাচ্ছিল না, তখন রাজার আদেশে চণ্ডপত্তনের প্রত্যেক ঘর থেকে 18 বছরের উপর বয়সের ছেলেকে আমরা আনিয়ে নিয়েছি। তারা তো অনেকেই ফেরেনি, সেখানকার কত মায়ের অভিশাপের উপর আমার যন্ত্র জয়ী হয়েছে। দৈব শক্তির সঙ্গে যার লড়াই, মানুষের অভিশাপকে সে গ্রাহ্য করে।
2: যুবরাজ বলছেন, কীর্তি গড়ে তোলবার গৌরব তো লাভ হয়েছেই, এখন কীর্তি নিজে ভাঙবার যে আরো বড় গৌরব তাই লাভ করো।
3: কীর্তি যখন গড়া শেষ হয়নি তখন সে আমার ছিল, এখন সে উত্তরকূটে সকলের, ভাঙবার অধিকার আমার নেই।
2: যুবরাজ বলছেন, ভাঙবার অধিকার তিনি গ্রহণ করবেন।
3: স্বয়ং উত্তরকূটের যুবরাজ এমন কথা বলেন? তিনি কি আমাদেরই নন? তিনি কি শিবতরাইয়ের?
2: তিনি বলেন, উত্তরকূটে কেবল যন্ত্রের রাজত্ব নয়, সেখানে দেবতাও আছেন, এই কথা প্রমাণ করা চাই।
3: যন্ত্রের জোরে দেবতার পদ নিজেই নেব, এই কথা প্রমাণ করবার ভার আমার ওপর। যুবরাজকে বলো, আমার এই বাঁধ যন্ত্রের মুঠো, একটু আলগা করতে পারা যায় এমন কোন পথ আমি খোলা রাখিনি।
2: ভাঙনের যিনি দেবতা, তিনি সবসময় বড় পথ দিয়ে চলাচল করেন না, তার জন্য যেসব ছিদ্র পথ থাকে সে কারো চোখে পড়ে না।
3: সেবা কি ছিদ্রের কথা তুমি কি জানো?
2: আমি কি জানি? যার জানবার দরকার তিনিই জেনে নেবেন।
4: আমাদের একসঙ্গেই কৈলেশ গুরুর কানমোলা খেলে, আর কখন সে আমাদের সব্বাইকে ছাড়িয়ে এসে এত বড় কাণ্ডটা করে বসলো?
5: ওরে ও গবরু, ঝুড়িটা নিয়ে হা করে দাঁড়িয়ে রইলি কেন? বিভূতিকে কি আর কখনো চোখে দেখিস নি? মালাগুলো বের কর পরিয়ে।
4: মনে করেছিলাম বিশাই সামন্তের রথটা চেয়ে এনে আজ বিভূতি দাদা রথযাত্রা করাবো, কিন্তু রাজাই নাকি আজ পায়ে হেঁটে মন্দিরে যাবেন।
5: এক কাজ কর, বিভূতিকে কাঁধে করে নে।
4: তোমার মাথা সবাইকে ছাড়িয়ে গিয়েছে।
6: বলো যন্ত্রাজ বিভূতি যা।

0: শিবতরায়ের প্রজাদের কিছুতেই তো বাধ্য করতে পারলেন। এতদিন পরে মুক্তধারার জলকে আয়ত্ত করে বিভূতীয়দের বসমান আবার উপায় করে দিলে। কিন্তু মন্ত্রী
1: মহারাজ,
0: মন্ত্রী তোমার তো তেমন উৎসাহ দেখছি না। ইচ্ছা
1: ক্ষমা করবেন মহারাজ, খন্তা কোদাল হাতে মাটি পাথরের সঙ্গে পাল্লানি আমাদের কাজ নয়। রাষ্ট্রনীতি আমাদের অস্ত্র, মানুষের মন নিয়ে আমাদের কারবার। যুবরাজকে শিবতরাইয়ের শাসনভার দেবার মন্ত্রণা আমি দিয়েছিলাম, তাতে যে বাঁধ বাঁধা হতে পারত সে কম নয়।
0: তাতে ফল হলো কি? দুবছর খাজনা বাকি, এমনতর দুর্ভিক্ষ তো সেখানে বারে বারেই ঘটে, তাই বলে রাজার প্রাপ্য তো বন্ধ হয় না।
1: খাজনার চেয়ে দুর্মূল্য জিনিস আদায় হচ্ছিল, এমন সময় তাকে ফিরে আসতে আদেশ করলেন। মহারাজ, রাজকার্যে ছোটদের অবজ্ঞা করতে নেই, মনে রাখবেন। যখন অসহ্য হয় তখন দুঃখের জোরে ছোটরা বড়দের ছাপিয়ে বড় হয়ে ওঠে।
0: তোমার মন্ত্রণার সুর ক্ষণে ক্ষণে বদলায়। কতবার বলেছ, ওপরে চড়ে বসে নিচে চাপ দেওয়া সহজ, আর বিদেশি প্রজাদের সেই চাপে রাখাই রাজনীতি। এ কথা বলনি?
1: আগে বলেছিলাম, তখন অবস্থা অন্যরকম ছিল, আমার মন্ত্রণা সময়োচিত হয়েছিল। কিন্তু এখন
0: যুবরাজকে শিবতরায় পাঠাবার ইচ্ছা আমার একেবারেই ছিল না।
1: কেন মহারাজ?
0: যে প্রজারা দূরের লোক, তাদের কাছে গিয়ে ঘেঁষাকেশি করলে তাদের ভয় ভেঙে যায়। প্রীতি দিয়ে পাওয়া যায় আপন লোককে, পরকে পাওয়া যায় ভয় জাগিয়ে রেখে।
1: মহারাজ, যুবরাজকে শিবতরাইয়ে পাঠাবার আসল কারণটা বলছেন। কিছুদিন থেকে তার মন অত্যন্ত উতলা দেখা দিয়েছিল। আমাদের সন্দেহ হলো যে তিনি হয়তো কোনো সূত্রে জানতে পেরেছেন যে তার জন্ম রাজবাড়িতে নয়, তাকে মুক্তধারার ঝর্ণাতলা থেকে কুড়িয়ে পাওয়া গেছে, তাই তাকে ভুলিয়ে রাখবার জন্য।
0: তা তো জানি, ইদানিং ও যে প্রায় রাত্রে একলা ঝর্ণাতলায় গিয়ে শুয়ে থাকত। খবর পেয়ে একদিন রাত্রে সেখানে গেলুম, ওকে জিজ্ঞাসা করলুম, কি হয়েছে অভিজিৎ, এখানে কেন? ও বললে, এই জলের শব্দে আমি আমার মাতৃভাষা শুনতে পাই।
1: আমিও তাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার কি হয়েছে যুবরাজ, রাজবাড়িতে আজকাল তোমাকে প্রায় দেখতে পাইনি কেন? তিনি বললেন, আমি পৃথিবীতে এসেছি পথ কাটবার জন্যে, এই খবর আমার কাছে সে পৌঁছেছে।
0: ওই ছেলের যে রাজ চক্রবর্তীর লক্ষণ আছে, এ বিশ্বাস আমার ভেঙে যাচ্ছে।
1: যিনি এই দৈব লক্ষণের কথা বলেছিলেন, তিনি যে মহারাজের গুরুর গুরু অভিরামের স্বামী।
0: ভুল করেছেন তিনি, ওকে নিয়ে কেবলই আমার ক্ষতি হচ্ছে। শিবতরায়ের পশম যাতে বিদেশের হাটে বেরিয়ে না যায়, এই জন্য পিতামহদের আমল থেকে নন্দী সংকটের পথ আটক করা আছে। সেই পথটাকে অভিজিৎ কেটে দিলে উত্তরকূটের অন্য বস্ত্র দুর্মূল্য হয়ে উঠবে।
1: অল্প বয়স কিনা, যুবরাজ কেবল শিবতরাইয়ের দিকে।
0: কিন্তু এই যে নিজের লোকের বিরুদ্ধে বিদ্রোহ, শিবতরায়ের ওই ধনঞ্জয় বৈরাগীটা প্রজাদের খেপিয়ে বেড়ায়, এর মধ্যে নিশ্চয় সেও আছে। এবার কোনটি শুদ্ধ তার কণ্ঠটাকে চেপে ধরতে হবে, তাকে বন্দি করা যায়।
1: মহারাজের ইচ্ছের প্রতিবাদ করতে সাহস করি নেই, কিন্তু জানেন তো মহারাজ, এমন সব দুর্যোগ আছে যাকে আটকে রাখার চেয়ে ছেড়ে রাখাই নিরাপদ।
0: আচ্ছা, সেই জন্য চিন্তা করো না।
1: আগে না, আমি চিন্তা করি না, মহারাজকেই চিন্তা করতে বলি।
2: মোহনগড়ের খুড়া মহারাজ বিশ্বজিৎ অদূরে।
0: ওই আর একজন, অভিজিৎকে নষ্ট করার দলে উনি অগ্রগণ্য। আত্মীয়রূপী পর হচ্ছে কুঁজো মানুষের কুঁজ, পিছনে লেগেই আছে, কেটেও ফেলা যায় না, বহন করা দুঃখ।

0: কিসের শব্দ মন্ত্রে?
1: ভৈরবপন্থীর দল মন্দির প্রদক্ষিণে বেরিয়েছে মহারাজ।
2: প্রণাম খুড়ো মহারাজ।
3: তুমি আজ উত্তর ভৈরবের মন্দিরে পূজায় যোগ দিতে আসবে, এ সৌভাগ্য প্রত্যাশা করিনি।
4: উত্তর ভৈরব আজকের পূজা গ্রহণ করবেন না, এই কথা জানাতে এসেছি।
3: তোমার এই দুর্ভাগ্য আমাদের মহোৎসবকে আজ
4: কি নিয়ে মহোৎসব? বিশ্বের সকল সৃষ্টির জন্য দেবদেবের কমণ্ডলু যে জলধারা ঢেলে দিচ্ছেন, সেই মুক্ত জলকে তোমরা বন্ধ করলে কেন?
3: শত্রু দমনের জন্যে।
4: মহাদেবকে শত্রু করতে ভয় নেই?
3: যিনি উত্তরকূটের পুরো দেবতা, আমাদের জয় তাঁরই জয়। সেই জন্যে আমাদের পক্ষ নিয়ে তিনি তার নিজের দান ফিরিয়ে নিয়েছেন। তৃষ্ণার শুলে শিবতরাইকে বিদ্ধ করে তাকে তিনি উত্তরকূটের সিংহাসনের তলায় ফেলে দিয়ে যাবেন।
4: তবে তোমাদের পূজা পূজাই নয়, বিতর।
3: ফুড়ো মহারাজ, তুমি পরের পক্ষপাতি, আত্মীয়ের বিরোধী। তোমার শিক্ষাতে অভিজিৎ নিজের রাজ্যকে নিজের বলে গ্রহণ করতে পারছে না।
4: আমার শিক্ষায়? একদিন আমি তোমাদেরই দলে ছিলাম না, চণ্ডবত্তই যখন

0: তুমি বিদ্রোহ সৃষ্টি করেছিলে, সেখানকার প্রজার সর্বনাশ করে সেই বিদ্রোহ আমি দমন করিনি? শিশির, কখনই পালক অভিজিৎ আমার হৃদয়ের মধ্যে এলো, আলোর মতো এলো, তাকে তোমার ওই উত্তর কুড়ে সিংহাসনটুকুর মধ্যেই আটকে রাখতে চাও কেন?
1: মুক্তধারার ঝর্ণার তলায় অভিজিৎকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল, একথা তুমি ওর কাছে প্রকাশ করেছো বুঝি?
0: হ্যাঁ, আমি সেদিন আমাদের প্রাসাদে ওর দেয়ালির নিমন্ত্রণ ছিল, গধূলির সময় দেখি অলিন্দেও একলা দাঁড়িয়ে গৌর শিখরের দিকে তাকিয়ে আছে। জিজ্ঞাসা করলুম, কি দেখছো ভাই? সে বললে, যেসব পথ এখনো কাটা হয়নি ওই দুর্গম পাহাড়ের উপর দিয়ে সেই ভাবিকালের পথ দেখতে পাচ্ছি, দূরকে নিকট করবার পথ। আর শুনে তখনই মনে হলো মুক্তধারার উৎসের কাছে কোন খড় ছাড়া মা ওকে জন্ম দিয়ে গেছে, ওকে ধরে রাখবে কে? আর থাকতে পারলাম না, ওকে বললুম, ভাই তোমার জন্মক্ষণে গিরিরাজ তোমাকে পথে অভ্যর্থনা করেছেন, ঘরের শঙ্খ তোমাকে ঘরে ডাকেনি।
1: এতক্ষণে বুঝলাম।
0: কি বুঝলে?
1: এই কথা শুনেই উত্তরকূটের রাজগৃহ থেকে অভিজিতের মমতা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেইটি স্পর্ধা করে দেখাবার জন্য নন্দী শঙ্খদের পথ সে খুলে দিয়েছে।
0: ক্ষতি কি হয়েছে? যে পথ খুলে যায় সে পথ সকলেরই, যেমন উত্তরকূটের তেমনি শিব তরাইয়ের।
1: পুরো মহারাজ, তুমি আত্মীয় গুরুজন, তাই এতকাল ধৈর্য রেখেছি, কিন্তু আর নয়, স্বজন বিদ্রোহী তুমি, এ রাজ্য ত্যাগ করে যাও।
0: আমি ত্যাগ করতে পারবো না, তোমরা আমাকে ত্যাগ যদি করো তবে সহ্য করব।
2: তোমরা কে? সূর্য তো অস্ত যায়, আমার সুমন তো এখনো ফিরল না।
1: তুমি কে?
2: আমি কেউ না, যে আমার সব ছিল তাকে এই পথ দিয়ে নিয়ে গেল, এই পথের শেষ কি নেই? সুমন কি তবে এখনো চলেছে? কেবলই চলেছে, পশ্চিমে গৌরী শিখর পেরিয়ে ওই যেখানে সূর্য ডুবছে, আলো ডুবছে, সব ডুবছে।
1: মন্ত্রী এ বুঝি?
3: হ্যাঁ মহারাজ, সেই বাঁধ বাঁধার কাজেই।
1: তুমি খেদ করো না, আমি জানি পৃথিবীতে সকলের চেয়ে চরম যে দান তোমার ছেলে আজ তাই পেয়েছে।
2: তাই যদি সত্যি হবে তাহলে সে দান সে সন্ধ্যেবেলায় আমার হাতে এনে দিত, আমি যে তার মা।
1: দেবে নে, সেই সন্ধে এখনো আসেনি।
2: তোমার কথা সত্যি হোক বাবা, তোমার কথা সত্যি হোক, এই ভৈরব মন্দিরের পথে পথে আমি তার জন্য অপেক্ষা করে বেড়াবো।

0: খেলে খেলে খেলে খেলে বেশ খেলে দেখছি, খুব গলা ছেড়ে বল জয় রাজ রাজেশ্বর,
1: জয় রাজ
0: রাজেশ্বর,
1: জেশ্বর,
0: শ্রী শ্রী শ্রী শ্রী শ্রী
1: শ্রী শ্রী শ্রী
0: লক্ষ্মী ছাড়া মাদর,
1: লক্ষ্মী ছাড়া মাদর,
0: চুপ বল শ্রী শ্রী শ্রী শ্রী শ্রী
1: শ্রী শ্রী শ্রী শ্রী শ্রী
0: উত্তরকুটাধিপতির জয়,
1: উত্তরকুটাধিপতির জয়
0: জয়
1: জয় জয়।
0: বাহ বাহ বাহ, বেশ হয়েছে, চল চল চল চল।
2: তোমরা কোথায় যাচ্ছ?
0: আমাদের যন্ত্ররাজ বিভূতিকে মহারাজ শিরোপা দেবেন, তাই ছেড়ে দিন নিয়ে যাচ্ছে আনন্দ করতে, যাতে উত্তরকূটের গৌরবে এরা শিশুকাল হতেই গৌরব করতে শেখে, তার কোনো উপলক্ষই বাদ দিতে চাইনি।
2: বিভূতি কি করেছে এরা সবাই জানে তো?
1: জানি, শিবরায়ে খাবার জল বন্ধ করে দিয়েছেন।
2: কেন দিয়েছেন?
1: ওদের জব্দ করার জন্য।
2: কেন জব্দ করা?
1: ওরা যে খারাপ লোক।
2: কেন খারাপ?
1: কেন খারাপ? ওরা খুব খারাপ, ভয়ানক খারাপ, সবাই জানে।
2: কেন খারাপ তা তো জানো না?
0: জানো কি মহারাজ, কে তোরা পড়িস নি, বইয়ে পড়িস নি, ওদের ধর্ম খুব খারাপ।
1: হ্যাঁ, ওদের ধর্ম খুব খারাপ।
0: আর ওরা আমাদের মতো
2: কি বললা বলনা, নাক নাক
1: না কিছু নয়।
0: হ্যাঁ আচ্ছা, আমাদের গণাচার্য কি প্রমাণ করে দিয়েছেন নাক উঁচু থাকলে কি হয়?
1: খুব বড় নাক হয়।
0: তারা কি করে
2: বললা বলনা,
0: পৃথিবীতে বল তারাই সকলের উপর জয়ী হয় না?
1: হ্যাঁ জয়ী হয়।
0: উত্তরকূটের মানুষ কোনদিন যুদ্ধে হেরেছে জানিস?
1: কোনদিন না।
0: আমাদের পিতামহ মহারাজ প্রাগজিৎ 293 জন সৈন্য নিয়ে 31,000

0: আর 750 দক্ষিণী বর্বরদের হটিয়ে দিয়েছিলেন না? নিশ্চয়ই জানবেন মহারাজ, উত্তরকুটের বাইরে যে হতভাগারা মাতৃগর্ভে জন্মায়, একদিন এইসব ছেলেরাই তাদের বিভীষিকা হয়ে উঠবে। এ যদি না হয় তবে আমি মিথ্যে গুরু, অত বড় দায়িত্ব যে আমাদের সে আমি একদণ্ড ভুলিনি। আমরাই তো মানুষ তৈরি করে দিই, আপনার অমাত্রা তাদের নিয়ে ব্যবহার করেন, অথচ তাঁরাই বা কি পান আর আমরাই বা কি পাই, তুলনা করে একটু দেখবেন।
1: কিন্তু ওই ছাত্ররাই যে তোমাদের পুরস্কার।
0: বড় সুন্দর বলেছেন মন্ত্রী, ছাত্ররাই আমাদের পুরস্কার। কিন্তু খাদ্য সামগ্রী বড় দুর্মূল্য, তো এই দেখেন না কেন গব্যঘৃত যেটা ছিল।
1: বেশ বেশ, তোমার এই গব্যঘৃতের কথাটা চিন্তা করবো কোন।
0: আচ্ছা
1: তুমি এখন যাও, পূজার সময় নিকট হলো।
2: তোমার এই গুরুর মাথার খুলির মধ্যে অন্য কোন ঘৃত নেই মন্ত্রী, গব্যঘৃতই আছে।
1: পঞ্চগব্যের একটা কিছু আছেই, কিন্তু মহারাজ এইসব মানুষই কাজে লাগে। ওকে যেমনটি বলে দেওয়া গেছে দিনের পর দিন ও ঠিক তেমনিটি করে চলেছে। বুদ্ধি বেশি থাকলে কাজ কলের মতো চলে না মহারাজ।
2: মহারাজ ওটা কি আকাশে?
1: ভুলে যাচ্ছেন মহারাজ, ওটাই তো বিভূতির সেই যন্ত্রের চূড়া।
2: এমন স্পষ্ট তো কোনোদিন দেখা যায় না।
1: হ্যাঁ আজ সকালে ঝড় হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে, তাই দেখতে পাওয়া যাচ্ছে।
3: দেখেছ দেখেছ মন্ত্রী, ওর ওর পিছন থেকে সূর্য যেন ক্রুদ্ধ হয়ে উঠেছেন, আর ওটাকে দানবের উদ্যত মুষ্টির মতো দেখাচ্ছে। না না না, অতটা অতটা বেশি উঁচু করে তোলা ভালো হয়নি।
1: আমাদের আকাশের বুকে যেন শেল বিঁধে রয়েছে মনে হচ্ছে। আসুন মহারাজ, এখন মন্দিরে যাওয়ার সময় হলো।
2: চল।
4: জয় ভৈরব।
5: দেখলি তো আজকাল বিভূতি আমাদের কিরকম এড়িয়ে এড়িয়ে চলে, ও যে আমাদের মধ্যে মানুষ কথাটাকে চামড়া থেকে ঘষে ফেলতে চায়। একদিন বুঝতে পারবেন যে খাপের চেয়ে তলোয়ার বড় হয়ে উঠলে ভালো হয় না।
6: তা যা বলেছিস ভাই, বিভূতি উত্তরকূটে নাম রেখেছে বটে।
5: আরে রেখে দে, তোরা ওখানে বড় বাড়াবাড়ি আরম্ভ করেছিস। ওই যে বাঁধতে বাঁধতে ওর জিভ বেরিয়ে পড়েছে, ওটা কিছু না হবে তো অন্তত 10 বার ভেঙেছে।
7: আবার যে ভাঙবে না তাই বা কি জানে।
5: দেখেছিস তো বাঁধের উত্তর দিকের সেই ঢিবিটা?
7: কেন কেন কি হয়েছে, কি হয়েছে,
5: কি হয়েছে, এটা জানিস নে? যে দেখছে সেই তো বলছে। কি বলছে, কি বলছে? ন্যাকা না কি রে? হ্যাঁ এও বাবা জিজ্ঞেস করতে হয় নাকি? হ্যাঁ আগা গোড়াই সে আর কি বলবো।
8: যেও না, যেও না ভাই, যেও না, ফিরে যাও।
9: ওই শোনো, বটুক বুড়ো বেরিয়েছে।
8: যেও না, যেও না ভাই, ফিরে যাও।
10: সাবধান বাবা, সাবধান, যেও না, ও পথে যেও না, সময় থাকতে ফিরে যাও।
9: কেন বলো তো?
10: হ্যাঁ বলি, বলি দেবে নড়ো, বলি
11: বলি দেবে। একা কার কাছে খুড়ো?
1: তৃষ্ণা, তৃষ্ণা দানবীর কাছে।
9: সে আবার কে?
1: সে যত খায় তত চায়, তার শুষ্ক রসনা ঘি খাওয়া আগুনের শিকার মতো কেবলই বেড়ে চলে।
7: আরে আমরা তো যাচ্ছি উত্তর ভৈরবের মন্দিরে, সেখানে তৃষ্ণা দানবী কোথায়?
1: খবর পাওনি? ভৈরবকে যা জোড়া মন্দির থেকে বিদায় করতে চলেছে, তৃষ্ণা বসবে বেদিতে।
5: চুপ চুপ চুপ পাগলা, এইসব কথা শুনলে উত্তরকূটের মানুষ তোকে কুটে ফেলবে।
1: তারা তো আমার গায়ে ধুলো দিচ্ছে, ছেলেরা মারছে ঢেলা, সবাই বলে তোর নাতি দুটো প্রাণ দিয়েছে, সে তাদের সৌভাগ্য।
7: তারা তো মিথ্যে বলে না?
1: বলে না মিথ্যে, প্রাণের বদলে প্রাণ যদি না মেলে, মৃত্যু দিয়ে যদি মৃত্যুকেই ডাকা হয়, তবে ভৈরব এত বড় ক্ষতি সইবেন কেন? সাবধান বাবা, সাবধান, যেও না পথে, যেও না।
9: দেখো দাদা, আমার গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠছে।
7: রঞ্জু তুই বেজায় ভীতু, চল চল চল।
12: বুঝতে পারছি না যুবরাজ, রাজবাড়ি ছেড়ে কেন বেরিয়ে যাচ্ছ?
13: সব কথা তুমি বুঝবে না সঞ্জয়, আমার জীবনের স্রোত রাজবাড়ির পাথর ডিঙিয়ে চলে যাবে এই কথাটা কানে নিয়েই পৃথিবীতে এসেছি।
12: কিছুদিন থেকেই তোমাকে উতলা দেখছি, আমাদের সঙ্গে তুমি যে বাঁধনে বাঁধা সেটা তোমার মনের মধ্যে আলগা হয়ে আসছিল, আজ কি সেটা ছিঁড়ল?
13: ওই দেখো সঞ্জয়, গৌরী শিখরের ওপর সূর্যাস্তের মূর্তি,

0: কোন আগুনের পাখি মেঘের ডানা মেলে রাত্রির দিকে উড়ে চলেছে। আমার এই পথযাত্রার ছবি অস্ত সূর্য আকাশে এঁকে দিলে।
1: দেখছো না যুবরাজ, ওই চন্দ্রের চূড়াটা সূর্যাস্ত মেঘের বুক ফুঁড়ে দাঁড়িয়ে আছে, যেন উড়ন্ত পাখির বুকে বাণ বেঁধেছে। সে তার ডানা ঝুলিয়ে রাত্রির কভরের দিকে পড়ে যাচ্ছে। আমার এ ভালো লাগছে না। এখন বিশ্রামের সময় এলো, চলো যুবরাজ রাজবাড়িতে।
0: যেখানে বাধা সেখানে কি বিশ্রাম আছে?
1: রাজবাড়িতে যে তোমার বাধা, এতদিন পরে সে কথা তুমি কি করে বুঝলে?
0: বুঝলাম যখন শোনা গেল মুক্ত ধারায় ওরা বাঁধ বেঁধেছে।
1: তোমার এই কথার অর্থ আমি পাইনি
0: সঞ্জয়। মানুষের ভিতরকার রহস্য বিধাতা বাইরের কোথাও না কোথাও লিখে রেখে দেন। আমার অন্তরের কথা আছে মুক্ত ধারার মধ্যে। তারই পায়ে ওরা যখন লোহার বেড়ি পরিয়ে দিলে, তখন হঠাৎ যেন চমক ভেঙে বুঝতে পারলুম উত্তরকূটের সিংহাসনই আমার জীবন স্রোতের বাঁধ। পথে বেরিয়েছি তারই পথ খুলে দেবার জন্যে।
1: যুবরাজ, আমাকেও তোমার সঙ্গী করে নাও।
0: না ভাই, নিজের পথ তোমাকেই খুঁজে বের করতে হবে। আমার পিছনে যদি চলো তাহলে আমি তোমার পথকে আড়াল করব।
1: তুমি অত কঠোর হয়ো না, আমাকে বাঁধছে।
0: তুমি আমার হৃদয় জানো, সেই জন্য আঘাত পেয়েও তুমি আমাকে বুঝবে।
1: কোথায় তোমার ডাক পড়েছে, তুমি চলেছ, তা নিয়ে আমি প্রশ্ন করতে চাইনি। কিন্তু যুবরাজ, এই যে সন্ধে হয়ে এসেছে, রাজবাড়িতে ওই যে বন্দিরা দিনাবসানের গান ধরলে, এরও কি কোনো ডাক নেই যা কঠিন তার গৌরব থাকতে পারে, কিন্তু যা মধুর তারও মূল্য আছে?
0: ভাই, তারই মূল্য দেবার জন্যেই কঠিনের সাধনা।
1: সকালে যে আসনে তুমি পূজায় বসো, মনে আছে তো সেদিন তার সামনে একটি শ্বেত পদ্ম দেখে তুমি অবাক হয়েছিলে? তুমি জাগবার আগেই কোন ভোরে ওই পদ্মটি লুকিয়ে কে তুলে এনেছে জানতে দেয়নি সে কে। কিন্তু এইটুকুর মধ্যেই কত সুধাই আছে, সে কথা কি আজ মনে করবার নেই? সেই ভীরু যে আপনাকে গোপন করেছে কিন্তু আপনার পূজা গোপন করতে পারেনি, তার মুখ তোমার মনে পড়ছে না?
0: পড়ছে, পড়ছে বই কি সঞ্জয়। আর সেই জন্যই তো সইতে পারছি না ওই বিভৎসটাকে, যা এই ধরনের সঙ্গীত রোধ করে দিয়ে আকাশে লোহার দাঁত মেলে অট্টহাস্য করছে। স্বর্গকে ভালো লেগেছে বলেই দৈত্যের সঙ্গে লড়াই করতে যেতে দ্বিধা করিনি।
1: গোধূলির আলোটি ওই নীল পাহাড়ের উপরে মূর্ছিত হয়ে রয়েছে, এর মধ্যে দিয়ে একটা কান্নার মূর্তি তোমার হৃদয়ে এসে পৌঁছচ্ছে না?
0: হ্যাঁ পৌঁছচ্ছে, আমার বুক কান্নায় ভরে রয়েছে। সঞ্জয়, আমি কঠোরতার অভিমান রাখি না, চেয়ে দেখো ওই পাখি দেবদারু গাছের চূড়ার ডালটির উপর একলা বসে আছে। ও কি নিড়ে যাবে, না অন্ধকারের ভিতর দিয়ে দূর প্রবাসের অরণ্যে যাত্রা করবে জানিনি, কিন্তু যে ওই সূর্যাস্তের আকাশের দিকে চুপ করে চেয়ে আছে, সেই চেয়ে থাকার সুরটি আমার হৃদয়ে এসে বাজছে। সুন্দর সুন্দর এই পৃথিবী, যা কিছু আমার জীবনকে মধুময় করেছে সে সমস্তকে আজ আমি নমস্কার করি।
2: যেতে দিলে না, যেতে দিলে না, মেরে ফিরিয়ে দিলে।
0: কি হয়েছে বটু, তোমার কপাল ফেটে রক্ত পড়ছে যে?
2: আমি সকলকে সাবধান করতে বেরিয়েছিলাম, বলেছিলাম যেও না ও পথে, ফিরে যাও।
0: কেন, কি হয়েছে?
2: জানো না যুবরাজ, ওরা যে আজ যন্ত্রবেদীর ওপর কৃষ্ণা রাক্ষসীর প্রতিষ্ঠা করবে, মানুষ বলি চায়।
1: সে কি কথা?
2: সেই যে বেদি গাঁধবার সময় আমার দুই নাতির রক্ত ঢেলে দিয়েছে, মনে করেছিলাম পাপের বেদি আপনি ভেঙে পড়ে যাবে, কিন্তু এখনো তো ভাঙলো না, ভৈরব তো জাগলেন না।
0: ভাঙবে, সময় এসেছে।
3: তবে শুনেছ বুঝি ভৈরবের আহ্বান শুনেছ?
0: শুনেছি।
3: সর্বনাশ,
2: তবে তো তোমার নিষ্কৃতি নেই?
0: না, নেই।
2: এই দেখছো না আমার মাথা দিয়ে রক্ত পড়ছে, সর্বাঙ্গে ধুলো, সইতে পারবে কি যুবরাজ যখন বক্ষ বিদীর্ণ হয়ে যাবে?
0: ভৈরবের প্রসাদে সইতে পারবো।
2: চারিদিকে সবাই যখন শত্রু হবে, আপন লোক যখন

0: দেবে।
1: সইতেই হবে?
2: তাহলে ভয় নেই।
1: না, ভয় নেই।
0: বেশ বেশ, তাহলে বটুকে মনে রেখো, আমিও ওই পথে। ভৈরব আমার কপারে এই যে রক্ত তিলক এঁকে দিয়েছেন, তার থেকে অন্ধকারেও আমাকে চিনতে পারবে। বটুকে মনে রেখো, আমিও ওই পথে।

0: যুবরাজ, যুবরাজ নন্দশঙ্করের পথ কেন খুলে দিলে?
1: রাজপ্রহরী উদ্ধব, সিরদারাইয়ের লোকেদের নিত্য দুর্ভিক্ষ থেকে বাঁচাবার জন্য।
0: মহারাজ তো তাদের সাহায্যের জন্য প্রস্তুত, তার তো দয়া মায়া আছে।
1: ডান হাতের কাঠপণ্য দিয়ে পথ বন্ধ করে বাঁ হাতের বদান্যতায় বাঁচানো যায় না, তাই ওদের অন্ন চলাচলের পথ খুলে দিয়েছি। দয়ার উপর নির্ভর করার দীনতা আমি দেখতে পারিনি।
0: মহারাজ বলেন, নন্দীশঙ্করের গড় ভেঙে দিয়ে তুমি উত্তরকূটের ভোজন পাত্রের তলা খসিয়ে দিয়েছ।
1: চিরদিন শিবদারাইয়ের অন্নজীবী হয়ে থাকার দুর্গতি থেকে উত্তরকূটকে মুক্তি দিয়েছি।
0: দুঃসাহসের কাজ করেছে যুবরাজ। মহারাজ খবর পেয়েছেন, এর বেশি আর কিছু বলতে পারবো না। যদি পারো তো এখনই চলে যাও, পথে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা কও, নিরাপদ নয়, চলে যাও।
2: যে পথ দিয়ে তাকে নিয়ে গেল, সে পথ দিয়ে তোমরা কি কেউ যাওনি?
1: তোমার ছেলেকে নিয়ে গেছে?
2: হ্যাঁ হ্যাঁ, ওই পশ্চিমে যেখানে সূর্য ডোবে, যেখানে দিন ফুরে,
1: ওই পথেই আমি যাব।
2: তাহলে দক্ষিণের একটা কথা মনে রেখো, বাবা যখন তার দেখা পাবে তাকে বলো যে তার মা তার জন্য পথ চেয়ে আছে।
1: বলবো।
2: বাবা তুমি চিরজীবী হও, চিরজীবী হও। সুমন, সুমন, সুমন।
3: যুবরাজ,
1: সেনাপতি বিজয়পাল,
3: রাজকুমার, আমার বিনীত অভিবাদন গ্রহণ করুন, মহারাজের কাছ থেকে আসছি।
1: কি তার আদেশ?
3: গোপনে বলবো।
4: গোপন কেন? আমার কাছেও গোপন।
3: সেই তো আদেশ। যুবরাজ একবার রাজশিবিরে পদার্পণ করুন,
4: আমিও সঙ্গে যাব।
3: মহারাজ তাই ইচ্ছে করেন না,
4: আমি তবে এই পথেই অপেক্ষা করব।
5: জয় ভৈরব, জয় ভৈরব, জয় শঙ্কর।
6: বাবা, উত্তরকূটের বিভূতি মানুষটিকে
4: কেন? তাকে তোমার কি প্রয়োজন?
6: আমি বিদেশি, দেউতল্লি থেকে আসছি। শুনেছি উত্তরকূটে সবাই তার পথে পথে পুষ্পবৃষ্টি করছে, সাধু পুরুষ বুঝি। বাবার দর্শন করব বলে নিজের মালঞ্চের ফুল এনেছি।
4: সাধু পুরুষ না হোক, বুদ্ধিমান পুরুষ বটে।
6: কি কাজ করেছেন তিনি?
4: আমাদের ঝর্ণাটাকে বেঁধেছেন।
6: তাই পুজো বাঁধে কি দেবতার কাজ হবে?
4: না, দেবতার হাতে বেড়ি পড়বে।
6: তাই পুষ্পবৃষ্টি, বুঝলাম না।
4: না বুঝাই ভালো, দেবতার ফুল অপাত্রে নষ্ট করো না, ফিরে যাও। শোনো শোনো, আমাকে তোমার ওই শীত পদ্মটি বেচবে?
6: সাধুকে দেব মনন করে যে ফুল এনেছিলাম, সে তো বেচতে পারবো না বাবা।
4: আমি যে সাধুকে সবচেয়ে ভক্তি করি তাকেই দেব।
6: তবে তবেই না, না না, মুমূল্য নেব না। বাবাকে আমার প্রণাম জানিও, বলো আমি দেউতলির দুখনি ফুলওয়ালি।
4: এই যে বিজয়পাল, দাদা কোথায়?
3: শিবিরে তিনি বন্দি।
4: কি, যুবরাজ বন্দি? এ কি স্পর্ধা!
3: এই দেখো মহারাজের আদেশপত্র।
4: কার ষড়যন্ত্র? তার কাছে আমাকে একবার যেতে দাও।
3: ক্ষমা করবেন,
4: আমাকে বন্দি করো, আমি বিদ্রোহী।
3: আদেশ নেই।
4: আচ্ছা, আদেশ নিতে এখনই চলল। বিজয়পাল, বিজয়পাল, এই পদ্মটি আমার নাম করে দাদাকে দিও।

আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙায় নায়ে, আমি মারের সাগর পাড়ি দেব,

0: কেন রে, কি হয়েছে? ঘন্টা
1: আর সহ্য হয় না, হাত দুটো নিষ্পিস করছে।
0: তাহলে হাত দুটো বেহাত হয়েছে বল।
1: ঠাকুর, একবার হুকুম করো, ওই সন্ডামার্কা চণ্ডপালের দণ্ডটা খসিয়ে নিয়ে মার কাকে বলে একবার দেখিয়ে দিই।
0: মার কাকে না বলে তা দেখাতে পারিস নে, জোর বেশি লাগে বুঝি। ওরে, ঢেউকে বাড়ি মারলে ঢেউ থামে না, হালটাকে স্থির করে রাখলে ঢেউ জয় করা যায়।
1: তাহলে কি

0: লাগছে না বলা যে শক্ত,
1: আসল মানুষটি যে তার লাগে না, সে যে আলোর শিখা, লাগে জন্তুরার, সে যে মাংস মার খেয়ে কেই কেই করে মরে। এই দেখো করে রইলি যে, কথাটা বুঝলি না বুঝি?
0: তোমাকেই আমরা বুঝি, কথা তোমার নাই বা বুঝলুম।
1: তাহলেই সব নাশ হয়েছে,
0: কথা বুঝতে সময় লাগে, সে তর হয় না। তোমাকে বুঝে নিয়েছি, তাতেই সকাল সকাল তরে যাব।
1: তারপরে বিকেল যখন হবে তখন দেখবি কুলের কাছে তরি এসে ডুবেছে। যে কথাটা পাকা সেটাকে ভেতর থেকে পাকা করে না যদি বুঝিস তো মজবি।
0: ও কথা বলো না ঠাকুর, তোমার চরণাশ্রয় যখন পেয়েছি তখন যে করে হোক বুঝেছি।
1: বুঝিস নিজে তার বুঝতে বাকি নেই, তোদের চোখ রয়েছে রাঙিয়ে, তোদের গলা দিয়ে সুর বেরোলো না, একটু সুর ধরিয়ে দেব। আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে এমনি করে আমায় মারো। ওরে ভিতু, মার এড়াবার জন্যই তোরা হয় মরতে নয় পালাতে থাকিস, দুটো একই কথা, দুটোতেই ওই পশুর দলে ভেড়ায়, পশুপতির দেখা মেলে না। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ভয়ে ভয়ে কেবল তোমায় এড়াই, যা কিছু আছে সব কালো কালো। দেখ বাবা, আমি মৃত্যুঞ্জয়ের সঙ্গে বোঝাপড়া করতে চলেছি, বলতে চাই মার আমায় বাজিয়ে কি না তুমি নিজে বাজিয়ে নাও, যে ডরে কিংবা ডর দেখায় তার বোঝা ঘাড়ে নিয়ে এগোতে পারবো না। এবার যা করবার তা সারো সারো, আমি হারি।

0: কাঁদাতে পারো।
1: সাবাস সাবাস ঠাকুর, তাই সই, দেখি কেমনে কাঁদাতে পারো। কিন্তু তুমি কোথায় চলেছো বলো তো?
0: রাজার উৎসবে।
1: যাই বলো, রাজদুয়ারে কেন যে চলেছো বুঝতে পারলুম না।
0: কেন বলবো, মনে বড় ধোঁকা লেগেছে।
1: সে কি কথা!
0: তোরা আমাকে যত জড়িয়ে ধরছিস, তোদের সাঁতার শেখা ততই পেছিয়ে পেছিয়ে যাচ্ছে। আমারও পার হওয়া দায় হলো, তাই ছুটি নেবার জন্য চলেছি সেইখানে যেখানে আমাকে কেউ মানে না।
1: কিন্তু রাজা তোমাকে তো সহজে ছাড়বে না।
0: ছাড়বে কেন রে, যদি আমাকে বাঁধতে পারে তাহলে আর ভাবনা রইল কি? আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন, সে কি অমনি হবে? আমার কাছে পড়লে বাঁধা, সেই হবে মোর বাঁধন, সে কি অমনি হবে? চলি রে গণেশ, শুনে আসি শুনিয়ে আসি।

0: দেখছিস ভাই কি চেহারা ওই উত্তরকূটের মানুষগুলোর, যেন একতাল মাংস নিয়ে বিধাতা গড়তে শুরু করেছিলেন, শেষ করে উঠতে ফুরসত পাননি।
1: আর দেখেছিস দেখেছিস ওদের মালকোঁচা মেরে কাপড় পরবার ধরনটা,
0: যেন নিজেকে বস্তায় বেঁধেছে, একটুখানি পথে লোকসান হয়। ওরা মজুরি করবার জন্যই জন্ম নিয়েছে, কেবল সাত ঘাটের জল পেরিয়ে সাত হাটেই ঘুরে বেড়ায়।
1: ওদের যে শিক্ষাই নেই, ওদের যে স্বাস্থ্য তার মধ্যে আছে কি?
0: কিচ্ছু না কিচ্ছু না, দেখিস নি তার অক্ষরগুলো উই পোকায় কাটা।
1: উই পোকাই তো বটে, ওদের বিদ্যে যেখানে লাগে সেখানে কেটে টুকরো টুকরো করে
0: আর গড়ে তোলে মাটির দেবী। ওদের অস্ত্র দিয়ে মারে প্রাণটাকে, আর শাস্ত্র দিয়ে মারে মনটাকে।
1: পাপ পাপ, আমাদের গুরু বলে ওদের ছায়া মারানো নৈব নৈ
0: মচু অপবিত্র।
2: আর সব হলো ভালো, কিন্তু কামারের ছেলে বিভূতিকে রাজা একেবারে ক্ষত্রিয় করে নিলে সেটা তো।
3: আরে ওসব হলো গিয়ে ঘরের কথা, সে আমাদের গায়ে ফিরে গিয়ে বুঝে পড়ে নেব। এখন বল, জয় যন্ত্রাজ বিভূতির জয়।
4: জয় যন্ত্রাজ বিভূতির জয়।
5: কেন বিভূতির জয়, কি করেছে সে?
0: বলে কি কি করেছে, এত বড় খবরটা এখনো কানে? ও এটা শিবতরায়ের কান্ডাকা টুপির দল। এই দেখলি দেখলি কান্ডাকা টুপির গুণ দেখলি?
3: তোদের পিপাসার জল যে তার হাতে, সে দয়া না করলে অনাবৃষ্টির ব্যাঙ্গুলের মতো শুকিয়ে মরে যাবি।
5: পিপাসার জল বিভূতির হাতে, হঠাৎ দেবতা হয়ে উঠল নাকি?
0: দেবতা।

0: আমাকে ছুটি দিয়ে দেবতার কাজ নিজেই চালিয়ে দেবে।
1: তার কাজ, তার একটা নমুনা দেখি তো।
2: কেন, ওই যে মুক্তধারার বাঁধ
1: নয়, মুক্তধারা বাঁধবে। ভৈরব স্বহস্তে যা দিয়েছেন তোমাদের কামারের ছেলে তাই কাঁদবে।
2: আগে সচক্ষে দেখো না ওই আকাশে,
1: বাপরে ওটা কি রে, যেন একটা মস্ত লোহার ফড়িং আকাশে লাফ মারতে যাচ্ছে।
2: ওই ফড়িং এর ঠ্যাং দিয়ে তোমাদের জল আটকেছে।
1: রেখে দাও সব বাজে কথা, কোন দিন বলবে ওই ফড়িং এর ডানায় বসে তোমাদের কামারের পো চাঁদ ধরতে বেরিয়েছে।
2: ওই দেখো কান্ডাকার গুণ, ওরা শুনেও শুনবে না তাই তো মরে।
1: আমরা মরেও মরবো না পণ করেছি।
3: বেশ করেছো, তোমাদের বাঁচাবে কে?
1: আমাদের দেবতাকে দেখনি, প্রত্যক্ষ দেবতা আমাদের ধনঞ্জয় ঠাকুর, তার একটা দেহ মন্দিরে আর একটা দেহ বাইরে।
3: কান্ডাকারা বলে কি, আরে ওদের মরণ কেউ ঠেকাতে পারবে না।
4: কি বলছিলি রে বুকা, আমারই উপর তোদের বাঁচাবার ভার, তাহলে তো সাতবার মরে ভূত হয়ে রয়েছিস।
1: উত্তরকুটির ওরা আমাদের শাসি দিয়ে গেল যে বিভূতি মুক্তধারায় বাঁধ বেঁধেছে।
4: বাঁধ বেঁধেছে বললে?
1: হ্যাঁ ঠাকুর।
4: সব কথাটা শুনলি নে বুঝি?
1: ও কি শুনবার কথা, এসে উড়িয়ে দিলুম।
4: ও তোদের সব কানগুলো একা আমারই জিম্মায় রেখেছিস, তোদের সবার শোনা আমাকেই শুনতে হবে।
1: ওর মধ্যে শুনবার কি আছে ঠাকুর?
4: বলিস কি রে, যে শক্তি দুরন্ত তাকে বেঁধে ফেলা কি কম কথা, তা সে অন্তরেই হোক আর বাইরেই হোক।
1: ঠাকুর, তাই বলে আমাদের পিপাসার জল আটকাবে?
4: সে হলো আর এক কথা, ওরটা ভৈরব সইবেন না। তোরা বস বস, আমি সন্ধান নিয়ে আসি গে। রে জগৎটা বাণীময় রে, তার যেদিকটাতে সোনা বন্ধ করবি সেই দিক থেকেই মৃত্যুবান আসবে। আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে আমারে।
5: এই যে তুমি এই সমস্ত প্রজাদের খেপিয়েছ।
4: খেপাই বই কি, নিজেও খেপি আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়।
5: পাগলামি করে কথা চাপা দিতে পারবে না, খাজনা দেবে কিনা বলো।
4: না মহারাজ, দেব না।
5: দেবে না? এত বড় আস্পর্ধা!
4: যা তোমার নয় তা তোমাকে দিতে পারবো না।
5: আমার নয়?
4: আমার উদ্বৃত্ত অন্ন তোমার, ক্ষুধার অন্ন তোমার নয়।
5: তুমি প্রজাদের বারণ করো খাজনা দিতে।
4: তারা তো ভয়ে দিয়ে ফেলতে চায়। আমি বারণ করে বলি, প্রাণ দিবি তাকেই প্রাণ দিয়েছেন যিনি।
5: তোমার ভরসা চাপা দিয়ে ওদের ভয়টাকে ঢেকে রাখছো বই তো নয়। বাইরের ভরসা একটু ফুটে হলেই ভেতরের ভয় সাত গুণ জোরে বেরিয়ে পড়বে, তখন ওরা মরবে যে। দেখো বৈরাগী, তোমার কপালে দুঃখ আছে।
4: যে দুঃখ কপালে ছিল সে দুঃখ বুকে তুলে নিয়েছি, দুঃখের ওপরওয়ালা সেইখানে বাস করেন।
5: এই আমি তোদের বলছি, তোরা শিব তোলায় ফিরে যা। বৈরাগী তুমি এইখানেই রইলে,
6: আমাদের প্রাণ থাকতে হবে না।
4: রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে? তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রাজা টেনে কিছুই রাখতে পারবে না, সহজে রাখবার শক্তি যদি থাকে তবেই রাখা চলবে।
5: মানে কি হলো?
4: যিনি সব দেন তিনি সব রাখেন, লোভ করে যা রাখতে চাইবে সে হলো চোরাই মাল, সে টিকবে না। যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যার গায়ে তার ব্যথা বাজে তিনি যা শোন সেটাই সবে। রাজা ভুল করছো এই যে ভাবছো জগৎটাকে কেড়ে নিলি জগৎ তোমার হলো, ছেড়ে রাখলি যাকে পাও, মুঠোর মধ্যে চাপতে গেলি দেখবে সে ফসকে গেছে। ভাবছো হবে তুমি যাচাও, জগৎটাকে তুমি নাচাও, দেখবে হঠাৎ নয়ন মেলে হয় না যেটা সেটাও হবে।
5: বৈরাগীকে এইখানে ধরে রেখে দাও।
7: মহারাজ,
5: আদেশটা তোমার মনের মতো হচ্ছে না? না,
7: শাসনের ভীষণ যন্ত্র তো তৈরি হয়েছে, তার উপরে ভয় আরো চড়াতে গেলে সব ভেঙে যাবে মহারাজ।
1: যা বলছি ফিরে যা। ঠাকুর, যুবরাজকেও যে হারিয়েছি শোনোনি বুঝি, তাহলে কাকে নিয়ে মনের জোর পাবো ঠাকুর?
4: আমার জোরেই কি তোদের জোর? এ কথা যদি বলিস তাহলে যে আমাকে শুদ্ধ দুর্বল করবি তোরা।
1: ও কথা বলে আজ ফাঁকি দিও না, আমাদের সকলের জোর একা তোমারই মধ্যে।
4: তবে আমার হার হয়েছে, আমাকে সরে দাঁড়াতে হলো।
1: কেন ঠাকুর?
4: আমাকে পেয়ে আপনাকে হারাবি? এত বড় লোকসান মেটাতে পারি এমন সাধ্য কি আমার আছে? ছি ছি ছি, বড় লজ্জা পেলুম।
1: সে কি কথা ঠাকুর, আচ্ছা যা করতে বলো তাই করব।
4: আমাকে ছেড়ে দিয়ে চলে যা।
1: চলে গিয়ে কি করব? তুমি আমাদের ছেড়ে থাকতে পারবে? আমাদের ভালোবাসো না?
4: ওরে ওরে, ভালোবেসে তোদের চেপে মারার চেয়ে ভালোবেসে তোদের

0: এড়ে থাকাই ভালো, যা যা কথা নয় চলে যা।
1: আচ্ছা ঠাকুর চললুম, কিন্তু
0: কিন্তু কি রে, একেবারে নিশ্চিন্ত হয়ে যা, ওপরে মাথা তুলে।
1: আচ্ছা তবে চলি।
0: ওকে চলা বলে, জোরে
1: চললুম, কিন্তু আমাদের বল বুদ্ধি রইল এইখানে পড়ে।
2: কি হইলা কি চুপ করে রইলে যে?
3: ভাবনা ধরিয়ে দিয়েছে রাজা।
2: কিসের ভাবনা?
3: তোমার চণ্ডপালের দণ্ড লাগিয়ে যা করতে পারুনি আমি দেখছি তাই করে বসে আছি। এতদিন ঠাউরেছিলাম আমি ওদের বল বুদ্ধি বাড়াচ্ছি, আজ মুখের উপর বলে গেল আমি ওদের বল বুদ্ধি হরণ করেছি।
2: এমনটা হয় কি করে?
3: ওদের যতই মাতিয়ে তুলেছি ততই পাকিয়ে তোলা হয়নি আর কি। দেনা যাদের অনেক বাকি, শুধু কেবল দৌড় লাগিয়ে দিয়ে তাদের দেনা তো শোধ হয় না। ওরা ভাবে আমি বিধাতার চেয়ে বড়, তার কাছে ওরা যা ধারে আমি যেন তা নামঞ্জুর করে দিতে পারি, তাই চক্ষু বুঝে আমাকে আঁকড়ে ধরে থাকে।
2: ওরা যে তোমাকেই দেবতা বলে জেনেছে
3: তাই আমাতেই এসে থেকে গেল, আসল দেবতা পর্যন্ত পৌঁছলে না। ভেতর থেকে যিনি ওদের চালাতে পারতেন বাইরে থেকে আমি তাঁকে রেখেছি ঠেকিয়ে।
2: রাজার খাজনা যখন ওরা দিতে আসে তখন বাধা দাও, আর দেবতার পুজো যখন তোমার পায়ের কাছে এসে পড়ে তখন তোমার বাজে না।
3: ওরে বাপরে, বাজে না তো কি, দৌড় বেড়ে পালাতে পারলে বাঁচি। আমাকে পুজো দিয়ে ওরা অন্তরে অন্তরে দেউলে হতে চললো যে, সে দিনার দায় যে আমারও ঘাড়ে পড়বে, দেবতা ছাড়বেন না।
2: তা এখন তোমার কর্তব্য
3: তফাতে থাকা। আমি যদি পাকা করে ওদের মনের বাঁধ বেঁধে থাকি তাহলে তোমার বিভূতিকে আর আমাকে ভৈরব যেন একই সঙ্গে তাড়া লাগান।
2: তবে আর দেরি কেন, সরো না।
3: আমি সরে দাঁড়ালেই ওরা একেবারে তোমার চণ্ডপালের ঘাড়ের উপর গিয়ে চড়াও হবে, তখন যে দণ্ড আমার পাওনা সেটা পড়বে ওদেরই মাথার খুলির ওপরে। এই ভাবনায় সরতে পারিনি।
2: নিজে সরতে না পারো আমি সরিয়ে দিচ্ছি। দব
1: মহারাজ,
2: বৈরাগীকে এখন শিবিরে বন্দী করে রাখো।
3: ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও, দেখবে হঠাৎ নয়ন মেলে হয় না যেটা সেটাও হবে, রইল বলে রাখলে পারে।
2: মন্ত্রী
4: মহারাজ,
2: বন্দিশালায় অভিজিৎকে দেখে এসবে, যদি দেখো সে আপন কৃতকর্মের জন্য অনুতপ্ত।
4: মহারাজ আপনি স্বয়ং গিয়ে একবার।
2: না না না না না, সে নিজ রাজ্য বিদ্রোহী, যতক্ষণ অপরাধ স্বীকার না করে ততক্ষণ তার মুখ দর্শন করব না। আমি আমি রাজধানীতে যাচ্ছি, সেখানে আমাকে সংবাদ দিও।
5: একই মন্ত্রী মশাই, যুবরাজের সঙ্গে দেখা না করি মহারাজ চলে গেলেন।
4: পাছে মুখ দেখে প্রতিজ্ঞা ভঙ্গ হয় এই ভয়ে এতক্ষণ ধরে বৈরাগীর সঙ্গে কথা করছিলেন, মনের মধ্যে এই দ্বিধাটাই নিয়ে শিবিরের মধ্যেও যেতে পারছিলেন না, শিবির ছেড়ে যেতেও পা উঠছিল না। যাই যাই, যুবরাজকে দেখে আসি গে।
6: জয় ভৈরব, জয় ভৈরব।
7: মাসি মাসি, ওরা কেন সবাই এমন রেগে উঠেছে, কেন বলছে যুবরাজ অন্যায় করেছেন? আমি বুঝতেও পারিনি সইতেও পারিনি।
8: ওরে বুঝতে পারিসনি, উত্তরকূটের মেয়ে হয়ে উনি নদী সংকটে রাস্তা খুলে দিয়েছেন।
7: আমি জানি না এটাতে অপরাধ কি হয়েছে, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করিনি যে যুবরাজ অন্যায় করেছেন।
8: তুই ছেলে মানুষ, অনেক দুঃখ পেয়ে তবে একদিন বুঝবি, বাইরে থেকে যাদের ভালো বলে বোধ হয় তাদেরই বেশি সন্দেহ করতে হয়।
7: কিন্তু যুবরাজকে কি সন্দেহ করছো তোমরা?
8: সবাই বলছে যে শিবতরায়ের লোকেদের বশ করে নিয়ে উনি এখনই উত্তরকূটের সিংহাসন জয় করতে চান, ওনার তো সইছে না।
7: মাসি, সিংহাসনের কি দরকার ছিল ওর? উনি তো সবারই হৃদয় জয় করে নিয়েছেন। যারা ও নিন্দে করছে তাদের বিশ্বাস করব, আর যুবরাজকে বিশ্বাস করব না।
8: তুই চুপ কর, একরত্তি মেয়ে, ওর মুখে সব কথা সাজে না। দেশ শুদ্ধ লোক তাকে অভিসম্পাত করছে, তুই হঠাৎ তার।
7: আমি দেশ শুদ্ধ লোকের সামনে দাঁড়িয়ে এ কথা বলতে পারি যে যুবরাজ?
8: চুপ
7: কেন চুপ, আমার চোখ ফেটে জল বেরোতে চায়। যুবরাজকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি, এই কথাটা প্রকাশ করবার জন্যে আমার আমার যা হয় একটা কিছু করতে ইচ্ছে করছে। আমার এই লম্বা চুল আমি আজ ভৈরবের কাছে মানত করব, বলবো বাবা বাবা তুমি জানিয়ে দাও যে যুবরাজেরই জয়, যারা নিন্দুক তারা মিথ্যে।
8: চুপ চুপ চুপ, কোথা থেকে কি শুনতে পাবে? বিপদ কথা ভেবে দেখছি, চলে আয়।
9: রাজার বক্ষের মানি, তার অপরাধের বিচার করতে পারবেন না, মাঝের থেকে আমাদের রাগ করবেন,
10: করুন রাগ, কষ্ট কথা বলবো, কপালে যাই থাক।
11: এদিকে যুবরাজ আমাদের এত ভালোবাসে দেখান, ভাব করেন যেন আকাশে চাঁদ হাতে পেড়ে দেবেন, আর তলে তলে তাঁরই এই কীর্তি, হঠাৎ শিব তরাই তার কাছে একেবারে উত্তর কুটের চেয়ে বড় হয়ে উঠল।
10: এমন হলে পৃথিবীতে আর ধর্ম রইল কোথায় বলতো দাদা?
12: কাউকে চেনবার জন্যে রাজা ওকে শাস্তি না দেন তো আমরা দেবো,
9: কি করবি,
12: এদেশে ওর ঠাই হচ্ছে না, যে পথ কেটেছে সেই পথ দিয়ে ওকেই বেরিয়ে যেতে হবে।
10: কিন্তু ওই তো তবুয়া গায়ের লোকেরা বললো তিনি শিব তরাইও নেই, আবার মহারাজের বাড়িতেও খুঁজে পাওয়া যায়,
12: রাজা তাকে নিশ্চয়ই লুকিয়েছে।
10: লুকিয়েছে? হ্যাঁ লুকিয়েছে, দেয়াল ভেঙে বের করবো,
12: ঘরে আগুন লাগিয়ে বের করবো,
11: আমাদের ফাঁকি দেবে, মরি মরবো, তবু
10: মরি মরবো।
4: কি হয়েছে?
12: লুকোচুরি চলবে না, বের করো যুবরাজকে।
11: হ্যাঁ বের করো।
4: আরে বাপু আমি বের করবার কে?
11: তোমরাই তো মন্ত্র না দিয়ে তাকে পারবে না, পারবে না, কিন্তু আমরা টেনে বের করবো।
4: আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে নিজের হাতে রাজত্ব নাও, রাজার গারদ থেকে তাকে ছাড়িয়ে আনো।
10: গারদ থেকে?
4: হ্যাঁ গারদ থেকে, মহারাজ তাকে বন্দী করেছেন, বন্দী করেছেন,
11: বন্দী করেছেন। জয় জয় মহারাজের জয়,
13: জয় মহারাজের জয়,
11: জয় উত্তরকূটের
13: জয়, জয় উত্তরকূটের জয়, জয় উত্তরকূটের
4: জয়। মহারাজ কেন যে যুবরাজকে এই শিবিরে বন্দী করতে বলেছিলেন এখন বুঝলাম, বুঝেছে উদ্ধব?
5: কেন মন্ত্রী মহাশয়?
4: প্রজাদের হাত থেকে ওকে বাঁচাবার জন্যে, কিন্তু ভালো ঠেকছে না, লোকের উত্তেজনা কেবলই বেড়ে উঠছে।
5: মন্ত্রী মহাশয়।
4: কে সঞ্জয়?
5: মহারাজকে বেশি আগ্রহ দেখাতে সাহস করলুম না, তাতে তাঁর সংকল্প আরো দৃঢ় হয়ে ওঠে।
4: রাজকুমার শান্ত থাকবেন, উৎপাতকে আরো জটিল করে তুলবেন না।
5: বিদ্রোহ ঘটিয়ে আমিও বন্দী হতে চাই।
4: তার চেয়ে মুক্ত থেকে বন্ধন মোচনের চিন্তা করুন।
5: সেই চেষ্টাতেই তো প্রজাদের মধ্যে গিয়েছিলাম, জানতুম যুবরাজকে তারা প্রাণের অধিক ভালোবাসে, তার বন্ধন ওরা সইবে না, গিয়ে দেখি নন্দী শঙ্করের খবর পেয়ে তার আগুন হয়ে আছে।
4: তবেই বুঝছেন বন্দিশালাতেই যুবরাজ নিরাপদ।
5: আমি চিরদিন তাঁরই অনুবর্তী, বন্দিশালাতেও আমাকে তাঁর অনুসরণ করতে দাও।
4: কি হবে?
5: পৃথিবীতে কোনো একলা মানুষই এক নয়, সে অর্ধেক, আর একজনের সঙ্গে মিল হলে তবেই সে ঐক্য পায়, যুবরাজের সঙ্গে আমার সেই মিল।
4: রাজকুমার সে কথা মানি, কিন্তু সেই সত্য মিল যেখানে সেখানে কাছে কাছে থাকবার দরকার হয় না, আকাশের মেঘ আর সমুদ্রের জল অন্তরে একই, তাই বাইরে তারা পৃথক হয়ে ঐক্যটিকে সার্থক করে। যুবরাজ আজ যেখানে নেই সেইখানেই তিনি তোমার মধ্যে দিয়ে প্রকাশ পান।
5: মন্ত্রী এ তো তোমার নিজের কথা বলে শোনাচ্ছে না, এ যেন যুবরাজের মুখের কথা।
4: তার কথা? তার কথা এখানকার হাওয়ায় ছড়িয়ে আছে, ব্যবহার করি অথচ ভুলে যাই তার না আমার।
5: কিন্তু কথাটি মনে করিয়ে দিয়ে ভালো করেছ, দূর থেকে তাঁরই কাজ করব, যাই মহারাজের কাছে।
4: কেন কি করতে?
5: শিবতরায় শাসনভার প্রার্থনা করব।
4: কিন্তু সঞ্জয় সময় যে বড় সংকটের, এখন কি?
5: সেই জন্যেই এই তো উপযুক্ত সময়।

0: থাপ বুঝি?
1: হ্যাঁ খুড়া মহারাজ।
0: অন্ধকারের জন্য অপেক্ষা করছিলাম, আমার চিঠি পেয়েছ তো?
1: পেয়েছি।
0: সেই মতো কাজ হয়েছে?
1: অল্প পরেই জানতে পারবো, কিন্তু
0: মনে সংশয় করো না। মহারাজকে নিজে মুক্তি দিতে প্রস্তুত নন, কিন্তু তাকে না জানিয়ে কোনো উপায়ে আর কেউ যদি কাজ সাধন করে তাহলে তিনি বেঁচে যাবেন।
1: কিন্তু সেই আর কেউকে কিছুতে ক্ষমা করবেন না।
0: আমার সৈন্য আছে, তারা তোমাকে আর তোমার প্রহরীদের বন্দী করে নিয়ে যাবে, দয় আমারই।
1: ওই হয়েছে, বন্দিশালার সংলগ্ন পাকশালার তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছে। যাই, এই সুযোগে বন্দি দুটিকে বের করে নিয়ে আসি।
2: দাদামশাই যে
0: তোমাকে বন্দি করতে এসেছি, মোহনগড়ে যেতে হবে।
2: আমাকে আজ কিছুতেই বন্দি করতে পারবে না দাদামশাই, না ক্রোধে না স্নেহে।

0: তোমরা ভাবছো তোমরা এই আগুন লাগিয়েছো? না, এ আগুন যেমন করেই হোক লাগতো, আজ আমার বন্দী থাকবার অবকাশ নেই।
1: কেন ভাই, কি তোমার কাজ?
0: জন্মকালের ঋণ শোধ করতে হবে, স্রোতের পথ আমার ধাত্রী, তার বন্ধন মোচন করবো।
1: তার অনেক সময় আছে, আজ নয়।
0: সময় এখনই এসেছে এই কথাই জানি, কিন্তু সময় আবার আসবে কি না সে কথা কেউ জানি না।
1: আমরাও তোমার সঙ্গে যোগ দেব।
0: না না দাদামশাই, সকলের এক কাজ নয়, আমার উপর যে কাজ পড়েছে সে একলা আমারই।
1: তোমার শিবতলায়ের ভক্তদল যে তোমার কাজে হাত দেবার জন্য অপেক্ষা করে আছে, তাদের ডাকবে না?
0: যে ডাক আমি শুনেছি সেই ডাক যদি তারাও শুনতো তবে আমার জন্য অপেক্ষা করতো না, আমার ডাকে তারা পথ ভুলবে।
1: ভাই ভাই, অন্ধকার হয়ে এসেছে,
0: যেখান থেকে ডাক এসেছে সেইখান থেকে আলো আসবে।
1: তোমাকে বাধা দিতে পারি এমন শক্তি আমার নেই, অন্ধকারের মধ্যে একলা চলেছ, তবুও তোমাকে বিদায় দিয়ে ফিরতে হবে। কেবল একটি আশ্বাসের কথা বলে যাও ভাই, আমার মিলন ঘটবে।
0: দাদামশাই, তোমার সঙ্গে আমার বিচ্ছেদ হবার নয়,

0: বটু নাকি?
1: ঠাকুর, দিন তো গেল, অন্ধকার হয়ে এলো।
0: বাবা, বাইরের আলোর উপর ভরসা রাখাই অভ্যাস, তাই অন্ধকার হলেই একেবারে অন্ধকার দেখি।
1: ভেবেছিলুম ভৈরবের নৃত্য আজই আরম্ভ হবে, কিন্তু যন্ত্ররাজ কি তাঁরও হাত পা যন্ত্র দিয়ে বেঁধে দিলে?
0: হুরে, ভৈরবের নৃত্য যখন সবে আরম্ভ হয় তখন চোখে পড়ে না, যখন সে সবার পালা আসে তখন প্রকাশ হয়ে পড়ে।
1: ভরসা দাও প্রভু, বড় ভয় ধরিয়েছে। জাগো ভৈরব, জাগো, আলো নিভেছে, পথ ডুবেছে, সারা পাইনে মৃত্যুঞ্জয়। ভয়কে মারো ভয় লাগিয়ে।

0: মানে
1: হতে পারে কখনো আমি
2: মিথ্যা কথা রাজধানীর দারোর দেশে নেই ওকে লুকিয়ে রেখেছে
1: দেখবো কোথায় লুকিয়ে রাখে
0: না বাবা কোথাও পারবে না লুকিয়ে রাখতে পড়বে দেয়াল ভাঙবে দরজা আলো ছুটে বের হয়ে আসবে সমস্ত প্রকাশ হয়ে পড়বে
2: এ আবার কি রে বুকের ভিতরটা হঠাৎ চমকিয়ে দিলে
1: তা বেশ হয়েছে আরে একজন কাউকে তো চাই তা এই বৈরাগীটাকেই ধর ওকে বাঁধ
0: যে মানুষ ধরা দিয়ে বসে আছে তাকে ধরবে কি করে
2: সাধুগিরি রাখো আমরা ওসব মানি নে এই নে
0: কোষে চেপে ধরেছেন সহজে ছাড়ছেন না আমার অঙ্গ তোমার অঙ্গে
2: পাদু পাদু বাবা পাদু
0: কোষে পাদু

0: ওই দেখো চে, গধূলির আলো যতই নিভে আসছে আমাদের যন্ত্রের চূড়াটা ততই কালো হয়ে উঠছে।
1: দিনের বেলায় ও সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে এসেছে, অন্ধকারে ও রাত্রিবেলাকার কালোর সঙ্গে টক্কর দিতে লেগেছে, ওকে ভূতের মতো দেখাচ্ছে।
0: আচ্ছা, বিভূতি তার কীর্তিটাকে এমন করে গড়লো কেন ভাই? উত্তরকূটের যেদিকেই ফিরি ওর দিকে না তাকিয়ে থাকবার জো নেই, ও যেন একটা বিকট চিৎকারের মতো।
2: এই শুনছ? হ্যাঁ, খবর পাওয়া গেল ওই আমবাগানের পেছনে রাজার শিবির পড়েছে, আর সেখানে যুবরাজকে রেখে দিয়েছে।
3: এতক্ষণে বোঝা গেল তাই বটে, বৈরাগী এই পথেই ঘুরছে, ও থাকে এখানে বাঁধা পড়ে, ততক্ষণ দেখে আসি। এই চলো চলো চলো চলো চলো চলো,
4: এখন কোন দিকে যাই? নৌশানুতে যারা ছাগল চড়ায় তারা তো বলে তারা দেখেছে যুবরাজ একলা এই পথ দিয়ে পশ্চিমের দিকে গেছেন।
5: আজ রাত্রে তাকে খুঁজে বের করতেই হবে, মহারাজের হুকুম।
4: মোহন বাড়ি তাকে নিয়ে গেছে বলে কথা উঠেছে, কিন্তু অম্বা পাগলির কথা শুনে স্পষ্ট বোধ হচ্ছে সে যাকে দেখেছে সে আমাদের যুবরাজ, আর তিনি এই পথ দিয়েই উঠেছেন।
5: কিন্তু এই অন্ধকারে তিনি একলা কোথায় যে যাবেন বোঝা যাচ্ছে না।
4: আলো না হলে আমরা তো এক পায়ে হতে পারবো না। চলো কোটপালের কাছ থেকে আলো সংগ্রহ করে আনিকে।

0: 엄마! 무다! 우리 무다네, 우리 어디, 우리 엄마. 미보다 벨레, 미보다 벨레. 아마게 얘기해야 되네. 몰라, 저라이 보다 배, 소자에서 아마게 돌베. 가로 댄카니, 우리 엄마. 언덕가로 이 가로 전투를 이샤라 곧대. 뭘라게 되네, 뭘라게 되네.
1: 깨하세! 깨해! 저라부터 오는 게 너! 무단나기
2: 무단나기
3: 아 이님코 마티말라 라스탄테 소모스토 아탈로 졸베 마티 도르카 투미케
0: 아이 후바 나트라돌에 간코리
2: 파테르 모데 데크테 벨레키 안도 오디카리 돌
3: 오넥 마누 사스체 কাকে চিনবো?
2: অনেক মানুষের মধ্যে তাকে ধরো না,
0: আমাদের আন্দু,
2: সে একেবারে আস্ত একখানি মানুষ, ভিড়ের মধ্যে তাকে খুঁটে বের করতে হয় না, সবাইকে ঠেলে দেখা দেয়।
4: দাদা, ও দাদা, তোমার এই ঝুড়িটার মধ্যে বোধ করি বাতি অনেকগুলো আছে, একখানা দাও না, ঘরের লোকের চেয়ে রাস্তার লোকের আলোর দরকার বেশি।
3: দাম কত দেবে?
2: দামি যদি দিতে পারতাম তবে তো তোমার সঙ্গে হেঁকে কথা কইতাম।
4: মিটে সুর বের করবো কেন?
3: রসিক বট্ট হয়ে
4: বাতি দিলে না, কিন্তু রসিক বলে চিনে নিলে সেটা কম কথা নয়। রসিকের গুণ এই, ঘোর অন্ধকারেও তাকে চেনা যায়।
0: উমি বাবারি বাবা, ঝিঝির দাঁতে আকাশ তার গা ঝিমঝিম করছে। মাতিওলার সঙ্গে রসিকতা না করে
2: ডাকাতি করলে কাজে লাগত।
5: এখন চলো।
2: চলবো বলেই তো বেরিয়েছিল, দলের লোককে ছাড়িয়ে চলতে গিয়ে কিরকম অচল হয়ে পড়তে হয় সেই তত্ত্বটা মনে মনে হজম করবার চেষ্টা করছি।
5: দলের লোক তৈরি আছে, এখন তুমি গিয়ে জুটলেই হবে, চলো।
2: কথাটা কি বললে? আমরা তিন মোহনার লোক, আমাদের একটা বদ অভ্যেস আছে, স্পষ্ট কথা না হলে বুঝতেই পারিনি। তা দলের লোক বলছো কাকে?
5: আমরা চৌবুয়া গাঁয়ের লোক, স্পষ্ট বোঝাবার বদ অভ্যেসে হাত পাঠিয়ে। এইবার বুঝলে তো?
0: বুঝেছি বুঝেছি, সোজা মানে হচ্ছে আমাকে চলতেই হবে মর্জি থাক আর না থাক।
4: তা কোথায় চলবো? এবার একটু মোলায়েম করে জবাব দিও কেমন? তোমার আলাপের প্রথম ধাক্কাতেই আমার বুদ্ধি পরিষ্কার হয়ে এসেছে।
5: শিবতলায় যেতে হবে।
4: শিবতলায়?
2: এই অমাবস্যা রাত্রে? তা সেখানে পালাটা কিসে?
5: নন্দী সংকটের ভাঙা গড় ফিরে গাঁদবার পালা।
0: ভাঙা গড়
2: আমাকে দিয়ে বাঁধবে?
0: দাদা, অন্ধকারে আমার চেহারাটা দেখতে পাচ্ছ না বলে এত বড় শক্ত কথাটা বললে। আমি হচ্ছে
5: তুমি যেই হও না কেন, দুখানা হাত আছে তো?
2: নেই, হাত না থাকলে নয় বলি আছে, নইলে একে কি?
5: হাতের পরিচয় মুখের কথায় হয় না, যথাস্থানেই হবে। এখন
2: ওই ওই আরেকজন লোকে পেয়েছি কঙ্কর।
5: লোকটাকে?
6: আমি কেউ না বাবা, কেউ না, আমি লক্ষ্মণ, উত্তর ভৈরবের মন্দিরে ঘন্টা বাজাই।
5: সে তো ভালো কথা, হাতে জোর আছে, চলো শিবতরায়।
6: যাবো তো, কিন্তু ওই মন্দিরের ঘন্টা?
5: বাবা ভৈরব নিজের ঘন্টা নিজেই বাজাবেন।
6: দোহাই তোমাদের, আমার স্ত্রী রোগে ভুগছে।
5: তুমি চলে গেলে তার রোগ হয় সারবে নয় মরবে, তুমি থাকলেও ঠিক তাই হতো।
2: ভাই লক্ষ্মণ, চুপ করে মেনে যাও, কাজটাতে বিপদ আছে বটে, কিন্তু আপত্তিতেও বিপদ কম নেই। একটু আওয়াজ পেয়েছি,
5: যাই না যাও, সব যাই না যাও। ওই যে নার্সিং এর গলা শোনা যাচ্ছে। কি নার্সিং, খবর ভালো তো?
7: হ্যাঁ, এই দেখো দল জুটিয়ে এনেছি, আরো কয় দল আগেই রওনা হয়েছে।
5: তাহলে চলো, পথের মধ্যে আরো কিছু কিছু দেখবে।
8: আমি যাব না।
5: যাবে না? কেন যাবে না? কি হয়েছে?
8: কিচ্ছু হয়নি, আমি যাব না।
5: লোকটার নাম কি নার্সিং?
8: ওর নাম বনোয়ারি, পদ্মবীজের মালা তৈরি করে।
5: আচ্ছা, ওর সঙ্গে একটু বোঝা পড়া করে নি। এই যে কেন যাবে না বলো তো?
8: প্রবৃত্তি নেই, শিবতরায়ের লোকের সঙ্গে আমার ঝগড়া নেই, ওরা আমার শত্রু নয়।
5: আচ্ছা, না হয় আমরাই ওদের শত্রু হলুম?

0: আরো তো একটা কর্তব্য আছে।
1: আমি অন্যায় করতে পারবো না।
0: ন্যায় অন্যায় ভাববার স্বাতন্ত্র্য যেখানে সেখানেই অন্যায় হচ্ছে অন্যায়। উত্তরকূট বিরাট, তার অংশরূপে যে কাজ তোমার দ্বারা হবে তার কোনো দায়িত্বই তোমার নেই।
1: উত্তরকূটকে ছাড়িয়ে থাকেন এমন বিরাটও আছেন, উত্তরকূটও তার যেমন অংশ, শিবতরাইও তেমনি।
0: হে নট সিং, লোকটা তর্ক করে যে দেশের পক্ষে ওর বড় আপদা নেই।
2: শক্ত কাজে লাগিয়ে দিলেই তর্ক ঝাড়াই হয়ে যায়, তাই ওকে টেনে নিয়ে চলেছি।
1: তাতে তোমাদের ভার হয়ে থাকবো, কোনো কাজে লাগবো না।
0: উত্তরকূটের ভার তুমি, তোমাকে পত্তন করার উপায় খুঁজছি।
3: বনোয়ারি খুড়ো, তুমি বিচার করে সব কথা বুঝতে চাও বলে যারা বিনা বিচারে বুঝিয়ে থাকে তাদের সঙ্গে তোমার এত ঠোকাঠুকি বাধে। হয় তাদের প্রণালীটা কায়দা করে নাও, নয় নিজের প্রণালীটা ছেড়ে ঠান্ডা হয়ে বসে থাকো।
1: তোমার প্রণালীটা কি?
4: আমি গান গাই।
3: তো সেটাই এখানে খাটবে না বলেই চোট বের করছি রে, নইলে এত করে তান লাগিয়ে দিত।
0: এই যে এখন তোমার অভিপ্রায় কি?
1: আমি এক পা নড়বো না।
0: তাহলে আমরাই তোমাকে নড়াবো।
3: একটা কথা বলি কঙ্কর দাদা, রাগ করো না, ওকে বয়ে নিয়ে যেতে যে জোরটা খরচ করবে সেইটে বাজাতে বললে কাজে লাগতো।
0: উত্তরকূটের সেবায় যারা অনিচ্ছুক তাদের দমন করা একটা কাজ, সময় থাকতে কথাটা বুঝে থাকো।
4: এর মধ্যে বুঝে নিয়েছি।
5: ওই যে বিভূতি আসছে, যন্ত্ররাজ বিভূতি জয়।
6: নমো যন্ত্র, নমো যন্ত্র, নমো যন্ত্র, নমো যন্ত্র, তুমি চক্রমুখ।
0: কাজ অনেকটা এগিয়েছে, লোক কম জোটে নি, কিন্তু তুমি এখানে কেন? তোমাকে নিয়ে সবাই যে উৎসব করবে।
7: উৎসবে আমার স্বপ্নে
0: কেন বলো তো?
7: আমার কীর্তি খর্ব করবার জন্যই নন্দী সংকটের গড় ভাঙার খবর ঠিক আজ এসে পৌঁছল। আমার সঙ্গে একটা প্রতিযোগিতা চলছে।
0: প্রতিযোগিতা? তার প্রতিযোগিতা যন্ত্রাজ?
7: নাম করতে চাই না, সবাই জানো। উত্তরকূটে তার বেশি আদর হবে না আমার, এই হয়ে দাঁড়ালো সমস্যা। একটা কথা তোমাদের জানা নেই, এর মধ্যে আমার কাছে কোনো পক্ষ থেকে দূত এসেছিল আমার মন ভাঙাতে। আমার মুক্ত ধারায় বাঁধ ভাঙবে এমন শাসন বাক্যেরও আভাস দিয়ে গেল।
0: এত বড় কথা তুমি তুমি সহ্য করলে বিভূতি?
7: প্রলাপ বাক্যের প্রতিবাদ চলে না।
0: কিন্তু বিভূতি, এত বেশি নিঃসংশয় হওয়া কি ভালো? তুমিই তো বলেছিলে বাঁধের বন্ধন দু এক জায়গায় আলগা আছে, তার সন্ধান জানলে অল্প একটু খানিতেই।
7: সন্ধান যে জানবে সেও জানবে যে সেই ছিদ্র খুলতে গেলে তার রক্ষা নেই, বন্যায় তখনই ভাসিয়ে নিয়ে যাবে।
0: পাহারা রাখলে ভালো করতে না?
7: সেই ছিদ্রের কাছে জম স্বয়ং পাহারা দিচ্ছেন, বাঁধের জন্য বিন্দুমাত্র আশঙ্কা নেই। আপাতত নন্দী সংকটের পথটা আটকে দিতে পারলেই আমার আর কোনো খেদ থাকে না।
0: তোমার পক্ষে এত কঠিন নয়?
7: না, আমার যন্ত্র প্রস্তুত আছে, মুশকিল এই যে ওই গিরিপথটা সংকীর্ণ, অনায়াসেই অল্প কয়েকজনই বাধা দিতে পারে।
0: বাধা কত দূরে? মরতে মরতে গেছে তুলব।
7: মরবার জন্য বিস্তর লোক চাই।
0: মারবার লোক থাকলে মরবার লোকের অভাব ঘটে না। ওই দেখো যাবার মুখে অযাত্রা।
7: বৈরাগী, তোমাদের মতো সাধুরা ভৈরবকে পর্যন্ত জাগাতে পারলে না, আর যাকে পাষণ্ড বলো সেই আমি ভৈরবকে জাগাতে চলেছি।
8: সে কথা মানি, জাগাবার ভার তোমাদের উপরেই।
7: এ কিন্তু তোমাদের ঘন্টা নেড়ে আরতি দীপ জ্বালিয়ে জাগানো নয়।
8: না, তোমরা শেকল দিয়ে তাকে বাঁধবে, তিনি শেকল ছিঁড়বার জন্য জাগবেন।
7: সহজ শিকল আমাদের নয়, পাকের পর পাক, গ্রন্থির পর গ্রন্থি।
8: সবচেয়ে দুঃসাধ্য যখন হয় তখনই তার সময় আসে।
9: মহারাজ, শিবির একেবারে শূন্য, অনেকখানি পড়েছে, অল্প কয়েকজন প্রহরী ছিল, তারা তো
10: তারা যেখানেই থাক না, অভিজিৎ অভিজিৎ কোথায় জানা চাই?
0: মহারাজ, মহারাজ যুবরাজের শাস্তি আমরা দাবি করি।
10: শাস্তির যে যোগ্য তার শাস্তি দিতে আমি কি তোমাদের অপেক্ষা করে থাকি?
0: মহারাজ, তাকে খুঁজে না পেয়ে লোকের মনে সংশয় উপস্থিত হয়েছে।
10: কি সংশয়? তার সম্বন্ধে
0: ক্ষমা করবেন মহারাজ, প্রজাদের মনের ভাব আপনার জানা চাই। যুবরাজকে খুঁজে পেতে যতই বিলম্ব হচ্ছে ততই ওদের অধৈর্য এত বেড়ে উঠছে যে যখন তাকে পাওয়া যাবে তখন তারা শাস্তির জন্য মহারাজ।

0: অপেক্ষা করবে না।
1: মহারাজের আদেশের অপেক্ষা না করে নন্দী সংকটের ভাঙা দুর্গ গড়ে তোলবার ভার আমরা নিজের হাতে নিয়েছি।
2: আমার হাতে কেন রাখতে পারলে না?
1: যেটা আপনারই বংশের অপকীর্তি তাতে আপনারও গোপন সম্মতি আছে, এরকম সন্দেহ হওয়া মানুষের পক্ষে স্বাভাবিক।
3: মহারাজ, আজ জনসাধারণের মন একদিকে আত্মশ্লাঘায়, অন্যদিকে ক্রোধে উত্তেজিত। আজ অধৈর্যের দ্বারা অধৈর্যকে উদ্দাম করে তুলবেন না।
2: ওখানে ওকে দাঁড়িয়ে ওকে ধনঞ্জয় বৈরাগী,
4: বৈরাগীটাকে মহারাজের মনে আছে দেখছি।
2: যুবরাজ কোথায় তা তুমি নিশ্চিত জানো?
4: না মহারাজ, যা আমি নিশ্চিত জানি তা চেপে রাখতে পারিনি, তাই বিপদে পড়ি।
2: তবে এখানে কি করছো?
4: যুবরাজের প্রকাশের জন্য অপেক্ষা করছি।
2: কেউ
3: সেই অম্বা পাগলি মহারাজ,
2: কেন খুঁজছ তাকে? সময় হয়েছিল, ভৈরব তাকে ডেকে নিয়েছে।
5: ভৈরব কি কেবল কেড়েই নেন, ভৈরব ফিরিয়ে দেন না। চুপি চুপি অন্ধকার রাত্রে সুমন সুমন সুমন।

0: শিবতরাই থেকে হাজার হাজার লোক চলে আসছে।
1: হঠাৎ গিয়ে তাদের নিরস্ত্র করবে এই তো ঠিক ছিল। নিশ্চয়ই তোমাদের কোনো বিশ্বাসঘাতক তাদের খবর দিয়েছে। কঙ্কর, তোমরা কয়জন ছাড়া ভিতরের কথা কেউ জানে না, তাহলে কি করে?
2: বিভূতি আমাদের সন্দেহ করে নাকি?
1: সন্দেহ করার সীমা কোথাও নেই।
2: তাহলে আমরাও তোমাকে সন্দেহ করি?
1: হ্যাঁ, সে অধিকার তোমাদের আছে। যাই হোক, সময় হলে এর একটা বোঝাপড়া করতে হবে।
3: তারা কি অভিপ্রায় আসছে তুমি জানো?
0: তারা শুনেছে যুবরাজ বন্দী হয়েছেন, তাই পণ করেছে তাকে খুঁজে বের করবে, এখান থেকে মুক্ত করে তাকে ওরা শিবতরাগের রাজা করতে চায়।
1: আমরাও খুঁজছি যুবরাজকে, আর ওরাও খুঁজছে, দেখি কার হাতে পড়েন।
3: তোমাদের দুই দলেরই হাতে পড়বেন, তার মনে পক্ষপাত নেই।
0: ওই যে আসছে শিবতরাইয়ের গণের সর্দার।
2: ঠাকুর, পাবো তো তাকে?
3: হ্যাঁ রে, পাবি পাবি,
2: নিশ্চয় করে বলো।
3: পাবি রে, কাকে খোঁজিস?
2: এই যে রাজা, ছেড়ে দিতে হবে।
3: কাকে রে?
2: আমাদের যুবরাজকে। তোমরা তাকে চাও না, আমরা তাকে চাই। আমাদের সবই তোমরা আটক করে রাখবে, ওকেও।
3: মানুষ চিনলি নে বোকা, ওকে আটক করে এমন সাধ্য আছে কার?
2: ওকে আমাদের রাজা করে
3: রাখবি বই কি রাখবি? ও রাজবেশ পরে আসবে।
4: মাটাকে সুমন, মাটা সুমন, সুমন, সুমন ফিরে আয়, মাটাকে ফিরে আয়, সুমন আয়, ফিরে আয়।
3: অন্ধকারের বুকের ভেতর কিল কিল করে হেসে উঠল যে
2: তোমরা। শব্দটা কোন দিকে বলো তো?
5: জয় হো ভৈরব, জয় হো।
2: এতো এতো স্পষ্টই দলস্রোতের শব্দ।
3: না চারণ্যের প্রথম গমরুধ্বনি।
2: শব্দ বেড়ে উঠছে যে, শব্দ বেড়ে উঠছে।
3: এ যেন বোধ হচ্ছে যেন,
2: সন্দেহ নেই, মুক্ত ধারা ছুটেছে।
5: বাঁধকে ভাঙলে, কে ভাঙলে?
3: মন্ত্রী মহারাজ, মন্ত্রী একই কাণ্ড,
6: বাঁধ ভাঙার উৎসবে ডাক পড়েছে।
3: বাজে রে বাজে, ঢমরু বাজে, হৃদয় মাঝে, হৃদয় মাঝে, বাজে রে বাজে।
7: কে যেন?
3: হ্যাঁ, এ যেন ধারে
7: ছেড়া, আর তো কারো
3: এমন সাহস আর কার? নাচে রে নাচে, চরণ নাচে, প্রাণের কাছে, প্রাণের কাছে। শাস্তি দিতে হয় আমি শাস্তি দেব, কিন্তু এইসব উন্মত্ত প্রজাদের হাত থেকে আমার আমার অভিজিৎ দেবতার প্রিয় দেবতারা তাকে রক্ষা করুন।
6: প্রহর জাগে, প্রহরী জাগে, তারায় তারায় খপন লাগে। প্রহর জাগে, প্রহরী জাগে,
3: ওই ওই পায়ের শব্দ শুনছি যেন। অভিজিৎ, অভিজিৎ
7: মহারাজ, ওই ওই যেন আসছেন।

বিয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান মুখোমুখি। এ অনুষ্ঠানে আজ শুনবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিয়েছেন শান্তনু চক্রবর্তী।
1: তরুণ মজুমদারের সঙ্গে আমাদের আলোচনার শেষ পর্ব শুরু করছে। আপনাদের প্রথম ছবি চাওয়া পাওয়া, এটা তো সেই সময় উত্তম সুচিত্রার রান অফ দ্য মিল যে ধরনের ছবি হয় সেরকমই, মানে আপনি যেটা বলছিলেন এর আগে, আপনি পাবলিসিটি ডিজাইনের ক্ষেত্রে যে অন্যরকম করার কিছু, মানে যে কোনো কিছু অন্যরকম করতে হবে, তো এই আপনাদের প্রথম ছবির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু
2: আমি সে দাবি করতে পারি না যে এর ভেতরে নতুনত্ব কিছু ছিল। আসলে আজকে বলি, এই গল্পটা নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা, এবং পরবর্তীকালে আমি টের পাই যে হলিউডে প্রায় এরকম থিম,
1: রোমান হলিডের সঙ্গে, তো
2: রোমান হলিডে নয়, ইট হ্যাপেন্ড ওয়ান নাইট বলে ছবির সঙ্গে অনেকটা মিল আছে। তখন নৃপেন্দ্রা অসম্ভব সফল চিত্রনাট্যকার, উনি লিখেছেন, ওটা করেছি। পরের ছবিতে ওইটা যাতে না হয় সেই জন্য চেষ্টা করেছি। এই সময় ছবি বিশ্বাস, ছবি দা আমরা বলতাম, উনি একটি এক্সারসাইজ খাতা আমাকে দিলেন, দিয়ে বললেন যে মেদিনীপুর থেকে মালবিকা রায় বলে একটি মেয়ে, সে একটি গল্প লিখে পাঠিয়েছে, এতে লেখা আছে, সে এবার পড়ে দেখিস তো কেমন লাগে। তো সেটা পড়ে আমরা ঠিক করলাম যে ঠিক আছে, কিন্তু এটাকে একটু বদল করতে হবে। এবং তখন আমার সঙ্গীরা কখনোই এটা বিশ্বাস করতেন না যে পরিচালকদের চিত্রনাট্য লেখা উচিত।
1: আচ্ছা, এটাও একটা ভাবনার তফাৎ বলা যেতে পারে।
2: তখন সেটা প্রেমেন্দাকে দেয়া হলো, প্রেমেন্দ্র মিত্র।
1: আচ্ছা,
2: তারপরে তার থেকে ছবি হয়, যদিও সেই চিত্রনাট্যে অনেক কিছু কাটাকাটি করতে হয়। সেই সময় আমি আপন মনে কাছে স্বর্গের চিত্রনাট্য লিখছিলাম,
1: মানে যখন স্মৃতিটুকু
2: তখন আমি ঠিকই করে নিয়েছিলাম যে আমাকে যদি পরিচালক হিসেবে নিজের অস্তিত্ব বজায় রাখতে হয় তাহলে পরে চিত্রনাট্য আমাকে নিজেকে লিখতে হবে। এইভাবে কাঁচের স্বর্গটা হয়।
1: এখানে আমি স্মৃতিটুকু ঠাকুর প্রসঙ্গে একটু বলতে চাইছি, মানে যেটা বললেন যে প্রথম যে ছবিটা সেটা মোটামুটি রান অফ দ্য মিল ছবি, কিন্তু প্রথম ছবি তো চাওয়া পাওয়াতে যথেষ্ট বক্স অফিস সফল ছবি। সেক্ষেত্রে যেটা হতো তখনকার দিনে যে পরের ছবিতে ওই সাকসেস ফর্মুলাই রিপিট করা হতো, তো আপনি সেটা না করে আপনারা স্মৃতিটুকু থাকতো সেই অর্থে ফর্মুলার খানিকটা বাইরের দিকে,
2: ফর্মুলার খানিকটা বাইরের দিকে আবার খানিকটা ভেতরের দিকেও বটে, তার কারণ অতি উত্তম নেই সুচিত্রা সেনের দ্বৈত চরিত্র।
1: মানে এই সাহসটাই আপনারা পেলেন কি করে, মানে উত্তম সুচিত্রা জুটি ভেঙে সুচিত্রা সেনের দ্বৈত চরিত্র, তার সঙ্গে আবার অনিল চ্যাটার্জি এবং অসিত বরণ।
2: আসলে বলি যে অন্যায় হলো মাঝে মাঝে একটু, সারা জীবনে কোনো কোনো জায়গায় একটু একটু সাহস হয়তো দেখাতে পেরেছি। সেটা আরো বেশি প্রকাশ হয়েছে তারপরের ছবি কাঁচের স্বর্গতে, যেখানে একেবারে নায়ক নতুন, নায়িকার কোনো নাম নেই, তাদের চারপাশে চরিত্রাভিনেতা অনেক আছে, তাদের অনেক নাম আছে, তাদের দিয়ে এমন একটা বিষয়বস্তু যে বিষয়বস্তুর একটা অসম্ভব মানবিক আবেদন আছে। অর্থাৎ আস্তে আস্তে ফর্মুলা থেকে সরতে সরতে নিজের জোরের জায়গাটা আমি খুঁজে পাবার চেষ্টা করলাম, এবং ব্যাপারটা ভেতরে নতুনত্ব আছে। আপনি হয়তো এটা স্বীকার করবেন যে কাঁচের স্বর্গের ক্ষেত্রে বোধহয় এই দুটোরই কিছু কিছু ছিল।
1: মানে আমরা কি এই কথাটা বলতে পারি যে তরুণ মজুমদার নামে চলচ্চিত্রকার ভদ্রলোকটি যে ভবিষ্যতে টালিগঞ্জের চেনা চালু স্টার সিস্টেমকে আর পাত্তাই দেবেন না, তার সলতে পাকানোর পর্বটা কাঁচের স্বর্গ থেকেই শুরু হয়েছিল।
2: হ্যাঁ,
1: চতুর্থ ছবিতে এলো যে আপনার পলাতকের নায়ক হচ্ছেন অনুপ কুমার, যার সেই অর্থে নায়ক ব্যাপারটার সঙ্গেই তিনি যান না, মানে তার আগে অবধি তার ছবিতে যে ইমেজ, মানে তিনি কমেডিয়ান হিসেবে তখনও সেইভাবে স্বীকৃত নন আর কি, মানে চরিত্রাভিনেতার কোনো জায়গা তখনও তৈরি হয়নি, তো উনি তো পরীক্ষিতই ছিলেন না, তো আপনি মানে ওনাকে নায়ক করবেন এই সাহসটা আপনি কি করে পেলেন আর কি?
2: সাহস নয়, আংটি চট্টোপাধ্যায়ের ভাই, এটা মনোজ বসুর গল্প, সেটাকে যখন চিত্রনাট্য আকারে আমি বাড়াতে থাকি তখন প্রতিটি মুহূর্তে আমার অনুপের কথা মনে পড়েছে। এই ছবিটা হচ্ছে একটি ইমপারফেক্ট হিরোকে নিয়ে কাজ করা, মানে এমন একটা নায়কের চরিত্র যে কোনো অর্থেই পারফেক্ট নয়। আমি চাইলাম যে এমন একটা চরিত্র যার ভেতর গুণও আছে দোষও আছে, দোষে গুণে মানুষ, তার চেহারাটা গড়পড়তা বাঙালির চেহারার মতো, মেটে খাটো নায়কের মতো চেহারা নয়, তার আচার ব্যবহারও সেই রকম, সে অনেক জিনিস করছে যে জিনিসগুলো নায়ক হলে পরে তার করা উচিত নয়। তো এই পলাতক থেকেই আমার ইমপারফেক্ট হিরোর কনসেপ্টটা আমার মাথার ভেতর খুব বসে গেল, যে বেশিরভাগ দর্শক যে আমাদের, তাদের বেশিরভাগই তো ইমপারফেক্ট, আমি নিজেও তো ইমপারফেক্ট, কত জিনিস আমার নেই, তো সুতরাং এদের কথা বললে পরে দর্শকদের মন থেকে একটা সঙ্গে সঙ্গে তার জবাব আসবে।
1: আমি একটু যদি ইন্টারাপ্ট করি, মানে এই যে উল্টো রাস্তাতে আপনি যেতে পারলেন, আবার একই সঙ্গে আপনি কিন্তু ভীষণভাবে সফল হলেন, এই কেমিস্ট্রিটা কিভাবে ঘটল?
2: প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন থিওরি হিসেবে আমি সেটাকে কোনো মান্যতা দিই না, যে হিরো হলে পরেই তাকে এই এই হতে হবে, আর আপনি লক্ষ্য করবেন অনেক বছর পরে আমি যখন আমি মাঝে মাঝে এটা করেছি, কিন্তু অনেক বছর পরে আমি যখন দাদার কীর্তি করি, দাদার কীর্তির যে নায়ক সেও কিন্তু সর্বগুণ সম্পন্ন নয়, সে আরম্ভই হচ্ছে সে পরীক্ষাতে ফেল করে, তার জন্য সে বাবার হাতের একটি চর খেয়ে সে পশ্চিমে স্থানান্তরিত হয়, সেসব দিয়ে এটা রিভিল হয় যে সে পরীক্ষাতে কোনো মেডেল পায় না বটে, কিন্তু ঈশ্বর তার হৃদয়ের ভেতর একটা সোনার মেডেল রেখে দিয়েছে।
1: এই যে অনুপ কুমারকের মতো একজন অভিনেতাকে আপনি মূল প্রোটাগনিস্ট চরিত্র হিসেবে আনলেন এবং তারপরেও আপনার ছবিতে ঠগি নিতে এসেছেন, নিমন্ত্রণে এসেছেন, কিন্তু তার আশেপাশে আমরা অনুপ কুমারকে অন্যান্য ছবিতে যেভাবে দেখি আর কি, তার সঙ্গে একদম যায় না। মানে আপনি এইভাবে ভাবছেন কি করে? তাকে আমরা পর্দা নিয়ে যেভাবে দেখে থাকি তার বাইরে যে তার এতখানি স্প্যান ছিল অভিনয়ের, মানে এই আবিষ্কারের জায়গাটা,
2: এটা অনেকটা নিজের ধারণা একটা থাকে তো, সেই নিজের ধারণাটাকে পরীক্ষা করার জন্য আমি, তার ভ্যালিডিটি পরীক্ষা করার জন্য আমি এটা করেছি। আপনি শুনে অবাক হবেন যখন তিনটে ছবি আমাদের হয়ে গেছে, তিনটেই খুবই জনপ্রিয় হয়েছে, তো উপরন্তু কাঁচের স্বর্গ তখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তারপরে পলাতক ছবিতে আমি যখন ঠিকই করলাম যে অনুপ ছাড়া কাউকে আমি নায়কের চরিত্রে নেব না, সেই সময় আমি কিছুদিন কোনো প্রডিউসার পাইনি। শুধু তাই নয়, লোকের মুখে মুখে শুনে আমাদের খুবই শ্রদ্ধেয় লোক অসিত চৌধুরী মশাই একদিন উত্তমবাবুকে নিয়ে আমার কাছে এলেন, এখন উত্তমবাবুর সঙ্গে আমাদের খুবই ভালো বন্ধুত্বের সম্পর্ক, আমরা একটা চিত্রনাট্যটা শুনতে চাই, তখন উত্তমবাবু আবার ছবি প্রডিউসও করছেন, আমি ভাবলাম বোধহয় এরা প্রডিউসার হিসেবে আসছেন। আমি চিত্রনাট্য পড়ার পরে অসিত বাবু খুব ভালো বাটালো বলে চলে গেলেন, পরের দিন অসিতবাবু আমাকে টেলিফোন করে বললেন খুব ভালো লাগলো চিত্রনাট্যটা, তবে উত্তম বলছিল যে একটা বিশেষ জায়গা অভিনয় করার ক্ষেত্রে ওর, মানে বলছি যেটা যদি এরকম না হয় একটু এরকম হতো। আমি বললাম যে দাঁড়ান দাঁড়ান, আপনি কি ভাবছেন এই চরিত্রে উত্তমবাবু করবেন নাকি? আমি কিন্তু সেটা ভেবে এই চিত্রনাট্য লিখিনি, এই চিত্রনাট্য তার হিরো এমন একজন হতে হবে যে দেখতে অতি সাধারণ, যে দেখতে উত্তম কুমারের মতো নয়। আমি যদি ছবি করি তাহলে আমি এরকমই করবো। তো যাই হোক, এরপরে আমি পশ্চিমবাংলাতে কোনো প্রডিউসার সেই সময় এগিয়ে আসেননি। ঘটনাচক্রে সেই সময় বম্বে থেকে মিস্টার ভি শান্তারাম তার একজন বিশ্বাসভাজন লোকের মারফত আমাকে খবর পাঠালেন যে তিনি একটি হিন্দি ছবি করবার প্ল্যান করছেন, হাথি মহল বলে, তার জন্য একজন ডিরেক্টর খুঁজছেন, তার জানাশোনা কোনো ডিরেক্টর আছে কিনা, এবং তাকে যেন ইমিডিয়েটলি বম্বে নিয়ে যাওয়া হয়। তো সেই হাথি মহলের ডিরেক্টর হিসেবে আমাকে বম্বে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যাবার সময় শেষ মুহূর্তে পলাতকের চিত্রনাট্যটা বগল দাবা করে আমি গিয়েছিলাম যে আমি একটু ডায়লগগুলোকে আর একটু ঘষামাজা করব। তো প্লেনে আমি সেটাই করতে করতে যাচ্ছিলাম, ওখানে নামবার পরে মিস্টার শান্তারামের সেক্রেটারি আমাকে এসে সোজা মিস্টার শান্তারামের কাছে নিয়ে যান। পলাতকের চিত্রনাট্যটা আমার বগলে ছিল, ওখানে গিয়ে অবাক কাণ্ড, উনি বললেন যে ওটা কী তোমার হাতে? এমন যে এটা চিত্রনাট্য বাংলা ছবির, তো বললেন মে আই হ্যাভ এ লুক অ্যাট ইট। আমি

0: গিয়ে দিলাম, উনি পাতাটাতা উল্টে টুলটে হঠাৎ বললেন যে এটাকে তুমি একটু পড়ে শোনাতে পারো আমাকে, ঠিক সেইভাবে যেইভাবে কিনা তুমি চাইবে যে তোমার আর্টিস্টরা অভিনয় করবে, এবং স্যামেলটেনিয়াস ইংরেজিতে একটু অনুবাদ করে দিতে পারবে। তো স্বীকার করতে কোনো বাধা নেই, এটা খুব একটা হারকিউলিয়ান টাস্ক। একই সঙ্গে ওটাকে অভিনয় করে পড়া, আবার ইংরেজিতে অনুবাদ করা, এই করতে করতে আমি খেয়াল নেই কখন দিন থেকে রাত হয়ে গেছে। মানে ওর অফিসে আমি বসে আছি, এয়ার কন্ডিশন অফিস, বিশাল ঘর, রিমোট কন্ট্রোল ডোর ইত্যাদি ইত্যাদি, কখন দিন থেকে রাত হয়ে গেছে, ওর মুখের দিকেও তাকাবার কোনো সুযোগ পাচ্ছি না। হঠাৎ একটা সময় অদ্ভুত শব্দ শুনতে পেলাম, একটা খসখস খসখস বলছে। তা আমি তাকিয়ে দেখি যে উনি রুমালটা এরকমভাবে চশমার ভেতর দিয়ে গিয়ে চোখ পুচ্ছেন আর নাক টানছেন, কাঁদছেন। তো যেই আমার চোখে চোখ পড়েছে, হঠাৎ উনি খুব গম্ভীর হয়ে গিয়ে এক্সকিউজ মি বলে উনি উঠে চলে গেলেন সোজা টয়লেটে গিয়ে। কিছুক্ষণ পরে দেখি যে এসে বললেন যে কন্টিনিউ। এরপরে যখন শেষ হয়ে গেল তখন প্রায় অন্ধকার হচ্ছে না ঘর, আমি বসে আছি উল্টো দিকে, উনি বসে আছেন, উনি কোনো কথা বলছেন, আমি তো বলছি না। অনেকক্ষণ পরে উনি প্রথম কথা যেটা বললেন সেটা হচ্ছে যে ইউডু কেয়ারে কাপ অফ টি, তোমার বাঙালির তো খুব চা খেতে ভালোবাসো। আমি তখন হ্যাঁ, উনি একটা টেলিফোন তুলে মারাঠিতে কাকে কি ইনস্ট্রাকশন দিলেন। কিছুক্ষণ পরে দরজায় একটা আওয়াজ হলো, উনি এখান থেকে নব টিপে দরজাটা খুলে দিলেন, তিনজন ওয়েল ড্রেসড ভদ্রলোক মাঝ বয়সে ঢুকলেন। তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি কলকাতা থেকে এসছেন, আমার পরের ছবির ডিরেক্টর তরুণ মজুমদার, ইনি হচ্ছেন মিস্টার হাজারে, ইনি হচ্ছেন ডিস্ট্রিবিউশন সেকশনের ইনচার্জ, ইনি মিস্টার অমুক, ইনি মিস্টার তমুক। আমরা এই ছবিটা আরম্ভ করতে যাচ্ছি ওই মাসে, পুরো টিম বোম্বেতে আসবে, ওই ওই জায়গাগুলো খালি করে দাও। মানে আমাকে চমকে দিয়ে উনি পরপর পরপর পরপর পরপর বলে যেতে লাগলেন, এবং ওই সামনে যে ডিস্ট্রিবিউশন অফিসটা, আই ওয়ান্ট ইট টু বি ভেকেটেড উইদিন 15 days। তখন ওই মিস্টার শিরোদকার বলে যে ভদ্রলোক, উনি বললেন যে কিন্তু স্যার আমাদের মধ্যে আমি বলেছি না 15 দিন, তারপরে তো তোমাদের এখান থেকে চলে যেতে হবে, উনি অলরেডি প্ল্যান করে ফেলেছেন। আর আমি পড়বার আগে উনি যখন বারবার আমাকে পড়তে বলছিলেন, আমি তখন বারবার বলছিলাম যে এটা একটা বাংলা ছবির চিত্রনাট্য। তবে সো হোয়াট, আমি কি বাংলা ছবির চিত্রনাট্য বুঝবো না, আর আমি যে ধরো বাংলা ছবিই করি। তখন আমি একটু সবিনয় বলেছিলাম যে যদি করেন তাহলে পরে আমার আরেকটা কথা বলতে হবে আপনাকে, সেটা হচ্ছে আমি একটি বিশেষ শিল্পীকে হিরো হিসেবে ঠিক করেছি, সে কিন্তু কোনোরকমভাবেই কলকাতায় বক্স অফিস প্রপোজিশন নয়, অ্যান্ড হি ইজ এ ব্র্যান্ডেড কমেডিয়ান, এই ছবির শেষটা কিন্তু অসম্ভব সিরিয়াস, কিন্তু আমি যদি করি আমি তাকে নিয়ে করব। এইবার যখন উনি অফিসার্সদের বলছেন এটা ওটা, তার হঠাৎ আমাকে বললেন যে হ্যাঁ তোমার ওই কাকে জানো তুমি নেবে বলেছিলে হিরো হিসেবে, তাই বললেন যে অনুপ কুমার, ওর বাড়িতে টেলিফোন আছে, তাহলে জানিয়ে দাও এক্ষুনি যে হি হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য হিরো অফ দিস ফিল্ম। আমরা ওর বাড়িতে তো টেলিফোন নেই, তার টেলিগ্রাম পাঠিয়ে দাও। এইরকমভাবে এই ঘটনাটা ঘটেছিল ওই একটা সন্ধ্যের ভেতরে।
1: এরপরে ওনার সঙ্গে কোনো হিন্দি ছবি করার কথা?
0: উনি আমাকে বলেছেন তোমার যখন সময় পাবে তুমি আমার হয়ে ছবি করবে, কিন্তু উনি আমাকে বলেছেন তুমি আমার হয়ে বাংলা ছবি করবে।
1: কিন্তু আর তো উনি বাংলা ছবিও
0: করেছেন, পরে পথপ্রাসাদ বলে একটা ছবি করেছিলেন অনেক পরে।
1: উনি আপনাকে বললেন যে ওখানে ভ্যাকেট করে দেওয়া, মানে পুরো শুটিং ইউনিটটাকে এখানে নিয়ে আসার ব্যাপারটা, সেটা সেই সব দিকে কি করে আপনি
0: হয়নি? এই কারণে যে সেই সময় ওরও একটা ছবি চলছিল সেহরা বলে, তো ওটা প্রায় শেষ হয়ে যাবার পরে উনি ঠিক করলেন যে ওখানে মহেন্দ্র কাপুরের গাওয়া একটি গান পিকচারাইজড হয়ে গেছে, কিন্তু সেটাকে উনি ফেলে দেবেন, করে মোহাম্মদ রফিকে দিয়ে গাওয়াবেন এবং তার নতুন করে পিকচারাইজ করাবেন। আমাকে উনি বলেছিলেন ইউ উইল গেট বোথ দি ফ্লোরস অ্যাট ইউর ডিসপোজাল, তুমি আমার যে দুটো ফ্লোর আছে তোমার রইল, তুমি এখানে একটাতে সেট তৈরি করবে অন্যটাতে ভাঙবে, এইরকমভাবে তুমি করে যাবে। পরে একদিন খুব কিন্তু কিন্তু করে আমাকে বললেন, তরুণ আমি একটা বড় মুশকিলে পড়ে গেছি, আমাকে এই কাজটা করতে হবে, আমার ছবির একটা অংশ রিশুট করতে হবে, আমি তো একটা ফ্লোরের বেশি তোমাকে দিতে পারবো না, তো তাতে করে কি তোমার হবে? আমি বললাম আপনার অনেক সময় বেশি লাগবে ছবিটা শেষ হতে, তার চেয়ে কেন আমরা কলকাতায় করি না ছবিটা? আমার ওখানে অন্য অসুবিধা হচ্ছিল, স্পেশাল প্রপার্টিগুলো পেতে এই যে থামা কুলু ঝাঁটা ওদের সমস্তই একটু অন্যরকম, তো সেগুলো পেতে অসুবিধা, কলকাতা হলে তার কোনো অসুবিধা নেই। বংশী ছিল আমার আর্ট ডিরেক্টর, বংশী চন্দ্রগুপ্ত, ও আমাকে খোঁজাচ্ছিল যে কলকাতায় করার সুবিধে। তো আমি যে মিস্টার শান্তারামকে বললাম যে এটা আমি কলকাতায় করলে কেমন নয়, উনি এক কথা বললেন না ডান। তারপর আমাদের ছবির প্রথম শুটিংয়ের দিন উনি এসেছিলেন, আর সারা ছবিতে কোনো দিন এক ফুট রাশও দেখেননি, ছবিটা দেখেছেন একদম তৈরি হয়ে যাবার পরে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের যখন গান রেকর্ডিং হচ্ছে বোম্বেতে ওর নিজস্ব রেকর্ডিং থিয়েটারে প্রথম দিন, হঠাৎ দুপুরবেলা প্রোডাকশন বয় এসে আমাকে একটা চিট দিলেন, তাতে লেখা আছে তরুণ মে আই কামিন। ভিসার দ্বারা।
1: আপনারা প্রথমে ঠিক করেছিলেন যে শুটিংটা বা স্থানটা ঠিক করেছিলেন?

0: যে শুটিংটা হবে বোম্বেতে, তো তারপরে টেকনিক্যাল প্রয়োজনে আপনাদের চলে আসতে হলো কলকাতাতে। কিন্তু একটা যেটা ব্যাপার যে পলাতকে আপনি তখন যে রাজি হয়ে গেছিলেন, পলাতকে শুটিং কি বোম্বেতে করাটা খুব সম্ভব ছিল মানে ওই পরিস্থিতিতে?
1: লোকেশন তো পশ্চিমবাংলাতেই করতে হতো, সেটা ঠিকই করা হয়েছিল, কিন্তু ইনডোর শুটিং সমস্ত ওখানে করবো, এটা ঠিক হয়েছিল। তো লক স্টক এন্ড ব্যারেল সমস্ত আমাদের পশ্চিমবাংলায় চলে এলো, তো আমরাও মহা আনন্দে কাজ করতে শুরু করলাম। নানা জায়গায় সমস্ত আউটডোর টাউটডোর করলাম, বীরভূমের কিছু গ্রামাঞ্চলে, কিছু হাসনাবাদ অঞ্চলে, কিছুটা ওল্ড পাটনা, এই করে আমাদের শুটিং চললো, শেষ হয়ে গেল একসময়।
0: বীরভূমের সঙ্গে আপনার যে অ্যাসোসিয়েশন, মানে বীরভূমের সঙ্গে তরুণ মজুমদারের অ্যাসোসিয়েশন, ওটা একটা ঐতিহাসিক ব্যাপার প্রায়। এই অ্যাসোসিয়েশনের শুরুটা কি পলাতকের শুটিং করতে গিয়ে?
1: হ্যাঁ, প্রথম দেখুন মানুষ সব জায়গার ভালো, কিন্তু আমার বলার কথা হচ্ছে যে বীরভূমের মানুষ বড্ড ভালো। বীরভূম আমি পছন্দ করি অন্য একটা কারণে, দেখুন সিনেমা তো আসলে ক্যামেরার ভেতর দিয়ে দেখা, তো বীরভূমের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে বীরভূমের গাছপালা দিয়ে ফোরগ্রাউন্ডের অবস্ট্রাকশনগুলো তৈরি করা হয়, কিন্তু বীরভূমের কোনো আন্ডারগ্রোথ নেই, অর্থাৎ চোখ আটকে দেবে নিচের দিকে অনেক আগাছা অমুক টমুক এই সমস্ত নেই। ফটোগ্রাফির দিক থেকে
0: ভিজুয়াল টেকনিক্যাল প্রয়োজনটা অনেকখানি মেটায়।
1: এক দুই হচ্ছে যে বীরভূমের এক একটা অঞ্চলে টোপোগ্রাফি এক এক রকম, এত ভ্যারাইটি আপনি কোথায়
0: ভিজুয়াল ভ্যারাইটিটা একটা বিরাট জায়গা,
1: এটাই আমাকে বীরভূমের দিকে বেশি টানে। আর যেহেতু ওখানে পরিচয় হয়ে গেছে বেশি, সেই জন্য আমি ওখানে গেলে পরেই জানি যে এই সুবিধাগুলো আমি পাব।
0: বাংলার গ্রামের মানুষের কথা তরুণ মজুমদারের ছবিতে উঠে আসে, মানে মাটির টান বা শিকড়ের টান যেটা তরুণ মজুমদারের ছবি, সেই টানের শুরুটাও কি এখান থেকে পলাতকের?
1: শিকড়টা কোথাও সুপ্ত অথবা লুপ্ত অবস্থায় ছিল, ঢাকা অবস্থায় ছিল, কিন্তু পলাতকেই আমার প্রথম আমাকে সুযোগ করে দিল যেটা সোজা গ্রামে গিয়ে শুটিং করবার। এর আগের ছবিগুলো ঠিক গ্রামাঞ্চলে শুটিং এর ছবি নয়, তো সেদিক থেকে পলাতক।
0: তারপরে এই ঠগিনি আমরা আরবান ছবি বলতে পারি, সংসার সীমান্ত একই সঙ্গে ব্ল্যাক হিউমার আছে,
1: একটুকু ভাষা বলতে
0: পারি, একটুকু ভাষা বলতে পারি, কিন্তু তাছাড়া বাকি যেটাতে ওই গ্রাম বা মফস্বল বা বাংলার বাইরেরও মফস্বল, এই যে জায়গাটা, এই যে মানুষ, এই মাটি, এই অ্যাম্বিয়েন্সটা, এর সঙ্গে একটা ভীষণ ভালো লাগে জড়িয়ে মরিয়ে থাকা তরুণ মজুমদার, এই ব্যাপারটা কিভাবে?
1: আমি জানি না কিভাবে, আমি আসলে আমাদের জীবনের খুব একটা দুর্দিনে আমি কলকাতায় এসে পৌঁছেছিলাম। দেশ ভাগ হয়ে গেছে, ভিটে থেকে উৎখাত, অন্যদিকের কষ্ট অনেক বেশি, সেই জন্য হয়তো গোড়া থেকেই কলকাতা শহরটাকে আমি আমার খুব আত্মীয় বলে ভাবতে পারিনি। আজকে যদিও কলকাতার কাছ থেকে আমি অনেক পেয়েছি, এটা এক ধরনের কি বলবো কৃতজ্ঞতা বলতে পারেন, বিশেষ করে কলকাতা শহরের চলন বলন, তার যে অনেক কিছুই, খালি মনে হয় এটা আমার জায়গা নয়, গ্রামে গেলে পরে সেটা মনে হয় আমার জায়গা।
0: বাংলার গ্রামের সঙ্গে গান সুর, এটা ভীষণ রকম জড়িয়ে থাকা, এবং তরুণ মজুমদারের সিনেমা আর গান, এই যে দুটো ব্যাপার ভীষণ একাকার, সেটা কি খানিকটা আপনার এই গ্রামীণ তরুণ মজুমদারের আইডেন্টিটি থেকে?
1: নিশ্চয়ই, তারাশঙ্কর বাবুর বড় ছেলে আমাকে চিনিয়েছিলেন এই যে এই সমস্ত গানের, আমি একসময় ঝুমুর দলের সঙ্গে সঙ্গে ঘুরেছি, আমি গ্রামে বাউলদের সঙ্গে ঘুরেছি, এমনকি নৌটাঙ্কির দলের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটিয়েছি, এই করে করে করে আমি এই যে শহরের বাইরের যে জীবন, তার যে সুর, তার যে গান, তার সঙ্গে আমি আমার নিজের আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেছি।
0: অথচ অমিত তো আপনার ছবির সঙ্গীত পরিচালক থেকে গেলেন হেমন্ত মুখোপাধ্যায়, যিনি কিন্তু সেই অর্থে একজন আরবান গায়ক, এই জায়গাটা কি করে সম্ভব হলো? আর কিন্তু বিভিন্ন মুডের ছবি করেছেন, পলাতক বা ফুলেশ্বরীর মুডের সঙ্গে ঠগিনী বা সংসার সীমান্তকে মেলানো যায় না।
1: আজকে যখন হেমন্তবাবুর কথা উঠলো, তখন একটা মজার কথা বলি, আমার সঙ্গে হেমন্তবাবুর প্রথম যোগাযোগ পলাতকে, পলাতকের চিত্রনাট্য পড়লাম, উনি খুব খুশি হয়ে বাড়ি চলে গেলেন। সেদিনই বিকেলবেলা উনি এসে আমাকে বললেন যে তরুণবাবু কিছু মনে করবেন না, আমি এর মিউজিক ডিরেকশন দেবো না। আমি বললাম কেন? বললেন যে আমার চিত্রনাট্য খুব ভালো লেগেছে, কিন্তু গানগুলো তো সমস্তই ফোক ঘেঁষা দেখলাম, আমি আবার ফোকে ভীষণ মাটো, এই মাটো কথাটাই উনি ব্যবহার করেছিলেন, আমি কিন্তু ফোকে ভীষণ মাটো, আমি এটা করব না। আমি বলতে গেলে একরকম জোর করি ওকে করালাম যে না আপনাকে এটা করতে হবে, আমি পারবো না, দেখুন আপনার ক্ষতি হয়ে যাবে, আরও আমার ক্ষতি হোক।
0: আপনি জোরটা করলেন কেন? কারণ আপনি তো গ্রামের সুরটা হেমন্তবাবু থেকে অনেক বেশি ভালোভাবে ওই পাঁচটা জানেন, আপনিও তো জানেন যে হেমন্তবাবু সত্যি গ্রামের ওই সুর তুলে আনাটা তার পক্ষে সম্ভব নয়।
1: দুটো জিনিস কাজ করেছে, আমার মনে হচ্ছে যে ওই সুর তুলে আনা সম্ভব নয়, আজকে উনি হেমন্তবাবু নেই, আমার এই কথাগুলো বলতে খুব দ্বিধা লাগবে, অনেক সময় আমি গ্রাম থেকে সুর সংগ্রহ করে হেমন্তবাবুকে দিয়েছি, আমাদের সম্পর্কটাই সেরকম ছিল, আর উনি এত বড় মাপের একজন, বড় মনের একজন লোক ছিলেন যে এই সমস্ত নিয়ে উনি কোনো কমপ্লেক্সেই ভুগতেন না, উনি বলতেন বরঞ্চ যে আর কি আছে একটু শোনেন না, এক, আর দুই হচ্ছে আমার পলাতকের

0: মানে খালি মনে হয়েছিল যে প্রোটাগনিস্টের যে চরিত্র তার চেহারা মেটে খাটো হিরোর মতো নয়, কিন্তু তার একটা সম্পদ আছে, তার গলার গান, সেটা সেই সময় হেমন্ত বুচ্ছার আর কারোর কথা আমার মনে হয়নি।
1: তারপরে পরের পর ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়, মানে আপনি আর কোনো সঙ্গীত পরিচালক মানে যতদিন উনি বেঁচে আছেন আপনি প্রায় ব্যবহার করলেন না?
0: সেটা আসলে ব্যাপার হচ্ছে, হয়তো হেমন্ত বাবুরও আমার উপরে একটা বিশ্বাস এসে গিয়েছিল যে পলাতকের এই রেসপন্স গানের, তারপরে উনি বোধহয় অনেকটাই আমার ইচ্ছের উপর নিজেকে ছেড়ে দিল। আমরা হাতে হাত মিলিয়ে কাজ করেছি, হয়তো আমাদের পারস্পরিক একটা বিশ্বাসের জড়িয়ে এটা সম্ভব হয়েছে।
1: হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে আপনার একটা অবসেশন বা আচ্ছন্নতার একটা জায়গা কোথাও কাজ করতো?
0: আচ্ছন্নতা শুধু নয়, ক্রমশ আমি ডিসকভার করতে শুরু করলাম যে অন্যতম ডিসিপ্লিন। আমি খুব বিশ্বাস করি যে বড় কাজ করতে গেলে পরে তাকে ডিসিপ্লিন হতে হবে। বলা হয় না শিল্পীরা একটু এলোমেলো টাইপের মানুষ, আমি এটা বিশ্বাস করি না।
1: আপনার গানের ব্যবহারে ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার ছবির অন্যতম গীতিকারের নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার আপনার ছবিতে এতটা অর্গানিক হয়ে ওঠে যে আমি দেখেছি যে পাড়া শিল্পীরা গান গাইতে উঠে বলেন দাদার কীর্তি ছবির চরণ ধরিতে দিয়ে গো আমার গাইছি। মানে এই অ্যাসোসিয়েশনটা কিভাবে ঘটাতে পারেন আপনি, যে ছবির চিত্রনাট্যে রবীন্দ্রনাথকে এভাবে আপনি আত্মস্থ করেন কি করে?
0: আসলে রবীন্দ্রনাথ হচ্ছে সব থেকে সহজ করা, কারণ ওর তো টেক্সটগুলো এবং সুরগুলো তো জানা, বাকি যদি আপনি তৈরি করা গান করেন আপনার টেক্সটটা অজানা, সুর তারপরে হবে অজানা। তো আমি যখন চিত্রনাট্য লিখি চিত্রনাট্যতেই আমার ঠিক থাকে গানের প্রিপারেশনটা কীরকম হবে। রবীন্দ্রনাথের থেকে আরও সুবিধাজনক জায়গায় আমাকে পৌঁছে দেবেন এমন কোনো গীতিকার সুরকার তো নেই।
1: এবার একটু স্পর্শকাতর একটা বিষয়ে ঢুকছি, আপনার ফুলেশ্বরী টাইটেল সঙ্গে এরকম একটি লাইন বোধ হয় ছিল যে ফেলেনি গদা ত্রুফ সত্যজিৎ রায় ইহাদের সবাইকে রাখি গো মাথায়, তো এটা বোধহয় আপনার নিজেরই লেখা। তো এইটাকে আপনার একটা স্বীকারোক্তি হিসেবে ধরা হলো, মানে আমাদের যারা সিরিয়াস সিনেমা চর্চা করেন যে তরুণ মজুমদার মানে বাঙালির রুচিসম্মত বিনোদনের ছবি, এরকম একটা লেভেল লাগিয়ে দেওয়া হলো। কিন্তু তার থেকে বেশি কিছু তরুণ মজুমদার যে তাকে ছাড়িয়েও আর একটা জায়গায় পৌঁছতে পারেন, সেই জায়গাটা কোথাও একটা ব্রাত্য করে রাখা হলো, এটা আপনার খারাপ লাগে
0: না? আমার কখনো খারাপ লাগে না। আমি মনে করি না বিনোদনটা কোনো একটা খারাপ জিনিস। বিনোদন যদি খারাপ জিনিস হতো তো চার্লি চ্যাপলিন সারা জীবন কিন্তু বিনোদনের চর্চাই করে গেছেন, যদিও তার পেছনে কখনো বা চোখের জল লুকোনো ছিল। এই জিনিসটা খুব চারটিখানি জিনিস নয়, মানুষের মন মজানো এটা কোনো ক্রমেই চারটিখানি জিনিস নয়, এবং মানুষ কোনো ক্রমেই খুব অবহেলা করার জিনিস নয়, মানুষ এজ এ হোল।
1: আপনার সিনেমার দর্শনের জায়গাটা তাহলে কি, মানে আপনি চ্যাপলিনের কথা বললেন, চ্যাপলিনকে তো সিরিয়াস সিনেমা চর্চার লোকেরাও ভীষণ রকমভাবে কখনো তাকে ফেলতে পারেন না, কিন্তু আপনার বা তপনবাবুর ছবি একটা আলাদা জায়গা, সেই আলাদা জায়গাটাকে ততটা গুরুত্ব দিতে হবে না, ওনারা আছেন এই যে জায়গাটা, মানে এইখানটাতে
0: আমি কোনোদিন গুরুত্বের সন্ধানই হইনি, আমি আমার মতই আছি। গুরুত্ব কার কাছে গুরুত্ব আমি পাবো, মানে এই সমস্ত জিনিসটা এত আপেক্ষিক যে যিনি আমাকে গুরুত্ব দেবেন আমি তাকে সমান গুরুত্ব দেবো কিনা সেটাও তো একটা প্রশ্ন। তো ঠিক আছে, আমি আমার মতো আছি, মানুষের ভালোবাসা যেখানে যতটুকু পেয়েছি সেটা নিয়ে আছি। আর আমি যখন ছবি করি একটা জিনিস আমার উদ্দেশ্য হিসেবে থাকে, সেটা খুব বড় বড় জিনিস কিছু নয়, যে যে দর্শক আমার ছবি দেখতে হলে ঢুকছেন ছবিটা দেখে তিনি যখন বেরিয়ে আসবেন মানুষ হিসেবে আরেকটু ভালো হয়ে তিনি যেন বেরিয়ে আসেন অন্তত কিছুটা সময়ের জন্য। তারপর আবার চাপে পড়ে তিনি তার হয়তো অরিজিনাল ফর্মে যাবেন, কিন্তু কিছুটা সময়ের জন্য তাকে একটু অক্সিজেন দেওয়া এবং এই বিশ্বাসটা যে হ্যাঁ জীবনটা এখনো বাঁচার যোগ্য, এইটা যদি আমি করে থাকতে পারি কোনো কোনো ছবিতে আমি মনে করি যে আমি আমার সব পেয়ে গেছি, এর বাইরে আমার আর কিছু চাবার নেই, চাবার ছিল। আসলে এরা যে সংস্কৃতিকে বাহবা দিয়েছেন সেটা পুরোটাই আমাদের দেশের যে সংস্কৃতি নির্ভর নয়, মানুষ হয়তো সব জায়গায় এক কিন্তু আমাদের দেশের মানুষকে একটু টোকা মারলে তাদের অন্য জায়গা থেকে জল ঝরে পড়ে। ফ্রান্সে এটা হয়, সুইডেনে এটা হয়, আমাদের এখানে একই জিনিস হবে এটা হয় না কখনো, আমার বরাবর তাই মনে হয়েছিল। আর তাছাড়া তারাও আমাকে খুব বেশি গ্রাহ্য করেননি, নোটিশও করেননি হয়তো, এবং সেদিক থেকে আমি হয়তো একটু বেঁচেই গেছি যে আর নোটিশ থাকবার অনেক সুফল আছে। আমি তাদের কাছে আর নোটিশ থেকে গেছি, কিন্তু আমি যেখানে গিয়ে শুটিং করি, যে ভাঙা দাওয়াতে আমি বসি, যে খড়ের ছাউনির চায়ের দোকানের সামনে আমি শালপাতার আসনে বসে চা খাই, তাদের কাছে আমি কিন্তু আছি।
1: আপনি যে কথাগুলো বললেন, মানে সেখানে বাংলা ছবিতে এখন যেরকম একটা ভাগাভাগি করে ফেলা হয়েছে না, মূলধারা অন্যধারা, এই যে ভাগাভাগির জায়গাটা, এবং যেখানে আমি দেখছি যে তথাকথিত মূলধারার ছবি মানে হয় দক্ষিণি নয় বলিউডি, আর অন্যধারার ছবি আপনি যেটা বললেন যে বাঙালি শিকড়টা কোথাও পাওয়া যায় না, অনেকটাই বিদেশি ছবির অনুকরণ বা বিদেশি ছবির প্রভাব, এই যে এই জায়গাটা, এই পরিস্থিতিটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি?
0: আমার ব্যাখ্যার কোনো ভাষা নেই, বুঝলেন। প্রথম কথা যে একটা

0: শুধু চুরি, মানে এটাকে যতই বলি আপনি দক্ষিণী ছবির প্রভাব কিংবা অমুক তমুক, আসল ব্যাপারটা তো চুরি। আর অন্যদিকে হচ্ছে কি যে আমাদের এখন মানে আমরা দুকুল হারিয়েছি, এটাও হারিয়েছি ওটাও হারিয়েছি। দর্শক কোথায়? দর্শক যদি ছবি দেখতে না আসে আপনি কার জন্য ছবি তৈরি করবেন? কার সঙ্গে আপনি মনের কথা শেয়ার করবেন? আপনি ছবিটা তৈরি করছেন কেন? আপনার মনে কিছু কথা জমে আছে, যত বেশি লোকের সঙ্গে আপনি শেয়ার করতে পারবেন তত আপনি সন্তুষ্ট হবেন। এই তো আজকে শেয়ার করার মতো দর্শক কোথায় আছে? আপনি দর্শকদের হারিয়ে ফেলেছেন।
1: এই দর্শক হারালাম কি করে?
0: শেকড় থেকে দূরে সরে গেলে এটা হবেই, তাদের মনকে ধরে টানতে পারা যাচ্ছে না, তারা বুঝতে পেরেছে যে এটা আমার আশ্রয় নয়, এটা আমার চিন্তারও আশ্রয় নয়, আমার বিনোদনেরও আশ্রয় নয়। আর আরেকটা ব্যাপার যেটা হয়েছে, সাংঘাতিক ব্যাপার হয়েছে, যে সাহিত্য নির্ভরতাটা এত কমে গেছে। বলা হয় যে সিনেমা কেন সাহিত্য নির্ভর হবে, এ তো অনেক উঁচু দরের চর্চা, কিন্তু আর কিছু না হোক অন্তত সাহিত্য নির্ভর হলে পরে সাহিত্যিকদের দেখা, তাদের যে চোখের দেখাতে যে মানুষের চরিত্র জীবন, তার থেকেও তো আমরা কিছুটা সমৃদ্ধ হতে পারতাম, বরাবর সমৃদ্ধ হয়ে এসেছি, সেটাও ছেড়ে দেওয়া হয়েছে। এখন সবাই নিজের নিজের কলম তুলে নিজের নিজের লেখা লিখছেন, তো সেখানে তো এই দশা হবে এটা খুব একটা আমাকে আশ্চর্য করেনি। তবে আমি সবসময় বিশ্বাস করি, আমার মনে হয় যে এই সমস্ত মেঘটেক কাটি আবার একদিন সুদিন আসবে, আবার একদিন শুভবুদ্ধির উদয় হবে, আবার একদিন অ ক খ থেকে শুরু হবে সমস্ত জিনিস।
1: তরুণ মজুমদার হিসেবে ছবি আপনি 60-এর দশক থেকেই শুরু করছেন, তখন তো রাজনীতি ভীষণ উত্তাল, অনেক ঘটনা ঘটে যাচ্ছে, অনেক কিছু বদলে যাচ্ছে, এবং অনেক পরিচালকরাও আছেন যারা রাজনৈতিক ছবি করছেন বা রাজনীতির সঙ্গে রয়েছেন। তখন তরুণ মজুমদারকে আমরা সেভাবে দেখিনি,
0: পাননি, হয়তো আমার তখন অতটা অনুভব কিংবা উপলব্ধি হয়নি। তাছাড়া আমার তখন যে অবস্থা, আমি যদি বলতামও আমাকে কেউ রাজনৈতিক ছবি করার জন্য ফাইন্যান্সও করতেন না।
1: এরকম একটা ঘটনা যেটা ঘটতে গিয়ে ঘটেনি, আমি শুনেছিলাম যে টিনের তলোয়ার বোধহয় ছবি হওয়ার কথা ছিল, যেটা উত্তম কুমারকে নিয়ে, উৎপল দত্তের লেখা নাটক।
0: হ্যাঁ, কিন্তু সেটা উত্তম কুমার উৎপল দত্তর চরিত্রটি করতে চাননি, উনি বীরকৃষ্ণ দা অর্থাৎ ভিলেনের চরিত্রটি করতে চেয়েছিলেন। ওটা প্রায় হয়েই যেত, কিন্তু সেই সময় উত্তম কুমার চলে গেলেন আমাদের ছেড়ে।
1: শেষের দিকে যে দুটি ছবি, আমি দুটি ছবির কথা বলতে পারি, আলো বা চাঁদের বাড়ি। চাঁদের বাড়ির শেষে পর্দাতে ফুটে ওঠে যে আপনি যৌথ পরিবারের পক্ষে একেবারে একটা লিখিত স্টেটমেন্ট দিচ্ছেন যে যৌথ পরিবারকে বাঁচিয়ে রাখা হোক। এই যে স্বপ্নগুলো বা আলোর ক্ষেত্রে যেটা আমরা দেখি যে গ্রাম থেকে, ওটা যদিও বিভূতিভূষণের কিন্নর দল থেকে করা, কিন্তু স্বপ্নগুলো ভীষণ ইউটোপিয়ান, মানে যেটা ঘটবে না আপনার এই ড্রিম প্রজেক্টের মতো, যেটা ঘটবে না, এগুলো প্রায় সেরকমই নয়।
0: হ্যাঁ, অনেকটা, কিন্তু তাতে কি হয়েছে, যেগুলো ঘটছে সেটাই বাস্তব, আর যেগুলো ঘটবে না সেগুলো অবাস্তব তা তো নয়। ধরুন আলো কিংবা চাঁদের বাড়ি, চাঁদের বাড়িটাই ধরি, যে সত্যি সত্যি এখন যৌথ পরিবারের অস্তিত্ব কমতে কমতে এমন জায়গায় এসে গেছে যে দু একটি যৌথ পরিবার দেখলে পরে আমার মনে হয় যে চমকে ওঠার মতো। আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো নেই, আমরা এইগুলোকে ভেঙে টুকরো টুকরো করেছি, আমরা টুকরো টুকরো করার ফলে অনেক কিছু হয়েছে। যে আজকে একটা শিশুর রূপকথার গল্প শোনার কোনো জায়গা নেই, আজকে একজন বাড়িতে রুগ্ন হলে পরে হয় স্বামী স্ত্রীকে সেবা করবেন অথবা নার্স এসে সেবা করবে, অন্য আত্মীয় স্বজনের কোনো জায়গা নেই, বৃদ্ধা পিসিমা ঠাকুমাদের কোনো জায়গা নেই, হয়তো বৃদ্ধাবাসে আছে। যৌথ পরিবার নেই এটা ঠিক আমরা মেনে নিলাম, কিন্তু থাকলে কেমন হতো, এইটাই হচ্ছে আমার প্রশ্ন। অনেক সময় হয় না যে এটা ঘটছে না, কিন্তু ঘটলে কেমন হতো? আপনারা তো এগুলোকেই ম্যাজিক রিয়েলিজম বলেন বোধ হয়।
1: হ্যাঁ, বা ওই আমাদের ইফ বলে যে ছবিটা, ইংরেজি ছবিটা, মানে যেখানে ঘটলে কি হতে পারত, আর একটা ছাত্র আন্দোলনের চেহারা কি দাঁড়াতে পারত, এটাও এক ধরনের মানে।
0: হ্যাঁ, তাই যে যদি ঘটতো তাহলে কেমন হতো, খারাপ হতো কি, খুব একটা এর চেয়ে খারাপ হতো?
1: আপনার সেই যে ফুলের শরীর ক্ষেত্রে, আপনার যে ফ্যান্টাসি, যে রূপকথার একটা ফুলের শরীরে একটা ভীষণ রকমের, এই সময়ের একটা রূপকথা, আমি বলতে পারি যেটা একটা রেলপথের রূপকথা বলা যায়, এই সময়ের একটা রূপকথা, মানে সেই রূপকথার জগতে নিজে থেকে যাওয়া এবং দর্শকদেরও রেখে দেওয়ার যে তরুণ মজুমদার, সেসব দিয়ে এই তরুণ মজুমদার, তাই মানে তরুণ মজুমদার পাল্টান না?
0: যতক্ষণ আমার বিশ্বাস না পাল্টাচ্ছে আমি নিজে কি করে পাল্টাবো? আমি তো আমার বিশ্বাস নিয়ে, আমি তো ফুলেশ্বরীতে আমি যে জিনিসটা বিশ্বাস করতাম আমি এখনো সেই জিনিসেই বিশ্বাস করি, মনে করি যে শেষ কথা হচ্ছে মানুষের হৃদয়ে।
1: যেখান থেকে ওই গানটা উঠে আসে, আমি তোমায় বড় ভালোবাসি,
0: আমি তোমায় বড় ভালোবাসি।

আপনার টাকা পয়সা বৈভব খ্যাতি সমস্ত কিছু থাকতে পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু যেটা ওই যে যাকে বলে সোনার মেডেল ঈশ্বর বুকের ভেতর দিয়ে রাখেন সেটা হচ্ছে হৃদয়। আমি এই হৃদয়ের সন্ধানে আছি।

ভালোবাসি। মুখোমুখি অনুষ্ঠানে শুনলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন শান্তনু চক্রবর্তী।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্মৃতিকণা বাইন দেব।

স্মৃতিকণা বাইন দেবের কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। প্রথমে আধুনিক গান। প্রথম গানটির শিল্পী লোপামুদ্রা মিত্র।

শুন না আধুনিক গান রূপমুদ্রা মিত্রের পর এবারে শুনুন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান, আর শুনবেন অন্তহীন ছবির গান। প্রথম গানটির শিল্পী শ্রেয়া ঘোষাল ও বাবুল সুপ্রিয়।

অন্তহীন ছবির গান শুনছেন। পরের গানটি শ্রেয়া ঘোষাল এবং প্রণব বিশ্বাসের কণ্ঠে।

আমার দুমুঠো চাল ছিল, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

অনিন্দ্য চট্টোপাধ্যায়ের গাওয়া এই গানটি দিয়ে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রসার তরঙ্গে।

0: In IPL cricket, riding on an unbeaten 101 runs by skipper Shreyas Iyer, Punjab Kings defeated Lucknow Super Giants by 7 wickets in Lucknow tonight. Chasing a target of 197 runs set by Lucknow Super Giants, Punjab Kings scored 200 for 3 in 18 overs. Earlier put into bat first, Lucknow Super Giants posted 196 runs for the loss of 6 wickets in stipulated 20 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। কলকাতা ও তার আশেপাশের আবহাওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ কখনো কখনো মেঘলা থাকবে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ও 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টা তাপমাত্রা সর্বোচ্চ ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 2.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 91% এবং সবচেয়ে কম 64%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:00 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বিষয়ে বলবেন ডক্টর কৌশিক পাল। 6:40 আপনার স্বাস্থ্য, জলবাহিত রোগ থেকে সাবধান, এ বিষয়ে বলবেন ডাক্তার তুষার কান্তি শাহ। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 6:45 প্রাথমিক উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রুতি নাহা সেন। 8:00 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি পর্ব 6, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সুনীল চট্টোপাধ্যায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা উপস্থাপনা শ্রীতমা মৈত্র। 11:00 যুবনের অনুষ্ঠান মুশকিল আসান উপস্থাপনা রাহুল আচার্য ও শ্রাবণী ভট্টাচার্য। 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা প্রমিতা মল্লিক। 12:15 নজরুল গীতি শিল্পী শ্রেষ্ঠা সাহা। 12:35 গল্প দাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1:50 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান। 2:00 অনুরোধের আসর। 2:30 নাটক বিষ রচনা জ্যোতিরেন্দ্র নন্দী, বেতানাট্যরূপ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা সাম্য বাঁক। 5:30 যুবগণের অনুষ্ঠান যুববাণী কমন রুম উপস্থাপনা সৈরিক ঘোষ ও পৌলমি বাগ। 6:00 সাঁওতালি অনুষ্ঠান। 6:40 যাত্রা বিদ্রোহী চারণ রচনা দিলীপ গঙ্গোপাধ্যায় পরিবেশনা সংস্কৃতি সঙ্গম। 7:30 সমীক্ষা রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার। 8:30 ছায়াছবির গান। 8:55 এ মাসির গান। 9:00 শিক্ষাঙ্গন থেকে লক্ষা উচ্চ বিদ্যালয় থেকে চয়নিকা ধারা রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন। 9:30 নজরুল গীতি শিল্পী শ্রেষ্ঠা সাহা। 9:45 রজনীকান্তের গান শিল্পী সুশীল কুমার সরকার। 10:00 রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 বেহালা শিল্পী অনুপমা আচার্য। 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:15 সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী পণ্ডিত দেবী প্রসাদ চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রুতি নাহা সেন। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস। 6:45 ভক্তিগীতি শিল্পী সঙ্গীতা সেন। 7:10 যুবনী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা অস্মিতা রায়। 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা। 9:00 রজনীকান্তের গান শিল্পী সুশীল কুমার সরকার। 9:10 পডকাস্ট ধারাবাহিক। 9:30 বেহালা শিল্পী অনুপমা আচার্য। 9:40 রাজধারা। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর। 11:00 পোস্টবক্স 111। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সুনীল চট্টোপাধ্যায়।

সঞ্চিতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 পডকাস্ট ধারাবাহিক, 5:25 উর্বশী, সন্ধে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা রাজীব বসাক, 7:10 আধুনিক গান, শিল্পী সৃজনী বন্দ্যোপাধ্যায়, 7:30 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 রেডিওস্কোপ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:15 হয়ে 16 সেকেন্ড। জয় হিন্দ।